কিন্তু মনে মনে দইওয়ালা হওয়ার সুর আজও খুঁজে চলেছি। আমার কর্মস্থল থেকে ছোট বড় দূর পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে প্রত্যহ। পাহাড়ের একপাশে আছে এক গ্রাম, বয়ে গেছে নাম না জানা খরস্রোতা নদী। যখন জঙ্গলের ভেতরের সরু রাস্তা দিয়ে লাল রাঙামাটি উড়ে যায়, তখন আমি কল্পনা করি ওই বুঝি হলো ঘোড়ার পিঠে চড়ে টগবগ্গি বীর পুরুষ। কিন্তু না, আমার অবুঝ মন বোঝে কি, তাই সান্ত্বনা দিতে হয় বারবার। খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন। অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা ছবি তুলে ধরলেন। আসলে আজকে এই যে সে গল্পটা যেটা পড়ছি, সেখানেও সেই চির শিশু বনফুলের ভাষায় তারই গল্প। আমাদের প্রত্যেকের মধ্যেকার যে শিশুটা আছে তাকে জাগিয়ে দেন রবীন্দ্রনাথ। হঠাৎ করে কোন সোনার কাঠির উপর কাঠির ছোঁয়ায় কে জানে, সত্যি সত্যি তিনি তো আমাদের চিরকালের সখা, তাই না? সুভাষ চক্রবর্তী উত্তর বাহালি থেকে লিখছেন। শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত। আজ এ রবিতেও রবি কবিকে করি স্মরণ। রবির ছটায় ধন্য হয় এ মানব জীবন, চিরন্তনীর সঙ্গ সুধায় নিমেষে ফুরায় যায়। চিরন্তনীর সঙ্গ ছাড়তে এ মন কভু নাহি চায়। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। একটু বলি, কোনো কোনো মানুষ দেখি ফোন করেন বারবার করে, এটা তো ফোনের নয়। যারা ফোন করেন তাদের ফোন কিন্তু ব্লক করে দেওয়া হয়, জানেন তো। আপনি আর কোনোদিন ফোনও করতে পারবেন না, আপনি আর কোনোদিন এখানে মেসেজও করতে পারবেন না। যারা ফোন করে তাদেরকে একটু বলি, তারা ফোন করবেন না, এটা অফিস থেকেই ব্লক করে দেবে। এরপরে সুভাষবাবুকে অনেক ধন্যবাদ জানিয়ে তারপরে চলে যাচ্ছি। শুভ সকাল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর গান গল্প কবিতা শোনার অপেক্ষায় আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে অনেক সকালে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অরিজিৎ দাস অধিকারী সঞ্জিত বিবেকনগরতে মাথা নিয়ে সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, ঋষি কবির হরে কথন আজকে রবির প্রাতে, আছি আজও এই সকালে চিরন্তনীর সাথে। গঙ্গা জলে গঙ্গা পূজা অপূর্ব নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছে আপন জন। কবির কথায় কবির গানে জাগা মোদের কাজ, অসাধারণ সেই সব কথন চিরন্তনীর মাঝ। ভোগ অপেক্ষা ত্যাগ বড় প্রমাণ চিরন্তনী, এমন নিবেদনে মোরা ভীষণ ভীষণ ঋণী। ঋষি রবির জীবন কথন স্মৃতিতে সদাই থাকে, সেই সামর্থ্য জোর করেই জীবন সাফল্যের রথে। বারন্ত বৃক্ষ পত্রে চিনি অজস্র আছে প্রমাণ, নিজের মতোই বাড়তে দিলে ঘটে সঠিক বিস্ফোরণ। হাস্যরসের অন্য ধারা পেলাম আজ আসরে, চির শিশুদের জন্য লেখায় সে গল্পে মনটি ভরে। রবির মন্ত্র পড়ে মন বসনের ময়লা সরে, সপ্তাহের তিনটি দিনের চিরন্তনী আধার হরে। চরই ব্যতি চিরন্তনী লাগছে বেশ, উজ্জ্বলবাবুর অনন্য সুধার থাকুক মননের রেশ। কবিতা গানের সুধা বেশ চমৎকার, বিশ্বকবির সৃষ্টিতে হোক মুক্তি সবাকার। অরিজিৎ দাস অধিকারী অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন, চিরন্তনী শুনতে আমি আজ ভোরে বসলাম, চিরন্তনীর গল্প গান শুনে এক অন্য সুরে ভাসলাম। চিরন্তনীর গল্পগুলো মোটিভেশন করে, চিরন্তনী শুনলেই মানুষ জীবন চলাপথ তৈরি করে। শৌভিক ঢাকুরিয়া থেকে অনেক ধন্যবাদ শৌভিক আপনাকেও। এরপরে লিখছেন রানীগঞ্জ থেকে মিনতি চট্টোপাধ্যায়, দাদা ভাই বৃষ্টি স্নাত শুভ সকাল, রবি ঠাকুরের সে গল্পটা শোনার অপেক্ষায় আছি। আমি জানি এই গল্পটা আমাদের সমৃদ্ধ করবে, অপূর্ব গান চিন্ময় চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম প্রথমে। ভালো থাকবেন ভাই, ভালোবাসা নিও, আপনিও ভালো থাকবেন দিদি। আপনারা সবাই লেখেন, এটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। অবশ্যই ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে লিখছেন, সুপ্রভাত চিরন্তনী ও উজ্জ্বল দা, এগিয়ে চলুন সাথে আছি, গল্পটা কি সুন্দর পড়ছেন। এই ভালো লাগাটুকুই আমাদের পাওয়া, ধন্যবাদ আপনাকেও। প্রবাল শর্মা অধিকারী বিলাসপুর ছত্তিশগড় থেকে লিখছেন, প্রিয় উজ্জ্বল দাদা ভাই, চিরন্তনীর সকল শ্রোতা আর তোমায় জানাই সকালের শুভেচ্ছা। চিরন্তনী অনুষ্ঠান তোমার পরিচালনা অপেক্ষায় থাকি, আজকে রবি ঠাকুরের গল্প গান শুনছি, সাথে অসাধারণ আপনার উপস্থাপনা, ভালো থাকে।

সকলে সুস্থ থাকবেন, হাসতে থাকুন, পরমেশ্বরের কাছে এই প্রার্থনা। অনেক ধন্যবাদ আপনাকেও, প্রবাল শর্মা অধিকারী। এরপরে লিখছেন মাধবী শীল রহিমপুর হুগলি থেকে। সুপ্রভাত উজ্জ্বল দাদাভাই, সপ্তাহের শেষ চিরন্তনীর শুরু হল শুক্রবারে রবীন্দ্রনাথের তারাপ্রসন্নর কীর্তি, আর আজ সে অসাধারণ উপস্থাপনা, ভীষণ ভালো লাগছে। অনেক ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শেয়ারাপুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ রবিবারের চিরন্তনীতে শুনছি গান, নতুন গল্প, খুব ভালো লাগে এই চিরন্তনী, তাই সবসময় অনুষ্ঠানের জন্য অপেক্ষায় থাকি। রবীন্দ্রনাথ আমাদের কাছে সবসময় থাকেন হৃদয় জুড়ে, কত গল্প কত গান উপন্যাস পড়ে শেষ হয় না, আজ শুনছি মজার গল্প সে। অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন বেথুয়া বাটিধাম থেকে উৎপল, তোমার কণ্ঠে মন তো মোর কারে, তাই অঞ্জলি লয়ে চিরন্তনীর এ দ্বারে, বিশ্বকবির 166তম জন্মজয়ন্তীতে প্রণাম জানাতে এলাম বেতারেতে, সুপ্রভাত ধন্যবাদান্তে, বজবজের মধ্যে যার বেথুয়া বাটি ধাম, তারই মধ্যে বাস আমার উৎপলাদক নাম। অনেক ধন্যবাদ উৎপল আপনাকেও। এরপরে এক ঢিলে দুই পাখি, এক রবীন্দ্র সদনে এক গুচ্ছ শিল্পীর, ও আচ্ছা, কালকের অনুষ্ঠানের ব্যাপারে লিখেছেন কিছু, নিখিল রাউত, মায়া রাউত, গতকাল কিছু অনুষ্ঠান হয়েছিল সেখানে রবীন্দ্র সদনে। যাই হোক, ধন্যবাদ। চিরন্তনী সংক্রান্ত ব্যাপার লিখলে ভালো লাগবে, এ ধরনের বাইরের খবর আমরা হ্যাঁ শুনি অবশ্যই, তবে সেটা সাধারণত নিউজে বা অন্যান্য অনুষ্ঠানে। এরপরে লিখছেন অজিত কুমার আদক, উত্তর বাঙালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, শুভ সকাল শ্রবণ বন্ধু উজ্জ্বলদা, আজকের গল্পটা মন দিয়ে শুনলাম, মন মোহিত হয়ে গেল, উপস্থাপনার গুণে গল্পটা আরও সুন্দর হয়ে গেল, সকলে ভালো থাকবেন, নমস্কার ও ধন্যবাদ আনতে অজিত কুমার আদক, আপনিও খুব ভালো থাকবেন। এরপরে লিখছেন কে, আকবর মোল্লা ভোসওয়াল জালাগাঁও মহারাষ্ট্র থেকে, আমি মর্নিং ওয়াকার, সাথে সাথে গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগলো আপনার সুন্দর উপস্থাপনা, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকেও, সকালবেলা বেরিয়ে পড়েছেন প্রকৃতির মধ্যে। এরপরে লিখছেন মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, রবিবারের চিরন্তনী অনুষ্ঠান শুনছি, সুন্দর একটা গল্প শুনলাম, গল্পটা আরও ভালো লাগছে, অসাধারণ উপস্থাপনার জন্য উজ্জ্বল ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এই গল্পটা কিন্তু একটা ছোট গল্প নয়, অনেক বড় একটা বই, তার একটা অংশ আজকে শোনালাম, যদি সম্ভব হয় একটু শোনাতে পারি, কারণ যেখান থেকে খুশি শুরু করা যায়, যেখানে খুশি শেষ করা যায়। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি ভবিষ্যতে আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান, তাহলে এই ধরনের গল্প, বিশেষ করে ননসেন্স রাইমস বা ননসেন্স স্টোরি, সেগুলো নিয়েও কিন্তু আমরা কিছু কাজ করতে পারি, হজে বড়লো শোনাতে পারি, বা সে গল্পটাকে আরও কিছু পার্ট আমরা কখনো কখনো কোনো দিন শুনতে পারি, যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি জানান। এরপরে লিখছেন সুখেন্দু ঘোষ গুরুপল্লী শান্তিনিকেতন থেকে, সুপ্রভাত, বিশ্বকবি গুরুদেব কবিগুরু, চাপিয়েছি মোরা মহাভার, সহজ রসিক রবির খোঁজ, গল্পই মেলে বারবার, বাস্তব সে তো কঠিন ভারী, সুখ শান্তির অভাব রয়, রবির লেখা মনের রসদ, সকল কষ্ট দূর হয়। শান্তিনিকেতনের গুরুপল্লীতে থাকেন, তো অবশ্যই তো গুরুদেবের কথা সুন্দর করে আপনি বলতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে সুখেন্দুবাবু। এরপরে লিখছেন চন্দনা মুখোপাধ্যায় কৃষ্ণনগর নদিয়া থেকে, নমস্কার সুপ্রভাত, সে অসাধারণ, অসাধারণ সে ও তিনিও, তাহার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, শুধু অন্তরের অর্ঘ্য নিবেদন করি এক মুঠো অঞ্জলি, এসেছে আবার 25শে বৈশাখ, হে নরোত্তম তোমায় নমি শত শতবার। সত্যি আমাদের প্রতিটি মুহূর্তে তিনি জড়িয়ে রয়েছেন। এরপরে লিখছেন সাকিনা মাহাতো সিন্দ্রি চাষ রোড পুরুলিয়া থেকে, উজ্জ্বলদা চিরন্তনী শুনছি, রবি ঠাকুরের একটা ভিন্ন স্বাদের গল্প শুনে খুব ভালো লাগলো, সত্যি সত্যি আপনার অনবদ্য উপস্থাপনা অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা দেয়, অনেক ধন্যবাদ আপনাদের, যে ভালো লাগছে এটাই কিন্তু আমার কাছে অনেকখানি। এরপরে লিখছেন বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে, সুপ্রভাত, রবিপক্ষে উজ্জ্বলদার উপস্থাপনায় চিরন্তনীর আসরে গান গল্প শুনছি, আজ এই আসরে পুপেকে নিয়ে রবীন্দ্র যাপনের আলোচনা ও চির শিশুদের জন্য লেখা গল্প সে অপূর্ব পরিবেশনার জন্য মনটা ভালো করে দিল, কাঁচড়াপাড়ায় কুম্ভ মেলায় গঙ্গা পুজো করে এলাম, বেশ পুলকিত হলাম, চিরকাল জেনে এসেছি আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, অথচ দেখছি তরুণ প্রজন্ম ভোর রাতে ঘুমোতে যাচ্ছে, উঠতেও দেরি হচ্ছে, ঠিক মতো না খেয়ে ছুটছে নিজের নিজের কাজে, উপযুক্ত পুষ্টি পরিমাণের জন্য ঘুমের অভাবে কাজকর্ম পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না, বিষয়টি নিয়ে একটু ভাবা দরকার, আকাশবাণীর সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। হ্যাঁ, এটা খুব সত্যি কথা, কারণ এখনকার প্রজন্ম কেন জানি না

0: মানে হয়তো তাদেরকে অনেক সময় আউটসোর্সিংয়ের কাজ করতে হয় বলেই বা ভবিষ্যতে করতে হবে বলেই এরাই হয়তো প্রকৃতি তাদের বেঁধে দেয় যে আমাদের যে এখানকার যে টাইম শিডিউল সেই টাইম ফ্রেমের বাইরে গিয়ে তারা অন্য টাইম ফ্রেমে নিজেদের জীবনটাকে সেট করে। আমাদের এক বন্ধু খুব মজা করে বলে, আসলে আমরা ছোটোবেলা থেকে শুনেছি তো সকাল সকাল ঘুমোতে যাবে, সেদিন আমরা সকাল সকাল ঘুমোতে যাই ভোরবেলা 4টার সময়। এরপরে লিখছেন তপতি দিহীন মটর থেকে, আজ রবিবারের চিরন্তনীতে রবি ঠাকুরের গল্প শুনছি, গানও চলছে সাথে, খুব মজা পাচ্ছি ভাইয়ের সুন্দর পরিবেশনায়, কবিগুরুর চরণে সশ্রদ্ধ প্রণাম, সবাই ভালো থাকবেন, আপনারাও সবাই ভালো থাকবেন, খুব ভালো। সে গল্পখানি অভিনয় ভালো করলে দাদা ভাই, আমি শুনছি হে, গতকাল থেকে গেল আমার 29তম বিবাহবার্ষিকী, 25শে বৈশাখ, প্রিয় দিন, ধন্যবাদ, নমস্কার, প্রফুল্ল কুমার সিংহ, ভারতী সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। অনেক ধন্যবাদ আপনাদেরকে এবং অভিনন্দন যৌথ জীবনযাপনের জন্য। এরপরে লিখছেন কমলেন্দু দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে, শুভ সকাল দাদা ভাই, খুব ভালো লাগলো গল্প গান, ধন্যবাদ চিরন্তনী। এই ভালো লাগাটুকুই কিন্তু আমাদের অনেকখানি পাওয়া। হাই উজ্জ্বল দা, তোমার উপস্থাপনায় গল্প গানে চিরন্তনী উপভোগ করছি, তুমি গল্প এগিয়ে নিয়ে চলো, সঙ্গে আছি রাধে রাধে, উৎপল মাইতি বিহার থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। নিরঞ্জন সাউ লিখছেন বিশপুর, নিরঞ্জন সাউ নাম, বিশপুর গ্রামে, গ্রামের নাম হাসনাবাদ যার থানা, সবাই জানে জেলা উত্তর চব্বিশ পরগনা। এক মিনিটের জন্য হলেও কেমন যেন শিশু হয়ে গেলাম। তিনি নিরঞ্জন সাউ বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন। আসলে আমাদের সবার মধ্যে সেই শিশুটা আছে, শুধু একটু জাগিয়ে তুলতে হয়, তাই না? আর রবীন্দ্রনাথের মানে বা আমাদের যারা অনেকেই রয়েছেন, সুকুমার রায় বা এরকম অনেককে, তাদের ছোঁয়া পেলে তো সঙ্গে সঙ্গে জেগে ওঠে। এরপরে লিখছেন কে দেখা যাক, গুড মর্নিং উজ্জ্বল দা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি শে বাই ইয়োর ইউনিক প্রেজেন্টেশন, রাজবন্ধু সরসমা থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। লিখছেন রবিবারের মিষ্টি ভরে আগরপাড়ার থেকে অসীম কুমার মিত্র, চিরন্তনীর সকল শ্রোতা বন্ধুকে জানাই প্রভাতী শুভেচ্ছা। উজ্জ্বল ভাই, রবি ঠাকুরের সে গল্প আর গানের পরিবেশন খুব ভালো লাগছে, আজ ওয়ার্ল্ড মাদার্স ডে, মমতা মাখা হাট দুখানি, রাখো তোমার রাখো মোদের মাথে, চরণ চুমে আশিস মাগি, রইব মোরা একসাথে, আবার চার দিনের বিরতির শেষে চিরন্তনীর নতুন আসরে আসব। নিশ্চয়ই সামনের সপ্তাহের চিরন্তনী তো অবশ্য আমরা থাকতে পারবো না, তারপরের সপ্তাহে আমরা আসব, সামনের সপ্তাহে থাকবেন অন্য কেউ এই মুহূর্তে জানি না। মৌলি লিখছেন ঢাকুরিয়া থেকে, রবিবারের ভোরের চিরন্তনীতে রবিবারের গল্প উজ্জ্বল দা এত সুন্দর করে শোনালেন, তার সঙ্গে রবি ঠাকুরের গান শুনে মন ভরে গেল। রবি ঠাকুরকে বলি চিরসখা, ছেড়ো না কো হাত, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে লিখেছেন এবং এই লেখাগুলো যখন আপনারা পাঠান খুব ভালো লাগে, প্রতি মুহূর্তেই যেন মনে হয় যে আপনাদের সঙ্গে, প্রত্যেকের সঙ্গেই আমাদের এত সুন্দর একটা গল্প হয়, যেন পাশে বসে আছেন। এরপরে লিখছেন গুড মর্নিং দাদা ভাই, সোনালি ঘোষ দেবগ্রাম নদিয়া থেকে, আমি চিরন্তনীর গল্পটা শুনছি, ভীষণ ভালো লাগছে, আর ভালো লাগছে আপনার সুন্দর উপস্থাপনা। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, এত সুন্দর করে আপনারা লিখেছেন, আমাকে বারবার করে উজ্জীবিত করেন, প্রাণিত করেন আরও ভালো কিছু অনুষ্ঠান আপনাদের শোনানোর জন্য। মোটামুটি সব কথাই পড়া হয়ে গেছে, এরপরে বলেছিলাম গল্পটা যদি পারি তো আরেকটু এগিয়ে নিয়ে যাব, সেই সময়টা পাওয়া গেছে, তো আরেকটু এগিয়ে নিয়ে যাই আপনাদের সেই গল্পটা নিয়ে গিয়ে, তারপরে আমরা ফিরে যাব পরের অনুষ্ঠানে।
1: জীবন খুঁজে পাক সঠিক দিশা, শুনছেন চিরন্তনী শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: সে গল্পটার পরবর্তী কিছু অংশ, এর মধ্যে পুপে দিদি গেছে দার্জিলিংয়ে, সে রইল মাথা ঘষা গলিতে একলা আমার জিম্মায়, তার ভালো লাগছে না, আমিও জ্বালাতন হচ্ছি, বলে আমাকে দার্জিলিং পাঠাও। আমি বললুম কেন? সে বললে পুরুষ মানুষ বেকার বসে আছি, আত্মীয় স্বজন ভারী নিন্দে।

0: করছে, কি কাজ করবে বলো? পুপে দিদির খেলার রান্নার জন্য খবরের কাগজ কুচি কুচি করে দেব? এর মেহনত সইবে না, একটু চুপ করো দেখি। আমি এখন হুঁহাও দ্বীপের ইতিহাস লিখছি। হুঁহাও নামটা শোনাচ্ছে ভালো দাদা, ওটা তোমার চেয়ে আমার কলমেই মানা তো ঠিক, বিষয়টার একটু আন্দাজ দিতে পারো?
1: ঠাট্টা নয়, বিষয়টা গম্ভীর। কলেজে পাঠ্য হবার আশা রাখি, একদল বৈজ্ঞানিক ওই শূন্য দ্বীপে বসতি বেঁধেছেন, খুব কঠিন পরীক্ষায় প্রবৃত্ত।
0: একটুখানি বুঝিয়ে বলো না, কি করছেন তারা? হাল নিয়ে চাষবাস করছেন?
1: একেবারেই উল্টো, চাষের সম্পর্ক নেই।
0: তা আহারের কি অবস্থা?
2: একেবারেই বন্ধ।
0: প্রাণটা?
1: সেই চিন্তাটাই তো সব থেকে তুচ্ছ। পাকযন্ত্রের বিরুদ্ধে ওদের সত্যাগ্রহ, বলছেন ওই জঠোর যন্ত্রটার মতো প্যাঁচালো জিনিস আর নেই। যত রোগ, যত যুদ্ধ বিগ্রহ, যত চুরি ডাকাতির মূল কারণ তার নাড়িতে নাড়িতে।
0: দেখুন কি সুন্দর করে জীবনের সত্য কথাটা বললেন। পাকযন্ত্র অর্থাৎ খিদে, এই খিদের জন্যই তো সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ, এই খাবারের থেকেই তো আমাদের যত রকম রোগ, কেউ খেয়ে রোগ বাঁধায়, কেউ না খেয়ে রোগ বাঁধায়, চুরি ডাকাতি সব কিছুর মূল কারণ এই খিদে। যাই হোক, গল্পটা এগিয়ে নিয়ে যাই। দাদা, কথাটা সত্য হলেও হজম করা শক্ত।
3: একদম আমাদের মনের কথা বলেছে সে।
1: তোমার পক্ষে শক্ত, কিন্তু ওরা হলেন বৈজ্ঞানিক। পাকযন্ত্রটা উপড়ে ফেলেছেন, পেট গেছে চুপসে, আহার বন্ধ, নস্য নিচ্ছেন কেবল, নাক দিয়ে পোষ্টাই নিচ্ছেন হাওয়ায় শুষে, কিছু পৌঁছচ্ছে ভেতরে আর কিছু হাঁচতে হাঁচতে বেরিয়ে যাচ্ছে, দুই কাজ একসঙ্গে চলছে, দেহটাও সাফ হচ্ছে, ভর্তিও হচ্ছে।
0: আশ্চর্য কৌশল তো, কলের জাতা বসিয়েছে বুঝি, হাঁস মুরগি পাঁঠা ভেড়া আলু পটল একসঙ্গে পিষে শুকিয়ে ভর্তি করছে ডিবের মধ্যে, আর সেটাকেই ফতফত করে নাক দিয়ে নিঃশ্বাসের সঙ্গে ঢুকিয়ে দিচ্ছে নস্যের মতো।
1: না, পাকযন্ত্র কষাইখানা দুটোই সংসার থেকে লোপ করা চাই, পেটের দায় বিল চোকাবার ল্যাঠা একসঙ্গে মেটাবেন, চিরকালের মতো জগতে শান্তি স্থাপনের উপায় চিন্তা করছেন।
0: ও, নস্যটা তো শস্য নিয়ে নয়, কেবল সেটাতে কেনা বেচার মামলা।
1: তাকে বুঝিয়ে বলি, জীবলোকে উদ্ভিদের সবুজ অংশটাই প্রাণের গোড়াকার পদার্থ, সেটা তো জানো।
0: পাপ মুখে কেমন করে বলবো যে জানি, কিন্তু বুদ্ধিমানরা নিতান্ত যদি জেদ করেন তাহলে মেনে নেব।
1: দৈপায়ন পণ্ডিতের দল ঘাসের থেকে সবুজ সার বের করে সূর্যের বেগুনি পেরোনো আলো শুকিয়ে, বেগুনি পেরোনো আলো অর্থাৎ আল্ট্রাভায়োলেট রে,
0: কি সুন্দর বাংলা করেছেন না,
1: বেগুনো পেরোনো আলো আলোয় শুকিয়ে মুঠো মুঠো নাকে ঠুসছেন, সকালবেলায় ডান নাকে, মধ্যাহ্নে বাঁ নাকে, সাহান্নে দুই নাকে একসঙ্গে, সেটাই বড় ভোজ। এদের সমবেত হাঁচির শব্দে চমকে উঠে পশু পাখিরা সাঁতরিয়ে সমুদ্র পার হয়ে ওখান থেকে চম্পট দিচ্ছে।
0: শোনাচ্ছে ভালো, অনেকদিন বেকার আছি দাদা, পাকযন্ত্রটা হন্যে হয়ে উঠেছে, তোমাদের ওই নস্যটার দালালি করতে পারি যদি নিউ মার্কেটে, তাহলে একটা বাধা পড়ছে, সে কথা পরে বলবো।
1: তাদের আর একটা মত আছে, তারা বলেন মানুষ দুপায়ে খাড়া হয়ে চলে বলে, তাদের হৃদযন্ত্র পাকযন্ত্র ঝুলে ঝুলে মরছে, অস্বাভাবিক অত্যাচার ঘটছে লাখো বৎসর ধরে, তার জরিমানা দিতে হচ্ছে আয়ুক্ষয় করে, দোলায়মান হৃদয়টা নিয়ে মরছে নরনারী, চতুষ্পদের এসবের কোনো বালাই নেই।
0: বুঝলাম, কিন্তু উপায়?
1: ওরা বলছেন প্রকৃতির মূল মতলবটা শিশুদের কাছ থেকে শিখে নিতে হবে, সেই দ্বীপের সবচেয়ে উঁচু পাহাড়ে শিলালিপিতে অধ্যাপক খুদে লিখে রেখেছেন, সবাই মিলে হামাগুড়ি দাও, ফিরে এসো চতুষ্পদী চালে, যদি দীর্ঘকাল ধরণীর সঙ্গে সম্পর্ক রাখতে চাও।
0: সাবাস, আরো কিছু বাকি আছে বোধহয়?
1: আছে, ওরা বলেন কথা কওয়াটা মানুষের বানানো, ওটা প্রকৃতি দত্ত নয়, ওতে প্রতিদিন শ্বাসের ক্ষয় হতে থাকে, সেই শ্বাস ক্ষয়েই আয়ু ক্ষয়, সব মনে আসলে আমাদের কি হবে। যাই হোক, স্বাভাবিক প্রতিভায় এ কথাটা গোড়াতেই আবিষ্কার করেছে তারা। বানর ত্রেতাযুগে হনুমান আজও আছে বেঁচে, আজ ওরা নিরালায় বসে সেই বিশুদ্ধ আদিম বুদ্ধির অনুসরণ করছেন, মাটির দিকে মুখ করে সবাই একদম চুপ, সমস্ত দ্বীপটাতে কেবল নাকের থেকে হাঁচির শব্দ, মুখের থেকে বেরোনো কোনো শব্দ নেই।
0: তো পরস্পরের বোঝাপড়া চলে কি করে?
1: অত্যাশ্চর্য ইশারার ভাষায়, কখনো ঢেঁকি কোটার ভঙ্গিতে, কখনো হাত পাকা চালানোর চালে, কখনো ঝোড়াও সুপুরি গাছের নকলে ডাইনে বাঁয়ে ওপর নিচে ঘাড় দুলিয়ে বাঁকিয়ে নাড়িয়ে, এমনকি সেই ভাষার সঙ্গে ভুরুবাকানি চোকটিপানি যোগ করে ওদের কবিতার কাজও চলে। দেখা গেছে তাদের দর্শকের চোখে জল আসে, নস্যির জায়গাটা বন্ধ হয়ে পড়ে। কিছু টাকা আমাকে ধার দাও, আমাকে যেতেই হচ্ছে ওই হাওই দিয়ে।

0: এটা সে বলল। আরে নতুন আর পুরনো পেতে গেলে হাঁচতে হাঁচতে বসতিটা বিভাগ ফাঁক হয়ে যাচ্ছে, পড়ে আছে জ্বালা জ্বালা সবুজ নস্যি, ব্যবহার করার যোগ্য নাক নাকি একটাও বাকি নেই। এ তোমার আগাগোড়া বানানো, বিজ্ঞানের ঠাট্টার পক্ষে বাড়াবাড়ি শোনাচ্ছে। এই হুঁ হাঁও দ্বীপে ইতিহাস বানিয়ে তুমি পুপে দিদিকে তাক লাগিয়ে দিতে চাও। ঠিক করেছিলে তোমার এই অভাগা সেকে বৈজ্ঞানিক সাজিয়ে দ্বীপময় হাঁচিয়ে হাঁচিয়ে মারবে, বর্ণনা করবে আমি ঘাড় নাড়ানাড়ি করে ঘটোৎকচের রথ পাঁচালির আসর জমাচ্ছি, হয়তো কোনো হামাগুড়িওয়ালি মনোহর ঘাড় নাড়ানির সঙ্গে আমার বিয়ে দিয়ে বসবে, ঘাড় নাড়া মন্ত্রে কান নাড়বে মাথা বাঁ দিক থেকে ডান দিকে, আর আমি নাড়ব ডান দিক থেকে বাঁ দিকে, সপ্তপদী গমন উঠবে চতুর্দশপদী, কারণ আমরা তো চার পায়ে হাঁটব। ওদের সেনেট হলে ঘাড় নাড়া ভাষায় যখন ওরা সাড়ে সাড়ে পরীক্ষা দিতে বসেছে, তার মধ্যে আমাকেও বসাবে এক কোণে, আমার ওপর তোমার কোনো দয়া মায়া নেই, দেবে ফেল করিয়ে। কিন্তু ওদের স্পোর্টিং ক্লাবে হামাগুড়ি রেসে আমাকে যে পাওয়াবে এই ফার্স্ট প্রাইজ জানি, পুবে দিদিকে এমন করে হাসাতে পারবে বলেও কিন্তু মনে করো না, বেশি বোকো না। চাণক্য পণ্ডিত শ্রেণীবিশেষের আয়ুর্বৃদ্ধির জন্য বলেছেন, তাবচ্চ বাঁচতে মূর্খে যাবৎ না বক বকায়েত, অর্থাৎ মূর্খ ততদিনই বাঁচে যতদিন না সে বকবক না করে। তুমি তো সংস্কৃত কিছু শিখেছিলে?
1: যতটা শিখেছিলাম ভুলেছি তার দেড়গুণ।
0: নয়া চাণক্য জগতের হিতের জন্য যে উপদেশ দিয়েছেন সেটাও তোমার জানা দরকার। যখন হাঁপ ছাড়িয়ে বাঁচি তখন পণ্ডিত চুপায়তে। এইরকম ব্যাপার চলছে শের সঙ্গে, এই কাহিনীটা পুরীদির কাছে একটু পছন্দসই হয়নি। কপাল কুঁচকে বললে, এ কখনো হয় নাকি নস্যি দিয়ে পেট ভরে?
1: ভরে ভরে, পেট ভরে, আসলে অনেক কিছুই ভরে।
0: তারপরে কোনো একদিন পুবিদির সঙ্গে তারপরের গল্পটুকু হবে, কিন্তু আজকে একদম শেষ মুহূর্তে এসে পড়েছি, যার ফলে আপনাদের সবার কাছ থেকে আমি আজকে বিদায় চাইছি। এরপর সমক আপনাদের জন্য অপেক্ষা করছে, সবাই খুব ভালো থাকবেন। আর শেষ মুহূর্তে বন্দে মাতরম দিয়ে শেষ করছি।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়িতে 6:11 হয়ে 11 সেকেন্ড, আর 2 মে রবিবার, ভোরাই নিয়ে চলে এসেছি আমি সুমক, থাকবো 7টা পর্যন্ত। যেমন গতকাল বলেছিলাম আজকের কথা, আর এই মাস জুড়ে, মে মাস জুড়ে আমরা ভোরাইয়ের বিষয় রেখেছি, শনিবার আর রবিবারের ভোরাইয়ের বিষয় রেখেছি, তোমার অনুভবে বসন্ত। আজকে যার বার্তা দিয়ে শুরু করব, তিনি কাজীপাড়া হাওড়া ধারসা থেকে পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত। অদ্ভুত একটা চিঠির ফর্মে লেখা, হতে পারে যিনি চিঠিটি পাঠিয়েছেন তিনি স্বয়ং শক্তিশঙ্কর সামন্ত, অথবা হতে পারে তিনি কারুর একটা বার্তা বা চিঠি সেটা আমাদেরকে পাঠিয়েছেন। যাই হোক না কেন, বিষয় একই, তোমার অনুভবে বসন্ত। প্রিয় রঙ্গনা, তুমি ভালো আছো এটাই বড় সুখবার্তা আমার কাছে। তোমাকে ছেড়ে যখন আমাকে চলে আসতে হলো অস্ট্রেলিয়ার ক্যানবেরায়, আমি নিজেও ধন্দে পড়ে গিয়েছিলাম তোমার কথা ভেবে, যে তুমি একা একা কেমন করে কাটাবে পুরো একটা বছর। অথচ এখানে এসে আমি দারুণ রোমাঞ্চিত তোমার কথা ভাবতে ভাবতে। অস্ট্রেলিয়ায় প্রবাসী তোমার প্রেমিকের ভাবনা মন অঙ্গনে ফুলমালার মতো গাঁদতে গাঁদতেই কেটে যাবে তোমার আমার এই বসন্তবেলা। রঙ্গনা, প্রবাসে থেকেও আমি স্বস্তি পাচ্ছি এটা জেনে যে রেডিওর নানা সেন্টারে, বিশেষত ভোরাই অনুষ্ঠানে তুমি এখনও লিখছ নিয়মিত। বিশ্বাস করো, এ কথা জেনে তোমার পাঠানো লেখা শুনতে শুনতে আমি চমকিত হচ্ছি এখানে এসেও। তুমি লিখেছ এবার নাকি ভোরাইতে একটি অভিনব বিষয় দেওয়া হয়েছে, বাংলার এই মে মাসের প্রখর গ্রীষ্মে প্রবল উপলব্ধির বিষয়ে তোমার অনুভবে বসন্ত, যা জেনে এত দূরে থেকেও আমি রোমাঞ্চিত প্রতিদিন। এই মুহূর্তে মনে পড়ছে বিভূতিভূষণের আরণ্যকের যুগলপ্রসাদের কথা, যে অবিশ্বাস্য চরিত্রটি ছাড়া আরণ্যক নিরর্থক। পথের কবির অনুভবে গ্রীষ্মের সৌন্দর্য যেন বসন্ত সমতুল্য, যা অন্য কারো পক্ষে পরিব্যাপ্ত করা কঠিন। হ্যাঁ গো, আমাদের পশ্চিমবঙ্গে বসে তুমি যখন ভোরাই শুনবে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তখন অফিস আওয়ার। এবারের বিষয়টা তুমি কিন্তু মিস করো না লিখতে, শুনতে, অনুভবের দুয়ারে বসে আঁচ পোয়াতে। তুমি তো জানো রঙ্গনা, বাংলায় বসন্তের সময় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চ, আর অস্ট্রেলিয়ায় বসন্ত থাকে সেপ্টেম্বর থেকে নভেম্বর। বাংলায় ফুটতে থাকে পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া, অশোক, মহুয়া, আর অস্ট্রেলিয়া নিজেকে সাজায় জাতীয় ফুল গোল্ডেন ওয়াটল আর ম্যাগনোলিয়া জ্যাকারান্ডা টিউলিপে। আর আমাদের অনুভবে বসন্ত মানেই তো তুমি এবং আমি। ইতি তোমার সবুজ, প্রযত্নের শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া। আর আমি সুমক আছি আজকের 2 মের ভোরাই নিয়ে, বিষয় তোমার অনুভবে বসন্ত। থাকবো 7টা পর্যন্ত।

শম্পা চট্টোপাধ্যায় পাঠিয়েছেন পরের বার্তা, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি থেকে। আমাদের পুরনো বাড়িতে গেলে ইদানিং তিনতলার চিলে কোঠার ঘরে বেশি সময় কাটে আমার। এখানে বাস করে আমার উপেক্ষিত প্রেম আকণ্ঠ বিষাদ, সে ফিরিয়ে দেয়নি কখনো, আজও ফিরিয়ে দেয় না। জীবনের পাশে যোগ হলো আরও একটা বসন্ত। আজও কোথাও টিকে থাকা চিরহরিত মন এই ঘরে এলে খুঁজে নেয় থরে থরে সাজানো তালের ভরা বর্ণিল ভালোবাসা, অফুরান আলো আর প্রকৃতির রং, শিমুল পলাশের ডালে ডালে আগুন, ওই আসমানি বেনারসি আকাশটাও, অথবা আম মঞ্জুরির সোনালি শরীর জুড়ে বসন্তের পড়ন্ত বেলার অস্তাচলের আলো। এখানে সবটাই কাছের থেকে ধরা যায় অদ্ভুতভাবে। এই প্রান্ত থেকে ওই প্রান্ত টান টান পরিপাটি জীবনের শোক উপেক্ষা করার সাধ্য আমার হয়নি।

সময়ের চার কোণ ফ্রেমে পরম সোহাগে জড়িয়ে নিয়েছি তাকে। ছায়ার অন্ধকারে রঙিন রেখায় এঁকেছি বর্ণিল শোকের ছবি। আবার বসন্তের উদার প্যালেট থেকে রং ধার নিয়ে শোকের আনাচে কানাচে মুঠো মুঠো আবির ছড়িয়ে খেলেছি জীবন আর আমাতে। আর যখন একটু একটু করে ফুরিয়ে আসা বেলায় নিজেকে আবিষ্কারের তাড়না বোধ হয়, হারানো শৈশব কৈশোর আর স্তুতি স্মৃতির তাড়না আরও প্রলুব্ধ করে। সেই তো আমার শেষ আশ্রয়। মধ্য বয়সের দুয়ারে দাঁড়িয়ে আজ বসন্তের রং মন ছুঁয়ে গেলেও তেমন দোলা দেয় না যতটা বসন্তের স্মৃতি সুখের ময়ূরকণ্ঠী বিষাদের হয়ে মন জুড়ে রয়েছে। শম্পা চট্টোপাধ্যায়, 51/C/5 বড়বাগান লেন, শ্রীরামপুর, হুগলি। আর আমি সমক আছি আজকের রবিবারের ভোরাই অনুষ্ঠানে। বিষয়, তোমার অনুভবে বসন্ত।

লিয়া বা শান্তিনিকেতনে, আর আমরা তার স্পর্শ পেতে ছুটে চলি সেখানেই। যদিও আমার এখন সেই সামর্থ্য নেই, তাই আকাশবাণী সুরে ছন্দে অনুভব করি এখনকার বসন্তকে। বসন্তে ওই ফুলের আগুন লাগলো শুনে ফেলে আসা দিনগুলো ফিরে পাই, আবার খোলো খোলো দ্বার শুনে যৌবনের দোল খেলার কথা মনে পড়ে যায়, যা বাস্তবের থেকে শত যোজন দূরে। সর্বেশ্বর পালের বার্তা মাহেশ হুগলি থেকে। আমি সোমক আছি আজ 7টা পর্যন্ত, 10ই মে রবিবারের ভোরাই নিয়ে, FM রেইনবোতে।

স্টুডিওর ঘড়িত সময় ঠিক 6:27 হয়ে 8 সেকেন্ড। আমি সোমক আছি আজকের রবিবারের ভোড়াই নিয়ে, আর বিষয় তোমার অনুভবে বসন্ত। আর সেই অনুভব আমাদের বার্তার মাধ্যমে পাঠিয়েছেন ডক্টর শান্তিদেব জানা, দক্ষিণ কাশিয়াবাদ, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বসন্ত তো কেবল ঋতুচক্রের ক্ষণিক কুসুম অতিথি নয়, সে এক মধুময় অনুভব। বিদায়ের পরেও যে নিঃশব্দে নিবিড় নিবাস গড়ে হৃদয়ের গহন অলিন্দে। আজ নতুন বছরের এই দগ্ধ ধূসর দিনে পিপাসার প্রখর প্রহরে যখন বুক ফেটে যায়, যখন শুষ্ক শীর্ণ ধরণী কঠিন ক্লান্তির কাব্য লেখে, তখনই বসন্তকে নতুন করে অনুভব করি। দেখি শিমুল পলাশ কৃষ্ণচূড়া ঝরে পড়ে নিবিড়ের

নীরব বেদনায়। মাঝে মাঝে কালবৈশাখীর কৌতুক কোলাহলে উড়ে যাওয়া পাপড়ির সৌরভ স্নিগ্ধ স্বরে বলে, আমি এসেছিলাম তোমার প্রাণের পরে শত শত ফুল ফুটিয়ে। সে তো ফুলের ফুলেল ফসল রেখে বিদায় নিয়েছে, তবু তার স্নেহ সুরভি এখনো ছড়িয়ে আছে। কোকিলের ক্ষীণ কুজন, ক্লান্তকালের কুহেলিকা আর স্মৃতির মৃদু মর্মরে বসন্ত আজও বেঁচে। আমার অনুভবে সে বাইরের বর্ণে নয়, অন্তরের অনুরণে ধরা দেয়। প্রতিটি তৃষ্ণার্ত তপ্ত দিনে তার স্নিগ্ধ স্পর্শ, প্রতিটি ক্লান্ত ক্ষণে তার রঙিন ব্রেশ নবজীবনের বাণী বয়ে আনে। তাই বসন্ত হারায় না, সে রয়ে যায় অনুভবের অন্তরালে এক চিরন্তন চেতন, চিরন্তন পুনর্জাগরণের প্রতিশ্রুতি হয়ে। ডাক্তার শান্তিদেব জানা পাঠিয়েছেন এই বার্তা দক্ষিণ কাশিয়াবাদ ঢোলাহাট দক্ষিণ ২৪ পরগনা থেকে।

আপনাদের জন্য একটা রিকোয়েস্ট আছে, জাস্ট আপনারা যখন বার্তা পাঠাবেন ভোড়াইতে, তখন শুরুতে একবার নিজের নাম আর লোকেশন লিখে, সবশেষে আরও একবার নিজের নাম আর লোকেশন লিখে দিলে আমাদের সুবিধে হবে। আর এবার যার বার্তা পড়ব, হিরণময়ী সাহু, গোদালিপুর কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। বৈশাখের খড় দুপুরে বাসস্টপে বাসের জন্য অপেক্ষা করছিলাম, জুলেপুরে যখন একসা তখন বাস এলো। বাসে উঠে জানলার পাশে একটা ঠিকঠাক বসার জায়গাও পেলাম। ভাবলাম দীর্ঘ পথযাত্রায় তোমার এমাসের বিষয়ে তোমার অনুভবে বসন্তকে নিয়ে একটু স্মৃতির পৃষ্ঠা উল্টাই, কিন্তু এত গরমে কিছুতেই স্মৃতির দরজা খুলছে না।

যে দারুণ অগ্নিবাণে রে, হৃদয়ে তৃষায় হানে রে, সূর্যের প্রখর তেজে সব অনুভূতি ঝলসে যাচ্ছে। বাস বেশ খানিকটা এগোতেই চমক লাগে। ও মা, এ তো আমার বসন্ত! রাস্তার ধারে সারি সারি জারুল গাছে ঝুলছে হালকা বেগুনি ফুলের ঝাড় লণ্ঠন, কৃষ্ণচূড়া গাছে লাল রং, কুরচি গাছও সাদা সাদা ফুলে ভরে উঠেছে। দু একবার বৃষ্টির ছোঁয়া পেয়ে শালমহুলের অরণ্যানি কচি পাতায় সবুজে সবুজ হয়ে উঠেছে। জানলা দিয়ে এক ঝলক ঠান্ডা হাওয়া এসে মুখে চোখে লাগতেই বসন্তের অনুভূতিকে হৃদয়ে অনুভব করলাম। কে বলে বসন্ত চলে গেছে? আমাদের সঙ্গে যতক্ষণ রবি ঠাকুর আছেন মনে হয় তার নিত্য আসা যাওয়াও আছে। পুলকে তাই গিয়ে উঠি। ওরে বকুল পারুল, ওরে শাল পিয়ালের বোন, হিরণময়ী সাহু গোদালিপুর এশিয়াড়ি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা। আমি সমকাছি সাতটা পর্যন্ত ভোড়াই নিয়ে।

বিভূতিভূষণ মাইতি পাঠিয়েছেন পরের বার্তা, হরেন্দ্রনগর কাকদ্বীপ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। বঙ্গের ঋতুরঙ্গে শীতের জড়তা সরিয়ে কৃষ্ণচূড়া শিমুল পলাশের রক্তিমুষ্ণিস মাথায়, কুচি পল্লবের হরিদগাত্র বর্ণে মন্দ দক্ষিণাশ্বমীরণে, ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতির নয়নাভিরাম শোভা অবলোকনে অন্তরে অন্তর অনুভূতির হয় জাগরণ, অন্তরে অনন্তর অনুভূতির হয় জাগরণ। স্থানভেদে বসন্তর প্রকাশ ভিন্নতর, সুন্দরবনে বিচিত্র লবণাম্ব বিটপ ও ব্রততীর একসাথে কোরক উদ্গমনে ও শীতের জীর্ণতা কাটিয়ে কুলকুলো ভাসে তটিনীগণের চরপানে আগমনে বসন্তর হয় সমাগম। জন্মাবধি সুন্দরবনের বাসিন্দা হয়ে নদী বন ঘেরা লবণাক্ত পরিবেশে জীবনের 78টি বসন্তের এই ভিন্ন প্রকাশ দেখে অনুভব করেছি কতরূপে বিরাজিছ বিশ্ব মাঝারে। বসন্তের ফাগুনে গ্রাম বাংলার ঘরে ঘরে বৈষ্ণবগণ করে

নাম সংকীর্তন, দুলির লাল আবির ভেতরে সবার সমান রঙা, এইসবের বার্তা দেন। সারা চৈত্র ধরে চলে হর হর বোম ও গাজন গান, ফাগুনের দোলে আর চৈত্রের নীলেই বসন্তেই হরিহর মেলে, মা অন্নপূর্ণা ও বাসন্তিকার আরাধনায় অন্তরে ভক্তির প্রশান্তিতে বসন্ত বিলাসে বিউফল হয় মন। পাঠিয়েছেন বিভূতিভূষণ মাইতি, হরেন্দ্রনগর কাকদ্বীপ, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। 6:38 হয়ে 16 সেকেন্ড, আমি সমক আছি আজ রবিবারের ভোরাইতে, 10ই মের ভোরাইতে, থাকবো 7টা পর্যন্ত FM রেইনবোতে।

আর আপনাদের বার্তা এসেছে আমাদের কাছে, আপনাদের ভাবনা পাঠিয়েছেন আমাদের। লক্ষণ দাস ঠাকুরা সুকান্তপল্লী কালনাগেট পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন বার্তা, তোমার অনুভবে বসন্ত। এই অনুভবে আমাদের প্রিয়

বাংলার সারাটি বছর শরৎ ঋতুর দোলনায় দোল খেতে খেতে বিচিত্র উপহার দিতে দিতে বিদায় নেয়। বছরের শেষ দোলনাটি হল বসন্ত। শীত বুড়ির যুবুথুবু দোলনাটি তুলে রেখে ঋতুরাজ বসন্ত স্বর তথা শেষ দোলনাটি মৃদুমন্দ দক্ষিণা বাতাসে দোল খাওয়াতে লাগে। আমিও সেই দোলনার আরোহী না হয়ে পারি না, কারণ এনেছ ওই শিরীষ বকুল আমের মুকুল সাজিখানি হাতে করে, কবে যেসব ফুরিয়ে দেবে চলে যাবে দিগন্তরে। তাছাড়া অশোক, রক্তকাঞ্চন, পলাশ, শিমুল, নাগেশ্বর, মহুয়া, মুচকুন্দ, ক্যামেলিয়া অন্য সাজি সাজি অপেক্ষা করতে থাকে। আমার মন তখন গুনগুনিয়ে গিয়ে ওঠে, বসন্ত তোর শেষ করে দে, শেষ করে দে, শেষ করে দে রঙ্গ, ফুল ফোটাবার খ্যাপামি তোর উদ্দাম তরঙ্গ। তখন আবেগের তরঙ্গে তরঙ্গে উদ্ভাসিত হতে হতে আমার মতো গৃহবাসীও শুনতে পাই বসন্ত উৎসবের আহ্বান। ওরে গৃহবাসী, খোল দ্বার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল। দোলের রং খেলায় বহিরঙ্গেই রং লাগে না, রং লাগে কর্মে মর্মে। সেই রঙকেই সাথে করে যখন রুদ্র বৈশাখের দোলনায় চড়ি, তখন কালবৈশাখী ঝড় উড়িয়ে দেয় না, মনে থাকে বসন্তের মৃদু মন্দ সমীরণ। লক্ষ্মণ দাস ঠাকুরা পাঠিয়েছেন এই বার্তা সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান থেকে।

সনদ ঘোষ পাঠিয়েছেন বার্তা খালুর বাগনান হাওড়া থেকে। পরের বার্তা, অনুভূতি ছাড়া কাউকেই ধরা যায় না। যদিও এখন বসন্ত নয়, গ্রীষ্মের তীব্র দাবদাহ, তবুও প্রকৃতিতে এখনও রয়েছে তার রেশ। আর মনে যদি থাকে সেই বসন্ত, তখন সে ঋতুর রাজ হয়েই বিরাজ করে, ঋতুরাজ হয়েই বিরাজ করে। আর সেই রাজাকে পরাজিত করবে এমন সাধিকার? প্রকৃতির সবুজ পাতার ফাঁকে এখনও কোকিলের কুহুতান শোনা যাচ্ছে, সন্ধে দুকিনা বাতাস, ভোরে শীতল একটা অনুভূতি। অবশ্য আমরা যারা গ্রামে থাকি, বসন্তের রূপ রস গন্ধ বর্ণ অনুভব করতে পারি ভীষণ রকম।

আর বসন্ত মানেই তো প্রেম, প্রকৃতির প্রভাব পড়ে মনে। এই প্রৌঢ়ত্বে এসেও মনে সেই প্রেমের অনুভূতির প্রকাশ ঘটাতে ইচ্ছে করে খুবই। কিন্তু ওই যে কথায় আছে না, পাছে লোকে কিছু বলে। তবে আমরা যারা একটু আধটু সাহিত্য চর্চার চেষ্টা করি, সেই বাসন্তিক প্রেমের অনুভূতি প্রকাশ ঘটাতে পারি সহজেই লেখনীর মাধ্যমে। গল্প কবিতা ছড়ায় প্রেমের প্রকাশ ঘটাতে তখন আর কোনো বাধাই থাকে না। ফেলে আসা প্রেমকে তুলে আনা যায় সহজেই, না বলা কথা বলা হয়ে যায় সেখানে, বসন্তে রঙিন হয়ে ওঠে পুরো সময়টা। তাই শিল্প সাহিত্যে সেই বসন্তের অনুভূতির প্রকাশ যেভাবে উঠে আসে, অন্য কোনো ঋতুর মধ্যে দিয়ে বোধ হয় তার প্রকাশ ঘটে না। সনদ ঘোষ, খালুর, বাগনান, হাওড়া। আমি সমকাছি সাতটা পর্যন্ত।

অনেকটা সময় কিন্তু বয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে পরের বার্তায় চলে আসি। এবার কিন্তু পরপর দুটো বার্তা পড়ে দেব। প্রথম বার্তা পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বড়নগর, কলকাতা 36 থেকে। তোমার আমার অনুভবেই বসন্তের বাস, তাকিয়ে দেখো মন অঙ্গনে বিছানো পলাশ। তোমার আমার অনুভবেই কোকিলের ডাক, বাইরে তখন তীব্র দহন কিংবা বর্ষা থাক। তোমার আমার অনুভবে বসন্ত জাগে, যখন দেখি প্রজাপতি উড়ছে ফুলের বাগে। তোমার আমার অনুভবেই প্রেমের জানাজানি, কৃষ্ণচূড়া রাধাচূড়ায় চলছে কানাকানি। তোমার আমার অনুভবেই ময়ূর প্যাখম তোলে, হাতে হাত প্রেমিক যুগল নিশ্চিন্তে চলে। তোমার আমার অনুভবেই বসন্তে বাঁশি বাজে, বসন্ত কভু হারায় না তো আসে নতুন সাজে। অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সি লেন, বড়নগর, কলকাতা 36 থেকে পাঠিয়েছেন ছন্দে ছন্দে লেখা এই বার্তা। আরও একটি ছন্দে লেখা বার্তা সুবীর কুমার ঘোষ পাঠিয়েছেন পূর্ব বর্ধমানের তালিত থেকে। বসন্ত আসে শীতের শেষে, আসে পাতা ঝরার দিন, বসন্তে তখন মুগ্ধ আবেশে

বুকে বাজে খুশির বিন, বসন্ত দিনে কচি কিশলয়ে প্রকৃতির নবসাজ, বসন্ত আনে কিশোরী হৃদয়ে ভীরু অনুরাগ লাজ, বসন্ত দিনে ফুলের মেলায় কৃষ্ণচূড়া পলাশ, বসন্ত রাগে কুহুর গলায় এসেছে ফাগুন মাস, বসন্ত দিনে গোপন লিপিকায় ঘর বাঁধিবার আশ, বসন্ত শোনে বসে নিরালায় কাহারও দীর্ঘশ্বাস, বসন্ত দিনে পূর্ণিমা রাতে রাধাকৃষ্ণের দোল।

আজকের ভোরের শেষ বার্তা পড়ব, পাঠিয়েছেন ঈপ্সিতা ঘোষ বিশ্বাস। ৬ নম্বর এলেন কবিরাজ রোড, গড়িফা নৈহাটি, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রাতরাশ সেরে মিঠে সকালে টানা বারান্দায় চাটাই বিছিয়ে ঠাকুরদার পাঠশালায় পড়তে বসতাম আমরা সকলে। আমরা বলতে গ্রামের বড় ছোট মেজো সেজো মিলিয়ে কত সাইজের কত রঙের হাইস্কুল পড়ুয়া। দেখতাম কার্তিকদার পাশে বসে সফিকুলদা এক মনে ইংরেজি পড়ছে, ফিরোজদার সঙ্গে মেজদার ঐতিহাসিক গলাগলি, রফিকুলদা আর সেজদা দোকানে গিয়ে ভাগাভাগি করে কিনে খাচ্ছে ভেজিটেবল চপ, আর পড়া শেষে নীলুফা দি, চৈতালি দি, এরা কোলের কাছে বসে গল্পে মশগুল তাদের। এমনি ছিল আমার ঠাকুরদার পাঠশালায় পড়ার ফাঁকে ফাঁকে বিচিত্র রং মেলানো সব বসন্ত ছবি। কখনো কখনো সন্ধ্যাবেলা নিজের খাটে বসিয়ে তিনি অঙ্ক কষাতেন হাসমাতুলকেও, সে ছিল তার কঠিন শাস্তি। তবু তখন থেকেই শিখেছি বাইরে যে যতই ভেদ বলুক আমাদের সবার রক্তের রং কিন্তু এক। সেই শিক্ষাতেই যেন মিলেমিশে থাকি সবাই। সেই সব সুখী বসন্ত দিন দুই যুগ অতিক্রান্ত করে আমিও আজ সেই একই পেশায়। পাঠদানের অবসরে খুব যত্নে শিক্ষার্থীদের শোনাই মানুষ হওয়ার গল্প। নিজের জীবনের পাঠশালা থেকে তুলে আনি সেই বসন্তরাঙা ভালোবাসাকে, ওদের শিরায় উপশিরায় ছড়িয়ে দিই ধর্ম বর্ণ বিদ্বেষের ঊর্ধ্বে শুধু ভালোবাসার একতার পবিত্র রঙকে। প্রকৃতিতে যেমন বসন্ত জাগ্রত হয়ে ভেদাভেদ ভুলে আপন মহিমায় রাঙিয়ে দেয় ধরার সকল প্রাণকে, তেমনি একজন প্রকৃত আচার্যই পারেন তাবৎ শিক্ষার্থীকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মনের একতার রঙে রাঙিয়ে এক আদর্শ মানুষ গড়তে। আজ যখন আমাদের স্কুলে মঈনুদ্দিনের পাশে সৌভিক বসে টিফিন ভাগ করে খায়, বাহা সরেনের বাড়িতে খাতা পৌঁছে দেয় সোমা মুখার্জি, সংস্কৃতে লেটার মার্কস নিয়ে হাসিমুখে প্রণাম করে গণেশ, নূর আলম, নাসিমা,

খিসা দিয়ারা, তখন ভিন্ন ভিন্ন গাছের বৃন্তে ফুটে থাকা লাল হলুদ গোলাপি হরেক রঙের ফুলের চেয়েও ওদের হাসি মধুর ঠেকে। মনে হয় এই তো আমার রঙিন বসন্ত। জাতিভেদ, ধর্মীয় কুসংস্কার, গোঁড়ামির অন্ধকার ঘুচিয়ে সবার জ্ঞানের রঙে হৃদয়ের রং মিলিয়ে প্রমাণ করেছি আমরাই জগতের শ্রেষ্ঠ জীব, আমরা মানুষ। হেমন্তের জীর্ণতা সরিয়ে নতুনদের নিয়ে এমনি করেই যেন আমার অনুভব চিরদিন বসন্তের লাবণ্যে ভরে রাখতে পারি। দে তোরা আমায় নতুন করে দে নতুন আভরণে, তেমনি বসন্ত অনুভবে সুখী আমি। ইপ্সিতা, ইপ্সিতা ঘোষ বিশ্বাস, 6 LN কবিরাজ রোড, গুড়িফা, নৈহাটি, উত্তর ২৪ পরগনা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটক ও তেলেঙ্গানা সফর করবেন। শ্রী মোদী বেঙ্গালুরুতে আর্ট অব লিভিং এর 45তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে প্রথমে কর্ণাটক যাবেন। তিনি আর্ট অব লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারে নবনির্মিত ধ্যান মন্দিরের উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী মোদী হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে তেলেঙ্গানা যাবেন। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্য শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, শুভেন্দু অধিকারী এমন এক নেতা হিসেবে উঠে এসেছেন যিনি মানুষের জন্য নিবিড়ভাবে কাজ করতে পারেন। একই সঙ্গে গতকাল শপথ গ্রহণ করা অন্য 5 বিধায়ককেও অভিনন্দন জানিয়েছেন তিনি। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রী শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লিকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এন রঙ্গস্বামীকে পুদুচেরির মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। এরপরই পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর কে কৈলাসনাথন নতুন সরকার গঠনের জন্য রঙ্গস্বামীকে আমন্ত্রণ জানান। আগামী 13ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন এন রঙ্গস্বামী। কেরালায় সরকার গঠন এবং নতুন মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে গতকাল নতুন দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাহুল গান্ধী কেরলের নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে খুব শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। আইপিএল ক্রিকেটে গতকাল গুজরাট টাইটান্স 77 রানে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি আর বিনিময়ে নিই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা। বলেছিলেন বাংলাদেশের ঔপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার, গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ। আজ 10ই মে, আজ রবিবার, আজ মাদার্স ডে। আজকের দিনটা

অর্থাৎ মাসের দ্বিতীয় রবিবার মায়েদের জন্য, সম্পূর্ণ মায়েদের জন্য, এই পৃথিবীর সব মায়েদের জন্য অ্যাবসলিউটলি এক্সক্লুসিভ ডেডিকেটেড একটা দিন। সাথে রয়েছি সমক, দশটা পর্যন্ত স্টুডিওর ঘড়ি বলছে 7:09 হয়ে 10 সেকেন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার পালন করা হয় বিশ্ব মা দিবস হিসেবে। সেই হিসেবে আজ রবিবার 10ই মে সারা বিশ্বে পালন করা হচ্ছে মা দিবস। এবং সবচেয়ে বড় কথা যে এই দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন। আজকের এই দিনটি, এই যে মা দিবস, সেটি এই দিনটি মাকে বিশেষভাবে ভালোবাসা, শ্রদ্ধা, মনের যত আকাঙ্ক্ষা সব কিছু জানানোর দিন। মানসিক বিকাশ থেকে শুরু করে জীবনের সফলতা, প্রতিটি পদক্ষেপেই মায়ের অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। সন্তানের জন্য সবথেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে সেই নামটি হলো মা। স্বার্থপর এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে শুধু মাই আমাদের ভালোবাসতে পারেন। দিনটি বিশ্বজুড়ে মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয়। আজ বিশ্ব মাতৃদিবস বা মাদার্স ডে, সবাই মিলে মায়েদের শ্রদ্ধা জানানোর দিন আজ।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে,
1: নমস্কার কলকাতা,
0: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আজ মাদার্স ডে বা মায়েদের জন্য বিশেষ আজকের দিন। বিশেষ এই দিনটির উদযাপন কীভাবে শুরু হলো তা হয়তো অনেকেরই অজানা। ইতিহাস বলছে অনেক পথ পেরিয়ে এই দিনটি নতুন রূপ পেয়েছে। ধারণা করা হয় মা দিবস বা মাদার্স ডের সূচনা প্রাচীন গ্রিসের মাতৃরূপী দেবী সিবেলের এবং প্রাচীন রোমান দেবী জুনোর আরাধনা থেকে। এছাড়া ইউরোপ ও যুক্তরাজ্য অনেক আগে থেকেই মায়েদের এবং মাতৃত্বকে সম্মান জানানোর জন্য একটি নির্দিষ্ট রবিবারকে বেছে নিয়েছিলেন। ষোড়শ শতকে এটি ইংল্যান্ডে মাদারিং সানডে বলে পরিচিতি লাভ করে। কী করে পরবর্তী ক্ষেত্রে এই আজকের যে দিন আমরা পালন করি অর্থাৎ সেকেন্ড সানডে অফ মে মান্থ মাদার্স ডে বা মাতৃদিবস হিসেবে, সে সম্পর্কে আরও অনেক ইনফরমেশন আছে জানাবো তোমাদের। আর তোমরা মেসেজ করবে 9903653992। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা জানো যে আমাদের কিছু প্রবলেম চলছে যেটা আমরা জানি না কবে কাটিয়ে উঠতে পারবো, তার জন্য আমাদের শো করতে একটু প্রবলেম হচ্ছে বলে তোমাদের রিকোয়েস্ট এই মুহূর্তে রাখতে পারছি না। তোমাদের যে গান মিলান্তির গানের রিকোয়েস্ট প্লিজ এই সময়ে পাঠিও না। আমরা নিশ্চয়ই আবার যখন এভরিথিং উইল বি ইন দ্য প্রপার ওয়ে তখন আমরা আবার সেই পুরনো ফরম্যাটে ফিরে যাব, পুরনো ফরম্যাটে নমস্কার কলকাতায় তোমাদের সঙ্গে সঙ্গী হব আমরা। তবে আজ 10ই মে রবিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক তোমাদের সঙ্গী হয়ে FM রেইনবোতে। আর স্টুডিওর ঘড়ি বলছে 7:25 হয়ে 40 সেকেন্ড।

মা, তোমাকে হঠাৎই ভোরে মনে পড়ল। এই মেঘ ও রৌদ্রের শারদীয় আলো তোমার ফুটুতে আলোক সম্পাদের মতো খেলা করছে। মা, তোমাকে মনে পড়ছে। মা, মনে আছে আমার ট্রেনের শব্দে তুমি চায়ের জল চাপাতে ভী শনিবার বিকেলে? গরম সিঙারা হাতে গেটে দাঁড়াতেই তোমার মরণজয়ী হাসি মুখ আর চিনেমাটির ক্রকারিসের রুনঠুন। অথচ তখন তুমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ। আমি বুঝতে পারিনি। তোমার হাতের ছোঁয়া লাগা কাপে চুমুক দিয়ে তাকিয়ে থাকতাম। সদ্য বিকেলের গা ধুয়ে আসা, বাতাসে সাবানের গন্ধ ছড়ানো সুন্দর ফর্সা পা দুটির দিকে আমার খুব ইচ্ছে হতো গুনগুনিয়ে ধরি।

আমার লজ্জা করত তোমার সামনে গান ধরতে। তুমি সে কথা যেন বুঝতে পেরে হঠাৎ সেই বিকেলি আড্ডায় গিয়ে উঠতে ওরে নীল যমুনার জল। আমার বুকের মধ্যে হঠাৎ খুশির 800 পায়রা কি দুরন্ত আবেগে ডানা ছাপটা তো আমি বুঝাতে পারতাম না। একটার পর একটা গান, একসময় গান থামলে আমার গলায় শুনতে চাইতে ঝড়ের খেয়া। আমি শিল্পী মায়ের সামনে মাথা নত শ্রদ্ধায় আবৃত্তি করতাম। বীরের রক্তস্রোত মাতার অশ্রুধারা কোনো দিন শেষ করতে পারিনি। তুমিও কাঁদতে আমিও কাঁদতাম, গলা পুঁচে আসত। সারা সপ্তাহের ক্লেদ, 7 দিনের গ্লানি, যন্ত্রণা হতাশা ধুয়ে মুছে যেত চোখের জলে। শনিবারের শেষ বিকেলে আমি তোমাকে ধরে আবার উঠে দাঁড়া।

তোমার মনে আছে মা, অন্ধকার ফেলে দিয়ে সকালের আলোটুকু নিতে হয়? তোমার কাছে শিখেছি, হারমোনিয়ামের প্রথম সারগাম তোমার কাছে পেয়েছি, পথের পাঁচালি আর অপরাজিতার গল্প তোমার কাছেই শুনেছি। উনুনে তীব্র রান্নাঘরে বসে গান গাওয়া যায় তোমার কাছে জেনেছি। দেখা হলে হাতে হাত ছুঁয়ে বন্ধু হয়ে যাওয়া তোমার কাছেই সব পাওয়া। আমি তাই দুঃখ পেলে কাঁদি, আনন্দে পাগল হয়ে হাসি। মাঝে মাঝে মৃত্যুর মুখে বেড়াতে গিয়েও ফিরে ফিরে আসি। মা, আমাকে কতবার জীবন ফিরিয়ে দিলে, অথচ কখন তুমি মৃত্যুর কাছে ধরা দিলে বুঝতেই পারিনি। সে বছর আমি মা দুর্গার মুখ দর্শন করিনি, সে বছর পিতৃতর্পণহীন আমি পালিয়ে বেরিয়েছি। ক্যাসেটে তোমার গান এখনো আছে, এখনো আছে তোমার শাড়ির গন্ধ, চুলের গন্ধ। গ্রীষ্মদগ্ধায়, শ্রাবণ বর্ষায়, শীত আসে ফিরে যায়, বসন্তও আসে। তোমার কৃষ্ণচূড়া ভেসে যায় কমলা রঙের বন্যায়। তোমার বাড়িতে আমরা সবাই খুব সুখে আছি মা। তোমার গানের খাতা, তোমার প্রথম জামদানি, তোমার কাশ্মীরি শাল ন্যাপথলিন দেওয়া বাক্সে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। সব স্মৃতি নিয়ে আমি শুধু ঝিঁকে আছি।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ইতিহাসবিদদের মতে জুলিয়া ওয়ার্ড হুই রচিত মাদার্স ডে প্রোক্লেমেশন বা মা দিবসের ঘোষণাপত্র মার্কিন যুক্তরাষ্ট্রে মা দিবস পালনের গোড়ার দিকের প্রচেষ্টাগুলোর মধ্যে অন্যতম ছিল। 1870 সালে আমেরিকার গৃহযুদ্ধের পৈশাচিকতার মাত্রা ছাড়িয়ে গেলে শান্তির প্রত্যাশায় জুলিয়া একটি ঘোষণাপত্র লেখেন। এরপর যুদ্ধ শেষে পরিবারহীন অনাথদের সেবায় আর তাদের এক করার কাজে নিয়োজিত হন মার্কিন সমাজকর্মী আনা রিভিস জার্ভিস ও তার মেয়ে আনা মেরি জার্ভিস। এই সময় তাঁরা জুলিয়া ওয়ার্ড ঘোষিত মা দিবস পালন করতে শুরু করেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আনা রিভিস জার্ভিস 1905 সালের 5ই মে এই পৃথিবী ছেড়ে চলে যান চিরতরে। মায়ের মৃত্যুর পর আনা মেরি জার্ভিস মায়ের শান্তি কামনায় আর তাঁর সম্মানে সরকারিভাবে মা দিবস বা মাদার্স ডে পালনের জন্য প্রচার শুরু করেন। এর 3 বছর পর, মানে 1905 সালের 3 বছর পর 1908 সালের 10ই মে পশ্চিম ভার্জিনিয়ার এক চার্চে আনুষ্ঠানিকভাবে প্রথম মা দিবস পালন হয়েছিল ওয়েস্টার্ন ভার্জিনিয়ার এক চার্চে। এরপর 1912 সালে এই দিনটিকে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য ব্যাপক প্রচার শুরু হয়েছিল। এই প্রচার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কানাডা, মেক্সিকো, চীন, জাপান, দক্ষিণ আমেরিকা আর আফ্রিকায়। এই প্রচারের পরিপ্রেক্ষিতে 1914 সালে তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের 2nd রবিবারকে মা দিবস আর জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করেন। এরপর থেকেই প্রতিটি দেশে মায়েদের সম্মান আর শ্রদ্ধা জানানোর জন্য এই দিনটি, আজকের দিনটি 10ই মে এই মাসে পড়েছে বা এই বছরে পড়েছে দাদা, উৎসর্গ করা হয়। অর্থাৎ মোট কথা, মে মাসের 2nd রবিবার দেশে দেশে পালন শুরু হয় বিশ্ব মা দিবস বা মাদার্স ডে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সারা পৃথিবীর যত মায়েরা আছে সকলের জন্মদিন আজ, কিন্তু সব মায়েদের পাশাপাশি আর কার কার জন্মদিন, বিশেষ বিশেষ মানুষদের জন্মদিন দেখে নেব একবার। জন্মদিন কোন কোন বিখ্যাত মানুষদের। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁয়ের জন্ম হয়েছিল 2 মে তারিখে। এছাড়া সরকারি আমলা, লোকসাহিত্য গবেষক, লেখক এবং ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের আজ জন্মদিন। 1882 সালের আজকের দিনে মানে 2 মে করিমগঞ্জ আসাম, আসামের করিমগঞ্জে তাঁর জন্ম হয়েছিল। প্রখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা পঙ্কজ কুমার মল্লিকের জন্মদিন আজ আমাদের এই কলকাতা শহরে 1905 সালে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী আশালতা সেনগুপ্ত তথা প্রমীলা দেবীর আজকের দিনেই জন্ম হয়েছিল বাংলাদেশের মানে অধুনা বাংলাদেশের মানিকগঞ্জ শহরে 1908 সালে। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রধান রমেশ্বরনাথ কাউ বা সংক্ষেপে RN কাউজির জন্ম হয়েছিল আজকেরই দিনে 1918 সালে বারাণসী শহরে। ইংরেজি ভাষার ভারতীয় লেখিকা ও ঔপন্যাসিক নয়নতারা সেহগাল, তার জন্ম হয়েছিল এলাহাবাদ বা প্রয়াগরাজে 1927 সালের 2 মে তারিখে। এছাড়া ভারতীয় সেনাবাহিনীর 24তম সেনাপ্রধান বিজয় কুমার সিং বা VK সিং, জেনারেল VK সিং, তার জন্ম হয়েছিল 1951 সালে পুনে শহরে 2 মে তারিখে। এছাড়া জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট কার্লাইলেরও আজকে জন্মদিন, হারারে শহরে, জিম্বাবুয়ের হারারে শহরে 1972 সালের 2 মে। আরও একবার বলে দিই আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন। বাংলা বিহার উড়িষ্যার নবাব আলীবর্দী খাঁয়ের জন্মদিন আজ। আজ জন্মদিন সরকারি আমলা, লোকসাহিত্য গবেষক, লেখক, ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতা গুরুসদয় দত্তের। এছাড়া প্রখ্যাত কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, অভিনেতা পঙ্কজ কুমার মল্লিকের আজ শুভ জন্মদিন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী আশালতা সেনগুপ্ত তথা প্রমীলা দেবীরও জন্মদিন আজ। রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা রয়ের প্রথম প্রধান রমেশ্বরনাথ কাউ বা সংক্ষেপে RN কাউজির আজকের দিনেই জন্ম হয়েছিল। এছাড়া ইংরেজি ভাষার ভারতীয় লেখিকা ও ঔপন্যাসিক নয়নতারা সেহগালের জন্মদিন আজ। আজ জন্মদিন ভারতীয় সেনাবাহিনীর 24তম সেনাপ্রধান জেনারেল বিজয় কুমার সিং বা VK সিং এর। আর সবশেষে বলবো জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার স্টুয়ার্ট কার্লাইল, তারও আজকের দিনেই জন্ম হয়েছিল। এইসব বিখ্যাত মানুষদের পাশাপাশি তোমারও যদি আজ জন্মদিন হয় তাহলে তোমাকে বলবো হ্যাপি বার্থডে টু ইউ, শুভ জন্মদিন তোমাকে আর তোমার জন্মদিন। আজকের এই বিশেষ দিন বিশেষ করে কাটুক তোমার প্রিয় মানুষদের সাথে, তোমার পরিবারের সকলের সাথে আনন্দে কাটুক, আর সারাটা জীবন খুব আনন্দে আর সুস্থ হয়ে থেকো। তোমাদের সকলকে, যাদের আজ জন্মদিন, সকলকে শুভ জন্মদিন আরও একবার।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাব, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মহান ইংরেজ কবি উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, হোয়াট ইন আ নেম, নামে কিবা যায় আসে, গোলাপকে যে নামেই ডাকো না কেন গোলাপ গোলাপই। সেই একই কথা ধার করে আমিও বলতে পারি, মাকে যে নামেই ডাকা হোক না কেন মা মাই। বিভিন্ন দেশের, বিভিন্ন প্রদেশের, বিভিন্ন ধর্মের, বিভিন্ন ভাষাভাষীর মানুষ মা

মাকে ভিন্ন ভিন্ন নামে ডেকে এসেছে চিরকাল ধরে, কিন্তু মাকে নিয়ে তোমার বিশেষ অনুভূতি, তা হতে পারে কোনো আনন্দের অনুভূতি, সুখের অনুভূতি, দুঃখের অনুভূতি, অথবা অভাব অভিযোগ কিংবা কোনো মান অভিমানের অনুভূতি, বা এমন কোনো বিশেষ ঘটনা যা আজ 10ই মে বিশ্ব মাতৃত্ব দিবসে জানাতে চাও তুমি, জানাও 9903659292 এই নাম্বারে। সঙ্গে আছি সুমক।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যে সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তাঁর বৈঠকের কথা। এরপরে তিনি সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। পরে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। নির্বাচনের জন্য গত দুমাস স্থগিত থাকা বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি ও বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত শুরু করা নিয়ে তিনি বৈঠকে সচিব আমলাদের নির্দেশ দেবেন বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন পর্বে কমিশন নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ডক্টর সুব্রত গুপ্ত মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিযুক্ত। প্রশাসনিক স্তরেও বড়সড় রদবদল হয়েছে। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। আজ সকাল 10টায় এই শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। বিজয়ের পাশাপাশি টিভিকের আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। 234 সদস্য বিশিষ্ট বিধানসভায় 120 জন বিধায়কের সমর্থন নিশ্চিত করার পর তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার বিজয়কে চিফ মিনিস্টার ডেজিগনেট হিসেবে নিয়োগ করেছেন। হান্টার ভাইরাস সংক্রমণের আশঙ্কায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত ক্রুজের সমস্ত যাত্রী ও নাবিককে অতি ঝুঁকিপূর্ণ সংস্পর্শে আসা ব্যক্তি হিসেবে বিবেচনা করার এবং তাদের 42 দিন নিবিড় পর্যবেক্ষণে রাখার পরামর্শ দিয়েছে। WHO জানিয়েছে এখনও পর্যন্ত কোনো যাত্রী বা নাবিকের শরীরে উপসর্গ দেখা যায়নি। আইএসএল ফুটবলে কোচির এর্নাকুলামে আজ মোহামেডান স্পোর্টিং কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে। খেলা শুরু বিকেল 5টায়। প্রথম জয়ের অপেক্ষায় থাকা মোহামেডান লীগ তালিকায় সবার শেষে রয়েছে। IMD আজ কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালের কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ছত্তিশগড় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু স্থানে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সিদ্ধার্থ গাঙ্গুলি ফ্রম হাওড়া। টুডে ইজ মাদার্স ডে, আজ মাদার্স ডে। লাস্ট 16th অক্টোবর মাই বিলাভড মাদার পাসড অ্যাওয়ে ডিউ টু কোলন ক্যান্সার, বাট আই থিঙ্ক শি ইজ অলওয়েজ উইথ আস, শি ইজ ব্লেসিং ফ্রম দেয়ার সো দ্যাট আই ক্যান কোপ আপ উইথ এভরি সিচুয়েশন অফ লাইফ। ওয়েন আই ইউজ টু রিটার্ন ফ্রম অফিস, শি ইউজ টু সিট অ্যান্ড নেভার স্লেপ্ট অ্যাজ আই বিকাম অ্যানশিয়াস, বলেছেন সিদ্ধার্থ গাঙ্গুলি ফ্রম হাওড়া। এছাড়া আরও অনেক মেসেজ এসেছে, যেমন ওঙ্কারনাথ চক্রবর্তী রানাঘাট থেকে মেসেজ করেছেন, 2019-এর ডিসেম্বর থেকে আমি মা হারা, সব কিছু ফাঁকা লাগে মা ছাড়া। আজকের দিনে খুব মার কথাই মনে হয়। তুমি খুব খুব ভালো থেকো মা, ওঙ্কারনাথ চক্রবর্তী রানাঘাট। সুপ্রভা জানিয়েছেন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে, আমার ভালো মনে আছে তখন গ্রামের রাস্তা পুরো মাটির ছিল, কাদা ভর্তি ছিল। বর্ষাকালে মামার বাড়ি থেকে ফেরার পথে মা আমার পায়ে কাদা লাগবে বলে আমায় কোল থেকে নামায়নি, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমার মা। চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া। এভাবেই মায়েরা আগলে রাখে, সামান্য পায়ে কাদা যাতে না লাগে তার জন্য 2 কিলোমিটার রাস্তা কোলে করে, জাস্ট ভাবা যায় না। হ্যালো, আই অ্যাম অভিষেক ঘোষ, লেক টাউন, কালিন্দি। গুড মর্নিং দাদা, কেমন আছো? খুব ভালো আছি। আগে বলি হ্যাপি মাদার্স ডে। হ্যাঁ, হ্যাপি মাদার্স ডে সব মাকে। আর দাদা, আমার জন্য রোজ মাদার্স ডে, মায়ের কোনো দিন আলাদা করে হয় না। আর আমার অনুভূতি হলো মা সব সময় বলে কাউকে খারাপ কথা বলবে না। অভিষেক লিখেছ, অভিষেক ঘোষ লেকটাউন কালিন্দি থেকে। তোমার ভাবনার সাথে আমার ভাবনা একদম মিলে যায়। আমার মতেও আলাদা করে একটা দিন আমরা পালন করি বটে, কিন্তু আলাদা করে কোনো দিন হয় না মায়ের দিন পালন করার জন্য। প্রত্যেকটা দিন মায়ের দিন, প্রত্যেকটা দিন বাবাদের দিন। দীপক কুমার তুম বেলপুকুর তুমপাড়া শ্যামপুর হাওড়া থেকে মেসেজ করেছো, গুড মর্নিং জানিয়েছো। আজ মাতৃদিবস, তাই মাকে নিয়ে কিছু বলার নেই, তাই মাকে নিয়ে কিছু বলার নেই। আচ্ছা, তাইটা বাদ যাবে, মাকে নিয়ে কিছু বলার তো নেই, শব্দ একটাই, মা, কিন্তু তার অর্থ অপরিসীম। শুধু এটুকুই বলি, মাকে নিয়ে আমরা একই সঙ্গে আছি, মা সবাইকে ভালোবেসে সংসার এগিয়ে নিয়ে চলেছে। আমাদের সংসারে মাই যেন সব মায়ের কথার শেষ কথা, মা ছাড়া আমরা কেউ যেন একটাও চলতে পারি না, মানে একটাও কি চলতে পারি না, হোয়াট এভার। দীপক কুমার তুং বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া। এই জন্য বলি, খাতা জমা দেওয়ার আগে যেমন স্যাররা বলতেন একটু রিভিশন করে নাও, মেসেজ পাঠানোর আগে আমি সাজেস্ট করব একটু রিভিশন করে পাঠাও। বেলঘড়িয়া থেকে পায়াল ব্যানার্জি মেসেজ করেছো, মায়ের এই মায়ের আঁচল স্নেহের ছোঁয়া প্রাণে, মায়ের এই স্নিগ্ধ রূপ ভোরের গানে গানে, মায়ের ছোঁয়ায় দূর হলো মনের যত গ্লানি, মা আমার হৃদয়ে বিনা প্রাণে উঠল বাজি, মায়ের এই বুকে ফুটলাম শিশির হয়ে, ভোরের হাওয়া আনলো দেখো স্নেহের ছোঁয়া বয়ে, ভোরের এই পাখির কুজনে মায়ের সুর বাজে, মা তুমি মিশে আছো আমার সকল কাজে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া। তোমার, এর আগে বলেছিলাম তোমার বেঙ্গলি টাইপ নেই, হোয়াট এভার, তুমি রোমান টাইপ করো, যার জন্য একটু পড়তে আমার অসুবিধা হয়, হোয়াট এভার, যখন অপশন নেই কি করবে। কিন্তু তোমার মেসেজগুলো কিন্তু বেশ ছন্দে ছন্দে খুব সুন্দর করে লেখো। আরও অনেক মেসেজ জমে আছে আজকে, স্বাভাবিক, মায়েদের নিয়ে যে আমাদের ইমোশন সেটা তো আর আলাদা করে মানে সেটা বলতে হয় না, সেই ইমোশনটা বেরিয়েই আসে, সেই ইমোশন তোমাদের প্রচুর মেসেজ আছে। সঙ্গে আছি আমি সমক, স্টুডিওর ঘড়ি বলছে 9:13 হয়ে 19 সেকেন্ড।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মাকে তো কোনোদিন ত্যাগ করার কথা কেউ ভাবতেও পারে না, আর মায়ের সাথে সম্পর্কটা আমাদের অনেকটাই এই শুরু থেকেই ট্যাগ হয়ে থাকে, টোটালি ট্যাগড হয়ে থাকে মায়ের সাথে আমাদের নারীর টান। আর এই মুহূর্তে প্রাইস ট্যাগে সোনার দাম। হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 15 টাকা কমেছে, 14,465 টাকায় দাঁড়িয়েছে। 10 গ্রাম হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের 10 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 1,44,650 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 15 টাকা কমে হয়েছে 15,220 টাকা। 10 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 1,52,200 টাকা। আর পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 15 টাকা কমে হয়েছে 15,145 টাকা। 10 গ্রামের দাম 150 টাকা কমে হয়েছে 1,51,450 টাকা। এটা হলো সোনার দাম। সোনার দাম কিন্তু কমেছে বা কমছে, কিন্তু রূপোর দাম ক্রমবর্ধমান। রূপো, খুচরো রূপো 100 গ্রামের দাম 145 টাকা বেড়েছে গতকালের তুলনায়, দাম দাঁড়িয়েছে 25,710 টাকা। 1 কেজির দাম 1,450 টাকা বেড়ে হয়েছে 2,57,100 টাকা। আর রূপোর বাট 145 টাকা বেড়ে 100 গ্রামের দাম দাঁড়িয়েছে 25,700 টাকা। আর 1 কেজি রূপোর বাটের দাম 1,450 টাকা বেড়ে দাঁড়িয়েছে 2,57,000 টাকা। আর জ্বালানির দাম অ্যাজ ইউজুয়াল গতকালের তুলনায় বাড়েনি। পেট্রোলের দাম 1 লিটারের 105 টাকা 41 পয়সা, ডিজেল 1 লিটার 92 টাকা 2 পয়সা, আর রান্নার গ্যাস 14.2 কেজির দাম 939 টাকা। 9:22 হয়ে 23 সেকেন্ড এই মুহূর্তে, আমি সৌমক আছি রবিবারের নমস্কার কলকাতায় 10টা পর্যন্ত। আর তোমাদের প্রচুর প্রচুর মেসেজ জমে আছে আমার কাছে, স্বাভাবিক আজ মাদার্স ডে বলে কথা।
3: সারেগামা কারমা, দ্য পারফেক্ট গিফট ফর ইয়োর লাভড ওয়ান্স।
4: তুমি ভালোবেসেছিলে তাই দূরে চলে যাব, আমি ভালোবেসে যাব তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: গানের পর ফিরলাম আমি সৌমক নমস্কার কলকাতায়।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
0: অনেকগুলো মেসেজ জমে আছে আর আজকে তোমরা তোমাদের পুরো মন ঢেলে মেসেজ করেছো। মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন এই মুহূর্তে। মাধাই দাস বহুড় ঘোষপাড়া থেকে, মাতৃ দিবস আজ, তাই মাতৃ সমাজ সকল জননীকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মাতৃ দিবস শুধু একদিনের জন্য নয়, মাতৃ দিবস আমাদের কাছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত হওয়া উচিত। যা হোক, এবার বিষয় বলি। আমার মাকে নিয়ে দুরকম অনুভূতি আছে। আমার মা নাটক দেখতে খুব পছন্দ করতেন। আমাকে মা বলতেন, খোকা আমাকে নিয়ে একদিন কলকাতায় থিয়েটার দেখাতে নিয়ে যাবি? আমিও তখন খুব নাটক দেখতে কলকাতায় ছুটতাম, তাই মায়ের কথা মতন নিয়ে গিয়েছিলাম স্টার থিয়েটার হলে। তখন সমাধান নাটক চলছিল, ওই নাটক দেখে মা খুশি হয়েছিল খুব। আর একটা অনুভূতির কথা বলি, আমার বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার অভ্যেস ছিল। একবার বাড়ি ছেড়ে অনেকদিন নিরুদ্দেশ হয়ে যাই। বাড়ি ফিরলে কাঁদতে কাঁদতে মা মাথায় হাত রেখে শপথ করিয়ে নিয়েছিল, আর কোনোদিন যেন আমি বাড়ি ছেড়ে কোথাও চলে না যাই। সেই থেকে আর কোনোদিন কখনো বাড়ি ছেড়ে পালাইনি আমি। মাধাই দাস বহুড় ঘোষপাড়া। সোমেন যাদবপুর থেকে মেসেজ করেছ, পৃথিবীতে মায়ের কোনো বিকল্প নেই জানো। শত কষ্টের মতো একটা সংসারকে বাঁচিয়ে রাখার নাম হলো মা। তখনকার সময়ে আমার বাবার বেতন খুব একটা বেশি ছিল না। সেই বেতনকে সম্বল করে আমাদের তিন ভাই বোনকে মানুষ করার পেছনে আমার মায়ের অগ্রগণ্য ভূমিকা ছিল। সেটা আমি খুব কাছ থেকে দেখেছি, মা কিভাবে দিনের পর দিন শত কষ্টের মধ্যে একটা সংসারকে বাঁচিয়ে রেখেছিল আর আমাদের আঁচলের তলায় আগলে রেখে মানুষ করেছিল। অভাব কি জিনিস বুঝতেই দিত না। সবচেয়ে বড় কথা, মা তোমার কোনো চাহিদা ছিল না, আর আজও তুমি একই রকম আছো মা। তাই বলি, শুধু আজ নয়, প্রতিটি দিনই মা তোমাকে প্রণাম জানাই। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আগের মতো আমাদের আগলে রেখো। আজ বিশ্ব মাতৃ দিবসে পৃথিবীর সকল মায়েদের আমি প্রণাম জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সোমেন ফ্রম যাদবপুর। ফলতা বকুলতলা থেকে শম্ভু মেসেজ করেছেন, আজ এই মাতৃ দিবসে মা শারদার কথা খুব মনে পড়ছে। জগৎজননী মা শারদা চরণে, শারদার চরণে শতকোটি প্রণাম। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছেন। আর এটা একটু অন্যরকমের মেসেজ, ছন্দে ছন্দে লেখা। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে মেসেজ করেছেন। সুপ্রভাত জানিয়েছেন, প্রথমে আমার তরফ থেকেও সুপ্রভাত রইল। নয়ন খুলে প্রথম আলো দেখেছি মায়ের কোলে এসে, নিজের জীবন তুচ্ছ করে আগলে রাখত ভালোবেসে। হামাগুড়ি শিখছি যখন আঘাত পেয়েছি শত শত, দৌড়ে এসে মা আমাকে কত না আদর দিত। ছোটবেলার সেই ঝিনুক বাটি আছে।

এখনো মোর গৃহে খিদে পেলে মা বুঝতেন, হাসি ফোটাতেন পরম স্নেহে, দুঃখে কষ্টে ভালোবেসে বড় করলেন অতি কষ্টে। সময়ের অবকাশে হলাম যখন মানুষ, ভেবেছে দুঃখগুলি লাঘব করব, উড়িয়ে সুখের ফানুষ, চলে গেলেন অনেক দূরে সেই না ফেরার দেশে, পারিনি তার দুঃখ ঘোঁচাতে, তাকিয়ে দেখি এখনো সেই নীল আকাশে। শ্যামসুন্দর দাস নারকেল বাগান লস্করপুর কলকাতা 153 থেকে মেসেজ করেছেন, কিন্তু এই সবের বাইরে শাওন বারাসাত থেকে একদম অন্য ধরনের একটা মেসেজ পাঠিয়েছে, মায়ের সাথে একটা মজার অভিজ্ঞতা বা মাকে ঘিরে একটা মজার অভিজ্ঞতা। আমার কাছে মা মানে এমন একজন মানুষ, যে মানুষটা একবার যদি বাড়ির কারোর সাথে ঝগড়া শুরু করে বা বাড়ির কথা নিয়ে অন্য কারোর সাথে কিছু বলা শুরু করে, তাহলে সব কিছুর শেষে লাস্ট টার্গেট সেই আমি হয়ে যাব, জানো, মানে সব দোষ গুণ ঘুরে ফিরে এসে শেষ হয় আমার উপরেই। শাওন ফ্রম বারাসাত, মানে আলটিমেটলি শাওনের ওপরই সব দোষ ঘুরে ফিরে আসে, অ্যাকর্ডিং টু শাওন ফ্রম বারাসাত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: আমরা ট্রাফিক কন্ট্রোলে কথা বলেছিলাম লালবাজার ট্রাফিক কন্ট্রোলে, এবং অফিসার বললেন যে ট্রাফিক র‍্যাশ আজ কোনো রকম কোনো কনজেশন নেই, আজকে কোনো মিটিং মিছিল নেই, আর মিটিং মিছিল তো হওয়ার কোনো কারণও নেই। আর আজকে সারাটা দিন যারা বাইক রাইড করবেন, যারা গাড়ি চালাবেন, তারা স্মুথলি রাইড করতে পারেন এবং স্মুথলি ড্রাইভ করতে পারেন। এবার মেসেজে চলে আসি, কারণ বেশ কয়েকটা মেসেজ আছে, সেগুলো না পড়লে স্মুথলি শোটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। মোহনা ব্যানার্জি বেহালা থেকে মেসেজ করেছো, যার শরীরে উঠে বেড়ে একটি ছোট প্রাণ, আধার হতে আলোয় এনে দেয় যে ভবে স্থান, চিনতে শেখায়, চলতে শেখায় জীবন পথের হাঁটা, যে কেড়ে নেয় দুঃখ সকল, ধারণ করে কাঁটা, যে আমাদের মুক্ত করে সকল বিপদ হতে, শুয়ে নেয় যে সব যাতনা মাতৃ জীবন ব্রতে, স্বেচ্ছা যে বাঁধন বেঁধে পায়েতে পড়ে বীর, গোটা জীবন বিলিয়ে দিয়েও দাম পায় না ঢের। নেই গো যাহার শরীর খারাপ, মনের খারাপ দিনে তাহার ত্যাগের কাছে ওগো মোদের কত ঋণী, নেই যে তাহার ছুটি কোনো নিত্য দিনের সেবায়, জানতে মোরা চাই না মোটে দিনের শেষে কি পায়, সেই মায়েদের হেলা হলেও মা করে না হেলা, ক্লান্তি নিয়েই কাটে কি সব মায়েদের মা বেলা। মোহনা ব্যানার্জি ফ্রম বেহালা। মৌসুমি ঘোষ ফ্রম কসবা, গুড মর্নিং ভাই, হ্যাপি মাদার্স ডে টু অল দ্য লাভলি মাদার্স যারা এই প্রোগ্রাম শুনছে, থ্যাংক ইউ ভাই ফর দ্য টপিক। আমার দিন শুরু হয় মা বাবাকে স্মরণ করে। আমার একটা ভাই আছে, ছোটবেলায় যখন কোনো সন্ধেবেলা জোরে বৃষ্টি পড়ত, বই খাতা বন্ধ করে মায়ের কাছে আবদার করতাম, একটা ভূতের গল্প শোনাও না মা। মাও খুব যত্ন করে আমাদের গল্প শোনাত। আমি মায়ের কোলে মাথা রাখতাম আর ভাই মায়ের সামনেই বসত। ব্যাস এবার সেই গল্পের মধ্যে যখন ভূতের এন্ট্রি হবে, আমি ভয়ে মাকে জড়িয়ে ধরে বলতাম, আর বলো না মা, আর শুনবো না। ভাই খুব দুষ্টুমি করে বলতো, মা বলো ভূতটা এসে কি করলো। আমি আমার কানের ওপর বালিশ রাখতাম গল্পটা যাতে না শুনতে পাই। ভাই সেই বালিশটা সরিয়ে বলতো, আরে দিদি ভাই শোন না, ভূতটা গল্পতে ঢুকে গেছে।

আজ তো মা চোখের সামনে নেই, কিন্তু সব সময় মায়ের কথাগুলো মনে করলেই মনে করেই কাজ করি। মায়ের শাসনের কথা, মায়ের অ্যাপ্রিসিয়েশন খুব মনে পড়ে। ভাই জানো আচ্ছা, আমাকে ভাই বলে আপনি অ্যাড্রেস করেছেন, ভাই জানো, শি ইউজ টু সে আমার মেয়ে একাই একশো, তাই যখন আমি কোনো প্রবলেম ফেস করি মায়ের এই কথাটা মনে করি, সাহস করে কাজটা করি, সাকসেসফুলও হই। মৌসুমী ঘোষ ফ্রম কসবা। আর আপনাদের এত সুন্দর সুন্দর, তোমাদের এত সুন্দর সুন্দর মেসেজের জন্যই এই শনিবার আর রবিবারের শোটা একশোয়ে এক শো। হোয়াট এভার, নেক্সট মেসেজ দেবজ্যোতি ভট্টাচার্য। আন্দুল হাওড়া থেকে মেসেজ করেছো, মা দিবসে সকল মাকে শুভেচ্ছা, বড়দের প্রণাম। আমার মা আমাকে ছোট থেকে একা হাতে মানুষ করেছে, আজ আমি যেটুকু তার রন্ধ্রে রন্ধ্রে আমার মায়ের অবদান একটি অনুভূতি আজ শেয়ার করলাম। আমার মা চাকরি করতেন, ভোটের ডিউটিতে কখনো কখনো তাতে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছি। এরপর বহুবার নিজে ভোটের ডিউটি করতে গিয়ে দেখেছি আরও শয়ে শয়ে মায়েরা একই কাজে ব্যস্ত, একই চিত্র। যতবার তাদের দেখেছি নিয়নের আলোয়ে, ততবার আমার মাকে মনে পড়েছে আর চোখের কোণা ভিজে গেছে জলে। এইবার যা লিখবো তা একটু প্রথা বিরুদ্ধ, জানি না পড়বে কিনা, সামগ্রিক একটা আবেদন। এই যে মায়েদের মা বানিয়ে রাখার, কোট আনকোট মা বানিয়ে রাখার একটা চেষ্টা, আর তার জন্য ঘরে বাইরের সব কাজ তাদের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা, তার বিরুদ্ধে আমার এই আবেদন। মা নয়, তাদের আগে একজন মানুষ হিসেবে গণ্য করা উচিত। আমার মা সব পারে, এই অছিলায় তাদের হাড় ভাঙা পরিশ্রমের মধ্যে না ঠেলে তাদের শ্রমে হাত লাগানোর সময় এসেছে। সময় অনেক বদলেছে, মাকে শুধু মা না ভেবে মানুষ হিসেবে পরিগণিত করার দিন এসেছে, আর তার জন্য সব বাবা আর সন্তানদের পাশে থাকার প্রয়োজন। দেবজ্যোতি ভট্টাচার্য একটা দুর্দান্ত মেসেজ পাঠিয়েছো এবং একটা আবেদনও রেখেছো আন্দুল হাওড়া থেকে। আর শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে একটা মেসেজ পাঠিয়েছেন, আমার মা আজ তারা হয়ে ওই আকাশের গায়ে মিষ্টি মুখে হেসে হেসে আমার পানে চায়, ঘুমিয়ে গেলে মাথার পরে হাত বুলিয়ে যায়, সারা বাড়ি জুড়ে মায়ের স্পর্শ করি অনুভব, মোর জীবনে আমার মা ছিল আমার সব, এই জীবনে মায়ের কাছে মোদের যত ঋণ, বুকের রক্ত ঢেলে দিলে শোধ হবে না কোনো দিন। বিশ্ব মাতৃ দিবসে সকল মায়েদের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, সকল মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক। শঙ্করচন্দ্র দে ফ্রম বারাসাত।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কয়েকদিন আগে পেপারে একটা আর্টিকেল পড়েছিলাম, সেই আর্টিকেলটা বিদুলা চক্রবর্তী পাঠিয়েছেন টলিগঞ্জ কলকাতা থেকে, আর এই আর্টিকেলটা দিয়ে শেষ করব আজকের এই স্পেশাল শো, মাদার্স ডে স্পেশাল শো। আমরা সবসময় বলি মা আমাদের হৃদয়ে আছেন, কিন্তু আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মা কেবল আমাদের আবেগে নন, বরং আমাদের শরীরের রক্তে আর কোষের গঠনেও সরাসরি মিশে আছেন। এই অবিশ্বাস্য বিষয়টিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ফিটাল ম্যাটারনাল মাইক্রোকিমেরিজম। মা আর সন্তানের এই অদৃশ্য সংযোগ যখন একজন শিশু মায়ের পেটে থাকে, গর্ভে থাকে, তখন কেবল মা শিশুকে খাবার বা অক্সিজেন দেয় না, মা আর সন্তানের মধ্যে কোষের আদান প্রদানও হয়। মায়ের শরীর থেকে কিছু জীবন্ত কোষ প্ল্যাসেন্টার মাধ্যমে সন্তানের শরীরে প্রবেশ করে, আর আশ্চর্যের বিষয় হল এই কোষগুলো সন্তান জন্ম নেওয়ার পর হারিয়ে যায় না। এগুলো সন্তানের হার্ট, ফুসফুস, লিভার, এমনকি মস্তিষ্কেও স্থায়ীভাবে বাসা বাঁধে। বিপদে মায়ের কোষই কিন্তু সবার আগে এগিয়ে আসে। গবেষণায় দেখা গেছে সন্তান যখন অসুস্থ হয় বা শরীরের কোথাও চোট পায়, তখন এই মায়ের কোষগুলো, এই মাদার সেল, সেগুলো সক্রিয় হয়ে ওঠে। তারা শরীরের ক্ষতিগ্রস্ত অংশে গিয়ে কোষ মেরামত করতে সাহায্য করে। অর্থাৎ তুমি বড় হয়ে যাওয়ার পরও তোমার শরীরের ভেতর থাকা মায়ের কোষগুলো তোমাকে সুস্থ রাখতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। রোগ প্রতিরোধ, মায়ের ভূমিকা আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনেও মায়ের এই কোষগুলো বড় ভূমিকা থাকে। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে এগুলো অ্যালঝাইমার্স বা ক্যান্সারের মতো কঠিন রোগের বিরুদ্ধেও লড়াই করতে সাহায্য করতে পারে। মা শারীরিকভাবে দূরে থাকলেও তার শরীরের অংশটি তোমার ভেতরে তোমার গার্ডিয়ান হয়ে কাজ করে। এই সত্যটি জানার পর আমাদের নিজেদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া কিন্তু উচিত। তুমি যখন নিজের যত্ন নাও, পুষ্টিকর খাবার খাও বা হাসি খুশি থাকো, তখন আসলে তুমি তোমার ভেতরে থাকা মায়ের সেই অংশটিকেই ভালো রাখছো। তোমার বেঁচে থাকা, তোমার বেড়ে ওঠা, সব কিছুর মধ্যেই মায়ের দেওয়া সেই নীরব শক্তি মিশে আছে। মায়ের ভালোবাসা কেবল মায়া বা মমতায় সীমাবদ্ধ নয়, এটি আমাদের অস্তিত্বের গভীরে ডিএনএতে খোদাই করা। মা পাশে দাঁড়িয়ে হাত বুলিয়ে না দিলেও তোমার প্রতিটা ধড়কন, তোমার প্রতিটা হার্ট বিট তার মধ্যে তিনি মিশে আছেন। তাই নিজের অস্তিত্ব নিয়ে গর্ব করো, আর নিজের শরীরের যত্ন নাও, কারণ তোমার ভেতরে আজও তোমার মা বেঁচে আছেন। বিদুলা চক্রবর্তী টলিগঞ্জ কলকাতা থেকে এই মেসেজটা শেয়ার করেছেন, যেটা আমি নিজে একটা আর্টিকেলে পড়েছিলাম বহুদিন আগে। থ্যাংক ইউ সো মাচ। আজকের শোটা একদম অন্যরকম, একটা একশো হয়ে গেল, শুধু আপনার এই সুন্দর ইনফরমেশনটা ফরওয়ার্ড করার জন্য। আপনার এই মেসেজ দিয়ে শেষ করব আজকের শো। তবে তাওয়ার আগে, যাওয়ার আগে একটা ছোটোবেলায় পড়া গল্পের কথা বলে যাই, যদিও কাল লেখা এখন মনে নেই এতদিন পরে।

একটি ছেলে তার মাকে নিয়ে তার সংসার, ছেলেটি একটি মেয়েকে ভালোবেসে ফেলে। মেয়েটি জানতে চায়, তুমি আমাকে ভালোবাসো? ছেলেটি বলে, হ্যাঁ তোমাকে আমি খুব ভালোবাসি। বলে, কতটা ভালোবাসো? বলে, আমি পৃথিবীর থেকে বেশি ভালোবাসি তোমাকে, পৃথিবীর এমন কোনো জিনিস নেই যার থেকে তোমাকে আমি বেশি ভালোবাসি। মেয়েটি বলল, তাই? বেশ, তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কাকে? ছেলেটি উত্তর দিল,

আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো? বেশ, দেখি তো তুমি আমাকে তার থেকেও বেশি ভালোবাসো কিনা। ছেলেটি বলল, কি করতে হবে প্রমাণ দেওয়ার জন্য? মেয়েটি বলল, তুমি এক কাজ করো, বাড়িতে যাও, মাকে হত্যা করে মায়ের কলিজা বা মায়ের হৃদয়টা কেটে আমাকে এনে উপহার দাও, তাহলে আমি বুঝবো যে তুমি তোমার মায়ের থেকেও আমাকে বেশি ভালোবাসো। ভালোবাসা অন্ধ করে দেয় মানুষকে। সেই ছেলেটি যে তার মাকে এত ভালোবাসত, সে দৌড়ে গেল তার বাড়িতে, নিজের হাতে একটা বড় ছোড়া দিয়ে মাকে হত্যা করল। মায়ের বুক চিরে মায়ের কলিজা বা হাড়টা বের করে এনে মেয়েটিকে দেওয়ার জন্য উৎসাহে দৌড়তে লাগল। কত তাড়াতাড়ি সে তার প্রেয়সীকে সে উপহার দেবে আর সে তার প্রেয়সীকে নিজের করে পাবে। দৌড়তে গিয়ে হঠাৎ দরজার যে চৌকাঠে রয়েছে সেই চৌকাঠে হোঁচট খেয়ে পড়ল সেই ছেলে, প্রচণ্ড জোরে পড়ল মাটির ওপরে, আর হাত থেকে ছিটকে সেই কলিজা বা মায়ের সেই হাড়টা গড়াতে গড়াতে গড়াতে গড়াতে উল্টো দিকের দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে আবার ফিরে এলো। বলের মতো গড়াতে গড়াতে ছেলেটি সামনে এসে মায়ের সেই হৃদয় বা কলিজা বলে উঠল, খোকা তোর লাগলো?

মায়ের সাথে আমাদের সকলের জীবনটা আসলে একটা রূপকথায় বাঁধানো একটা মোড়া, সোনায় মোড়া একটা জীবন। সেই জীবনটা সারা জীবনের মতন সুন্দর সুস্থ থাকুক, এই আশা নিয়ে আজকে মাদার্স ডে বা মায়েদের দিন থেকে, আসলে 365 দিনই মাদার্স ডে, তবে আজকে স্পেশালি 10th May রবিবার মাদার্স ডে মায়েদের দিন থেকে বিদায় নিচ্ছি। আমি সুমক, ভালো থেকো। তুমি শুধু নয়, তোমার মধ্যে ওই মাও যেন ভালো থাকে। টেক কেয়ার অফ ইউর মাদার অ্যাজ ওয়েল অ্যাজ ইয়োরসেলফ।

শ্রী মোদী বেঙ্গালুরুতে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপনে অংশ নিতে প্রথমে কর্ণাটকে যাচ্ছেন। এরপর শ্রী মোদী হায়দ্রাবাদে প্রায় 9,400 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করতে তেলেঙ্গানা সফর করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসারের সঙ্গে যৌথভাবে দক্ষিণ ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র সেদেশকে হস্তান্তর করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেছেন যে ভারতের সিডস উদ্যোগের সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের পরিবেশকে আরও মজবুত করবে এবং সেদেশের কৃষিক্ষেত্রে নতুন গতি সঞ্চার করবে। চেন্নাইতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিজয়ের পাশাপাশি টিভিকে আরও 9 জন মন্ত্রীর শপথ গ্রহণের কথা রয়েছে। আসামে বিজেপির পরিষদীয় দল আজ গুয়াহাটিতে তাদের নেতা নির্বাচনের লক্ষ্যে বৈঠকে বসেছে। নবনির্বাচিত বিজেপি বিধায়করা আজ সকালে অটল বিহারী বাজপেয়ী ভবনে মিলিত হচ্ছেন। বিজেপি বিধায়ক দলের বৈঠকে উপস্থিত থাকছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক জগৎ প্রকাশ নাড্ডা এবং সহ পর্যবেক্ষক নায়েব সিং সাইনি। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠকের কথা। তাশখান্দে এশিয়ান অনূর্ধ্ব 15 এবং অনূর্ধ্ব 17 বক্সিং চ্যাম্পিয়নশিপে বিভিন্ন ওজন বিভাগ মিলিয়ে মোট 9 জন ভারতীয় মেয়ে ফাইনালে জায়গা করে নিয়েছেন। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুস্মিতা সেন। কর্ণাটক তেলেঙ্গানা সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হায়দ্রাবাদে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের সূচনা করবেন।

0: Clara?
1: Alizin.
2: Evet.
1: Bayan.

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। রাজ্যে নতুন সরকার শপথ নেওয়ার পরই 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমার শিট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম কোর্ট এই ওয়েমার শিট প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। গতকাল বিজ্ঞপ্তি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম, দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওয়েমার শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওয়েমার শিটও তাড়াতাড়ি প্রকাশ করা হবে। প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিও হায়দ্রাবাদে তাদের অ্যাক্টিভলি কুলড ফুল স্কেল স্ক্র্যামজেট কম্বাস্টারের দীর্ঘমেয়াদী পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। এই পরীক্ষার মাধ্যমে ভারতের হাইপারসনিক ক্রুজ মিসাইল তৈরির পথ আরও প্রশস্ত হল। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, পরীক্ষা চলাকালীন কম্বাস্টারটি টানা 1,200 সেকেন্ডের বেশি সময় সচল ছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরের সঙ্গে যৌথভাবে দক্ষিণ

0: ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র সেদেশকে হস্তান্তর করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর একথা জানান। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল বৈঠকে বসতে চলেছেন। নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার এই বৈঠক হওয়ার কথা। এরপর জেলাশাসক ও পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহানির্দেশক, কমিশনার ও জেলা পুলিশ সুপারদের সঙ্গেও তিনি বৈঠক করবেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কার মধ্যে কড়া বার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর নৌবাহিনী। সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, ইরানের তেলবাহী জাহাজ বা বাণিজ্যিক জাহাজের ওপর যে কোনো হামলা জবাবে মার্কিন সামরিক ঘাঁটি ও যুদ্ধ জাহাজকে নিশানা করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
2: কাল তার জন্মদিন আমরা পেরিয়ে এসেছি। আসলে রবীন্দ্রনাথ সবসময়, তিনি প্রতিদিন আমাদের অন্তরের অন্তরতম স্থানে বিরাজ করেন। এবং আজকের এই অনুষ্ঠানে আমরা যেহেতু জন্মদিনের পরে এসে পড়েছি, আমি জয়শ্রী মুখোপাধ্যায়
3: এবং আমি রণজয় মুখোপাধ্যায়, কালকে আমাদের সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায়, কোথাও আড়ম্বরের সঙ্গে, কোথাও একদম অনাড়ম্বরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তাতে মালা পরিয়ে, কোথাও কোথাও বেড কভার দিয়েও কিন্তু রবীন্দ্র জয়ন্তী পালন হয়েছে।
2: আসলে রবীন্দ্রনাথ যে কোনো মুহূর্তেই, তিনি যে কোনো ঘরেই থাকতে পারেন, বাইরে থাকতে পারেন, বিদেশে থাকতে পারেন, সর্বত্র।
3: এবং এই কথাটা বলার পেছনে যে কারণটা, সেটা হচ্ছে যে আড়ম্বরের সঙ্গে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন, সেটা আমরা পরিচিত, কিন্তু সব জায়গায় বোধহয় সব মুহূর্তে আড়ম্বর করা সম্ভব হয় না বিভিন্ন কারণে। এবং সেখানে রবীন্দ্রনাথ ঠাকুর যে কতটা আপন, কতটা নিজের আট থেকে আসি সকলের, সেটা জন্যই সবাই সবার মতো করে গুরুদেবকে শ্রদ্ধা জানিয়েছেন, বরণ করেছেন জন্মদিবস।
2: আজ আজকে পরের জন্মদিনের পরের দিন, সেদিন কিন্তু আমরা সবসময় থাকি, রবিবার তো থাকি রবির সাথে, কিন্তু জন্মদিনের একটা রেশ রয়ে গেছে, তাই আমরা আজ এমন কিছু করব যেখানে জন্মদিন শব্দটা জুড়ে থাকবে। আসব নিশ্চয়ই, আর তার আগে হ্যাঁ একটু বন্দনা তো থাকবেই, আর মাঝে মধ্যে তাঁর কথা আসুন, শুনে নি রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গানটি।

0: আমরা রবীন্দ্রনাথের সেই গান দিয়ে শুরু করি, যে হিয়া সবসময় যেন আমাদের হৃদয় ভরে থাকে, তিনি থাকেন, এবং এই হৃদয়ের অনিবার্য উপস্থিতি দিয়েই আমরা শুরু করব তার কথা। রবীন্দ্রনাথ জন্মদিনের বিষয়টা নিয়ে কি ভাবতেন? দেখো, একটা জিনিস তো প্রথমে একটু বলারই দরকার, সেটা হচ্ছে যে 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন আমরা পালন করি, কিন্তু রবীন্দ্রনাথ পয়লা বৈশাখের কথা বলেছেন এবং সেখানে নববর্ষ যেমন উদযাপন হতো, তেমনি তিনি চাইতেন যে পয়লা বৈশাখের দিন তার জন্মদিন উদযাপন হোক একটা সময় থেকে আমরা দেখেছি। কারণ দুটো কারণ, একটা অবশ্যই নববর্ষ এবং তার জন্মদিন একসঙ্গে একটা বড় ভাবে আর কি অত্যন্ত বেশি আনন্দ সহকারে সবাই পালন করতে পারে, আর দুই নম্বর হচ্ছে শান্তিনিকেতনে এই সময় প্রচণ্ড গরম পড়তো, আজকের দিনে এয়ার কন্ডিশনিং মেশিন আছে আমরা ভাবতে পারি না, কিন্তু তখনকার দিনে সেটা ছিল না, আবাসিকরা চলে যেত, তাই সবাইকে নিয়ে আনন্দ করার যে মানে বিষয়টা, সেটাই গরমকালটা বোধহয় একটুখানি কষ্ট দিত, তাই না?
1: এবং সেই কষ্ট যাতে লাঘব হয় সেই জন্য বছরের প্রথম দিনটা পয়লা বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন এবং করেছিলেন শান্তিনিকেতনে। আসলে তারপর থেকে যেটা দেখা যায় বাঙালির জাতীয় জীবনে, পুরো বৈশাখ মাস জুড়েই যেন গুরুদেবের জন্মদিন, পয়লা বৈশাখ থেকে মাসের শেষ দিনটা পর্যন্ত বৈশাখ মানেই রবীন্দ্রনাথ, বৈশাখ মানেই তার জন্মদিন।
0: একদম একদম। তা আমরা বৈশাখের কি গান শুনল, তারপরে আমরা কিন্তু যাব আজকে যে আমাদের কথা সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্যে জন্মদিনের কথা।

0: বৈশাখ তো এলোই, বৈশাখ অনেকটাই প্রায় চলে যাবার মুহূর্ত, তাই না?
1: একদম। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সময়টা, জন্মদিনটা তো একদম শেষ মুহূর্ত, মানে বৈশাখ মাসের শেষ মুহূর্ত, পঁচিশে বৈশাখ। এবং যেটা বললাম যে একদম মাস জুড়েই, পয়লা থেকেই কিন্তু সেই জন্মদিনের আবহ অনুভূতিটা আমাদের প্রত্যেকটা মানুষের, বিশেষত বাঙালির জাতীয় জীবনে রয়েছে।
0: জন্মদিন পঁচিশে বৈশাখ, এই শব্দবন্ধন যেমন বাঙালির হৃদয় জুড়ে, রবীন্দ্রনাথের যে কাব্য ভুবন, সেখানে এই যে জন্মদিন এবং তার যে লেখা, এই দুটোকে একসঙ্গে করলে কি পাওয়া যায়? বিশাল। কিন্তু রবীন্দ্রনাথের সব থেকে বড় পরিচয় তিনি কবি, তাই তার কবিতায় কোন বিষয় কতটা গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এটা কিন্তু নানাভাবে আমরা জানি। রবীন্দ্রনাথকে যখন উপলব্ধি করি তখনও দেখতে পাই। কিন্তু কোরি ও কোমল কাব্যগ্রন্থে আমরা প্রথমবার জন্মদিনের প্রসঙ্গ দেখতে পাই 1886। জন্মতিথির উপহার এই রকম একটা নাম দিয়ে কবিতায় বছর পঁচিশের রবীন্দ্রনাথ তার ভ্রাতুষ্পুত্রী আর কি শ্রীমতী ইন্দিরা তাকে লিখছেন জন্মতিথির উপহার হিসাবে কি দিয়েছিলেন।
1: তিনি দিয়েছিলেন একটি কাঠের বাক্স, বাক্সখানি ভরে স্নেহ দিনু ভরে এইটি থাকে যেন মনে।
0: ঠিক ঠিক।
1: এই কবিতাটি প্রথম মুদ্রিত হয়েছিল ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত বালক পত্রিকার চৈত্র 1292,
0: মানে বাংলার 1292 তখন চলছে আর কি।
1: এবং সেই জায়গায় আমরা মনে করতেই পারি যে এর আগে প্রকাশিত কবির চারটি কাব্যগ্রন্থ, সেখানে কোথাও কিন্তু জন্মদিনের বিষয়টি উল্লেখিত হয়নি।
0: মানে ইন্দিরাকে দেওয়ার সময় তিনি ওইটা লিখলেন, শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাশু, প্রাণাধিক।
1: এরপর প্রায় 14 বছরের ব্যবধানে, সময়টা 1307 বৈশাখ, রবীন্দ্রকাব্য কল্পনায় রাগ তাল উল্লিখিত কবিতা জন্মদিনের গান প্রকাশিত হয়েছিল, যেখানে ধরা আছে কবির প্রার্থনা, ভয় হতে তব অভয়ে মাঝারে নূতন জনম দাও হে, আমা হতে নাথ তোমাতে মোরে নূতন জনম দাও হে।
0: বিজয়ার করকমলে উৎসর্গীকৃত এই পুরবী কাব্যগ্রন্থ, সেটা আমরা জানি শ্রাবণ মাসে 1332

বিশ্বভারতী গ্রন্থালয় থেকে প্রথম গ্রন্থরূপে প্রকাশিত। তো এই গ্রন্থে স্থান পায় সবুজপত্র পত্রিকার চৈত্র বৈশাখ 1329 সংখ্যায় মুদ্রিত 25শে বৈশাখ কবিতাটি। কেমন? 25শে বৈশাখ 1329-এ লিখিত এই কবিতার প্রথম স্তবকে রবীন্দ্রনাথ লিখছেন, রাত্রি হল ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতের রৌদ্রে লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ।

0: জন্মের এই শুভক্ষণের কথা তিনি যখন লিখেছেন, আমাদের কেমন জানি না পড়তে ইচ্ছে হয় খুব এই দুটো লাইন, তাই না? যে হে নূতন তোমার প্রকাশক কুচ্ছ টিকাবাড়ি উদ্ঘাটন সূর্যের মতন, বসন্তের জয়ধ্বজা ধরি শূন্য শাখে কিশলয় মুহূর্তে অরণ্য দেয় ভরি, সেই মতো হে নূতন রিক্ততার বক্ষবেদী আপনারে কর উন্মোচন।
1: আসলে একদম এই যে হে নূতন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে গান, জন্মদিনের গান, উচ্ছ্বাসের গান, উদযাপনের গান, এবং সেখানে উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনেরে দিল ডাক পঁচিশে বৈশাখ, যেটা লক্ষ্য করার বিষয় এই পঁচিশে বৈশাখ কবিতাটির শেষ এই দুই স্তবক। রবীন্দ্রনাথ তেইশে বৈশাখ 1348 সাল অর্থাৎ 19 বছর বাদে আবার লিখলেন, এবং লিখনখানি কোনো গীতি সংকলনভুক্ত না হয়ে পাণ্ডুলিপিকৃত হয়ে তাঁর শেষ গান হিসেবে রয়ে গেল।
0: ঠিক কথা।
1: যেটা দেখার বিষয় সেটা হচ্ছে একমাত্র এই গানটিতেই সরাসরি পঁচিশে বৈশাখ এই শব্দবন্ধ উল্লেখ রয়েছে,
0: ঠিক যেখানে কিনা ধরো তিনি 200+ মানে সহস্র হাজার, তো সেখানে গানের মধ্যে কোথাও জন্মদিন এবং পঁচিশে বৈশাখ এই শব্দবন্ধের উল্লেখ তিনি করেননি। দেখো আমার মনে হচ্ছিল যে এই যে পঁচিশে বৈশাখের নাম দিয়ে যে কবিতা সেখানেও যেমন সুন্দর করে তিনি পঁচিশে বৈশাখ লিখেছেন, কিন্তু ওই জন্মদিন কথাটাকে এবং পঁচিশে বৈশাখ একসঙ্গে মিলিয়ে দেওয়া সেটা আর হয়নি। এবং রাত্রি হলো ভোর আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, কিন্তু জন্মদিন এই কথাটা এভাবে এলো না। এই যে হে নূতন এই গানটির কয়েকটি শব্দ এবং জ্যোতিচিহ্নের পরিবর্তন ছাড়া গানটি পুরবি কাব্যগ্রন্থের পঁচিশে বৈশাখে শেষাংশে যেভাবে আমরা শুনলাম আর কি, সেখানে চিরনূতনেরও দিল ডাক পঁচিশে বৈশাখ এইভাবেই ব্যবহার করা হলো, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় যে রবীন্দ্রনাথ তার 70 বছর পূর্ণ হওয়ার আগে তাঁর কবিতায় মাত্র কয়েকবার জন্মদিনের প্রসঙ্গ উল্লেখ করেছেন, এবং তিনি কিন্তু সেই রবীন্দ্রনাথ পরবর্তী 10 বৎসরের জীবনকালে অর্থাৎ 70 থেকে 80 অসংখ্যবার তিনি জন্মদিনের প্রসঙ্গে কথা বলেছেন, ফিরে এসেছেন। এইখানে আমরা একটা কোয়েশ্চেন মার্ক রাখি, কেন, তাই না? আমাদের একটা মনে হতে পারে না যে মানুষটা 70 বছরে তেমনভাবে তার জন্মদিনের কথা বললেন না, 70 থেকে 80 এই সময়টায় জন্মদিন বারবার কথায় ফিরে আসছে। যাই হোক, আমরা ভাবতে থাকি, গান শুনতে থাকি,

শুনছেন শুনছেন 107 FM Rainbow, FM Rainbow, musically yours. কালো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন। কালো জয় বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM Rainbow তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, সেটা তো 70 বছর বয়স অবধি রবীন্দ্রনাথের লেখার মধ্যে এই সব কথাই বারবার এসছে, নতুনের কথা বলেছেন, কিন্তু বারবার জন্মদিনের প্রসঙ্গ 70 থেকে 80-র মধ্যে, ওই যেখানে আমরা ছেড়ে গেছিলাম কথাটা, সেটাই

0: ফিরে এলো আবার। তাহলে কি সাধারণ মানুষের মতো রবীন্দ্রনাথও যত জীবন সমাপনের দিকে এগিয়েছেন, ততই শেষ পারানির করি হিসাবে জন্মদিনকেই তার নিজের জীবনের স্মরণ বিনা করে তুলতে চেয়েছেন? একটা প্রশ্ন আসে না?
1: অবশ্যই। 1339 সালের ভাদ্র মাসে প্রকাশিত পরিশেষ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ আশীর্বাদ স্বরূপ তুলে দিয়েছিলেন শ্রীমান অতুল প্রসাদ সেনের করকমলে। 70তম জন্মদিনের ঠিক আগের মুহূর্তে 23 বৈশাখ 1338 সালের কথা বলছি, শান্তিনিকেতনে বসে লেখা এই গ্রন্থের জন্মদিন কবিতাটি এই আকাশবাণীতেই কবিকণ্ঠে রবীন্দ্রকণ্ঠে প্রচারিত হয়েছিল। সেই সম্প্রচার সংকলিত হয়েছে বিশ্বভারতী ও আকাশবাণী প্রকাশিত
0: 1999
1: সালে এই ক্যাসেট প্রকাশিত হয়েছিল।
0: আসলে উনি বলছেন সেখানে, রবি প্রদক্ষিণ পথে জন্মদিবসের আবর্তন হয়ে আসে সমাপন। যাই হোক, তো এই যে জন্মদিনের কথা, এই যে কবি লিখছেন বলছেন, তো সেইটা একটা অদ্ভুত ব্যাপার। মানে সেই অদ্ভুত ভাবনাগুলো কেন এসছে না? রবীন্দ্রনাথ বুঝতে পারছেন যে তার জন্মদিন এই হয়তো একটা, যা তিনি এতদিন নবীন প্রাণ ভেবে এসছেন, সেটা আবার এই জন্মদিনের মাধ্যমে মানবের মহাসত্যে আনতে চান। তাই তিনি লিখছেন, তোমার প্রথম জন্মদিন, নিজের হাতে লেখা কবিতাটির পাণ্ডুলিপি পাওয়া যায়, এনেছে মর্তের ঘাটে যে প্রাণ নবীন, চিরন্তর মানবের মহাসত্য মাঝে এলো কোন কাজে, যেটি প্রবাসীতে জন্মদিন অথবা পরিশেষের অপূর্ণ কবিতায় কিন্তু স্থান পায়নি। যাই হোক, এই যে লেখাপত্র কোনোটা স্থান পেয়েছে, কোনোটা পাণ্ডুলিপি হয়ে রয়েছে, কোথাও যেন মনে হচ্ছে যে এতদিন ধরে, এই যে এতগুলো বছর, এ তার শেষে এসে দাঁড়িয়ে আমার নতুন করে আবার কি দেখার।
1: এবং ভীষণভাবে বলতে ইচ্ছে করছে জয়শ্রী, যে পাহাড় ভালোবাসতেন কবি, আমরা সকলে জানি শিলং দার্জিলিং তার ভীষণ পছন্দের জায়গা ছিল, মাঝে মধ্যেই তিনি সেখানে চলে যেতেন। দার্জিলিংয়ে 1338 সালে অগ্রহণ মাসে তিনি লিখছেন, বরঞ্চ বলা যেতে পারে যে জানতে চাইছেন উৎসুকভাবে, জন্মদিনে জন্মদিনে গাঁথনির কর্ম হবে শেষ, সুখ দুঃখ ভয় লজ্জা ক্লেশ, আরন্ধ অনারন্ধ সমাপ্ত ও অসমাপ্ত কাজ, তৃপ্ত ইচ্ছে ভগ্ন জীর্ণ সাজ, তুমি রূপে পুঞ্জ হয়ে শেষে, কয়দিন পূর্ণ করি কোথা গিয়ে মেশে, জন্মদিন মৃত্যুদিন মাঝে তারি ভরি প্রাণভূমি কে গো তুমি।
0: কি সুন্দর লেখা না? দেখো, মানে জন্মদিন মৃত্যুদিন, এইবার যেন তার মনে হচ্ছে যে এই যে এতগুলো বছরের জন্মদিন কাটানো, আমি এগিয়ে চলেছি, তিনি সেটাকে গ্রহণ করতে শুরু করেছেন। আমার মনে হলো
1: মানে একটা কনফ্লিক্ট, একটা বৈপরীত্য নিজের মধ্যেই খুঁজছেন, তার উত্তর খুঁজছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর।
0: অসাধারণ।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: আমরা রয়েছি আপনাদের সঙ্গে জয়শ্রী মুখোপাধ্যায়
1: এবং রণজয় মুখোপাধ্যায়। ঘড়িতে সময় বলছে 11:43 হয়ে 23 সেকেন্ড। একটা পর্যন্ত আমরা রয়েছি গুরুদেবের জন্মদিন নিয়ে
0: 107 MHz FM রেইনবোতে। আর যেখানে জন্মদিনের কথা সেখানে অনেক কথা। তিনি অমলিনার প্রথম বার্ষিক জন্মদিনে, কল্যাণিয়া অমলিনার প্রথম বার্ষিকী জন্মদিনে 8ই কার্তিক, সবই বাংলা হিসেবে আসছে, বছরের হিসেবে 13ই 38 দার্জিলিংয়ে, তুমি দার্জিলিংয়ের কথা বলছিলে, কবি লেখেন আশীর্বাদী কবিতাটি, যেটি পরবর্তী সময়ে প্রবাসীতে প্রকাশিত হয় মাঘ সংখ্যা এবং পরিশেষ এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়। দেখো, একটা তো কথা তিনি দেশে বসে লিখছেন, পাহাড়ে লিখছেন নিজের মনের মতো করে, কিন্তু যখন বিদেশে ছিলেন তেহরানে, তখন 25শে বৈশাখ, সেটাও ওই রকম আর কি, 1339 পরের বছর 71তম জন্মদিনে কবি রচনা করলেন পারস্যে জন্মদিনে, এবং এটা পরিশেষ কাব্যগ্রন্থে রাখা আছে। যে কবিতায় আপ্লুত হয়ে কবি লিখছেন, ইরান তোমার যত বুলবুল, তোমার কাননে যত আছি ফুল, বিদেশি কবির জন্মদিনেরে মানি, শুনালো তাহারি অভিনন্দন বাণী, ইরান তোমার বীর সন্তান, প্রণয় অর্ঘ করিয়াছে দান, আজি এ বিদেশি কবির জন্মদিনে, আপনারে বলি নিয়েছে তাহারে চিনে, ইরান তোমার সম্মান মালে, নবগৌরব বহি নিজ ভালে, সার্থক হল কবির জন্মদিন, চিরকাল তারি স্বীকার করিয়া দিন, তোমার ললাটে পরানুয়ে মোর শ্লোক, ইরানের জয় হোক।
1: 25শে বৈশাখ 1342 সাল, কবির দ্বিতীয় গদ্য কবিতার সংকলন শেষ সপ্তক কাব্যগ্রন্থ রূপে প্রকাশিত হয়েছিল 21 বৈশাখ। অমিয় চক্রবর্তীকে একটি চিঠিতে কবি লিখছেন, শেষ সপ্তক বলে নতুন কবিতার বই আমার জন্মদিনে বেরোবে। ওই দিনই কবি সুধীন্দ্রনাথ দত্তকে অন্য একটি চিঠিতে কবি লিখছেন, শেষ সপ্তক বলে একটা কবিতার বই ছাপাখানায় চড়িয়েছি, 25শে বৈশাখ বেরোবার কথা, আর ওই তারিখে আমার সম্বন্ধে তোমাদের মনকে প্রসন্ন করো, কবি সংকলিত সঞ্চয়িতা বইটির তৃতীয় সংস্করণে শেষ সপ্তক কাব্যগ্রন্থ থেকে গৃহীত 4টি কবিতার মধ্যে 43 সংখ্যক কবিতাটি প্রথম চরণের নির্বাচিত সপ্তবন্ধ দ্বারা 25শে বৈশাখ নামে চিহ্নিত হয়েছিল। কেমন ছিল সেটা? 25শে বৈশাখ চলেছে জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে।

0: সেই চলতি আসনের উপর বসে কোনো কারিগর গাঁচছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায় নানা রবীন্দ্রনাথের একখানা মালা। দেখো জয়শ্রী,
1: পথে একটু আরেকটু বাকি আছে, সেটা আমি পড়ি, আমার পড়ার লোভ সামলাতে পারছি না।
0: বেশ বেশ।
1: পথে চলে চলেছে কাল, পদাতিক পথিক চলতে চলতে পাত্র তুলে ধরে, পায় কিছু পানীয়, পান সারা হলে পিছিয়ে পড়ে অন্ধকারে, চাকার তলায় ভাঙা পাত্র ধুলায় যায় গুঁড়িয়ে, তার পিছনে পিছনে নতুন পাত্র নিয়ে যে আসে ছুটে, পায় নতুন রস, একই তার নাম, কিন্তু সে বুঝি আর একজন। মানে একটা করে জন্মদিন জীবনের অনেক অভিজ্ঞতাকে গুঁড়িয়ে দিয়ে যায়, কিন্তু আবার একটা পাত্র এসে সামনে দাঁড়ায়। এই যে দেখো, আমার একটা কথা মনে হয়, বলতে বলতে মনে হচ্ছিল যে তিনি কিন্তু প্রত্যেকটা বছরই নতুন করে গড়ছেন তো নিজেকে, কিন্তু এত বোধ হয় গভীর আত্ম উপলব্ধি নিজের জন্মদিনকে নিয়ে বা নিজের জীবনকে নিয়ে যে তিনি কী গড়লেন, সেটা কিন্তু এই সত্তরের পর থেকে তার জীবনে একটা অন্য ধারণা নিয়ে এলো।
0: এবং এই যে অন্য ধারণা, একদিকে তার জন্মদিন, তার প্রিয় মানুষ সে অমিয় চক্রবর্তী হোক বা সুধীন্দ্রনাথ দত্ত হোক, তিনি লিখছেন তাদের চিঠিতে, লিখে জানাচ্ছেন, আগাম জানাচ্ছেন তার বই প্রকাশের কথা, কবিতা প্রকাশের কথা জন্মদিনকে কেন্দ্র করে। এবং যখন তার সত্তর পেরিয়েছে, সেই সময় থেকে এখানে যেমন আমরা দেখছি জন্মদিনের পাশাপাশি একটা বিরহ বেদনা বা একটা যন্ত্রণা, বা যতই জন্মদিন এগোচ্ছে মৃত্যুদিন কাছে আসছে, এই রকম একটা ভয় রবীন্দ্রনাথের মধ্যে ক্রাস করেছিল। তাই তিনি বলছেন, জন্মদিনের ধারাকে বহন করে মৃত্যুদিনের দিকে সেই চলতি আসনের উপর বসে কোন কারিগর গাঁচছে ছোট ছোট জন্ম মৃত্যুর সীমানায়।
1: আসলে একটা খোঁজ মনে হয়, উনি তো সবকিছুই খুব গ্রহণ করতেন অনায়াস ভাবে জীবনে, কিন্তু এই যে খোঁজটা যে এত বছরগুলো কাটানোর পরে সামনে যে আসছে তাকে কিভাবে গ্রহণ করব, এই যে প্রস্তুতি, কোথাও যেন জন্মদিন সত্তর বছর অবধি জীবনটা একরকম গেছে, কিন্তু এবার যেন তার প্রস্তুত হওয়ার পালা। এবং সেটা কিন্তু জন্মদিনের আনন্দ, সবাই মিলে আনন্দ, নতুন বই ছাপা, বারবার জন্মদিনের কথা বলছেন, বারবার তিনি মানে অন্যদের বলছেন আমার কিন্তু তুমি প্রসন্নভাবে আমার কথা শুনো, এই যে মানুষের সঙ্গে আরও বেশি গভীর নিবিড়ভাবে জন্মদিনকে গ্রহণ করা। প্রথম দিকে কিন্তু আমরা জানি তিনি চাইতেনই না জন্মদিন করতে, শুরু হয়েছিল খুব খামখেয়ালিভাবে, কিন্তু পরে সেটা অনেক গাঢ় থেকে গাঢ়তর হতে শুরু করলো।
0: এভাবেই আমরা চলছি জয়শ্রী এবং রণজয়, ঘড়ির কাঁটাও এগোচ্ছে, একটা পর্যন্ত আমরা আছি গুরুদেবকে সঙ্গে নিয়ে, গুরুদেবের জন্মদিনকে সঙ্গে নিয়ে গান দরিয়ায়, শুধুমাত্র 107 FM।

0: জীবন আজ হৃদয় দুলতে থেকেছে। তিনি অনেক কবিতা 1343 বঙ্গাব্দের 25শে বৈশাখে পত্রপুটে তিনি কাব্যগ্রন্থে 15টি কবিতা কি কবি লিখলেন, শান্তিনিকেতনে 18ই বৈশাখ সেটা 1343। কবিতাটির মধ্যে কবির একটা স্মৃতি মেদুরতা, ওই যে বলছিলাম না বারবার খুঁজে বার করতে চাইছেন নিজেকে, বালক ছিলেন যখন পৃথিবীর প্রথম জন্মদিনের আদি মন্ত্রটি পেয়েছি আপন পুলক কম্পিত অন্তরে, এটা তিনি লিখছেন। এবং তারপরে প্রান্তিক কাব্যগ্রন্থ,
1: এবং সেখানে সময়টা ছিল 1344, 1344-এর পৌষ মাস। সূচনা পৃষ্ঠায় কবির হস্তলিপিতে প্রকাশিত হয়েছিল কবিতা কণা, অত সিন্ধুকুলে এসে রবি পুরব দিগন্ত পানে পাঠাইল অন্তিম পুরবি। এই কাব্যগ্রন্থের 13 সংখ্যক কবিতাটি যেখানে রয়েছে, একথা পরম মূল্য জন্মক্ষণ দিয়েছে তোমায় আগন্তুক, জয়শ্রী ও প্রবাসী এই দুই পত্রিকায় 2টি স্বতন্ত্র পাঠে প্রকাশিত হয়েছিল।
0: এবং সত্যি কথা জয়শ্রী কাব্যগ্রন্থের কথা উল্লেখ রয়েছে বিভিন্ন জায়গায়, এখানেও সেই কবিতাটির প্রসঙ্গে এলো এই নামটি,
1: জয়শ্রী আলোকিত হয়েই রয়েছে।
0: তো এইভাবে চলতে চলতে একটা সময় দেখা গেল যে জীবনের এই যে আমরা যাব আরও অনেক কথায় যাব, কিন্তু জন্মদিন তার কাছে খুব উল্লেখিত হলো, এবং ছোট ছোট কথা, পুরনো স্মৃতি, আর বেশ ভালো লাগা, মানে তিনি যে খুঁজছেন এটা বোঝা যাচ্ছে যে কি হয়েছিল এতদিন, আবার কি নতুন হতে পারে, কবে তুমি এসে আমার সেই আরও কিছু কিছু যে চাহিদা বা জীবন সম্পর্কে থাকে না, এই খুঁটিনাটি এগুলো হলে ভালো হয়, অনুভব এগুলো যেন আরও গভীর হচ্ছে, সেই গভীর থেকে গভীরতম মানুষটিকে আমরা কিন্তু এই জন্মদিন কাব্যগ্রন্থের মধ্যে যে জন্মদিন শব্দ যেখানে যেখানে ব্যবহার হয়েছে আজকে সেগুলোই ঘুরে ফিরে দেখার চেষ্টা করছি। এবং সত্যি কথা বলতে অনেক অনেক খুঁজে পেয়েছি, সেগুলো কতটা সম্ভব জানি না, কিন্তু আমরা দুজনে মিলে ভাগ করে আপনাদের কাছে কিছুটা পৌঁছে দেব। এই কারণে লেখা যে সাল তারিখ এগুলো বললে হয়তো মনে হবে যারা রিসার্চ করেছেন, যারা এটা লিখেছেন অথেন্টিকভাবে, তারা যে ভাবনাটায় জারিত করেছেন আমাদের, সেটা আপনাদের কাছে পৌঁছে দিতে পারব।
1: সেটুকুই আমাদের প্রয়াস গুরুদেবের জন্মদিবসের ঠিক পরের মুহূর্তে।
0: আমরা ফিরে আসব এই গানটি শুনতে শুনতে এবং খবরের বিরতির পরেই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গ, অসম এবং পুদুচেরিতে বিধানসভার নির্বাচনে বিজেপির জয় তার সরকারের গৃহীত জাতীয় নীতির প্রতি জনসমর্থনেরই এক উজ্জ্বল প্রমাণ। তিনি বলেন, নির্বাচনের ফলাফল দেশের নিহিত চেতনাকে প্রতিফলিত করে। বেঙ্গালুরুতে আজ বিজেপি কর্মীদের সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এমন একটি সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন, যা সক্রিয়ভাবে কাজ করে, দ্রুততার সঙ্গে সুশাসন নিশ্চিত করে, সমস্যার সমাধান প্রদান করে এবং দেশকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যায়। তামিলাকা ভিত্তির কাজাকাম টিভিকের প্রতিষ্ঠাতা শ্রী জোসেফ বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সকাল 10:00 নেহরু ইন্ডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেখা শ্রী বিজয়কে শপথ গ্রহণ অমন্ত গুপ্তি পাঠ করান। মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 9 জন মন্ত্রী শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে রাহুল গান্ধী সহ তামিল সিনেমা জগতের বহু তারকারা উপস্থিত ছিলেন। নাগাল্যান্ড সরকার রাজ্য জুড়ে যানবাহনে কোনো ধর্মভিত্তিক, এনজিও সম্পর্কিত এবং অন্যান্য নিষিদ্ধ স্লোগান, স্টিকার, চিহ্ন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই নিষেধাজ্ঞা সমস্ত ব্যক্তিগত ও সরকারি যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসের সঙ্গে যৌথভাবে দক্ষিণ ত্রিনিদাদে একটি কৃষি প্রক্রিয়াকরণ কেন্দ্র সেদেশে হস্তান্তর করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর জয়শঙ্কর উল্লেখ করেন যে ভারতের শীর্ষ

0: সুতোকে সহায়তায় পরিচালিত এই কেন্দ্রটি ত্রিনিদাদ ও টোবাগোর ক্ষুদ্র মাঝারি উদ্যোগের পরিবেশকে মজবুত করবে এবং সে দেশের কৃষিক্ষেত্রের নতি নতুন গতি সঞ্চার করবে। মার্কিন যুক্তরাষ্ট্র H-1B ভিসা কর্মসূচির অধীনে কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রদেয় ন্যূনতম মজুরি আগের চেয়ে 30% বৃদ্ধির প্রস্তাব দিয়েছে। একেবারে প্রাথমিক স্তর থেকে শুরু করে সর্বাধিক অভিজ্ঞ কর্মী পর্যন্ত মোট 4টি ভিন্ন বিভাগে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। IPL ক্রিকেটে আজ 2টি ম্যাচ রয়েছে। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে, দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলবে। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: পরান্ত অনেক কিছু চায়। 76তম জন্মদিন, তাই না? আমরা ওই 70 থেকে এগোচ্ছিলাম একটু একটু করে।
1: এবং প্রত্যেকটা বছরের জন্মদিনে যত বয়সের বাড়ার দিকে যত এগোচ্ছে যখন কবি, সেই সময় প্রত্যেকটা বছরের অনুভূতি কিন্তু পাল্টাচ্ছে এবং সেটাকেই আমরা ধরার চেষ্টা করছি।
0: যেমন ধরো 22শে বৈশাখ 1344 আলমোড়ায় বসে জন্মদিন তিনি শিরোনাম দিয়ে এই কবিতায় তিনি নিজের যে ভুল, নিজের বিপন্নতা এটা প্রকাশ করছেন। দৃষ্টি জালে জড়ায় ওকে হাজারখানা চোখ, ধনির ঝড়ে বিপন্ন ওই লোক। জন্মদিনের মুখর তিথি যারা ভুলেই থাকে, দোহাই ওগো তাদের দলে, লও এ মানুষটাকে।
1: 25শে বৈশাখ 1345, এবারে বলবো 77তম জন্মদিনের কথা। রাত 7:45 সময়, জন্মদিনের দিন, রবীন্দ্রনাথ ঠাকুর গৌরীপুর ভবন কালিম্পং থেকে অল ইন্ডিয়া রেডিও কর্তৃপক্ষের অনুরোধে আবৃত্তি করেছিলেন। পরদিন রেডিওতে সম্প্রচারিত কবিতাটির পত্রিকায় মুদ্রিত অশুদ্ধ এবং অসম্পূর্ণ পাঠ সেটাও আমরা শুনেছিলাম, মানে শুনেছিল সেই সময়ের শ্রোতারা। প্রবাসী সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়কে 26শে বৈশাখ 1345 বঙ্গাব্দে
0: তিনি একটা চিঠি লিখেছিলেন এবং যেখানে
1: এই প্রসঙ্গে চিঠি লিখেছিলেন, তিনি তার অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন।
0: মানে ওই যে ধরো আকাশবাণীতে তিনি, মানে ওইখান থেকে সম্প্রচার, তার একটা অনুভব তো ছিল
1: অবশ্যই।
0: এবং দেখো, কবি তিনি এত বছর ধরে হাঁটছেন এই পৃথিবীর পথে, তারও চাহিদা, তারও ভালো লাগা সবটাই তিনি উন্মোচন করেছেন আর কি সেই লেখার মধ্যে। এবং পরবর্তী সময় কবিতাটি 1347 নবজাতক কাব্যগ্রন্থে স্থান পায়। এই যে লক্ষ্য করার বিষয়, 70তম জন্মদিন থেকে প্রতিটি জন্মদিনেই, মানে জন্মদিনকেই জন্মদিন সংক্রান্ত কবিতা রচনার মাধ্যমে তিনি কিন্তু সবার সামনে হাজির করেছেন, স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন জীবনে।
1: এবং তার 78তম জন্মদিনটা হয়েছিল পুরীতে 1346 বৈশাখ 1347 প্রকাশিত নবজাতক কাব্যগ্রন্থে জন্মদিনের কবিতা স্থান পেয়েছিল। এবং সেখানে 70তম জন্মদিন থেকে কবি কিভাবে প্রায় প্রত্যেকটি জন্মদিনকেই জন্মদিন সংক্রান্ত কবিতা রচনার মাধ্যমে স্মরণীয় করে রাখতে চেয়েছেন আমরা, সে কথাই বলছি। রবীন্দ্রনাথের জীবৎকালে প্রকাশিত শেষ কাব্যগ্রন্থ জন্মদিনে 1348 বঙ্গাব্দের 1লা বৈশাখ যা প্রকাশিত হয়েছিল শান্তিনিকেতনে, সেই সময় 1লা বৈশাখেই কবির জন্মদিন পালনের রীতি অনুসারে তার অন্তিম জন্মতিথিতে সকালে তার হাতে তুলে দেওয়া হয় জন্মদিনে। এমনিতেই শেষ থেকে কবির একটি বিশেষ আগ্রহ থাকত নববর্ষের দিন বা 25শে বৈশাখের বিশেষ দিনটি উপলক্ষে একখানি নতুন বই বার করবার। মন্দিরা বৈশাখ 1348 প্রকাশিত
0: সেদিন আমার জন্মদিন, এই কবিতাটি কাব্যগ্রন্থে প্রথম কবিতা হিসাবে স্থান পেয়েছিল। দেখো, এই কবিতায় কবি যেন কালের যাত্রার ধ্বনি শুনতে পাচ্ছেন। আজ এই জন্মদিনে দূরত্বের অনুভব অন্তরে নিবিড় হয়ে এলো। আজই এই জন্মদিনে দূরের পথিক সেই তাহারই শুনিনু পদক্ষেপ নির্জন সমুদ্র তীর হতে। বহু জন্মদিনে গাথা আমার জীবনে।

0: দেখিলাম আপনারই বিচিত্র রূপের সমাবেশে। এই যে তিনি লিখছেন অনেক দূরে, দেখো এই যে আগে আমরা একটা ইরানের গল্প শুনলাম, এখানে তিনি বলছেন যে নির্জন সমুদ্র তীরেও শুনতে পাচ্ছি। জন্মদিন কিন্তু দূরে পালন হলেও কবির লেখা কিন্তু থেমে নেই, এবং সেই জন্য 1941-এ আমরা সবাই জানি চলে যাওয়ার বছর শান্তিনিকেতনে হৃদয়নে সকালবেলা লিখলেন, জন্মবাসরের ঘাটে নানা তীর্থে পুণ্য তীর্থ বাড়ি করিয়াছি আহরণ, এ কথা কহিল মোর মন।
1: সত্যি এইভাবেই একদম শেষের সময় জন্মদিনে কবির মনের মধ্যে কিছু আশঙ্কা, কিছু শূন্যতা, সেটা কিন্তু তৈরি হয়েছিল, সেটা প্রতিধ্বনিত হয়েছিল তার লেখায়, তাই তো?
0: একদম একদম। কি শঙ্কা কি জানি না, কিন্তু সবাই বোধহয় মানে ওইগুলো কুড়োতে থাকেন। আমরা সবাই ধরো প্রত্যেক বছরে জন্মদিন এলে কিন্তু একটু ভাবি যে এতগুলো বছরে কি কি পেলাম আর দিলাম, এটা হয়ে যায়
1: জন্মদিনের হিসেব নিকেশ।
0: আর কবি তো কবি, এই গভীর আত্ম যে ভাবনা, হ্যাঁ, নিজেকে আরো গহীনে গহনে গভীরে যিনি কেটে কেটে দেখেন, পোস্টমর্টেম করেন, তার তো হবেই আরো গভীর অনুভূতি। কিন্তু এটাই আশ্চর্য যে 70 বছর অবধি অন্যরকমভাবে ভেবেছেন, তার পরবর্তী সময় জন্মদিনকেও তিনি খুঁটিয়ে দেখেছেন।
1: মানে শেষ সময়টা বলা যেতে পারে যে শেষ কয়েক বছর জন্মদিনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন কবি, অন্তত তার লেখাগুলো পড়ে সেই উপলব্ধিটাই হয়।
0: এবং সেই জন্য দূরে হোক কাছে হোক এদেশে হোক বিদেশে হোক লিখে তিনি গেছেন।
1: একদম একদম, জন্মদিন মানে লেখনই বেরোবে কবির হাত থেকে, এবং তার অনেক আগে থেকে তার যারা বন্ধুজন প্রিয়জন তাদেরকে তিনি সমস্ত কিছু জানাবেন, এমনটাই ছিল রীতি, তাই তো?
0: আর ওই যে তুমি বললে না ছাপাখানায় অনেক সময় তুলে দিয়ে আসতে হতো,
1: ঠিক ঠিক সেই দারুণ সেই অনুভূতিগুলো আজকে আমরা রয়েছি রণজয় মুখোপাধ্যায়, আমরা দুজনে রয়েছি, আর 45 মিনিট সময় রয়েছে, আরো অনেক কিছু শুনতে থাকুন, সঙ্গে থাকুন 107 FM রেইনবো।

0: মনের কথাই তো বলছেন তিনি, এবং তখন তিনি মংপুতে অবস্থান করছেন। 79তম জন্মদিন, তার আগে 22-23 বৈশাখ তিনি রচনা করলেন, এবং তিনি যে কবিতা তিনটে রচনা করেছিলেন সেগুলো জন্মদিনে কাব্যগ্রন্থে কবিতা হিসাবে গ্রন্থিত হলো। এবং তিনি এই সময় বুদ্ধের নেপালি ভক্ত এবং বুদ্ধের বন্দনা মন্ত্র, এটা শুনে কবির উপলব্ধি হয়েছিল যে শুভক্ষণে পূর্ণ মন্ত্রে তাঁহারে স্মরণ করি জানিলাম মনে, প্রবেশী মানবলোকে 80 বর্ষ আগে এই মহাপুরুষের পুণ্যভোগী হয়েছি আমিও।
1: এবং সেই সময় 23 তারিখ 23শে বৈশাখ মংপুতে থাকাকালীন ভ্রাতুষ্পুত্র সুরেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু সংবাদ পাওয়ার পর কবি লিখেছিলেন, আজি জন্মবাসরের বক্ষ ভেদ করি, প্রিয় মৃত্যু বিচ্ছেদের এসেছে সংবাদ, আপন আগুনে শোক দগ্ধ করে দিল আপনারে, উঠিল প্রদীপ্ত হয়ে। জন্ম মৃত্যু নামে প্রবাসীর জ্যৈষ্ঠ 1347 সংখ্যায় প্রকাশিত হয়েছিল জন্মদিনে কাব্যগ্রন্থভুক্ত হয় এই কবিতা।
0: হ্যাঁ দেখো, মানে জন্মদিনের যদি কারোর মৃত্যুর খবর আসে এবং সে যদি খুব কাছের হয়, তাহলে কিন্তু লেখাটা যেন সেই যেটা জন্মদিনের আবেগ, তার সঙ্গে কোথাও মৃত্যুর আবেগ সব একাকার হয়ে যায়। শান্তিনিকেতনে যখন তিনি অবস্থান করছেন 21-23 ফেব্রুয়ারি, সেটা 1941 সাল, ওই যে চলে যাবার বছর, এবং সেখানে কবি লিখছেন, বিশ্বধরণীর এই বিপুল কুলায় সন্ধ্যা তারি নীরব নির্দেশে, নিখিল গতির বেগ ওধায় তারি পানে, নবজন্মদিনে তারে বলি আধারের মন্ত্র পড়ি, সন্ধ্যা যারে জাগায় আলোকে, আমি ব্রাত্য আমি পথচারী, অবারিত আতিথ্যের অন্নে পূর্ণ হয়ে ওঠে বারে বারে নির্বিচারে মোর জন্মদিবসের থালি।
1: জন্মদিনে এভাবেই কিন্তু স্থান পেয়েছে কবির শোকের আবহ, ফসল গিয়েছে পেকে শিরোনামাঙ্কিত কবিতাটি। 11-13 ফাল্গুন 1347 শান্তিনিকেতনে যে কবিতায় কবি বিস্ময় প্রকাশ করেছেন, মাটির কোল হতে যে দান নিয়েছে এতকাল, তার চেয়ে বেশি প্রাণ কোথাও কি হবে ফিরে দেওয়া কোনো নবজন্মদিনে নবসূর্যোদয়ে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: জীবনে একটা কোথাও যেন পরতে বিষণ্ণতার ছায়া মাঝে মধ্যে গ্রাস করে। এখন কোভিড মহাপ্রয়াণের অল্প কিছুদিন আগে ভাদ্র মাস 1347, 22শে শ্রাবণ 1348-এ কোভিড মহাপ্রয়াণ, তার আগের সেই অন্তিম পর্বের কবিতাগুলোতে শেষ লেখা নামে প্রকাশিত হয়েছিল উদয়ন শান্তিনিকেতনে 1লা বৈশাখ 1348-এ। কাব্যগ্রন্থে তিনি এই কবিতাটি লিখলেন, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্তধুলির ঘাসে ঘাসে, এবং পরে সেটি প্রকাশিত হলো প্রবাসীতে। এবং 6ই মে 1941 তার সকালে উদয়নে তিনি কবিতা লিখলেন, আমারে জন্মদিন মাঝে আমি হারা।
1: শেষ লেখার কবিতা ছিল, 10ম সংখ্যা।
0: তব জন্ম দিবসের দানের উৎসবে বিচিত্র সজ্জিত আজি এই প্রভাতের উদয় প্রাঙ্গণ। দেখো, এই রচিত যে 13ই জুলাই 1941 সকালে তিনি এটি লিখলেন, অর্থাৎ দেখো ধাপে ধাপে লেখাগুলোর মধ্যে শব্দগুলো উঠে আসছে, জন্মদিবস, জন্মদিন, খুব কম গ্যাপে। কিন্তু এই যে লাস্ট দুটো আমরা কথা বললাম, 1941 6ই মে এবং পরবর্তীটা অর্থাৎ জন্মদিবসের দানের উৎসবে, সেটি 13ই জুলাই 1941 সকালে।
1: মানে একের পর এক যেভাবে বলা যেতে পারে একটি স্তর থেকে আরেকটি স্তরে কবি পৌঁছচ্ছেন, এবং সেখানে মনে হতে পারে এই লেখাগুলো পড়লে, অনুধাবন করলে, যে প্রদীপের সলতেটা শেষ হয়ে আসছে যতই কবি এগিয়ে যাচ্ছেন তার লেখনীর মাধ্যমে।
0: একদম অনুভবগুলো যেন আরও বেশি নিজের করে নিচ্ছেন। জন্মদিবসের কথাও মনে পড়ছে, হয়তো দেখো একজন মানুষ এত তার গভীরতা, তো এই গভীরতা কোথাও যেন বলে দিচ্ছে আর সময় নাই, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই ব্যাটে। এই সব কিছু মিলে তিনি যেন তখন অনেক অনেক সেই পথের যাত্রী। তা না হলে জুলাই মাস, 23শে জুলাইয়ের কথা বললাম, তিনি তো মারা গেলেন 7ই অগস্ট।
1: ঠিক, এবং এই প্রসঙ্গে বিসর্জনের কথাটা না বললেই নয়, বিসর্জন তিনি উৎসর্গ করেছিলেন শ্রীমান সুরেন্দ্রনাথ ঠাকুরকে, এবং সেখানে কবি লিখেছেন, প্রবাসে প্রত্যহ ভরে হৃদয়ে স্মরণ করে লিখিয়াছি নির্জন প্রভাতে, মনে করি অবশেষে শেষ হলে ফিরে দেশে জন্মদিনে দিব তোর হাতে।
0: অর্থাৎ তিনি জন্মদিনে নানাজনকে নানা রকমভাবে ছোট ছোট কবিতা উপহার দিয়েছেন, শুধু নিজের জন্মদিনের কথায় যে গভীরতা, তার পাশাপাশি অনেককে ছোট ছোট করে লিখে দিতেন তার জন্মদিনের বার্তা তাদের। এটা বিরাট এক উপহার কারুর জন্য যে তিনি লিখে দিয়েছেন,
1: সেরকম বিশ্বকবি লিখে দিয়েছেন
0: একদম। তো সেই রকমই মহাজীবন তার, তিনিও সেভাবেই তার জন্মদিনের কথার যে ভাবনা, আজকে আমরা তাঁর কাব্যে যে জন্মদিনের কথা নিয়েই আলোচনা করছি, শুনছি গানও।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: শুধু যে নিজের জন্মদিনের কথা তো নয়, ওই যে বলছিলাম আমরা যে অনেকের জন্মদিনে কিন্তু তিনি লিখেছেন তার জন্মদিনের বার্তা দিয়ে,
1: এবং যাদের জন্য লিখেছেন তারা যদি কবির একখানি বা দুখানি লাইন পেতেন জন্মদিনের দিন, তাহলে বোধহয় এর থেকে বড় উপহার পৃথিবীর আর কিছু ছিল
0: না। একেবারে জীবনটা ভরেই থাকতো একটা জন্মদিনেই দিয়েছেন। দৌহিত্রী নন্দিতা তার জন্মদিনের জন্য লিখেছিলেন একবার, এক যে আছে বুড়ি জন্মদিনে দিলেন তারে রঙিন সুরের ঘুড়ি।
1: দারুণ সত্যি।
0: এবং কবি সহজ উপলব্ধি, জন্মদিন আসে বারে বারে মনের কারবারে আর কি, এ জীবন নিত্যই নতুন প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতো, এটা তিনি শৈলজা রঞ্জন মজুমদারের জন্মদিন উপলক্ষে লিখলেন।
1: জন্মদিন এলো তব আজি ভরি লয়ে সঙ্গীতের সাজি, 1886-এর 186 সংখ্যক দুই ছত্রের কবিতা। তিনি বলছেন এখানে, জন্মদিনের নাম রইল লেখা, মৃত্যুপটে রবে কি তার রেখা। আসলে 1339-এ দিগীন্দ্রনাথ ভট্টাচার্যের খাতায় লেখা কবির রচনা।
0: নির্মল কুমারী মৌলানবিশ আর কি তার জন্মদিনে লিখছেন 24 অক্টোবর 1938, তব জন্মদিনখানি বিস্তীর্ণ করেছ তুমি কত দিকে কত দূর টানি, তবে তবে জন্মদিনটিরে ছন্দে মোর রাখিলাম ঘিরে। ছোট্ট ছোট্ট করে কি সুন্দর ছত্রে, অল্প ছত্রে

0: এবার একটু জয়শ্রী পত্রিকার কথা আবার আসা যেতেই পারে। সেখানে কবি লিখছেন, নূতন জন্মদিনে পুরাতনের অন্তরেতে নূতনে লও চিনে। কবির মৃত্যুর অনেক পরে শ্রাবণ 1361 সালে প্রকাশিত হয়েছিল চিত্রবিচিত্র, এবং সেখানে চিত্রকূট কবিতায় তিনি এনেছেন জন্মদিনের প্রসঙ্গ। সেখানে লিখেছেন কবি, জন্মদিনের ঘটা ছিল 6 বছরের ছেলে এবং 9 বছরের জন্মদিনে তার তলে শেষ খেলা।
1: এরপরে চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আশীর্বাদ কবিতাটি প্রকাশিত হয়। দীনেন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে লেখা আশীর্বাদ, এগুলো তিনি লিখেছেন সবার জন্য, নানা রকম কবিতা, যেমন আজই তব জন্মদিনে এই কথা করাবো স্মরণ,
0: রমাদেবীর উদ্দেশ্যে লিখেছিলেন,
1: জয় করে নিতে হবে আপনার জীবন মরণ, আপন অক্লান্ত বলে দিনে দিনে। জন্মদিন কবিতা কখনো তিনি লিখছেন, তোমার জন্মদিনে আমার কাছের দিনের নেই তো সাঁকো। এই যে বলতে বলতে দেখো শেষ হয়ে আসছে জন্মদিনের অনেক কথা, আর আমাদেরও কিরকম সময় তারা করছে, আমাদেরও জন্মদিন বলতে বলতে অন্যের জন্মদিনের কথা কিভাবে তার কাব্যে, আর সব থেকে বড় কথা অনেক কিছু এই যে উপহার বিভিন্ন জনকে দিয়েছেন, সব যে একেবারে নথিভুক্ত হয়েছে তাও নয়, যারা এই নিয়ে গবেষণা করেছেন
0: পাওয়া গিয়েছে,
1: তারা হয়তো বাস্তবিক খোঁজ খবরের পরে, এই যে বিশেষ করে জন্মদিনের এই ছোট টুকটাক যেগুলো
0: অপ্রকাশিত বহু রয়েছে, কিন্তু যেগুলো প্রকাশিত তার মধ্যে থেকেই রত্নখচিত যে ভাণ্ডার, আমরা চেষ্টা করলাম জয়শ্রী এবং রণজয় সেগুলো ছুঁয়ে দেখার জন্য।

0: আমাদেরও ছেড়ে দেওয়ার সময় হয়ে এলো, ঘড়িতে সময় তাই বলছে, তাই তো?
1: একদম। আমরা ওই যে বলছিলাম জন্মদিনে কাকে কি দিয়েছেন, একটা একজনকে আমরা বাদ দিয়ে ফেলেছি, যাকে বাদ দিলে হবে না, সেই জন্য আমরা বোধ হয় তাকে সেই পুপু দিদি সেই হারে রেড়ে করেই যেন সে উঠত আর কি, সেই শান্তিনিকেতনে 1343 এবং 13ই অগ্রহায়ণ শান্তিনিকেতনে কবি লিখেছিলেন যে পুপু দিদির উদ্দেশ্যে আর কি, পুপু দিদির জন্মদিনে। এবং বলছেন, হঠাৎ তোমার জন্মদিনের আঘাত লাগলো দ্বারে, ডাক দিল সে দূর সেকালের খ্যাপা বালকটারে। এই হারিরের মতোই আর কি, খ্যাপা একদম।
0: প্রবাসীতে প্রকাশিত হয়েছিল 1343-এর সংখ্যায়। রবীন্দ্রনাথের 56টি কাব্যগ্রন্থ, গীতবিতান, গীতিগুচ্ছ এবং স্ফুলিঙ্গ, চিত্রবিচিত্র, অন্যান্য অগ্রন্থিত কবিতার পাঠ পরিক্রমা থেকে জন্মদিন নিয়ে কবির আবেগের সন্ধান আমরা পেয়েছি। এবং বিভিন্ন সময়ে জন্মদিনকে ঘিরে তার যেরকম আনন্দের প্রকাশ পেয়েছে, তেমনি জন্মদিনের সময় এক একটি জন্মদিন যাচ্ছে আর যেন নিয়তি কাছে আসছে, আমরা শেষ সময়ে কবির এই উপলব্ধিও কিন্তু আমরা দেখেছিলাম। একটা আতঙ্ক অনুভূত ছিল তার মনের গহীনে।
1: ঠিক আতঙ্ক মানে সেই স্তর নয়, কিন্তু আমার মনে হয়েছে একটা জায়গা রণজয়, যে মানে উনি খুঁজছেন একটু যেন শঙ্কিত, মানে কীরকম হবে ব্যাপারটা আর কি, এতদিন ধরে যে আবেগে ভেসেছেন, যেখানে জন্মদিনটা
0: নৈরাশ্য ছিল বলা যেতে,
1: হ্যাঁ ওইটাই, হ্যাঁ নৈরাশ্য, সেটার তো সবারই হয়। আমরা যখন ধরো, আমি দেখেছি যারা ধরো এত বছর ধরে চাকরি করেন, তারা যখন অবসর নেন ষাটে, তারপরে যেন মনে হয় যে এরপরে জীবনটা কি, মানে সত্যি কি মূল্য আছে, এই যে একটা খোঁজ, মূল্যহীনতার মাঝখানে দাঁড়িয়ে থাকা বা কিছু, খুবই তো নিজে ওই গভীর মানুষ আরো গভীরে
0: একটা শূন্যতার সৃষ্টি হয়,
1: হ্যাঁ আরো গভীরে ডুব দিয়েছেন, আরো গভীর থেকে হ্যাঁ খুঁজে পেয়েছেন। কিন্তু আপাতত আমরা সেই গভীর মানুষটিকে ছেড়ে আপাতত চলে যাব শেষ গান শুনতে শুনতে। আমি জয়শ্রী মুখোপাধ্যায়,
0: রণজয় মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ আমাদের মননে থাকবেন রবে নীরবে সব সময়ের জন্য।
1: আমরা ফিরে আসবো ঠিক এক ঘন্টা বাদে আপনাদের নাটক শোনানোর জন্য, আর আপনারা শুনতে থাকুন 107 FM Rainbow।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিট প্রকাশ করেছে। এসএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ডডিস্ক থেকে পাওয়া নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার ওয়েমার্কশিটও প্রকাশ করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ ওয়েমার্কশিট প্রকাশের মাধ্যমে ও যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজন নিরাপরাধ যাতে শাস্তি না পান তা নিশ্চিত করতে হবে, প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মালদার হবিবপুর ব্লকে অসময়ের বৃষ্টিতে একাধিক ধানজমি জলমগ্ন হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ধান চাষিরা। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন হবিবপুর বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী জোয়েল মুর্মু। তিনি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরে ক্ষয়ক্ষতির হিসাব করে প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করার আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত কৃষকদের। আসামে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ সকালে গুয়াহাটিতে পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটজন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। আইএসএল ফুটবলে আজ মোহামেডান কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। এর্নাকুলামের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: ঘড়িতে সময় দুপুর দুটো বেজে 2 মিনিট হয়ে 46 সেকেন্ড।

0: শুরু হচ্ছে রবিবারের বাংলা নাটক।
1: আজকের নাটক রবিবার, কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর, বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়, প্রযোজনা জগন্নাথ বসু, নাটক রবিবার।
2: সত্যি অফিক, আমি অবাক হয়ে ভাবি যে এ কি করে সম্ভব হলো। তোমাদের প্রাচীন নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতের বংশ, তোমাদের সবাই ধর্মকর্ম আচার নিষ্ঠার প্রতি খুব শ্রদ্ধাবান, আর তাছাড়া কাকাবাবুকেও তো দেখছি, উকিল হিসেবে কত নাম কত পসার, কিন্তু উকিলের গাউন ছাপিয়ে ওর যে মূর্তিটা বড় হয়ে ওঠে তা তো অর্থোপার্জনের নয় অফিক, তা ভগবানের প্রতি অসীম ভক্তির, অসীম আসক্তির।
3: এতে অবাক হবার তো কিছু নেই ভজু, এই তো সাধারণ নিয়ম। একদিকে টাকা রোজগার করে ইহকালের ব্যবস্থা করা, অন্যদিকে ধর্মকর্মের তীব্র জারক রসে নিজেকে ডুবিয়ে রেখে পরলোকের কাজ করছি বলে আত্মতৃপ্তি লাভ, এই তো প্রচলিত প্যাটার্ন, এতে অবাক হবার কি আছে?
2: আরে না না না না, কাকাবাবুর কথা ভেবে আমি একটু অবাক হই না অভিক, তাকে আমি শ্রদ্ধা করি, আমি অবাক হই তোমার কথা ভেবে। এমন আচার নিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে তোমার মতো দুর্দান্ত কালা পাহাড়ের আবির্ভাব যে কি করে হলো, আমি শুধু সেই কথাটাই ভাবি।
3: ভজু, কথাগুলি কি তোমার নিজস্ব নাকি আমার পিতৃদেবের?
2: কাকাবাবু জানেন যে আমি তোমার একমাত্র সহপাঠী নই, আমি তোমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু, তবে তোমার কথা তিনি কোনো দিনই আমার সঙ্গে আলোচনা করেননি।
3: বিচক্ষণ ব্যক্তি, জানেন পণ্ডশ্রম করে লাভ নেই, এই একটা ব্যাপারে আমি বাবার কাছে কৃতজ্ঞ, জোর করে কখনো কোনো মত তিনি আমার উপরে চাপাবার চেষ্টা করেন।
2: তুমিও তাই করো না অভিক, তোমার নাস্তিক মতটা অন্যের উপরে তুমি নাই বা চাপালে, কাকিমাই নিয়ে কত চোখের জল ফেলেন জানো?
3: মাকে কষ্ট দিতে আমি চাইনি ভজু, কিন্তু যা বিশ্বাস করি নিয়ে তাকে জোর গলায় আমি প্রচার করতে পারি না।
2: আহা, প্রচার করতে তোমাকে কে বলেছে? অন্তত চুপ করে থাকলেও তো পারো নাকি?
3: না, তাও পারিনি। ওই যে বললে আমি কালা পাহাড়, আমি তাই চঞ্চল, আমি দুর্দম, যা বিশ্বাস করিনি তাকে তছনছ করে ধুলোয় না মেশানো পর্যন্ত আমি শান্তি পাইনি। বিপিনদা, আর কতদিন তোমার কাছে কাজ শিখলে তোমার মতো পাকা মেকানিক হবো বলতো?
4: কাজ তো ভালোই শিখেছে অভিক বাবু, এই কয় মাসে মোটর গাড়ি মেরামতের কাজ এতটা কেউ শিখতে পারে তা তোমাকে না দেখলে আমার বিশ্বাসই হতো না। কিন্তু তুমি ভুল করছো অভিক বাবু, এদিকে তোমার যা মাথা, তোমার ইঞ্জিনিয়ারিং পড়া উচিত ছিল, অনায়াসে একজন ভালো ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারতে। আমার মতো মেকানিক হওয়ার দিকে ঝুঁকলে কেন বুঝতে পারিনি, এ কাজে না আছে কদর না আছে ভবিষ্যৎ, এখনো আমার কথা শুনো, এই লাইন তুমি ছেড়ে দাও।
3: মোটর মেকানিক কি যে হবো তা এখনো ঠিক করিনি বিপিনদা, তবে গাড়ি মেরামত করার কাজটা আমার বেশ ভাল লাগে। বাবার তিনখানা মোটর গাড়ি আছে, আজ এটা খারাপ হয় কাল ওটা খারাপ হয়, তাই নিয়ে আমার হাতে খড়ি, তারপরে দু একখানা বই কিনলুম, কিন্তু শুধু বই পড়ে কি সবটা শেখা যায়?
4: তা ঠিকই বলেছো, হাতে কলমে কাজ না শিখলে হয় না। হে বাবা, আমি তো তেমন লেখাপড়া জানিনি, বই পড়ে শেখা আমার সম্ভব ছিল না, যা শিখেছি তা বাবাই হাতে ধরে শিখিয়েছেন। এ অমূল্য, গাড়িটা ঘেরে হেটটা খুলে ফেল, খুলে নিয়ে আমার কাছে আয়, ডাকিস
3: অমূল্য। হ্যাঁ, ও কাজটা তুমি আমাকে দাও বিপিনদা, ইঞ্জিন অয়েল সামান্য লিক করছো তো, মনে হয় ওটা মেরামত করতে আমি পারবো।
4: বেশ, তুমি ওটা ভার নাও, তবে যখনই দরকার বুঝবে আমাকে একটু দেখিয়ে নিও, রিং বদলাতে হবে কিনা, ভাল্বের কোনো দোষ আছে কিনা, এসব বুঝতে অভিজ্ঞতার দরকার, রাতলাতে ওসব শেখা যায় না।
3: তা জানি, তোমাকে দেখে শুনি আসল কাজে হাত দেব।
4: আর এখানে ওদের গাড়ি এলো।
5: আচ্ছা, গাড়িটা একটু দেখিয়ে দিতে পারবেন? কে বলে থেমে থেমে, আরে অভিক, তুমি তুমি এখানে কি করছো?
3: কি করছি তা তো দেখতেই পাচ্ছ শিলা,
5: তেল কালি মাখা ওই নীল রঙের জামা কাপড় দেখে তোমাকে তো চেনাই যায় না, তোমাকে এই বেশি এখানে দেখবো আমি ভাবতেও পারিনি।
3: সম্ভ্রান্ত ধনী পরিবারের একমাত্র মেয়ে, তোমার পক্ষে যে এই পরিবেশ একেবারেই মনোরম নয় তা আমি বুঝতে পারি শিলা।
5: এই পরিবেশ কি তোমার কাছে খুব মনোরম? তুমিও সম্ভ্রান্ত ধনী পরিবারের একমাত্র ছেলে, এই পরিবেশ কি তোমাকেই মানায়?
3: পুরুষ মানুষকে সবকিছুর জন্যই তৈরি থাকা উচিত, প্রয়োজন হলে গাড়ি মেরামত করে নিজের খরচটা চালিয়ে নিতে পারবো, এই বিশ্বাসটা থাকা ভালো। তোমাদের মতো তো নই যে এক গোধুলি লগ্নে কারো স্কন্ধ লগ্ন হয়ে জীবনটা কাটিয়ে দেব।
5: তা তো বটেই, বাবার ব্যাংক ব্যালেন্স বিরাট হলে অনেক ছেলে মানুষই মানায়। যাক গিয়ে ওসব কথা, ছবি আঁকা কি ছেড়ে দেবে ঠিক করেছো?
3: বলো কি।

0: ছাড়ব কেন?
1: কারখানার কাজ আর আর্ট স্কুলে ছবি আঁকতে শেখা, দুটো একসঙ্গে করবে কি করে?
0: এখানে আমি বেগার খাটি, পয়সা কড়ি নেই না, তাই স্বাধীনতা আছে প্রচুর। আর্ট স্কুলে সময় বাঁচি, এখানে কাজ শিখি, কারখানার মালিক আমার বাবার মক্কেল, কাজেই অসুবিধা কিছু নেই।
1: আর্ট স্কুল কিন্তু তুমি ছেড়ো না অভিক, তুমি তুমি নিজে বুঝতে পারো কিনা জানি না, আমরা প্রায়ই বলাবলি করি, ছবি আঁকবার ক্ষমতা ভগবান তোমাকে দিয়েছেন, সত্যি একদিন তুমি বিরাট বড় আর্টিস্ট হবে।
0: ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ।
1: এসো কিন্তু একদিন সময় করে, অনেকদিন তোমার সঙ্গে গল্প করা হয়নি।
0: নিশ্চয়ই যাব। আচ্ছা, বিভার সঙ্গে দেখা হয়?
1: অনেকদিন দেখা হয়নি, শুনেছি ওর মা শরীরটা নাকি তেমন ভালো নেই, তাছাড়া বিভা তো ঠিক আমাদের মতো নয়, ও একটু সিরিয়াস টাইপের মেয়ে, আমাদের মতো আড্ডা দিয়ে সময় কাটায় না। কিন্তু বিভার কথা আমায় কেন জিজ্ঞেস করছো? তার খবর তো আমার চেয়ে তোমারই বেশি রাখার কথা।
0: না, অনেকদিনই কারো খোঁজ খবর করতে পারিনি জানো, বিভারও নয়, বাড়িতেও একদিন মাসিমাকে দেখে আসবো। সুস্মি, তোমার বিবাহ পিসি কখন ফিরবে বলতে পারো?
2: আমাকে তো কিছু বলে যায়নি অভিকা, তবে দিদুকে একা রেখে খুব বেশিক্ষণ বাইরে থাকবে না।
0: কেমন আছেন তোমার দিদু? চলো ওকে একটু দেখে আসি।
2: এসো, এই পাশের ঘরে আছে। দিদু, ও দিদু, দেখো কে এসেছে।
3: এই যে অভিক, কেমন আছো বাবা? অনেকদিন পরে এলে। ওরে সুস্মি, তোর অভিকটাকে একটু চা দিতে বল।
0: এখন কেমন আছেন মাসিমা? আপনার অসুখটা বেড়েছে এই খবর আমি জানতাম না।
3: কেমন আছি এ কথা আর জিজ্ঞেস করো না অভিক, নিজেও ভুগছি আর সবাইকেও ভুগিয়ে মারছি, এখন মরণ হলেই বাঁচি।
0: না না মাসিমা, ও সব কথা বলবেন না, অসুখ কার না হয়, এই নিয়ে মন খারাপ করবেন না।
3: মন খারাপ আমি করিনি অভিক, তবে কি জানো দুশ্চিন্তা হয়, আমি যাবার আগে বিভার একটা কোনো ব্যবস্থা করে যেতে পারলে নিশ্চিন্ত হয়ে চোখ মুছতে পারতাম। ওর বাবার তো এসব দিকে কোনো খেয়াল ছিল না, আর মেয়েটাও হয়েছে ঠিক ওর বাবার মতো, বাবার কাছ থেকে আদরও যেমন অনেক বেশি পেয়েছে, বাবার মতোই স্বাধীন চেতা হয়েছে, আমার কথায় কানও দেয় না।
0: না না, এই কথা বলবেন না মাসিমা, আমি জানি বিভা বিভা আপনাদের কত ভালোবাসে।
3: তা বাসে বই কি বাবা, তা নিয়ে আমার কিচ্ছু বলার নেই, এই অসুখে কি কম করছে? ডাক্তার ডাকা, ওষুধপত্রের ব্যবস্থা করা সব নিজের হাতে করে, অন্য কারো উপরে ভার দিয়েও নিশ্চিন্ত হতে পারে না বাবা। কিন্তু সেটাই তো সব নয় অভিক, মেয়ে হয়ে যখন জন্মেছে তখন ঘর সংসার তো করতেই হবে, সেদিকটারও তো একটা ব্যবস্থা হওয়া চাই।
0: ও নিয়ে আপনি ভাববেন না মাসিমা, আজকাল ছেলে মেয়েরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারে, নিজেরাই নিজেদের ব্যবস্থা করে নেয়।
3: করে নিলেই ভালো, তোমাদের মতো আমাদের ব্রাহ্ম সমাজে মেলামেশায় তো অত বাধা নেই বাবা, কিন্তু খুব যে কারো সঙ্গে মেলামেশা করে তাও তো মনে হয় না, তোমরা ওর কলেজের বন্ধু, তোমাদের সঙ্গে বোধহয় মন খুলে কথা বলে, ওর মনের খবরটা যদি জানতে পারো আমাকে একটু জানিও তো অভিক।
2: পিসুমণি দেখে যাও কে এসেছে, একটু জল নিয়ে আয় তো সুস্মি, ওষুধটা মাকে।
1: তুমি কতক্ষণ অপেক্ষা করছো অভিক?
0: এই কিছুক্ষণ এসেছি, তবে অপেক্ষা কারোর জন্য করছি না, খবর পেলাম মাসিমার অসুখ, এই পথ দিয়ে যাচ্ছিলাম, একবার দেখে গেলাম।
1: তাই নাকি, শুনে খুশি হলাম, তোমাদের মতো আর্টিস্টদেরও তাহলে কর্তব্যবোধ থাকে, আর্টের নিচে তা চাপা পড়ে যায় না। কিন্তু খবরটা কার কাছে পেলে? আমি তো তোমাকে কিছু জানাইনি।
0: কার কাছে পেয়েছি নামটা জানলে তুমি খুশি হবে না, তাই ও কথা থাক, তবে খবরটা তুমি আমাকে দিলে কোনো অন্যায় হতো না।
1: কোথায় খবর দেব বলো, তোমার চিত্রকলার অনেক ভক্ত জুটে গেছে, শুনলাম তাদের নিয়ে তুমি মেতে আছো, খবর পেলেও কি তোমার আসবার সময় হতো?
0: এই অনুযোগের কোনো ভিত্তি নেই তা তো তুমি জানো বিভা, অনেক ভক্তে কোনোদিনই আমার রুচি নেই, একটিমাত্র ভক্ত হলেই আমার চলে যেত। যাক সেসব কথা, উঠি আজ।

0: পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তার খোঁজ রাখো অভিক।
1: নিজে খোঁজ করবার সময় পাইনি, দরকারও বোধ করিনি, তবে কথাটা কানে এসেছে।
0: সময় পাওনি বুঝি, কিন্তু দরকার বোধ করনি কেন?
1: রেজাল্ট একদিন না একদিন বেরোবেই, তা নিয়ে অত ছোটাছুটি করবার এবার কি আছে? আর উতলা হইবা লাভ কি?
0: উতলা তুমি কি নিয়ে হও বলো তো অভিক, ওই গাড়ি মেরামতি আর ছবি আঁকা?
1: না না না না, আরো অনেক কিছু আছে। কোনো লাবণ্যময়ী রেগে গেলে খুব উতলা হয়ে পড়ি, যেমন এখন হয়েছে।
0: বাজে কথা বলো না।
1: কথায় আছে, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতর জনে মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের। লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গেই তা মেলে, যাকে বলে ইনস্ক্রুটেবল।
0: এইবার বুঝি কাব্য শুরু করবার পালা?
1: এই এই তোমাকে নিয়ে এই হলো মুশকিল বিভা। সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা যে কোনো আর্টিস্টের কাছে প্রিয়, কিন্তু তুমি তার কোনোটারই কাজ ঘেঁচতে চাও না। আমি আমি কি নিয়ে কথা বলবো বলো তো?
0: কে বললে এসব আমার প্রিয় নয়? কিন্তু এছাড়াও তো মানুষের অনেক দরকারি কথা থাকে, সে কথাগুলি তুমি এড়িয়ে যেতে চাও দেখি তো আমার ভালো লাগে না।
1: ঠিক আছে বলো, শুনবো তোমার কি দরকারি কথা।
0: প্রথমে জবাব দাও, পরীক্ষাতে খারাপ করলে কেন? তুমি রাত দিন ছবি এঁকে এঁকে পরীক্ষাতে পিছিয়ে পড়ো, জানো না এতে আমার কত রাগ কত লজ্জা। পরীক্ষাতে আমি তোমাকে ডিঙিয়ে যাব, তাতে আমি কত দুঃখ পাই তা তো তুমি জানো।
1: জানি কিন্তু বুঝতে পারিনি, মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমাদের শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। তোমরা কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা লোকের পায়ের তলায় থাকো চোখ বুঝে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি।
0: আচ্ছা কথা কাটাকাটি থাক, চলো আমাকে এক জায়গায় পৌঁছে দেবে। সেখানে সঙ্গীতের ব্যবস্থা আছে, তবু তোমাকে সেখানে নিয়ে যেতে পারিনি।
1: কেন, সঙ্গীতের প্রতি তো আমি কোনোদিনই বিতরাগ নই।
0: না তবে এখানে তোমার ভালো লাগবে না, সব গান কি সবার ভালো লাগে?
1: ও বুঝেছি, নিশ্চয়ই তোমাদের সমাজের উপাসনার সঙ্গীত।
0: তুমি আমাকে পৌঁছে দেবে কিনা বলো।
1: তোমাকে কোথাও পৌঁছে দেবার ভার আমার তো নয় বিভা।
0: আজ অস্বীকার করতে চাও করো, একদিন কিন্তু উপযাচক হয়েই এই ভার নিয়েছিলে, মনে পড়ে সেই কথা?
1: তুমি কিসের ইঙ্গিত করছো বুঝতে পারছি না।
0: তখন মাস দুই হলো কলেজে ঢুকেছি, একদিন একটি শহুরে ছেলের অসভ্য ইঙ্গিত তোমার চোখ এড়ায়নি, তুমি তাকে হিড়হিড় করে টেনে নিয়ে এসে আমার কাছে মাপ চাইয়েছিলে, তারপর থেকে তুমিই আমার রক্ষাকর্তার দায় নিলে, একা সহজে কোথাও যেতে দাওনি। তা নিয়ে কলেজে অনেক বক্রোক্তি হতো, অবশ্য তা নিয়ে তোমার ভ্রুক্ষেপ ছিল না, কিন্তু লোকের কানাকানিতে আমি লজ্জা পেতুম।
1: শুধু কি লজ্জাই পেয়েছ বিভা, একটু কি আনন্দ বোধ করনি? থাক, তোমাকে জবাব দিতে হবে না, চলো কোথায় যাবে, তোমাকে পৌঁছে দিয়ে আমিও কয়েকটা দরকারি কাজ।

0: এইবার বুঝতে পারছো অভিক যে তোমার ছবি প্রদর্শনী করার বিশেষ প্রয়োজন ছিল? না হলে নিজেকে এত উঁচু দরের আর্টিস্ট বলে প্রতিষ্ঠিতাই করতে পারতে না।
1: জানি না কতটা প্রতিষ্ঠিত হয়েছি, তবে এই প্রদর্শনী নিয়ে তুমি আর ভজু যে পরিশ্রম করেছো তা আমার চিরকাল মনে থাকবে।
2: আরে না না না, আমি আর কি করেছি অভিক, আরে আইডিয়াটা তো শিলার, আমি তো শুধু তার হুকুম মতো কাজ করেছি। তা বুঝলি অভিক, তা এই ধরনের প্রদর্শনীতে যে এত লোক আসবে, সবাই তোমার এত প্রশংসা করবে তা আমি ভাবিনি। তবে আমাদের ওই শিলার কিন্তু কোনো সন্দেহই ছিল না।
0: সন্দেহ কেন থাকবে ভজু, অভিক যে কত উঁচু দরের আর্টিস্ট তা আমি অনেকদিন থেকেই জানি। কলেজে যারা ওর আঁকা ছবি নিয়ে বিদ্রুপ করেছে তারা আর্টের কিচ্ছু বোঝে না, ওদের বিদ্রুপের কারণ ঈর্ষা ছাড়া আর কিচ্ছু নয়।
1: না না শিলা, ঈর্ষা কেন হতে যাবে, আমাকে ঈর্ষা করবার কি আছে?
0: তুমি জানো না অভিক, কিছু লোক থাকে যারা নিজেরা কিচ্ছু করবে না, কিন্তু অন্য কেউ ভালো একটা কিছু করলেই তাদের চোখ টাটায়।
2: এই নাও শিলা, তোমার এই প্রেস ফাইল, কাগজে যা রিপোর্ট বেরিয়েছে তার কাটিং গুলো সব এই ফাইলে আছে।
0: রিপোর্টগুলো তুমি দেখেছো অভিক? সব নাম করা খবরের কাগজে তোমার প্রদর্শনীর কথা বেরিয়েছে, চিত্র সমালোচকরা সবাই তোমার খুব প্রশংসা করেছেন, বিদেশি চিত্রশিল্পীদের সঙ্গে তুলনা করেছেন, জানো বলেছেন তুমি বাঙালি টিশিয়ান। জানো অভিক, আমার তো মনে হয় মাস কয়েক পরে আমরা যদি একটা বড় জায়গায় আবার তোমার ছবির প্রদর্শনী ব্যবস্থা করতে পারি না, তাহলে লোকের ভিড় আরো অনেক বেশি হবে।
1: কিন্তু আমি তো লোকের ভিড় চাই না শিলা, আমি চাই কিছু প্রকৃত চিত্ররসিক যারা আমার ছবি খুঁটিয়ে দেখবে, যদি ভালো লাগে বলবে, আর যদি ভালো না লাগে তাও উচ্চকণ্ঠে বলতে ইতস্তত করবে না।

0: কতক্ষণ বসে আছো অভিক? অনেকক্ষণ?
1: হ্যাঁ তা আছি, বসে বসে ওই সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি।
0: সাইকোলজির দুঃসাধ্য প্রবলেম আবার কোথা থেকে এলো?
1: প্রবলেম হলো এই যে, তুমি পড়াশুনো করেছো আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধিশুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে এখনো সমাধান করতে পারেনি। বোধহয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সমাধান করে যেতে।
0: আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে?
1: তার কারণ তোমার ধর্ম আমাকে নিয়ে লেগেছে। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে তা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে পারো না যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি বুদ্ধি আছে বলে তাকে বিশ্বাস করতে পারিনি, কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। তুমি অবুজের মতো সত্যি মিথ্যে যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকে জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে আমার কাছে তুমি প্রত্যক্ষ সত্য, এই কথা ভুলিয়ে দেবার জন্য একটি দেবতাও নেই আমার সামনে।
0: কি যে বাজে বকছো অভি।
1: একটুও বাজে বকছি না, তুমি সত্যি করে বলো বিভা, তোমার ও আমার মাঝে তোমার ধর্ম এক বিরাট বাধা সৃষ্টি করেছে কিনা?
0: ধর্ম নিয়ে আলোচনা থাক অভিক, ধর্ম তোমার কাছে এক পরম প্রিয় তর্কের বিষয়, আমার কাছে বিশ্বাসের। যুক্তি তর্কে জাল বুনে সেই বিশ্বাসকে ছোট করবার চেষ্টা করো না।
1: বিশ্বাস যদি অসত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় তাহলেও কি তাকে মুখ বুঝে মেনে নিতে বলো? তাহলে শিক্ষার আর মূল্য কি রইল? তাহলে বৃথায় তুমি স্কুল কলেজে পড়েছো, বৃথায় তুমি ডিগ্রির পর ডিগ্রি পেয়েছো, যে অসত্য তাকে তো তাই বলেই স্বীকার করতে হবে।
0: সত্য অসত্যের বিচার আবহমান কাল ধরে চলছে অভিক, চিরকাল চলবে। এ নিয়ে কথা বলবার যোগ্যতা আমার নেই, অধিকারও নেই। কিন্তু তোমরা যারা নাস্তিক বলে দম্ভ করো, তোমরা এত অবুজ কেন বলো তো?
1: আমরা অবুজ?
0: হ্যাঁ, তোমরা অবুজ, তোমরা অসহিষ্ণু। ধর্মের দিকে যাদের সত্যি মন আছে তারা তাদের নিজেদের বিশ্বাস, নিজেদের ভক্তি, নিজেদের অনুভূতি নিয়ে থাকে। তারা তো তোমাদের তাদের দলে টানবার চেষ্টা করে না। তবে তোমরা কেন তাদের একটু শান্তিতে থাকতে দাও না অভিক? কেন অহরহ বিদ্রুপ করে তাদের ছোট করতে চাও? কেন তর্ক করে আঘাত দিয়ে তাদের নিজেদের দলে টানতে চাও?
2: পিসিমণি, অনেক বেলা হয়েছে, ছকুলাল বলছে ভাড়ার বের করে দেবে না?
0: যাচ্ছি সুস্মি, ছকুলালকে বল আমি এক্ষুনি ব্যবস্থা করছি।
1: বিভা, আমি তোমার দেরি করে দিলাম, আমি এবার উঠি।
0: যাবার আগে আমার জবাবটা শুনে যাও। প্রশ্ন করেছিলে তোমার আর আমার মধ্যে ধর্ম এক বিরাট বাধার সৃষ্টি করেছে কিনা। না অভিক, করেনি। কারণ প্রকৃত ধর্ম মানুষকে উদ্ধত করে না, গাম্ভীর করে না, অন্যের মতবাদ সম্পর্কে অসহিষ্ণু করে না। প্রকৃত ধর্ম মানুষকে নম্র করে, বিনীত করে, শ্রদ্ধা প্রীতি যা কিছু শুভ তাকে অঞ্জলি পেতে নিতে শিক্ষা দেয়। সেই ধর্ম বিভেদের প্রাচীর গড়তেই দেয় না অভিক।

0: এত দেরি করে এলে হবে? আমি কখন থেকে তৈরি হয়ে বসে আছি।
1: দেরি আর কোথায় শিলা, হাতে এখনো অনেক সময় আছে, আমরা ঠিক সময় পৌঁছে যাব।
0: তা যাব, যদি তোমার নড়বড়ে গাড়িটি পথের মধ্যে বিকল না হয়।
1: গাড়িটার বয়স যা হয়েছে তাতে প্রায় বিকল হবার কথা, হয় না যে সেটা আমার এই হাতের গুণ, কিন্তু ইঞ্জিনটা এখনো যা আছে না তা অনেক নতুন গাড়ির কাছে ঈর্ষার বস্তু।
0: ইঞ্জিনটা তো আর বাইরে থেকে দেখা যায় না, যা দেখা যায়।
1: স্বীকার করি বাইরে থেকে যা দেখা যায় তা তোমার ওই পরিচ্ছদের সঙ্গে বেমানান। সেই লজ্জায় পুরনো গাড়িটা অনেক দিন সহ্য করেছে, আরো কিছুদিন করুক না।
0: তার মানে গাড়িটা বদল করবার তোমার মোটেই ইচ্ছে নেই। তোমরা আর্টিস্ট, তোমাদের বোধহয় এই ধরনের গাড়ি ব্যবহার করাই ফ্যাশন, কিন্তু আমরা যারা অসামান্য নই তাদের মনটা মাঝে মাঝে খুঁতখুঁত করে। মনে পড়ে সেদিন পাকরেশে গিয়ে তোমার গাড়িটার দিকে কিভাবে তাকিয়েছিলে?
1: মনে পড়ে, ওর ঝকঝকে নতুন গাড়ি, ওরকম গাড়ি থাকলে সাধারণত মনের ভাবটা ওই রকমই হয়। ওর দর্পহরণ করবার জন্য যে গাড়ি প্রয়োজন তা সংগ্রহ করবার সামর্থ্য আমার নেই ছিল।
0: মুশকিল হলো, তুমি যে কখনো কারো কাছ থেকে কিছু নিতে চাও না অভিক।

0: সুস্মি, আজ আর আমার ভালো লাগছে না রে। এই চাবি নে, যা হয় কিছু ভাড়ার বার করে দে। ছকুলালকে বলিস আজ আর বিশেষ কিছু করবার দরকার নেই, রাত্রিরে তো নেমন্তন্নে যেতে হবে।
1: ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি।
2: হ্যাঁ, দেখে খুশি হলাম যে মাঝে মাঝে সুস্মির ওপরে সংসারের ভার দিচ্ছ। ওটা দরকার, স্বাধীন কর্তৃত্ব না হলেও কিছুটা দায়িত্ব ওকে দিও, নইলে ওর নিজের পরে বিশ্বাস আসবে না। এইভাবেই লোকের কর্মক্ষমতা পরীক্ষা করতে হয়।
0: সেই পরীক্ষা আমি প্রায় করি অভি।
2: আজ আমিও তোমাকে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কোনো কাজের কথা বলিনি, আজ বলে দেখব, নতুন অভিজ্ঞতা হবে।
0: বেশ তো, কি বলবে বলো না।
2: এটা দেখো
0: কি আছে এতে, এই চামড়ার কেসে।
2: খুলেই দেখো না, কবজি ঘড়ি। ঘড়িটা প্লাটিনামের, মণিবন্ধটা সোনার, সামান্য হীরের টুকরো ছিদ্র আছে।
0: তা তো দেখতেই পাচ্ছি, ঘড়িটা আমার অচেনাও নয়। তবু এটা আবার আমাকে দেখাবার কি আছে?
2: ঘড়িটা আমি তোমার কাছে বেচতে চাই।
0: বলো কি, এই ঘড়ি বেচবে?
2: হ্যাঁ বেচবো, এতে আশ্চর্য আবার কি আছে?
0: ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল, মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো এর মধ্যে ধুকধুক করছে।
2: ঠিকই ধরেছো, ঘড়িটা মনীষারই দেওয়া, যদিও কে দিয়েছে তা সে গোপন রাখবার চেষ্টা করেছে।
0: জানো মনীষা কত দুঃখ পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্য?
2: কিছুটা জানি, কিছু কিছু কানে এসেছে।
0: জানো যদি তাহলে ঘড়িটা বেচবার কথা তোমার মনে আসে কি করে? কি কমার্স হলো টাইফয়েডের মনীষা?
2: আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে শাঁক ঘন্টা বাজাতে থাকবো। মনীষা এখন সুখ দুঃখের অতীত।
0: শেষ মুহূর্ত পর্যন্ত মনীষা এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে।
2: ভুল বিশ্বাস করনি।
0: তবে
2: তবে আবার কি, আজ মনীষা নেই, তার দেওয়া ঘড়ি যদি বুকে করে রাখি সে জানতেও পারবে না, আনন্দও পাবে না। আর আর যদি কারো কাছে বেচতে পারি তাও তাকে দুঃখ দেবে না। আমি যাই করি না কেন, আজ মনীষাকে তা স্পর্শই করবে না, সুখ দুঃখ সবকিছুর সে বাইরে। অতএব তার দেওয়া ঘড়িটা আমি যদি অন্য কোনো অর্থকরী কাজে লাগাই তাতে ক্ষতি কি? চুপ করে রইলে যে?
0: ভাবছি।
2: কি ভাবছো?
0: এত জায়গা থাকতে হঠাৎ তুমি আমার কাছে বেচতে এলে কেন?
2: সহজ কারণ, জানি তুমি দর কষাকষি করবে না।
0: তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি, তাই না?
2: না, তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে।
0: এমন জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই করো যে তোমার উপর রাগ করাও শক্ত। যাতে শোনো, তোমার যদি টাকার এতই দরকার হয়ে থাকে আমাকে কয়েকটা দিন সময় দাও, টাকা আমি তোমাকে অমনি দেব, কিন্তু কিন্তু ওই ঘড়ি আমি কিছুতেই কিনবো না।
2: ভিক্ষা ভিক্ষা দিতে চাও বিভা? তোমার সমান ধনী যদি আমি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, আর তোমাকেও ফিরিয়ে দিতুম উপহার সমান দামের।
0: হ্যালো, কে? ও আদিত্য মামা? হ্যাঁ আমি বিভা কথা বলছি। পরশু বিকেলবেলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বাড়িতেই থাকবো, না কোথাও যাবার কথা নেই, আপনার যখন খুশি হয় আসবেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কাকি নিয়ে আসবেন বললেন? ও অমরবাবু? হ্যাঁ অমরবাবুকে সঙ্গে নিয়ে আসবেন, এতো ভালো কথা। আমার কথা সব বলেছেন তো ওকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, পরশু কথা হবে। হ্যাঁ ভালো আছি, আপনারা ভালো আছেন তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার পরশু দেখা হবে। আচ্ছা।
2: হঠাৎ এই আদিত্য মামা কোথা থেকে উদিত হলেন বিভা?
0: বাবা যে উইল করে গেছেন, আদিত্য মামা তার একজন ট্রাস্টি। তুমি তো ভাবো আমার হাতে অনেক টাকা আছে, তা পুরোপুরি ঠিক নয়। বাবার উইল অনুযায়ী পুরো টাকাটা আমার হাতে আসবে আমার বিয়ের পরে। আপাতত একটা মাসোহারা পাই, আর প্রতি মাসে আদিত্য মামা তা আমার হাতে দিয়ে যান।
2: তা পুরো টাকাটা পেতে অসুবিধা কি? বিয়ে তো করলেই পারো।
0: বিয়ে করলেই তো শুধু হবে না, বাবার যেরকম ইচ্ছে ছিল সেই রকম পাত্র হওয়া চাই, আর তার বিচার করবেন আদিত্য মামা। থাকো সব কথা, তোমার ঘড়ির কথা হচ্ছিল সেই কথাটাই শেষ করো। আমার কথা শোনো অভিক, ওটা বিক্রি করো না, টাকার ব্যবস্থা একটা হয়েই যাবে।
2: বললুম তো ভিক্ষা আমি নিই না, বরং পুরুষের কর্তব্য না হয় আমি করছি। এই নাও এই ঘড়ি, একটা পয়সা তোমাকে এর জন্য দিতে হবে।
0: মেয়েদের তো নেবারই সম্বন্ধ অভিক, তাতে তো কোনো লজ্জা নেই, কিন্তু তাই বলে এই ঘড়ি আমি কিছুতেই নিতে পারবো না। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো?
2: তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা গাড়ি আছে, সেটা চালচলনের ঢিলেমি একেবারে অসহ্য। কেবল আমি বলি ওর ওই দশম দশা ঠেকিয়ে রেখেছি, 800 টাকা দিলে ওর বদলে ওর বাপদাদার বৈশি আর একটা পুরনো নামি গাড়ি পাবার আশা আছে, তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে।
0: কি হবে নামি গাড়িতে?
2: বিয়ে করতে যাও না?
0: এমন ভদ্র কাজ তুমি করবে হে সম্ভব নয়।
2: ধরেছো ঠিক। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞেস করি, শিলাকে দেখেছো, কুলদা মিত্রের মেয়ে?
0: দেখেছি দেখেছি, তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে।
2: হ্যাঁ, আমার পাশেই ও জায়গা করে নিয়েছে আরো পাঁচজনকে ঠেকিয়ে। যে প্রগতি শিলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে এটাতেই ওর আনন্দ।
0: শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে তাতেও কম আনন্দ নয়।
2: হ্যাঁ, আমারও মনে ছিল ওই কথাটা, তবে তোমার মুখে আরো ভালো শোনালো। আচ্ছা আচ্ছা, মন খুলে বলো তো, ওই মেয়েটির সৌন্দর্য অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি?
0: সুন্দরী মেয়ের বেলাতেই বুঝি বিধাতাকে মানো?
2: আচ্ছা, যেটা কথা জিজ্ঞেস করি, সত্যি জবাব দেবে? এসব কথায় তোমার মনে একটুখানিও খোঁচা লাগে না?
0: আমাকে এর মধ্যে টানো কেন অভিক, বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি।
2: আশ্চর্য আশ্চর্য, তুমি আশ্চর্য বিভা। আমি আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনোদিন মেনে বসবো তোমার ভগবানকে, শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। তোমার তোমার ঈর্ষা আমি কিছুতেই চাকাতে পারলুম না, কখনো জেগে থাকলেও জানতে দাওনি আমাকে, অথচ তুমি জানো।
0: চুপ করো, আমি কিচ্ছু জানি না, আমি কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত সৃষ্টিকর্তা, তুমি বিরাট অট্টহাসী।

0: তোমার স্বভাবের পরিবর্তন দেখে খুশি হয়েছি অভিত। সাধারণত কথা দিয়ে তুমি কথা রাখো না, কাল বলে গিয়েছিলে তুমি আজ আসবে, তবু পুরোপুরি বিশ্বাস হয়নি।
1: অনেক কথা মনে জমা হয়ে আছে বিভা, তা তোমাকে বলা চাই। আর কথা দিয়ে মাঝে মাঝে আমিও কথা রাখি, তাও তো প্রমাণ করা চাই। শোনো একটা কথা, তুমি আমাকে মুখ ফুটে বলবে না জানি, তাই আমি নিজে থেকেই বলছি। আমি নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও।
0: আমি কিছু জানতে চাই না অভি।
1: তবে শোনো, শিলাকে আমার ঘোরতর অভ্যাস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যাস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তো না, মুখে তেঁতো লাগতো কিন্তু মনে লাগতো গর্ব। শিলা শিলা জানে কি করে দিনে দিনে মমতা জমিয়ে তুলতে হয়। আমি আর্টিস্ট, মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটাতে আমার আমার ইন্সপিরেশন। ও যে আমার পালের হাওয়া, ও না হলে আমার তুলি যায় আটকে বালির চরে। ও গো তপস্বিনী, ও তপস্বিনী, তুমি ভাবছো ওটা আমার বিলাস, কিন্তু তা নয়, তা নয়, ওটা ওটা আমার প্রয়োজন।
0: তাই তোমার এত প্রয়োজন দামি গাড়িতে?
1: তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ছলক পারে। মেয়েদের গয়না কাপড় এত জোগাতে হয় সেই জন্যেই। আমরা চাই, আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। সত্যি কিনা বলো?
0: সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। নামি গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে।
1: জানি জানি তুমি কাকে ঐশ্বর্য বলো, সেই ঐশ্বর্যের সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছে দিতে পারতে, কিন্তু তোমার তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালে।
0: ওই এক কথা এক কথা বারবার বলো না অভিক, আমি তো বরাবর তোমার কাছে অন্যটাই শুনে এসেছি। বিয়েটা আর্টিস্টের গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে যদি বড় করতে পারতাম।
1: পারতুম কি, তুমি পেরেছ। আমার তো এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে, যদি পারতে তাহলে তোমার সব ধর্মকর্মের বাঁধন ছেড়ে আমার সঙ্গিনী হয়ে পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। আচ্ছা আচ্ছা, ইচ্ছে কি একেবারেই করে না বিভা? বিভা সব কথাই কি তুমি আমার কাছে লুকোবে?
0: মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাই না অভি।
1: আমি চাই, আমি চাই, আমি কাঙাল, আমি দিন রাত বলবো আমি চাই, আমি চাই, আমি তোমাকে চাই।
0: আর সেই সঙ্গে বলবে আমি দামি গাড়ি চাই।
1: ঘড়ি
0: আমাকে নিতে বলো না, আমাকে ভুল বুঝে নাও। তোমার অভাব

0: সময় আমার অভাব নেই,
1: অভাব আছে, দারুণ অভাব। আর একমাত্র তুমি তা পূরণ করতে পারো। কি হবে টাকায়?
0: যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যেটা পারি, যতটুকু পারি, তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে?
1: না না না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো এই প্রস্তাবে ভেবেছিলাম ধিক্কার দেবে তুমি, তুমি রাগ করবে এই ছিল আশা। তা যখন হলো না, ওই দামি নামি গাড়ির শ্রাদ্ধ শান্তি এখানে হোক, কথা তুলব না।
0: রাগ করবো কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটু না।
1: এবার তুমি

0: তোমাকে অত্যন্ত বেশি জানো, নিশ্চিত ভাবে জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। তুমি জানো, তুমি জানো আমার মেয়েদের ভালো লাগে, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই ভালো লাগা, তাতে বাঁধন নেই।
1: আর্টিস্ট, তুমি নাবালক শিশু, এবার যে খেলাটা খেলেছ তার খেলনাটা না হয় আমার হাত থেকে নিলে।
0: নইব নইব, চ আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এ টাকা খুশি নিলে কি করে?
1: খোলসা করে বললে হয়তো তুমি খুশি হবে না। তুমি জানো অমরবাবুর কাছ থেকে আমি ম্যাথামেটিক্স শিখছি।
0: সব কিছুতেই আমাকে বহু দূরে এড়িয়ে যেতে চাও, বিদ্যেতেও।
1: বকো না, শোনো, আমার একজন ট্রাস্টি আদিত্য মামা গণিতে ফার্স্ট ক্লাস মেডালিস্ট। তার বিশ্বাস, যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজম হবেন। তার কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন, যা উত্তর পেয়েছেন সেটা আমিও দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়, তাই আমি বললাম ওর কাছে গণিত শিখব। মামাও খুব খুশি, শিক্ষার খাতে ফান্ড থেকে কিছু টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দিই।
0: অমরবাবু শুনছি টাকা জমাচ্ছেন বিলেত যাওয়ার জন্য, সেখান থেকে প্রমাণ করে আসবেন যে তিনি সামান্য লোক নন।
1: একান্ত প্রার্থনা করি তাই যেন ঘটে, তাতে দেশের গৌরব।
0: আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো আর নাই করো, ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে, সে রসিক লোকের প্রাইভেট পথ, সে গ্রাম ট্রাঙ্ক রোড নয়। তাই যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাবই তাদের দেশে। একদিন তোমার মামাকেও যেন বলতে হয় আমিও সামান্য লোক নই, আর তার ভাগ্নিকেও।
1: ভাগ্নির কথা থাক, তার কাছে বিনা প্রমাণেই তুমি অসামান্য। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে?
0: সে আমার দিন রাত্রির স্বপ্ন।
1: তাহলে নাও না আমার এই দান, প্রতিভার পায়ে আমার এই সামান্য রাজগর।
0: থাক থাক থাক থাক, ও কথা থাক, কানে ঠিক সুর লাগছে না। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা, আমার জন্য এ যুগ না হোক পরযুগ তো আছে, অপেক্ষা করে থাকবে পোস্টেরিটি। একদিন আসবে যখন তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না।
1: কোথায় চললে?
0: মিটিং করতে।
1: মিটিং? কিসের মিটিং?
0: ছুটির সময় ছাত্রদের নিয়ে দুর্গা পুজো করব।
1: তুমি পুজো করবে?
0: হ্যাঁ হ্যাঁ, আমি করব। আর কেন করব আরেকদিন এসে বলবো।

0: আপনি কি অনেকক্ষণ অপেক্ষা করছেন অমরবাবু? আমার আজ ঘুম ভাঙতেই একটু দেরি হলো, তাছাড়া মনে করেছিলাম ফাঁকি দেব, আজ আর গণিতের প্রবলেম নিয়ে বসবো না।
1: কেন, শরীর ভালো নেই বুঝি?
0: না, সে বেশ আছে। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের মধ্যে মিশে গেছে কিনা, থেকে থেকে তারই প্রকোপ প্রবল হয়ে ওঠে।
1: যদিও আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোওয়েভ ঢোকবার সময় পাইনি, তবু আমিও তাহলে আর ছুটি নেব। কারণটা খুলে বলি, এবছর কোপেনহাগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়লো জানি না, ভারতবর্ষে একমাত্র আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি না।
0: কিছুতেই নয়, আপনাকে যেতেই হবে অমরবাবু।
1: আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাশে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তেমন কোনো বন্ধু যদি পাই যে লোকটা খুব শেয়ানা নয়, তারই সন্ধান আজ বেরোবো।
0: আপনি ভাববেন না অমরবাবু, যেখান থেকে হোক বন্ধু একজনকে ঠিক বের করবই যে খুব শেয়ানা নয়। আপনি নিশ্চিন্ত হয়ে যাবার উদ্যোগ করুন।

0: সে কি তোমার গয়নাগুলি থরে থরে সাজানো, তোমাদের বাড়ির জহুরিকে বেরিয়ে যেতে দেখলাম, নতুন কিছু গড়াবে নাকি নাকি কিছু বেচবে? জবাব দিচ্ছ না যে?
1: নাই বা জানলে অফি।
0: বুঝেছি, অসামান্য অধ্যাপকের পারানির কড়ি। আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো, আর অধ্যাপকের বেলায় তুমি তুমি তারা, তরিয়ে দাও। হ্যাঁ, কিন্তু অধ্যাপক কি জানেন যে অবলা নারী মৃণাল ভুজে তাকে পারে পাঠাবার উপায় করছেন?
1: না, জানেন না।
0: জানলে এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না?
1: ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার। এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন, দয়া করেন, অন্তত আমি তো তাই জানি।
0: কিন্তু মেয়েদের গায়ের গহনা আমাদেরই আনন্দ দেবার জন্য তা আমরা যত সামান্যই হই, কারো বিলেত যাবার জন্য নয় তা তিনি যত অসামান্যই হন, এসব গহনা তোমরা আমাদের মতো পুরুষদের দৃষ্টিকে উৎসর্গ করে রাখো। এই যে হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয়ের স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। এই হারখানি কি তোমার একলার? বুঝে আমারও।
1: আচ্ছা, এই হারখানা না হয় তুমি নিলে?
0: তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গেই নেব এই হারকে, এই প্রত্যাশা করে বসে আছি। ইতিমধ্যে ওই হার হস্তান্তর যদি করো তবে ফাঁকি দেবে আমাকে। শোনো, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্বটা আমাদের উপরেই ছেড়ে দাও না। আমরা কি ওর মূল্য বুঝিনে? গহনা বেচে পুরুষকে লজ্জা দাও কেন?
1: ও কথা বলো না, পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ।
0: এ প্রসঙ্গে আমার কথাটা এখন থাক, অন্য এক সময় হবে। আপাতত শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পূর্ণ কর্ম করেছি। দুর্গাপুজোর চাঁদার টাকা আমার হাতে ছিল আর সেই টাকা দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। অবশ্য দিয়েছি কাউকে, যখন জানাজানি হবে জীব বলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের আর বাজারে দৌড়তে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যিকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে?
1: এ কি কাজ করলে অভিক? যাকে তুমি বলো পবিত্র নাস্তিক ধর্ম, এ কাজ কি তার যোগ্য? এতে বিশ্বাসঘাত
0: মানে মানে বিভা, তার চেয়েও বড় বিশ্বাসঘাতকতার কাহিনী শুনবে? খুব ধুম করে পুজো দেবে বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল সে যেমন হাস্যকর তেমন শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের ব্যবস্থা করা তো যেতই না, আর ওই পঞ্চমাঙ্কের লাল রংটাও হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না, আমার চেলাদের ছিল। তাই আমাকে না জানিয়ে একদিন সন্ধ্যায় ওদের একজন সাজলো সাধু বাবা আর পাঁচজন সাজলো তার চেলা। একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠা আর পুরো বহরের পুজো না হলে সেই ছেলেকে তিনি আস্ত খাবেন। সেই বুড়ির কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে 5,000 টাকা আদায় করেছে। যেদিন এই কথা জানলুম সেদিনই টাকাটার সৎকার করেছি। তাতে আমার জাত গেল কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল।
2: বিষ্ণুমণি, বাচ্চুবিহারা জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবুকে লিখে দিয়ে গেছেন, একটু এসে দেখো না।
0: বিশ্ব হিতৈষিনী, যাও যাও রোগতাপের তদবির করে এসো। কিন্তু যেসব হতভাগাদের শরীর বিশ্রী রকমের সুস্থ তাদেরও একটু মনে রেখো।
1: নয় গো, কোন এক সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যই এত করে কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই, তুমি একটু বসো, আর আমি ফিরে না আসা পর্যন্ত আমার গয়না সামলিয়ে রেখো।
0: আর আমার লোভ কে কে সামলাবে?
2: তোমার নাস্তিক ধর্ম।

0: না বুঝু, এ আমার একটুও ভালো লাগছে না। অভেদ তার খেয়ালে চলে জানি, কখনো দিনের পর দিন আসে, গল্প করে, গল্পের চেয়ে তর্ক করে বেশি, আবার কখনো 10-12 দিন তার দেখাই পাওয়া যায় না। কিন্তু কিন্তু এবার যে এতদিন হয়ে গেল তার কোনো খবরই নেই। ও ঘর ছাড়া ছেলে, কোনো বাঁধনই ওর নেই, তাই ভয় হয় কোথাও উধাও হয়ে চলে গেল কিনা।
1: হ্যাঁ, চিন্তা করবারই কথা, কাকিমা তো অন্য জল ছেড়েই দিয়েছেন। এর আগেও সে মাঝে মাঝে ডুব মারত, কিন্তু সে তো বেশি দিনের জন্য নয়, এতদিন আর কখনো তো নিখোঁজ হয়নি।
0: তুই সব জায়গায় খোঁজ।

0: ভজু, কোথায় কোথায় যায় তুমি তো সব থেকে বেশি ভালো জানো ভজু।
1: হ্যাঁ তা জানি, কিন্তু খোঁজ করতে আমি তো কোথাও বাকি রাখিনি।
0: শিলা কিছু জানে না, তাকে জিজ্ঞেস করেছো?
1: কি যে বলো বিভা, যে খবর কাকিমা জানেন না তুমি জানো না, সে খবর জানতে শিলা। তবে সেখানেও আমি খোঁজ করেছি, শিলার সঙ্গে অফিসের বহুকাল দেখাই হয়নি, সে কিছুই খবর জানে না।
0: ভজু, কেন জানি না মনে হচ্ছে ও বোধহয় কারো উপর অভিমান করে চলে গেছে।
1: হতে পারে, তবে চিন্তা করো না, দেখবে হঠাৎ আবার একদিন এসে হাজির হবে, আগেও এরকম হয়েছে।

0: পিসিমণি, তোমার একটা চিঠি এসেছে। কেউ বোধ হয় বিদেশ থেকে লিখেছে, জাহাজের ছাপ মারা।
1: কই দেখি, কার চিঠি?
2: বিভা আমার মধুকরি, জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে।
3: ইঞ্জিনে কয়লা যোগাতে হবে, ভাবনা করো না। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছ। ভাবনা করবে এই কথা মনে করতেই ভালো লাগে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেও দাবি করিনি তোমার কাছে। একমাত্র কারণ এই যে আমি আর্টিস্ট, এ পরিচয়ে তোমার একটু শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা, কিন্তু এই জন্য তোমাকে দোষ দেব না। আমি নিশ্চিত জানি একদিন সেই রসজ্ঞ দেশের লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, অনেক কপট লোক করেছে ছলনা। শুধু শুধু তুমি আমার মন ভোলাবার জন্যে কোনো দিন কৃত্রিম স্তব করনি। যদিও জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের এই অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকেই দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, আমি জানি সেদিন সবচেয়ে সত্য সম্মান তুমি আমাকে দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে।
0: পিসিমণি,
1: কি রে সুস্মি, কিছু বলবি?
0: চিঠিতে কোনো খারাপ খবর আসেনি তো?
1: না, কোনো খারাপ খবর কেন থাকবে?
0: তাহলে তোমার চোখে জল?
1: ও কিছু নয় সুস্মি, ও আমার মাঝে মাঝে হয়। আমি চিঠিটা পড়ে এখনই আসছি রে।
3: বিভা, এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছ তোমার হারখানা গেছে চুরি। এ হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। মনে হয়েছিল তুমি আমার পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে। তোমার ওই হারের বদলে আমার একটা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। হেসো না, মনে মনে হেসো না, জানি আজ এই ছবিগুলোর মূল্য নেই, দেশে ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। কিন্তু অপেক্ষা করো বিভা, আমার মধুকরি, তুমি ঠকবে না, কখনোই না। হ্যাঁ, জাঁক করে বলছি, একদিন ওই ছবিগুলির অমূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে, যেমন কোদালের মুখে গুপ্তধন হঠাৎ বেরিয়ে পড়ে। তার আগে পর্যন্ত হেসো, কেননা সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ, যাদের তারা ভালোবাসে। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে আমি নিয়ে চললুম সমুদ্রের পারে, আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো। এবার থেকেই প্রার্থনা করো, তোমার কাছ থেকে চলে আসার দারুণ দুঃখ যেন একদিন আমার সার্থক হয়।
0: পিসিমণি, আবার কি হলো রে সুস্মি? ভোজুদা এসেছে।
1: ও,
0: এসো ভোজু, বসো। সুস্মি, ভোজুর জন্য একটু চা পাঠিয়ে দিস তো। অভিকের চিঠি এসেছে ভোজু, তাই পড়ছি।
4: শেষ করো।
3: বিভা, তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি নে, এ কথা সত্য, মেয়েদের আমি ভালোবাসি। ঠিক ততটা না হোক, মেয়েদের আমার ভালো লাগে, তারা আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে। কিন্তু নিশ্চয় তুমি জানো যে তারা নীহারিকা মণ্ডলী, তার মাঝখানে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র। তারা আভাস, তুমি সত্য, দুর্বলতা চঞ্চল। অনেকবার আমার দুর্বলতা দেখে তুমি হেসেছো, এই চিঠিতে তারই লক্ষণ দেখে তুমি হেসে ভাববে, এই তো ঠিক আমার অভির মতো ভাবখানা। কিন্তু এবার হয়তো তোমার মুখে হাসি আসবে না। তোমাকে পাইনি বলে অনেক খুঁত খুঁত করেছি, কিন্তু হৃদয়ের দানে তুমি যে কৃপণ নও তা তো আমি জানি। আসলে আসলে এই জীবনে তোমার কাছে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারলাম না, হয়তো হয়তো কখনো পারবো না। এই তীব্র অতৃপ্তি আমাকে এমন কাঙাল করে রেখেছে, সেই জন্য আর কিছু বিশ্বাস করি বা না করি হয়তো জন্মান্তরে বিশ্বাস করতে হবে।
4: তোমার চোখে এত জল এর আগে তো আমি কখনো দেখিনি বিভা।
1: এর আগে কাঁধাইনি বুঝু, চিঠিটা শেষ করি।
3: তুমি স্পষ্ট করে কখনো আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে যা তুমি দান করেছো এই নাস্তিক তার কোনো সংজ্ঞা দিতে পারেনি। তাকে সে বলেছে অলৌকিক। এরই আকর্ষণে কোনো এক ভাবে তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি। ঠিক জানি নে, হয়তো হয়তো সবই বানানো কথা, কিন্তু হৃদয়ের একটা গোপন জায়গা আছে, সেটা আমাদের নিজেদের জানা নেই। সেখানে ঘা লাগলে যে কথা বেরিয়ে আসে তা হয়তো এমন কোনো সত্য যা এতদিনে এতদিনে নিজে জানতে পারিনি। আমার মধু করি বি, আমার মধু করি, জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য আছে বলে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তাহলে তাহলে তাঁর দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্য। আবার আমি ফিরব, তখন আমার মত আমার বিশ্বাস সব কিছু চোখ বুঝে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয়তা উজ্জ্বল হয়ে উঠেছে আমার মধ্যে, যুক্তি তর্কের কাঁটার বেড়া পার করে দিয়েছে আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে, তোমাকে লোকাতীত মহিমা। এতদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, এবার এবার পেতে চাই আমার আমার সমস্ত

0: রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে রবিবার নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ ক্ষিতি মুখোপাধ্যায়। অভিনয় করেছেন বিপিন, অতনু রায়, ভোজু, ত্রিদীপ কুমার দাশগুপ্ত, অমরবাবু, কৌশিকী ব্রত দত্ত, বিভার মা প্রতিমা দাশগুপ্ত, সুস্মি বিষ্ণুপ্রিয়া দত্ত, শীলা মৃদুলা গুহ, বিভা শর্মিষ্ঠা দাশগুপ্ত এবং অভিকের ভূমিকায় সন্তু মুখোপাধ্যায়। যন্ত্রসঙ্গীত রমেশচন্দ্র চন্দ, সম্পাদনা সমরেশ ঘোষ, প্রযোজনা জগন্নাথ বসু।
1: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: এতক্ষণ শুনলেন রবিবার দুপুরের বেতার নাটক রবিবার। গুরুদেব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে শুনলেন আজকের বেতার নাটক।

কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওএমআর শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ওএমআর শিটও প্রকাশ করা হবে। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এমআর শিট প্রকাশের মাধ্যমে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের সসম্মানে পুনর্বহালের দাবি জানিয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, একজন নিরপরাধও যাতে শাস্তি না পায় তা নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, রাজ্যে যেসব জাল তফসিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা নির্মূল করা হবে। আজ পূর্ব বর্ধমান জেলা জাহের থানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব আধিকারিকরা এই জাল শংসাপত্রগুলি দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে সাংবিধানিক শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। অন্যদিকে যারা এই জাল শংসাপত্র নিয়ে চাকুরিতে নিযুক্ত বা উচ্চশিক্ষায় নিয়োজিত তাদের বিরুদ্ধে তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বিধানসভা নির্বাচনে অশান্তি সৃষ্টি ও হিংসা ছড়ানোর অভিযোগে মুর্শিদাবাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বদেব কর্মকারকে গতরাতে গ্রেপ্তার করেছে বহরমপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ, ভোটের আগে ও ভোট চলাকালীন বিভিন্ন অশান্তির ঘটনায় কোথাও তার উপস্থিতি, কোথাও তার বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ মিলেছে। তারপরেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গতরাতে বহরমপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে গতরাতে হিজলি মসনাদি আলায় ভয়াবহ আগুনে কমপক্ষে ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। প্রথমে আগুনের দাপট কম থাকলেও বাতাস এবং রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডারের কারণে তা দ্রুত ছড়িয়ে পড়ে। কাঁথি থেকে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ব্যাপক ক্ষয়ক্ষতি নজরে আসে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। ধূপ অথবা শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমান্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। 10 জন এজিপি বিধায়ক ও বিপিএফ বিধায়করাও শ্রী শর্মাকে এনডিএ নেতা হিসেবে প্রস্তাব দেন। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক জেপি নাড্ডা আনুষ্ঠানিকভাবে ডক্টর হিমান্ত বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন। গুরুগ্রামের একটি বিশেষ আদালত অর্থ পাচার মামলায় পাঞ্জাবের শিল্পমন্ত্রী সঞ্জীব আরোরাকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। 100 কোটি টাকারও বেশি মূল্যের পণ্য ও পরিষেবা কর সংক্রান্ত কথিত জালিয়াতির সঙ্গে যুক্ত একটি মামলায় গতকাল চণ্ডীগড় থেকে সঞ্জীব আরোরাকে গ্রেপ্তার করে ইডি। পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, রাজ্যে যেসব জাল তফসিলি উপজাতি শংসাপত্র দেওয়া হয়েছে তা বাতিল করা হবে। আজ পূর্ব বর্ধমান জেলা জাহেরথানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, যেসব আধিকারিক এই জাল শংসাপত্রগুলি দিয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে যারা এই জাল শংসাপত্র নিয়ে চাকরিতে নিযুক্ত বা উচ্চশিক্ষায় নিয়োজিত তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন। হুগলির ডানকুনিতে গতকাল সন্ধ্যায় ডানকুনি পুলিশের নাকা চেকিং চলাকালীন পুলিশ আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বছর 28-এর মোহাম্মদ আজমত এবং বছর 27-এর সোনু কুমারকে গ্রেফতার করে। দুজনে কুখ্যাত অপরাধী বলে জানা গেছে। ধৃতদের থেকে একটি 1 শর্টার পিস্তল ও 3 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। আজ সকালে সাংবাদিক বৈঠকে ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বিষয়টি সাংবাদিকদের জানান। হান্টা ভাইরাসের সংক্রমিত যাত্রীদের নিয়ে নেদারল্যান্ডসের পতাকাবাহী জাহাজ এমভি হন্ডুয়াস আজ স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের টেনারিফে এসে পৌঁছেছে। ইতিমধ্যে ওই জাহাজে 2 যাত্রী প্রাণ হারান, 1 যাত্রী আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। এরপর নতুন করে আরও 4 জনে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মোট 8 জন আক্রান্তের মধ্যে 3 জনের মৃত্যু হয়। আক্রান্তদের মধ্যে 6 জনের ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষায় হান্টা ভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এ মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: মানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে
2: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 4:08 হয়ে এই 9 হয়ে গেল আর আপনাদের সঙ্গে একেবারে সঙ্গী হতে মোটামুটি 2.5 ঘন্টার জন্যে আপনার কানের পাশে হেঁটুলির মতো হয়ে থাকতে চলে এসেছি আমরা দুজন, আমি অর্পণ
3: আর আমি রাজীব। আর যেহেতু আজকে রবিবার, তুমি জানোই যে প্রথম ঘন্টাটা মানে আমাদের এই 4 থেকে 5 এই সময় আমরা যে কার্যক্রমটা রাখি সেটা হলো উইকেন্ড ক্যাফে। উইকেন্ড ক্যাফে মানে শুক্রবার শুরু হয়ে যায় কিন্তু তার রেশ চলতে থাকে রবিবার অবধি, রবিবার বিকেল অবধি।

0: এক্স্যাক্টলি, এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের এই পুরো সন্ধেটাকে ফাড়াফাটি করবার জন্যে আমরা থাকছি আগামী আড়াই ঘন্টা। তার মধ্যে রয়েছে গান, ফান রয়েছে, গল্প, গান সব মিলিয়ে দুর্দান্ত অনুষ্ঠান। সুতরাং গেট রেডি ফর দিস। আর এই রবিবার মানেই হচ্ছে যেমন গল্প থাকে তেমনি গান বাজনা থাকে, আড্ডা হয়, এবং আড্ডাতে একটা কথা বলি, আড্ডাতে কিন্তু যে সমস্ত ছেলেপুলের হাতে গিটারটা থাকে সে কিন্তু ওই আড্ডার হিরো, যাই বলো তাই।
1: হ্যাঁ, তার মানে একটা টুং টুং টুং টুং ব্যাপার তো থাকে। আচ্ছা তুমি কি মানে, আমার এখানে প্রশ্ন, মানে সাদা মনে কোনো কাদা নেই, দেখো সাদা জামা পরে এসেছি।
0: আচ্ছা,
1: আর তোমার একটা পুদিনা কেস আছে, ওটা আমি পরে বলছি সবাইকে, ঠিক আছে? একই রকম দেখতে জামা, মানে দুজনের মানে মানে কি বলে, জামার কাপড়টা একই কিন্তু রংটা আলাদা, একটু বদলে গেছে হালকা হালকা, ঠিক আছে? যাই হোক, আর বলছি যে এই যে গিটারের কথা বলছিলাম, যে তুমি কি মানে তুমি কি পারো গিটার বাজাতে সেটা আগে বলো।
0: আরে গিটার না বাজালে মেয়ের আজকাল ঠিক পছন্দ করছে না, বুঝলে না?
1: তুমি বাজাচ্ছো?

0: আর পিছিয়ে পিছিয়ে এসেছি কারা? আমরা দুজন, আমি অর্পণ
1: আর আমি রাজীব।
0: আর আমাদের পিছিয়ে পিছিয়ে কারা আসছে? সে হচ্ছে বৃষ্টি। বৃষ্টিটা কি?
1: বৃষ্টিটা হচ্ছে এমন একটা জিনিস যখন মানে কি বলবো মানে অ্যাকচুয়ালি বৃষ্টিটা জল, সেটা হচ্ছে কিছু মানে রাসায়নিক কারণে হয়ে থাকে, একদম CO2 তো অবশ্যই।
0: বৃষ্টি আমাদের পাশের পাড়া মেয়েটি নয়, এই বৃষ্টি আসে যখন আসে সবাইকে ভিজিয়ে দিয়ে যায়, মনের মাধুরী মিশে সকলে মনটা ভালো করে দেয়। এবং এই আপাতত আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে সন্ধ্যের দিকে বৃষ্টি হতে পারে।

0: এবং আগামী দু একটা দিন এরকম দু এক পশলা বৃষ্টি যখন তখন হতে পারে, সুতরাং ছাতা মাথায় রেখে অবশ্যই চলবেন, সুতরাং ওই দূর ছাতা আর করবেন না।
1: আর তাছাড়াও যেটা আশঙ্কা করা হচ্ছে যে এই যে কাল বৈশাখী ব্যাপারটা, সেটা কিন্তু হতে পারে,
0: মানে কাল বৈশাখী আজ বৈশাখী,
1: আজ বৈশাখী হতে পারে। আর আর একটা খুব সিগনিফিক্যান্ট জিনিস, সেটা হচ্ছে দেখবি যখনই আমরা বৃষ্টি নামটা উচ্চারণ করি তার সাথে দেখবি একটা ব্যাপারটা পড়ার ব্যাপার থাকে। হ্যাঁ, কখনো এরকম বৃষ্টি পড়ে না এটা নিয়ে আমরা খুব বেশি মানে ইয়ে করি, মানে কথা বলি না, কিন্তু বৃষ্টি পড়ে এই ব্যাপারটা নিয়ে আমরা বেশি কথা বলি।
0: হ্যাঁ সত্যি তাই। আরে যেমন আমরা প্রেমে পড়ি উঠি না,
1: ঠিক,
0: আরে কি জ্বালাতন, প্রেমে কেন পড়তে হবে, ঠ্যাং ফ্যাং ভাঙলে তবেই তো হতে পারে, কি তাই? তা নয়, অ্যাকচুয়ালি ওই গল্পটা হচ্ছে যে আমাদের ইংরেজিতে বলা হচ্ছে না ফল ইন লাভ, কি করে ফল ইন লাভ বলা হচ্ছে, যেহেতু প্রেম করবার পর আদম আর ইভকে স্বর্গ থেকে দূর করে দেওয়া হয়েছিল, তারা আকাশ থেকে স্বর্গ থেকে দাম করে মাটিতে এসে পড়েছিলেন, তার জন্য ইংরেজিরা বলেছিল যে ফল ইন লাভ। এই ফল ইন লাভকে সরাসরি বাংলায় করে দেওয়া হয়েছে প্রেমে পড়া, প্রেমের পতন। আরে তো প্রেমে তো লোকজন ওঠে, আকাশের মতো উড়ে যায়, প্রজাপতির মতো পাখনা মেলে, ওহো দিন নেই রাত নেই প্রতি রাত, এভাবেই

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: সময় কিন্তু এগিয়ে চলেছে, 4:20, আর 20তেই আমরা বুড়ি হচ্ছি না, বুড়ো বুড়ি হওয়ার কোনো ইচ্ছেই নেই। কিন্তু যারা বুড়ো বুড়ি হয়ে গেছেন তারা ছেলে মেয়েকে চাকরির জন্য পাঠিয়ে দিচ্ছেন এদিক ওদিক, কিন্তু দিনের শেষে তারা যে সবসময় ফিরবে, টাইমলি একসঙ্গে বসে খাবে তাও হয় না। কিন্তু এই যে ব্যাপারটা আমাদের এই সংসারের মধ্যে বাবা মারা, বয়স্ক মানুষরা যারা রয়েছেন, তারা যাতে তাদের ছেলে মেয়ের সঙ্গে একসঙ্গে বসে রাতের খাবারটুকু খেতে পারেন, একসঙ্গে একটু সময় কাটাতে পারেন, তার জন্য সব বাবা মাই চান। কিন্তু এই কথাটা শুনে ফেলেছেন, মানে বুঝতে পেরেছেন একজন ভদ্রলোক, তিনি হচ্ছেন মিস্টার গ্রোভার বলে একজন ভদ্রলোক, একটা দিল্লি বেসড রজত গ্রোভার, যিনি দিল্লি
2: বেসড। অন্য গ্রোভার ভেবেছিলাম,
1: গুলশন গ্রোভার নয়, ব্যাটম্যান নয়। তো রজত গ্রোভার, তিনি একজন মার্কেটিং এবং পিয়ার ফার্মের একজন সিইও। তিনি কি করেছেন, এই মাদার্স ডের উপলক্ষে তার যে সমস্ত এমপ্লয়িরা রয়েছে তাদের সকলকে তিনি 3 দিনের ছুটি দিয়েছেন, সঙ্গে 10,000 টাকা এক্সট্রা দিয়েছেন, যাতে তারা তাদের বাবা মাকে নিয়ে এই 3টি দিন ছুটিতে যেতে পারে।
2: বাবা মা দিবস উপলক্ষে তো আলাদাই ব্যাপার,
1: অ্যাবসলিউটলি আউটস্ট্যান্ডিং।
2: আর বাই দ্য ওয়ে, আজকে কিন্তু মাদার্স ডে।
1: অবশ্যই, এবং সমস্ত মায়েদের আমাদের ভালোবাসা সব সময় থাকে অবভিয়াসলি, এবং সেই বাবা মারা যাতে ছেলে মেয়ের সঙ্গে সময়টা কাটাতে পারেন সব বাবা মাই তো চান, সুতরাং এইটা কিন্তু তাদেরকে ভীষণ খুশি করেছে বলে জানা যাচ্ছে। আর আমরা সেই খুশির খবর নিয়ে আসছি কোথায়, 107 FM রেইনবোতে। সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি অর্পণ
2: আর আমি রাজীব, শুনছো 107 FM রেইনবো।

0: এই গানটা কিন্তু এমন একটা গান যেটা বাংলা শুধু না, স্যার বাংলা বলছি না, সারা ভারতবর্ষের যে সমস্ত গানের ইতিহাস রয়েছে, বলিউড সিনেমার গানের যে সমস্ত ইতিহাস রয়েছে, তার মধ্যে একদম অন্যরকম একটা কাজ। মানে এটা হচ্ছে এই পুরো গানটা, আগে আমরা দেখেছি যখন মিঠুন চক্রবর্তী দৌড়তে দৌড়তে আসছেন, স্লো মোশনে দৌড়চ্ছেন, নায়িকা একদিকে, নায়ক অন্যদিকে দৌড়চ্ছেন দৌড়চ্ছেন, সে তাদের দৌড়ুন আর ফুরোয় না, গান শেষ হয়ে যাচ্ছে তাদের দৌড়ুন আর ফুরোয় না, কিন্তু তারপর তারা কোনো একটা জায়গায় আবার নর্মাল স্পিডে চলাচল করছেন। কিন্তু এই গানটা যেটা এটা যখন শ্যুট করা হয়েছে তখন মানে পুরো গানটাই কিন্তু স্লো মোশনে রয়েছে, খেয়াল করে
1: দেখবেন, মানে এটা এটা একটা নতুনত্ব বলতে পারো।
0: ইয়েস ইয়েস অফ কোর্স, যখন এটা তৈরি হয়েছিল তখন কি করে তৈরি করা হয়েছিল, শ্যুটটা কি করে হবে, মানে স্পিডটা তো ব্যালেন্স করতে হবে না, তো তখন ওটা যখন শ্যুট করা হয়েছিল গানটাকে ডাবল স্পিডে চালানো হয়েছিল, ওই ডাবল স্পিডে প্রত্যেকে শ্যুট করেছেন। সেখানে আমাদের আমির খান জাম্প করেছেন, এইবার ওই গানটা নর্মাল স্পিডে করা হয়েছে আর এটাকে ডাবল স্পিড করা করে দেওয়া হয়েছে, মানে ডাবল না স্লো মোশনে করে দেওয়া হয়েছে এইভাবে, যেটা অ্যাকচুয়ালি সত্যজিৎ রায় করেছিলেন। তিনি যখন ওই গোপীগান বাঘাবেনে ভূতের রাজার গলাটা করেছিলেন, ভূতের রাজার গলা তো সত্যজিৎ রায়ের, তিনি তখন ওই ডাবল স্পিডে রেকর্ড করেছিলেন, মানে রেকর্ড করার পর ওটাকে ডাবল স্পিডে চালিয়েছিলেন, তাতে ওই রকম গলা কপে বাঘা কপে বাঘা তোরা বলা ভালো চলে।
1: আচ্ছা অর্পণ, তোমার নিশ্চয়ই মনে থাকবে যখন আমরা বেশ 25 বছর আগে যখন আমরা ক্যাসেটে শুনতাম গান, হ্যাঁ তখন মাঝে মাঝে আমাদের ক্যাসেট জড়িয়ে যেত, বলতাম হেডটা গরম হয়ে গেছে বলে জড়িয়ে, ব্যাপারটা তো সেইখানেই কি, আইডিয়াটা কি ওখানেই লুকিয়েছিল,
0: হতে পারে যায় না, এমনকি আমাদের ওই গোপীবাগা ফিরে এলোতে যখন আমরা যন্ত্রটা দেখতে পাচ্ছি যেটা মগজ ধোলাই যন্ত্র, এই গলাটা যেটা সেটাও সত্যজিৎ রায়ের গলা, সুতরাং উনি ওটাতে হাফ স্পিড করে দিয়েছেন, আর গোপী গায়ন বাঘা বাইনে যখন ভূতের রাজার গলা ছিল ওটা ডাবল স্পিড করে দিয়েছেন, ফলত স্পিড বাড়ালে আর যখন স্লো চলে তখন
1: মানে লো ফি লো ফি লো ফ্রিকোয়েন্সি, এবং অনেক জায়গায় কলকাতায় অনেক জায়গা রয়েছে যেখানে শুধু লো ফ্রিকোয়েন্সির গান বাজানো হয়। আচ্ছা অর্পণ, তোমাকে আরেকটা জিনিস আমি একটু বলছি আর কি, মানে সেটা বলা এই ক্ষেত্রে জরুরি, যেটা সত্যজিৎ রায় বলো বা এই যে আমির খানের এই সিনেমাটা জোজিতা ওই সিকান্দার, ঠিক আছে, এই সময় যে টেকনোলজিটা ওরা জেনে বা না জেনে ইউজ করেছিল সেটাই কিন্তু বর্তমান দিনে আমরা যদি ভাবি মানে সায়েন্টিফিক ওয়েতে বলি তাহলে হবে ব্যাপারটা হচ্ছে FPS ফ্রেম পার সেকেন্ড। তো যদি 60 FPS এ আমরা শ্যুট করি তাহলে সেটাকে স্লোমো বেশি ভালো করা যাবে, আবার এখন তো 120 FPS এসছে, মানে তুমি মানে ঢিসুন করে মানে যাচ্ছে, ঘুষিটা লাগছে না, এই যে ব্যাপারটা, মানে কতদিন আগে কি রেভলিউশন তারা করে ফেলেছিলেন।
0: এক্স্যাক্টলি, এবং এই মানে যারা আর কি FPS ব্যাপারটা এখনো ধরতে পারেনি তাদের বলে দিই, ফ্রেম পার সেকেন্ড হচ্ছে মানে এক সেকেন্ডে কটা ছবি ওঠে, মানে ভিডিও তো আসলে অনেকগুলো ছবির সংমিশ্রণে তৈরি করা হয়
1: একেবারে,
0: তাহলে কোন ক্ষেত্রে এক সেকেন্ডে তো 30টা ছবি উঠলো, কখনো কখনো এক সেকেন্ডে 60টা ছবি তোলা হয়, আর এই মুহূর্তে রাজীব যেটা বলছে একটা সেকেন্ডে 120টা ছবিও তোলা,
1: একদম,
0: ফলত স্লো মোশন হলেও কখনো জার্ক আসে না ছবির মধ্যে, ইন্টারেস্টিং তাই না,
1: একেবারে,
0: এটা আমরা বুঝি না কিন্তু যারা বোঝে তারা বোঝে, আমরা বুঝি না। এটিন্নার বিখ্যাত গানও আছে জানো,
1: হ্যাঁ কিরকম বলো তো,

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে 4:34 আর 107 FM রেইনবোতে আজকে উইকেন্ড ক্যাফেতে রয়েছি আমরা দুজন, আমি অর্পণ
1: আর আমি রাজীব।
0: আর স্কাই কোথায়, মানে এই যে স্কাই, স্কাইয়ে সবচেয়ে বেশি কে থাকে? এক হচ্ছে সূর্য, তাই তো? কিন্তু যখন স্কাই মানেই সূর্য হয়ে যায় তখন একটা অসাধারণ কাণ্ড হতে পারে। সেরকম একটা অসাধারণ কাণ্ড হয়েছে, একজন মাদার্স ডেতে ফাদার্স ডে পালন করছে।
1: সেটা কি?
0: স্কাই
1: মানে
0: সূর্য কুমার যাদব, মানে সূর্য। আমাদের টি-20 বিশ্বকাপের যিনি চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন ছিলেন সেই সূর্য কুমার যাদব, তিনি এই IPL খেলার ফাঁকে পেয়ে গেলেন দারুণ সুখবর। এই প্রথমবার বাবা হলেন তিনি। তার স্ত্রী দেবিশা শেট্টি, তিনি একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। 10 বছর পর এই প্রথম বাবা হিসেবে জন্মগ্রহণ করলেন সূর্য।
1: হ্যাঁ, মানে সন্তানেরও জন্ম হলো আর বাবারও জন্ম হলো,
0: বাবা হিসেবে জন্ম হলো,
1: বাবা হিসেবে জন্ম হলো, মানে ভাবা যায় না।
0: কংগ্রাচুলেশন।
1: আচ্ছা, এর ফলে ক্রিকেটের যে ক্যারিয়ার সেটাতে নিশ্চয়ই আমরা এটা কি বলবো, এটা মানে এক্সট্রা ইঞ্জিন যুক্ত হলো।
0: হ্যাঁ, লেডি লাক বলা যেতেই পারে, এখন ডাবল লেডি লাক হবে। তো এই ভালোবাসা অক্ষয় থাক, চিরকাল বজায় থাকুক, সেটুকুই কামনা করি আমরা সব সময়।
1: তাহলে আমরা কি একটা গান দিয়ে সেইটা ব্যাপারটাকে সেলিব্রেট করব, এরকম প্ল্যান?
0: এসো আমরা আনন্দ করি।

0: বিশেষ করে সন্তান যখন বড় হয় আস্তে আস্তে, ঠিক আছে, তার যে মাই লাভ এই বলাটার কিন্তু একটা রূপান্তর ঘটে।
1: অবশ্যই।
0: হ্যাঁ, মানে ধরা যাক একজন বাচ্চা, একদম ছোট্ট বাচ্চা, সে কিন্তু প্রথমে তার মাই লাভ কিন্তু তার মা বা বাবা, এবং তারপরে সেটা আস্তে আস্তে বিকশিত হয়ে বিভিন্ন দিকে ডালপালা মেলে। যাই হোক, আর বেশি দূর যাচ্ছি না, এবার অর্পণ বাকিটা বলবে।
1: কারণটা হচ্ছে আপনার মায়ের প্রতি যে ভালোবাসা সেটা কম বেশি হতে পারে, কিন্তু মায়ের আপনার প্রতি ভালোবাসা কিন্তু কোনোদিন কমবে না। আপনি ছোট থাকুন কিংবা বড়, চিরকাল কিন্তু একই থাকবে, কিছু করার নেই। ইয়েস, অফকোর্স, সেই জন্য মায়ের এই ভালোবাসার জন্যেই কিন্তু আজকে মাদার্স ডে পালন করা হচ্ছে সারা বিশ্ব জুড়ে, অন্তত 40টা দেশে, এবং এটা মে মাসের দ্বিতীয় রবিবারে পালন করা হয়, আপনারা সকলে জানেন, এবং এবছরে অনেকে পালন করছেন। এবং আসলে কি হয়, যখন যত সময় যাচ্ছে আমরা চারিদিকে এমন ছোটাছুটি করতে করতে আমরা আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, যার ফলে বাবা মার সঙ্গে সময় কাটাতে পারি না, এবং তারা খুব একাকিত্বে ভোগেন। এরকম প্রচুর, সল্টলেকে তুমি যদি যাও প্রচুর বড় বড় বাড়ি দেখবে, কিংবা সল্টলেক শুধু নয়, মফস্বলে কিংবা বিভিন্ন জায়গাতে এরকম প্রচুর প্রচুর বড় বড় বাড়ি রয়েছে, বাবা মা বৃদ্ধ অবস্থায় একা পড়ে আছে, ছেলে মেয়ে হয়তো কারো বিয়ে হয়ে গেছে, কেউ হয়তো বিদেশে রয়েছে, আসতে পারে না, এবং আদৌ আসতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলত এই জিনিসগুলো মাথায় রেখে তখন মনে হয় যে এটা বাবা মার প্রতি আমাদের যে ভালোবাসা সেটা অবশ্যই প্রকাশ করা উচিত। আমরা কিভাবে সেটা প্রকাশ করতে পারি? আমরা কোনো মেসেজ পাঠিয়ে কিংবা কোনো গিফট দিয়ে,
0: রাইট?
1: আরেকটা জিনিস আমার মনে হয় যেটা দিয়ে সবচেয়ে ভালো হতে পারে, গিফট বা মেসেজ নয়, মাকে কোয়ালিটি টাইম দেওয়া।
0: ঠিক ঠিক,
1: এইটা কিন্তু একদম দুর্লভ হয়ে উঠছে বলেই এই দিনটা বেস্ট গিফট হতে পারে, সময়টা। কারণ সময় আমাদের জীবনের একটা অংশ, এই জীবনের অংশটা যদি আমি তাকে আমার মাকে দিতে পারি, তাহলে এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে তাকে সবচেয়ে সেরা গিফটটা দিতে চাইবে, সেই সেরা গিফটটা হচ্ছে জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, মানে হচ্ছে সময়। যত সময় দেওয়া যাবে সে ভালোবাসাটা চিরকাল রঙিন থাকবে, এইটুকু আমরা আশা করতেই পারি।
0: একদমই, মানে এর আর অর্পণ যেটা তুমি বলছো যে জীবনের শুধু অংশ নয়, আমার মনে হয় সময় হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি একক ধরে, মানে আমরা তো চলি, ভবিষ্যতেও চলবো, এই যে পরিবর্তন হচ্ছে না সবসময়, এইটা কিন্তু সময়ই পরিবর্তন করাচ্ছে। হ্যাঁ, বলে না যে মানে আমার সময় এটা খারাপ বা ভালো, সবটা কিন্তু সময়কে ঘিরে। অতএব মানুষ তার জীবন নিয়ে হয়তো চলে, একটা শরীর নিয়ে, কিন্তু তার ছায়া হিসেবে যেটা যায়, আমরা যাকে ছুঁতে পারি না, যাকে দেখতে পাই, সেটা কিন্তু আমার মনে হয় সময়।
1: রাইট, অ্যাবসলিউটলি, এই সময়টা মায়ের জন্যই থাক। আজকে মাদার্স ডে তে এটুকুই আমরা কামনা করতে পারি।

ঘড়ি কিন্তু ক্রমশ এগিয়ে চলেছে, 4:47 হয়ে গেছে, আর কিন্তু বেশি সময় নেই। রবিবার মানেই হচ্ছে বিকেল বেলাটা গল্পের দিন, গল্প স্বল্প শোনার, এবং সেই গল্প স্বল্প শোনাবার জন্যে রয়েছি আমরা দুজন, আমি অর্পণ আর আমার সঙ্গে রয়েছে রাজীব 107 FM রেইনবোতে। এই মুহূর্তে উইকেন্ড ক্লাসিকে আজকে আপনাদের শোনাচ্ছি দারুণ ইন্টারেস্টিং কতগুলো গান আর তার সঙ্গে ইন্টারেস্টিং নিউজ। এবং আর একটা কথা বলে নিই, আজকে বিকেলবেলা 5টা থেকে কিন্তু আপনাদের সেই গল্পটা শোনানো হবে যেটা কিন্তু একটা সাংঘাতিক ইন্টারেস্টিং ভয়ঙ্কর থ্রিলার। সুতরাং সেটা শুনবার জন্য আমন্ত্রণ রইল, বলে যাবেন না কিন্তু, পাঠ করব আমি, সঙ্গে আমার বন্ধুবান্ধবরা রয়েছে, মানে আকাশবাণীর অন্যান্য বন্ধুবান্ধবরা রয়েছেন, সুতরাং শোনার অবশ্যই কিন্তু আমন্ত্রণ রইল। বাই দ্য ওয়ে, যিনি রশ্মিকা মন্দানা, যিনি তাকে তার হৃদয় জয় করে নিয়েছেন, যিনি তার হৃদয় জয় করতে পারে কে, যার নামই হচ্ছে বিজয়, সেই তো বিজয় করতে পারে, তাই না? তো সেই বিজয় দেবরাকোন্ডা, যার জন্য লোকজন রেগে গিয়ে, যারা আর কি রশ্মিকার প্রেমিক ছিলেন, তারা বলেন যে ও তো দেবরাকোন্ডা নয়, ও তো অ্যানাকোন্ডা, সোজা রশ্মিকাকে তুলে নিয়ে চলে গেল, এভাবে বিয়ে করে নিল। আর আমরা যাকে সেই ব্যথা বুকে নিয়ে তারা আপাতত আনন্দ করছে, কারণটা হচ্ছে বিজয় দেবরাকোন্ডার আজকে জন্মদিন। ইয়েস, 37তম জন্মদিন আজকে বিজয় দেবরাকোন্ডার। আর সেই জন্যে তিনি হায়দ্রাবাদে তার বাড়ির বারান্দায় এসে উপস্থিত হয়েছেন এবং প্রচুর ভক্তরা এসেছে তার তাদের সামনে, তাদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন, থ্যাংক ইউ বলেছেন। এবং তার সঙ্গে সেই সময় ছিলেন রশ্মিকা মন্দানা, ইয়েস, এবং তিনি যদি সঙ্গে থাকেন তাহলে অবভিয়াসলি বিজয় দেবরাকোন্ডার বিজয় হবেই সব সময়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: দেখুন, এই উইকেন্ড ক্যাফেতে এই মুহূর্তে রয়েছে আপনাদের সঙ্গে যে দুজন, তারা কিন্তু শোনাতে চলেছে আপনাকে হলুদ কার্ড দেখাতে চলেছে। বুঝতে পারছেন? এবার বলুন কেন। কারণ আর কিছুই নয় যে হলুদ ওয়ার্নিং বেসিক্যালি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানুষদের জন্য, কেননা আগামী দু তিন ঘন্টার মধ্যে সেখানে 30-40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এক্স্যাক্টলি, তার ফলে ঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং অনেক বৃষ্টি বৃষ্টির জল জমতে পারে। সুতরাং বি ভেরি কেয়ারফুল, এবং সেই জন্য আবহাওয়া দপ্তর থেকে ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের ছাতা মাথায় রাখতেই হবে, এটুকু তো বলবার কথা, নতুন করে বলবার কিছু নেই আর কি। এই হচ্ছে ব্যাপার। সুতরাং একটি বক্তব্য আপনারা কানে দিয়ে রাখুন 107 FM রেইনবো, কেননা আর কিছুক্ষণের মধ্যেই আমরা নিয়ে আসছি আপনাদের জন্য সেই আপনাদের ভীষণ প্রতীক্ষিত যে গল্পটা, সেই গল্পটা। আর একটা কথা আপনাদের খবর দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আকাশবাণীর 90 বছর উপলক্ষে আকাশবাণী কলকাতা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠানের আয়োজন করেছে ইন্ডিয়ান মিউজিয়ামের আশুতোষ শতবার্ষিকী প্রেক্ষাগৃহে আগামী 14 মে সন্ধ্যে 6টায়। তবলায় থাকবেন পণ্ডিত কুমার বসু, সরদে পণ্ডিত দেবজ্যোতি বসু, ঠুমরি ও দাদরায় বিদুষী আইভি বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে প্রবেশ অবাধ। সুতরাং যারা শাস্ত্রীয় সঙ্গীত পছন্দ করেন তারা তো অবশ্যই যেতে পারেন, এবং তার ফলে আপনারা সুরের ঝর্ণা ধারায় ধৌত হয়ে যাবেন, ভিজে যাবেন। রেনকোট না নিয়ে গেলেও হবে, ছাতা নিয়ে যাবেন,
2: কোনো অসুবিধা নেই। মানে শুধু মানে এইটাখানি করে যেতে হবে যে মানসিক প্রস্তুতি, যে মোটামুটি সুরের ঝর্ণা ধারায় বা এমনি বাড়ি ধারায় ভিজে ফিরবো বাড়ি, এরকম ব্যাপার আর কি।
1: মানে এই স্নানটা কিন্তু বাইরের নয়, ভেতরের স্নানটা হবে, কারণ আকাশে কিন্তু ইতিমধ্যেই মেঘ জমে গেছে। গেট রেডি।
2: আচ্ছা একটা কথা বলো, এই যে চাঁদের ব্যাপারটা হলো, মানে চাঁদকে একটু আগেই নিয়ে আসা হলো, আমরা বলছি যে এই ঘন্টাটিকে এই গানটার মধ্যে দিয়ে শেষ হয়ে যাচ্ছে?
1: অবশ্যই, তারপরেই তো রয়েছে আমাদের সেই বহু প্রতীক্ষিত গল্পটা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ডক্টর বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। উপস্থিত বিধায়করা এই প্রস্তাবে সমর্থন জানান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তাঁর সরকারের উপর ভরসা রাখার আবেদন জানান। তিনি বলেন, রাজ্যের সর্বস্তরের মানুষের স্বার্থে স্বচ্ছ ও মসৃণভাবে কাজ করবে তাঁর সরকার। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। বিজেপির 6 জন নেতা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়া 2 জন প্রতিমন্ত্রীকে স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে। লখনৌয়ের জনভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল তাঁদের পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল কর্মসূচির 73তম সংস্করণ আজ সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। সাধারণ নাগরিকদের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের বহু কর্মচারী সেখানে অংশ নেন। সশস্ত্র বাহিনীর 60 জন সহ 800 জনেরও বেশি ব্যক্তি আজ এই কর্মসূচিতে যোগ দেন। সুপ্রিম কোর্টের নির্দেশে 2016 সালের নিয়োগ পরীক্ষার ওয়েমারশিট প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআই এর উদ্ধার করা হার্ড ডিস্ক থেকে পাওয়া 9ম, 10ম ও 11ম দ্বাদশের নিয়োগ পরীক্ষার ওয়েমারশিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে। এরপর গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ওয়েমারশিটও প্রকাশ করা হবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোন রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 107 FM রেইনবো কোনোভাবেই এই অভ্যাসগুলিকে উৎসাহিত বা সমর্থন করে না এবং কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না। ভারতে কোনো বন্যপ্রাণী ব্যক্তিগতভাবে পোষা আইনত নিষিদ্ধ। গল্পে এর উল্লেখ শুধুমাত্র কাহিনীর প্রয়োজনে। 107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনবেন সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। সুমন্ত্র চট্টোপাধ্যায় কর্পোরেট দুনিয়ার মানুষ হয়েও বর্তমানে একজন জনপ্রিয় লেখক। লেখেন ছোট গল্প, নাটক, চিত্রনাট্য, প্রবন্ধ। তিনি মুম্বাইয়ের স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন ও জেনিভার ইন্টারন্যাশনাল ফোরাম অফ প্লে রাইটস এর সদস্য। তাঁর পরিচালিত তথ্যচিত্র ও স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র আন্তর্জাতিক বেশ কিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। আজকের গল্প সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ, অন্যান্য ভূমিকায় রাজীব, সোমক, উজ্জ্বল, মহুয়া ও অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি। শুরু হচ্ছে সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত।

0: গাড়ির স্টুডিওতে যে পডকাস্ট চলছিল সেটা বন্ধ করে দিলেন রজত। এই জঙ্গলের পথে এই সন্ধে হব হব সময়ে ড্রাইভ করে যাবার যে মজা, সেটা ১২টা বাজিয়ে দিচ্ছে অতি পরিশীলিত অতি মার্জিত কণ্ঠে গুড লিভিং নিয়ে ঘানে ঘানে বক্তৃতা। একা অবশ্য যাওয়ার কথা ছিল না, রাস্তা অনেকটা আর তার বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে। কিন্তু রওনা হবার ঠিক আগে ড্রাইভার বারামদেওর অম্লসুল যেমন চাগার দিয়ে উঠবে কে জানত। যদিও আলিপুরদুয়ারের রাজবাড়ির সকলেই বলতে গেলে অনুরোধ করেছিলেন রাতটা ওখানেই থেকে সকালে রওনা হতে, কিন্তু রাজি হতে পারেননি রজত। কাল সকাল ৮টায় চার্লসের সেন্ট ক্লিয়ার্সের রিসর্টে অ্যাপয়েন্টমেন্ট আছে মার্কিন ধনকুবের বেঞ্জামিন লেভেনস্টেইনের সঙ্গে। বেঞ্জামিনের সঙ্গে পালযুগের বিষ্ণুমূর্তির ডিলটা ক্লোজ করতে হবে, এসব ব্যাপারে কথার নড়চড় চলে না। এমনিতে লোকে জানে ডক্টর রজত বড়াল প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং অত্যন্ত ধনী প্রত্নতত্ত্বের কালেক্টর, এর মধ্যে খুব একটা ভুল নেই, শুধু কিছু না বলা কথা আছে। উনি প্রত্নতত্ত্বের ডক্টরেট, দুর্ধর্ষ গবেষণাধর্মী একটি বই লিখে কেন্দ্র সরকারের খেতাব পেয়েছেন, বিশাল বড় লোকের ছেলে, প্রত্নতত্ত্ব কালেক্ট করেন, এসবই ঠিক। যেটা লোকে জানে না সেটা হলো উনি প্রত্নতত্ত্বের নিদর্শন বিক্রি করেন শুধু বিদেশিদের কাছে এবং বিশাল দামে। আর মজার কথা হলো সেই সব নিদর্শন কিন্তু বেশিরভাগ সময়ে চুরি করা নয়। ওনার মূলধন এক অসম্ভব শক্তিশালী নেটওয়ার্ক যা সারা দেশে এবং দেশের বাইরেও ছড়িয়ে। দেশের ইতিহাস তো দূরের কথা, বেশিরভাগ ভারতীয় নিজের পরিবারের ইতিহাসই জানেন না, এবং অনেক পুরনো বনেদি বাড়িতে যারা কোনো কালে জমিদার গোছের কিছু ছিলেন অনেক দুষ্প্রাপ্য এবং অবশ্যই দুর্মূল্য প্রত্নতত্ত্বের নিদর্শন পড়ে ধুলো খাচ্ছে, সেগুলোকে নামমাত্র দামে কেনেন বড়াল এবং বেচেন আকাশ ছোঁয়া দামে। খবর যোগায় অবশ্যই নেটওয়ার্ক, সবসময় খবর ঠিক হয় তা নয়, গিয়ে হতাশ হতে হয়, কিন্তু এবারের খবরের উপরে ভরসা ছিল, আর ভরসা ছিল বলেই বেঞ্জামিনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট রেখেছেন। আলিপুরদুয়ারের এক বনেদি বাড়িতে এই অবহেলায় পড়ে থাকা মূর্তি যে দামে কিনে নিজের গাড়িতে তুলেছেন তিনি, যারা একে আবর্জনার অংশে মনে করে এসেছে, তার দাম তিনি পাবেন পাশে আরো তিনটে শূন্য বসিয়ে, এবং সেই বিনিময় মুদ্রা টাকা নয়, মার্কিন ডলার। রাজা ভাত খাওয়ার কাছের বেসরকারি ব্যাংক পেরিয়ে গিয়েছে একটু আগে। এ রাস্তার পোশাকে নাম স্টেট হাইওয়ে ১২A। এখানে রাস্তাটা হঠাৎ করে পশ্চিম দিকে বেঁকে যেন জঙ্গলের পেটের মধ্যে ছাঁপ দিয়েছে। কয়েকটা খাবারের দোকান আছে, নাম দ্য ফুড ভিলেজ, ব্যাস তারপরে আর বাড়িঘর নেই বললেই চলে। সে পশ্চিমমুখী মাঠটা নিতেই হঠাৎ আলো কমে এলো অনেকটা। এটা হয়, গাড়ির দিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আলো কমে বাড়ে, কিন্তু হঠাৎ এতটা অন্ধকার, কারণটা বুঝতে পারলেন ভালো করে আকাশের দিকে তাকিয়ে। কোথা থেকে কে জানে একরাশ কালো মেঘ জমা হয়ে এসেছে, ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। এত তাড়াতাড়ি এত মেঘ জমতে পারে, এ যেন মনে হচ্ছে লম্বা লম্বা গাছের আড়ালে হামাগুড়ি দিয়ে চুপি চুপি এসেছে শয়তান মেঘের দল। স্বাভাবিকভাবেই স্পিড বেশ খানিকটা বাড়িয়ে দিলেন, তাতে লাভ যে বিশেষ কিছু হবে তা নয়, কারণ হিসেব মতো এখনো ১০০ কিলোমিটার বাকি। আর হলো তাই, সামান্য এগোতেই বড় বড় ফোঁটায় নামল বৃষ্টি, আর যেটুকু সূর্যের আলো তখনও ছিল তা যেন প্রদীপ নেভাবার মতো কেউ নিভিয়ে দিল এক ফুঁয়ে। আরও মাইল চারেক যাবার পরে রজত বুঝলেন রণে ভঙ্গ দিতে হবে আপাতত। এই অন্ধকার জঙ্গলের মধ্যে তুমুল বৃষ্টিতে তার নতুন গাড়ি নিয়ে চললেও সেটা খুব তাড়াতাড়ি দুর্ভাগ্য ডেকে আনবে তাতে সন্দেহ নেই। আর তারপরে যে ঘটনাটা ঘটল তাতে আর সিদ্ধান্ত নেওয়া না নেওয়ার কোনো ব্যাপারই থাকলো না। রাস্তার মাঝে একটা ব্যারিকেড করে রাস্তা আটকে দেওয়া হয়েছে, কাজটা ফরেস্ট গার্ডের সন্দেহ নেই, খানিক দূরে একটা ফরেস্ট গার্ডের গুপ্তিও দেখা যাচ্ছে। অগত্যা গাড়ি থামিয়ে কাজটা একটু নামিয়ে বসলেন রজত। সাধারণত আবহাওয়া না দেখে তিনি রাস্তায় নামেন না, কিন্তু আজ বিষ্ণুমূর্তিটা এত সহজে আর এত সস্তায় হাতে এসে যাওয়ায় ভেতরে ভেতরে খানিকটা বেসামাল হয়ে পড়েছিলেন, সেটা এখন বুঝতে পারছেন। কি আর করা যাবে, মনে নাঞ্জমাতি ভ্রমা। এর মধ্যেই ছাতা আর টর্চ নিয়ে এগিয়ে এসেছে এক ফরেস্ট গার্ড। হেডলাইটের আলোটা জ্বালাই ছিল, সেই জন্যই দেখতে এসেছে ব্যাপারখানা কি।
1: আগে আপ নেহি যা সকতে বাবু, শের নিক

0: গণিতে না করে সোজা কাজের কথা চলে গেল গার্ড।
1: শের? তার মানে বড় বাঘ?
2: হ্যাঁ বাবু।
1: এখানে লেপার্ড আছে জানি, বড় বাঘও আছে নাকি?
2: নেহি বাবু, নেহি রহতা, কভি কভি আ জাতা।
1: বাঘ বাবাজি আর আসবার সময় পেলেন না, সর্বনাশ। তার মানে সেই বাঘ চলে যাওয়া অবধি তো রাস্তা বন্ধ থাকবে।
2: নেহি সাহেব, সুবহ রাস্তা খোল দিয়া জায়গা, গাড়ি লেকে যা সকতে হ্যায়।
1: লেকিন সুবহ তক রহেঙ্গে কাহা?
0: খানিকটা যেন নিজের মনেই বলে ফেললেন রজত। বয়স হলেও শরীর বেশ মজবুত আছে, কিন্তু এভাবে গাড়ির মধ্যে ঠায় বসে থাকা বা এই লম্বা শরীর নিয়ে পেছনের সিটে শোয়ার চেষ্টা খুব একটা আরামদায়ক তো হবে না।
2: আপ এক কাম কর সকতে, ওই হ্যায় বসু সাহেব কা কোঠি, ও দেখিয়ে লাইট দিখাই দেতা হ্যায় একদম নজদিক।
0: দেখলেন রজত, নজদিকই বটে। সত্যি জঙ্গলের মধ্যে একটা বাংলো প্যাটার্নের বাড়ি মনে হচ্ছে, বারান্দায় আর ঘরে আলো চলছে। আসলে সামনে হেডলাইটের আলোতে যা দেখা যায় সেদিকেই চেয়ে বসেছিলেন রজত, নইলে আগেই চোখে পড়া উচিত ছিল।
1: বৌসাব, তা থাকতে দেবেন উনি? এ তো প্রাইভেট প্রপার্টি, হোটেল তো নয়।
2: দেগা সাহ, বহুত আচ্ছা আদমি হ্যায় ও।
0: অগত্যা সেই চেষ্টাই করবেন ঠিক করলেন রজত। এই জঙ্গলে হোটেল আর কোথায় পাবেন? শেষ হোটেল চলে গেছে 10 মাইল আগে। গাড়ি ঘুরিয়ে সেখানে যাবার চেষ্টা করা এই বৃষ্টিতে উচিত কাজ হবে না। দেখাই যা, যদি বোস জায়গা না দেয় তখন ভাবা যাবে। গাড়িটি নিজের ছাতা নিয়ে বাংলোর বারান্দা অবধি পৌঁছে দিল রজতকে। তার আগে অবশ্য গাড়ি সাইড করে লক করে আসতে হয়েছে। মূর্তি গাড়িতেই থাকলো, একটা ছোট সুটকেস সাথে নিয়ে নেমে এসেছেন। গার্ড চলে গেল, রাস্তা ছেড়ে সে বেশিক্ষণ থাকতে পারবে না। দরজার নকারে দুবার নক করতেই দরজা খুলে গেল। মাঝ বয়সে এক ভদ্রলোক, পরনে পাজামা পাঞ্জাবি, ব্যাকব্রাশ করা চুল, কালো রোদ চশমা। রজত কিছু বলার আগেই একটা সংক্ষিপ্ত আসুন বলে ভদ্রলোক ঘরে ঢুকে গেলেন। রজতও ঢুকলেন ওনার পেছনে। সুটকেসটা সোফার উপরে রেখেই রজত বলতে লাগলেন,
1: দেখুন কিছু মনে করবেন না, আসলে আমি এই স্টেট হাইওয়ে দিয়ে চালসা যাচ্ছিলাম আমার গাড়ি নিয়ে। বৃষ্টি সত্ত্বেও চলেই যেতাম, কিন্তু মুশকিল হলো এখানকার ফরেস্ট গার্ড যেতে দিচ্ছে না, বাঘ বেরিয়েছে বলে একটা লক ফেলে রাস্তা বন্ধ করে দিয়েছে। আর এখানে তো কোনো হোটেল টোটেল নেই, কাজেই তবে আপনার আপত্তি থাকলে আমি আমার গাড়িতে বসে রাতটা কাটিয়ে দিতে পারি, নো প্রবলেম।
3: আসুন, আপনার আপত্তি না থাকলে আপনার পেছনের দরজাটা বন্ধ করে দিলে ভালো হয়।
0: অদ্ভুত এক ডিগনিফাইড গম্ভীর গলা ভদ্রলোকের। কথাটা বুঝতে একটু সময় লাগলো রজতের, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিলেন।
3: আপনি একটু শান্ত হয়ে বসুন, আমার নাম জীবন বোস, পেশায় ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। গার্ড পৌঁছে দিয়ে গেল যখন, তখন আন্দাজ করছি পদবি যে বোস সেটা এর মধ্যে জেনে ফেলেছেন।
1: আগে হ্যাঁ, আপনি কি ওই জানলা দিয়ে দেখছিলেন?
3: নিশ্চয়ই খেয়াল করেছেন যে বারান্দার আলোটা জ্বালা ছিল। আসলে আপনি হেডলাইট জেলে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছেন দেখে আন্দাজ করছিলাম যে আপনি আসবেন, তবে আপনি গাড়িতে একা না আরো কেউ আছে সেটা জানতাম না, আলোটা তাই জেলে রেখেছিলাম।
1: অনেক ধন্যবাদ, কিন্তু এভাবে আপনার প্রাইভেসিতে এনক্রোচ করতে হচ্ছে বলে খুব খারাপ লাগছে।
3: আপনার নামটা?
1: রজত, রজত বড়াল।
3: মিস্টার বড়াল, দেখতেই তো পাচ্ছেন এটা জঙ্গল, এখানে শহুরে মেকি ভদ্রতা নিতান্ত বেমানান, কাজেই ওটা বাদ দিন। তবে আপনি একা এভাবে রাতের বেলা গাড়ি চালিয়ে কেন যাচ্ছিলেন বা আপনি কি করেন সেসব জানতে কৌতূহল হচ্ছে। সাধারণ ট্যুরিস্ট যে নন সেটা তো বুঝতেই পারছি।
1: না তা তো নই, আসলে আমি একজন আর্ট কালেক্টর, নিজে এককালে প্রত্নতত্ত্বের অধ্যাপক ছিলাম, বইটই লিখেছি, কিছুটা নামও আছে। আলিপুরদুয়ারে এসেছিলাম একটা মূর্তির ব্যাপারে, আর আগামীকাল এরকমই একটা মূর্তির ব্যাপারে একটা মিটিং আছে চালসায়।
4: এক ভদ্রলোকের কাছে নাকি তিব্বত থেকে আনা কিছু আর্টিফ্যাক্টস আছে, তিনি দেখাবেন বলছেন তো, ওনার ঠাকুরদার বাবা তিব্বত থেকে এনেছিলেন। সত্যি মিথ্যে জানি না, দু একটা থাঙ্কাও নাকি আছে, তাই
3: বোঝা গেল।

0: আচ্ছা, আপনার স্যুটকেসে নিশ্চয়ই ঘরে পরবার পোশাক আছে, তাহলে আপনি হাত মুখ ধুয়ে পোশাকটা পাল্টে নিন। ওইদিকে ওয়াশরুম, আমি একটু কফি বানাই।
1: এখানে আপনি একাই থাকেন?
0: হ্যাঁ, শুধু এখানে বলে নয়, জীবনেই আমি একা।
1: বিয়ে করেননি?
0: না, আর সেটা ভালোই হয়েছে হয়তো, কারণ এই বনবাসে কোনো মহিলা সারা জীবন থাকতে পারতেন বলে মনে হয় না। আপনি?
1: আমি বিপত্নিক। বছর দশেক আগে আমি তখন একটা কনফারেন্সে শিকাগোতে।
0: আই এম সরি। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি কফি করে আনি।
1: শিওর।
0: ওইদিকে ওইটা ওয়াশরুম, আর ওইটা আপনার রাতের আস্তানা, আমার গেস্ট রুম।
1: বাহ, ব্যবস্থা তো চমৎকার। এরকম জঙ্গলের মধ্যে জাস্ট ভাবাই যায় না। ওদিকে নিশ্চয়ই আপনার বেডরুম আর কাজের ঘর। আপনি তো একা মানুষ, চাকর বাকর তো আছে নিশ্চয়ই, বাড়িটাকে গেস্ট হাউস হিসেবে দিয়ে দিন না। এরকম দুর্দান্ত হোমস্টে বিশাল ভাড়া পাবেন,
2: অনেক লোককে ফিরিয়ে দিতে হবে আপনাকে।
0: ভালো প্রস্তাব। ও হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, ছোট্ট একটা অনুরোধ আর কি।
1: হ্যাঁ হ্যাঁ, বলুন না।
0: আপনি প্লিজ ওই যে ঘরটা, এমনিতে আমার বেডরুম, দরজা তো দেখছেন ভেজানো আছে, ওই ঘরটায় যাবেন না। এছাড়া আপনার যেখানে খুশি ঘুরে ঘুরে দেখুন, সব দেওয়ালে আমার কিছু ফটোগ্রাফ আছে, এর অনেকগুলি সুপরিচিত চ্যানেলে বেরিয়েছে, খুব খারাপ ছবি তুলি না। ওকে, শুধু আমার রিকোয়েস্টটা খেয়াল রাখবেন।
3: জীবনবশ চলে যান রজত সেই নিষিদ্ধ দরজার দিকে তাকিয়ে দেখেন দুবার, তারপরে এসে ঢোকেন স্নানের ঘরে। ইতিমধ্যে অবশ্য নিজের স্যুটকেস থেকে প্রয়োজনীয় জামাকাপড়, তোয়ালে ইত্যাদি বার করে নিয়েছেন, গেস্টরুমে স্যুটকেস রেখে এসেছেন। মে মাসের মাঝামাঝি, বৃষ্টি হচ্ছে কিন্তু বেশ একটা ভ্যাপসা গরম আছে। সুন্দর বাথরুমে গিজার দেখে স্নান করার লোকটা সামলানো গেল না। শীত গ্রীষ্ম সবসময় একটু গরম জল না মিশিয়ে স্নান করেন না রজত। শাওয়ারের তলায় দাঁড়িয়ে সেই ঘরের কথাটা আবার মনে হলো। কি আছে ওই ঘরে, অথবা কে আছেন? বিয়ে থা করেননি, গার্লফ্রেন্ড থাকতেও পারে, কিন্তু এরকম প্রোফাইলের লোক, বিদেশি ম্যাগাজিনে যার এত ছবি ছাপা হয়, বেশ কয়েকবার বিদেশে গিয়েছেন বা যান, তা ঘরের টুকিটাকি নানা জিনিস যেমন টেবিল ল্যাম্প, ওয়াল ক্লক, এসব দেখলেই বোঝা যায়। বেশ কয়েকটা ছবির ফ্রেম দেখে মনে হলো বিদেশি। সে লোক গার্লফ্রেন্ডকে লুকিয়ে রাখার জন্য এরকম মরিয়া হবে কেন? বিশেষ করে রজত তো আর দু দশ মিনিটের জন্য আসেনি। যে লোক সারাটা রাত থাকবে, তার কাছ থেকে লুকিয়ে রাখতে হলে এরকম ছোট একটা বাড়িতে মহিলাকে তো রীতিমতো বন্দি দশা ভোগ করতে হবে। গৃহস্বামী বাতিগ্রস্ত নাকি? স্নান সেরে যখন গেস্ট রুমে এসে মাথা মুছে পোশাক পাল্টে চুল আচ্ছাচ্ছেন রজত, তখন অনুভব করলেন তার ওই নিষিদ্ধ ঘর সম্পর্কে কৌতূহল বেশ পেয়ে বসেছে তাকে। ইতিমধ্যে আরেকটা কথা মাথায় এসেছে, যে বাড়িতে কোনো মহিলা এসেছেন এবং বলা বাহুল্য এরকম জঙ্গলে বাড়িতে এক কাপ চা খেতে শুধু আসেননি, তার কোনো চিহ্ন তো কোথাও থাকবে। জুতো, রেখে দেওয়া ব্যাগ বা ছাতা, বা ছেড়ে রাখা রেইনকোট, কিন্তু কোথাও তো কিছু নেই। ওই ঘরটায় আলো জ্বলছে সেটা বোঝা গিয়েছে, দরজার তলার ফাঁক দিয়ে আলো আসছে, দরজাটা তেমন শক্ত করে ভেজানো হয়নি। এখন প্রায় মিনিট ১৫ হলো বৃষ্টি থেমেছে, জঙ্গল তাই অদ্ভুত নিস্তব্ধ, কিন্তু ওই ঘরের থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। একটা মানুষ থাকলে কোনো শব্দ আসবে নাকি? পাথরের মতো তো কেউ আর বসে থাকে না, আর এই সন্ধ্যাবেলা ঘুমানোর কথা নয়, দেখবেন নাকি একবার উঁকি মেরে। বসার ঘরে এলেন রজত, আর ঠিক তখনই একটা ট্রেতে ধুমায়মান কফির কাপ নিয়ে এলেন মিস্টার বোস।
0: আসুন, খাঁটি ব্রাজিলিয়ান কফি, নিজের মেশিনে গ্রাইন্ড করে বানিয়েছি, আমার আবার শৌখিন কফিতে ঠিক মন ভরে না।
3: এই কফির যার যে আলাদা সেটা গন্ধেই টের পেয়েছিলেন রজত। কাপ নিয়ে আরাম করে বসলেন।

0: আজ আমার চাকর তামাং ছুটি নিয়ে চলে গিয়েছে, কাজেই আমাকেই খাবারটা দিয়ে আসতে হবে। আপনি কফি খান, আই উইল বি ব্যাক ইন 10 মিনিটস।
1: ঘরের ভেজানো দরজাটা এখনো চুম্বকের মতো টানছিল রজতকে। বোস এসে না পড়লে এতক্ষণে কৌতূহলের নিরসন হয়ে যেত, সে তুলনায় এ কৌতূহল কিছুই নয়। তাও বোস বেরিয়ে যাবার আগে প্রশ্নটা না করে পারলেন না।
2: আপনার পোষ্যগুলি কোন জাতের জিজ্ঞ

0: কি যায় আসে। বোস বেরিয়ে গেলেন, নিজের মনে হাসলেন রজত, আজব এক নমুনা বটে এই লোকটি, একা জঙ্গলে প্রাইভেট চিড়িয়াখানা বানিয়ে বসে আছে, আরও কি কি করে কে জানে, যাকে সেসব জানার জন্য তো অনেক সময় পড়ে আছে। ড্রয়িং রুমে বুককেসের উপরে এক পাতা ঘুমের ওষুধ পড়ে আছে দেখেছেন, তার মানে জীবন বোসের ইনসমনিয়া আছে। রজতের নিজের এই বিদঘুটে ব্যারাম কোনোদিন ছিল না, কিন্তু অনসূয়া ওভাবে মারা যাওয়ার পর থেকে তারই রোগ ধরেছে। ওই একই ওষুধের পাতা তার সুটকেসেও রয়েছে। তবে ঘুম না হলেও ক্ষতি নেই, লোকটাকে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপাতত হাতে 10 মিনিটের মতো সময় আছে, একবার উঁকি দিয়ে দেখার পক্ষে যথেষ্ট। রজত উঠলেন, পেছনে ডাইনিং রুমের একটা দরজা খোলা, ওখান দিয়ে বাড়ির ভেতরের বাগানের দিকে যাওয়া যায়। দূর থেকে দেখা যাচ্ছে বেশ খানিকটা দূরে দুটো বড় খাঁচা, আর সেখানে আলো জ্বলেছে। জীবন বোস একটা খাঁচার সামনে, তার মেরুন ড্রেসিং গাউন, এখান থেকেও বুঝতে কোনো অসুবিধে নেই এই সুযোগ। ড্রয়িং রুমে এলেন রজত, আর কোনো আওয়াজ না করে পা বাড়ালেন বন্ধ দরজার দিকে। তার গেস্ট রুমের মতো একটা শোবার ঘর, খাট, একটা টেবিল, চেয়ার, কিছু বই। ঘরে একটা পেডেস্টাল আলো জ্বলছে এক কোণে টেবিলের পাশে, যার জোর খুব বেশি নয় তাতে এসব দেখা গেল। খাটের দিকটা বেশ অন্ধকার, খাটের মাঝখানে চাদরে ঢাকা একটা পাশ বালিশ। এরকম একটা মামুলি ঘরের জন্য ভদ্রলোক এত সাবধান বাণী দিয়ে গেলেন, পাগলটা গোল নাকি? বেশি ঘাটে কাজ নেই বাবা, গল্প শোনা মাথায় থাক, খেয়ে দিয়ে মানে মানে শুয়ে পড়াই ভালো। দরজা টেনে দিয়ে বেরিয়ে আসছিলেন, এই সময় ভীষণভাবে বিদ্যুৎ চমকাল আর কাঁচের জানলা দিয়ে তার পুরো আলোটা এসে পড়ল খাটের উপরে।
1: ও কি?
0: চমকে উঠলেন রজত, আবছা অন্ধকারে যেটা পাশবালিশ ভেবেছিলেন সে তো মানুষ, সঠিক বললে সেটা মানুষের দেহ। গাঢ় বাদামি রঙের চাদর বলে বোঝা যায়নি, চাদরে প্রচুর রক্তের দাগ, দেহটার কপাল অব্দি চাদরে ঢাকা, কিন্তু এখন এই আলোতে চোখ শুয়ে গিয়েছে তাই বুঝতে পারছেন ইনি মহিলা। খুব লম্বা নয়, পনিটেল গোছের চুল, আর মাথাতেও রক্ত জমাট বেঁধে আছে, মাথাতে প্রচণ্ড কোনো আঘাত করে খুন করা হয়েছে। কোনোরকমে নিজের জায়গায় ফিরে এসে বসলেন রজত, হাত পা অল্প হলেও কাঁপছে। মহিলা কে কে জানে, কিন্তু খুনি যে কে বুঝতে কোনো অসুবিধে নেই। এখন আবার সজোরে বৃষ্টি নেমেছে, ভারী আজব লোক তো এই জীবন বোস, ঘরে খুন হওয়া লাশ পড়ে রয়েছে, এরকম অবস্থায় তিনি একটা অচেনা অজানা লোককে আশ্রয় দিলেন, থাকতে দিতে পারবেন না বললেই তো মিটে যেত। তার মানে কি তিনি অতীব বড় মাপের ক্রিমিনাল? নিজের ওপরে সন্দেহ যাতে কোনোভাবে না আসে তাই রজতকে থাকতে দিয়েছেন। ঠিক এই সময় বিদ্যুৎ চমকালো আবার, এবং বিদ্যুৎ চমকালো রজতের মাথার ভেতরে, থাকতে দেবার কারণ

0: তখন পরিষ্কার। বলা যায় রজত ওনার কাছে আশ্রয় চায়নি, রজত এসেছে ওনার চরম পাওনা হয়ে ঠিক সময়ে, একেবারে ছবির স্ক্রিপ্টের মতো। খুন উনি করেছেন, সেই খুনের দায় উনি চাপাবেন রজতের উপরে, সেটাই ওনার প্ল্যান। সার্ত্রের একটা গল্প আছে খানিকটা এরকম, তার মানে এখানে আর এক মুক্ত থাকা চলবে না। সামনে যাওয়া না গেলেও গাড়ি ঘুরিয়ে পেছনে তো যাওয়া যেতেই পারে।
1: কৌতূহল জিনিসটা বড় মারাত্মক, তাই না মিস্টার বড়াল? সুন্দরী নিষেধহীনা রমণীর থেকেও মারাত্মক তার আকর্ষণ।
0: রজত খেয়াল করেননি কখন প্রায় নিঃশব্দে ঘরে ঢুকে এসেছেন জীবন বোস। উনি সোফা থেকে উঠতে যাচ্ছিলেন, আবার বসে পড়েন।
2: কৌতূহল কি, কিসের কৌতূহল, কি বলছেন আপনি?
1: আপনি ওই ঘরে গিয়ে উঁকি দেননি বলছেন?
2: দেখুন মিস্টার বোস, আমি একজন সম্মানিত ভদ্রলোক, আপনি আমাকে এক রাতের জন্য আশ্রয় দিয়েছেন বলে যে কোনো কথা বলার সুযোগ নিতে পারেন না।
1: আপনি উঠতে যাচ্ছিলেন কেন? আমার সিক্স সেন্স বলছে সেটা ওয়াশরুমে যাবার জন্য নয়, আপনি চলে যাবেন ঠিক করেছেন। কোথায় যাবেন এই ঝড় জলের রাতে, এই জঙ্গলের মধ্যে?
2: আমার এক বন্ধু ফোন করেছিল, আমার ওর কথা খেয়াল ছিল না। পানিঝোড়া রোডে ওর একটা হোটেল আছে, নাম ভিলেজ রিট্রিট, ওখানেই চলে যাচ্ছি, কাছেই। থ্যাংকস ফর ইওর হসপিটালিটি, আমি এবার আসবো।
1: আরে বসুন বসুন, যাবেন তো নিশ্চয়ই, কে আর যাবে না, তবে কিভাবে কে যাবে সেটা জানেন?
2: মানে
1: রজতবাবু, এরকম হলে না ঠিক ভালো লাগে না জানেন, লোকের সাথে অভদ্রতা করাটা আমার ঠিক আসে না সহজে, কিন্তু কি করি বলুন, বাধ্য করছেন। আপনার কোনো ফোন আসেনি, আপনার বন্ধু পানিঝোড়াতে আছে বলে আমার মনে হয় না, কারণ ওখানকার মালিককে আমি চিনি, জায়গাটাও।
2: তাতে কি হলো, তার মানে আমি মিথ্যে বলছি? আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন মিস্টার বোস।

0: ডেটা কানেকশনের তো প্রশ্নই নেই। আপনি যদি বলতে চান এর পরেও আপনার ফোন এসেছিল, তাহলে আমার আর কি বলার থাকে বলুন।
1: সে ঠিক আছে, আমি চলে যাব, এখানে থাকার আর কোনো ইচ্ছে আমার।
0: আপনি ওই ঘরে গিয়েছেন, শুধু দরজা দিয়ে উঁকি মারা নয়, ভেতরে গিয়েছেন, খাটের ওপর মৃতদেহটি দেখেছেন, মাথা থেঁতলে খুন যুবতী নারী, সেটা দেখেছেন। কিছুটা বুদ্ধি তো আছে, তাই কোথাও হাত লাগাননি দরজা ছাড়া, তারপরে এসে এখানে বসেছেন, কাঁপা হাতে কফির কাপ তুলে নিয়ে কফি খেয়েছেন। হাত কাঁপার কারণে আমার মিল্ক হোয়াইট টেবিল ক্লথে কফি ফেলে সেটা 12টা বাজিয়েছেন।
1: আপনি এমন করে বলছেন যেন আপনি সিসিটিভিতে সব দেখছিলেন, আর যদি যদি আমি গিয়েই থাকি, দেখেই থাকি, তাতে অপরাধটা কি? খুন তো করেছেন আপনি, ইউ আর দ্য মার্ডারার। সে অপরাধের তুলনায় একটা ঘরে উঁকি মারা নিশ্চয়ই কিছু নয়, বড় কিছু নয়।
0: দেখেছেন বোধ হয় খাটের ঠিক পাশে একটা বড় আলমারি আছে, বেশি উঁচু নয়, কাঠের তৈরি, সেটার কারণে খাটের মাথার দিকটা ভালো করে দেখা যায় না, খাটের একদম পাশে গিয়ে দাঁড়াতে হয়। আপনি সেটা করেছেন, আর তাই আপনার শার্টের আস্তিনে রক্তের দাগ লেগেছে। আসলে রক্ত ছিটে দেরাজে লেগেছিল তো। আসুন তবে, শুধু মনে রাখবেন আপনি এখানে।

অজয় তাড়াতাড়ি উঠে গেস্ট রুমে গিয়ে কোনো রকমের পোশাক পাল্টে নিজের জিনিসপত্র সুটকেসে ভরে বেরিয়ে আসেন। এখন ভাগ্যক্রমে বৃষ্টিটা ধরেছে, কোথায় যাবেন ঠিক জানেন না।

0: কি বলছেনটা কি? এটা কি ইয়ারকি হচ্ছে নাকি?
1: বসুন মিস্টার বড়াল, বসুন, সুটকেসটা রেখে বসুন। মানুষ এত কষ্ট পায় কেন জানেন? এই এটা পেলাম না ওটা পেলাম না হলো কারণ ভবিতব্যকে মেনে নিতে পারে না বলে। মেনে নিতে পারলেই অনেক কষ্ট কমে যায়।
0: মানে

0: মস্ত ডিল, না হলে আপনি এই রাতে গাড়ি চালিয়ে জঙ্গল দিয়ে যেতেন না। আর দেখুন, এসে পড়লেন খুন হয়ে যাওয়া বাড়িতে, একদম অ্যাট দ্য স্পট অফ ক্রাইম।
1: আমি যে ও বাড়িতে মূর্তি কিনেছি আপনি জানলেন কি করে? কে আপনি? হু আর ইউ?
0: আমি কে আপনি জানেন? আর মূর্তির ব্যাপারটা জানাও খুব

0: আপনি এসে দেখেছেন একটা খুন হয়েছে, বুঝতেই পারছেন খুনটা কে করেছে। যে খুন হয়েছে তার পরিচয় আপনি জানেন না, কিন্তু সেটা পুলিশ জেনে ফেলবে। এখন আপনাকে ওই দরজা দিয়ে বার হতে দেওয়া আর আমার ওই কড়িকাঠ থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া একই ব্যাপার, তাই না? সেটা আমি করি কি করে?
1: তাহলে আপনি কি করতে চাইছেন?
0: আসুন এই দিকে। হ্যাঁ, এবার ওই ওই জানলা দিয়ে দেখুন। যদিও অন্ধকার, তাও আমার বাড়ির পেছনেই যে একটা বিশাল খাদ সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন।
1: পারছি।
0: যেটা দেখাতে পারলাম না অন্ধকারের কারণে, সেটা হলো ওটা কোনো সাধারণ খাদ বা গর্জ নয়। নিচে তাকালে আপনি মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন অনেক গাছের মাথা। ওটা ঘন জঙ্গল, এ তো দেখাই যাচ্ছে বা লোকের জানা। আর এও জানা যে ওই জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে রায়ডাক নদী। দেখতে পেলে দেখতেন একটা রূপলি সুতোর মতো ব্যাপার। কিন্তু যেটা অত্যন্ত জানা নয়, সেটা হলো দিস ইজ ওয়ান অফ দ্য ফিয়ারসেস্ট জাঙ্গলস অফ দ্য ওয়ার্ল্ড। রয়্যাল বেঙ্গল, লেপার্ড, চিতা, ওয়াইল্ড ডগ সব আছে। বন দপ্তরের কাছে খবর নেই, কারণ সিম্পল, তারা সরকারি বাবু। সে জঙ্গলেই তারা যান যেখানে জিপ নিয়ে যাওয়া যায়। ওখানে সেরকম ব্যবস্থা নেই, কোনো দিক থেকেই সহজে পৌঁছানো যায় না ওখানে, তাই মানুষের পা পড়েনি। একদম আদিম জঙ্গল। এখানে তো বোধ হয় বাঘ এসেছে আজ, তাই না? এসব বাঘ কিন্তু ওই নিচের জঙ্গলের বাঘের কাছে চুনোপুটি।
1: তা আমাকে ওই জঙ্গলের গল্প শোনাচ্ছেন কেন?
0: সাহিত্য পড়ার অভ্যেস নেই বোধ হয়, মানে বাংলা গল্প উপন্যাস?
1: না, শুধু ইংলিশ থ্রিলার পড়ি, বাংলাটা ঠিক।
0: ঠিক ঠিক, বাংলা সাহিত্য ঠিক আপনার মতো হাই প্রোফাইল লোকের হাতে মানায় না, বিশেষ করে যে মানুষ ভীমবেটকার পেন্টিংয়ের ওপর ওরকম অসাধারণ গবেষণামূলক বই লিখেছেন।
1: আপনি আমাকে চেনেন?

0: প্রথমে চেনা লাগলেও ঠিক চিনতে পারিনি। দেখুন, ওই বুক রেখে ওপর থেকে 3 নম্বর তাকে যে বইটা রয়েছে হার্ড বাউন্ড, ওটা চিনতে পারেন কিনা?
1: ও তো আমার লেখা বই, দ্য আনটোল্ড হিস্ট্রি অফ ভীমবেটকা।
0: পুরনো গুহা, সেখানে আছে অসাধারণ সব কেভ পেন্টিং। জায়গাটা মধ্যপ্রদেশে, বলা যায় জঙ্গলের মধ্যে, আর সেই কেভ পেন্টিং 10,000 বছরের পুরনো। এই নিয়েই তো আপনার বই, যা হইচই ফেলে দিয়েছিল। ওই বইয়ের সেকেন্ড ব্যাকফ্ল্যাপে আপনার ছবি আছে, তাই চেনা লাগছিল। দারুণ লিখেছেন বইটা। যাই হোক, কথার থেকে ডাইগ্রেস করে যাচ্ছি। বাংলা সাহিত্যের কথা বললাম কারণ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটা বিখ্যাত গল্প আছে, নাম টোপ। সেখানে ওই খাদের মধ্যে জঙ্গল আর নদীর কথা আছে।
1: সেসব শুনে আমি কি করব? একজন খুনির সাথে সাহিত্য আলোচনা করার ইচ্ছে আমার নেই। আপনি আমাকে যেতে দিচ্ছেন না কেন বলুন তো?
0: কি আশ্চর্য! বললাম তো, আপনাকে কেন যেতে দিতে পারি না? আমি খুনি, ওই ঘরে লাশ, আপনি উইটনেস। আবার উইটনেস হিসেবে যেমন তেমন নয়, সমাজে অত্যন্ত সম্মানিত, পুরস্কৃত উইটনেস। কথা বলার আগেই জজ সাহেব বিশ্বাস করে নেবেন। আর তাছাড়া পুলিশের কিছু অংশ আমাকে সন্দেহের চোখেও দেখে, কাজেই আপনার আর কালকের ভোর দেখা তো হবে না মিস্টার বড়াল।
1: শুনুন, ইয়ার্কির না একটা লিমিট আছে।
2: হাতের পাশে টেবিলে রাখা পেতলের বুদ্ধ মূর্তি নিয়ে জীবনকে মারতে উদ্যত হন বড়াল, আর তারপরে হাত চেপে বসে পড়েন। সাংঘাতিক একটা ঝাঁকুনি লেগেছে হাতে, একটা ভোঁতা ধাতব শব্দ, আর তারপরে অনেক বেশি শব্দ করে মূর্তি মাটিতে পড়ার আওয়াজ। একটু সম্বিত ফিরে পেয়ে তাকিয়ে দেখেন, প্রায় ম্যাজিকের মতো জীবনবাবুর হাতে একটা রিভলভার এসে গিয়েছে, যাতে সাইলেন্সার লাগানো।
0: উঠুন উঠুন, উঠে ওই সোফাটায় বসুন, অনেক ছেলে মানুষই করেছেন। আর না, ভালো মূর্তিটা গেল।
1: মূর্তি?
0: হ্যাঁ, মূর্তি সাংহাই থেকে কিনেছিলাম অনেক দাম দিয়ে। আর আপনার মতো আমি এসব জিনিস কম দামে কিনে বেশি দামে বেচি না, আমি আর্ট ভালোবাসি।
1: আপনি তো মার্ডারার, আপনি আবার আর্ট ভালোবাসবেন কি?
0: আর ঠিক সুযোগ হবে না আপনার, নইলে অনেক এক্সাম্পল দিতে পারতাম। খুনি, সিরিয়াল কিলার, দারুণ ছবি আঁকে, দারুণ কবিতা লেখে, এরকম পাওয়া গিয়েছে। একজন অবশ্য আছেন যার নাম সহজেই বলা যায়, তিনি হলেন অ্যাডলফ হিটলার। দুর্দান্ত ছবি আঁকতেন, যদিও ভিয়েনা আর্ট একাডেমিতে ভর্তি হওয়ার সুযোগ পাননি। যাই হোক, দাঁড়ান, ফ্লাস্কে একটু কফি আছে, দিই আপনাকে। না, বরঞ্চ আপনি ঢেলে নিন, আর আমার এই কাপটা তো দিন এক কাপ। আমি ঢালতে গেলে আপনার আবার মুক্তির আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠতে পারে তো, আবার কোন ছেলে মানুষই করে বসবেন? নেন, ঢালুন।
2: চুপচাপ কফি ঢালেন রজত। ভালোই পেঁচে পড়া গিয়েছে বটে, এই পাগলের হাত থেকে কিভাবে রেহাই পাবেন কে জানে। যাই হোক, মাথাটা ঠান্ডা রাখতে হবে।
0: আপনার আরেকটা কথা জেনে রাখা দরকার মিস্টার বড়াল, এই বাড়ির সব লক একটা ইলেকট্রনিক সিস্টেমে সেন্ট্রালি লকড, সব জানলার কাঁচ আনব্রেকেবল। কাজেই শান্ত মতো নিজের ভবিতব্যকে মেনে নিন, বর্ণালীর মতো কষ্ট আপনি পাবেন না। একটা গুলি কপালের মাঝখানে, বা ইভেন বেটার মাথার পেছনে, ব্যাস শান্তি।
1: আপনি মেয়েটাকে মারলেন কেন?
0: কি করব বলুন মিস্টার বড়াল, আসছে, সার্ভিস দিচ্ছে, কথাও ভালো বলে, নো প্রবলেম। কিন্তু বেশি অ্যাম্বিশাস হয়ে পড়ল, দাবি করলো অনেক টাকা, নইলে আমার পুরনো কীর্তির কথা ফাঁস করে দেবে।

0: সেরকম কিছু প্রমাণও পেয়ে গিয়েছিল, তার ফলে জানেনি তো। অ্যাভারিস লিডস টু সিন অ্যান্ড সিন ডেথ, মানে সোজা ভাষায় লোভে পাপ, পাপে মৃত্যু।
1: আপনি কি চান মিস্টার বোস? কি চান? কত টাকা চান? 1 কোটি? 2 কোটি? জাস্ট বলুন, আমি এখনই আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব, আপনি দেখে নেবেন, তারপর আমাকে যেতে দেবেন। ইওর সিক্রেট উইল বি সেফ উইথ মি, বিলিভ মি, জাস্ট বিলিভ মি।
0: টাকার লোভ আমার বিশেষ নেই, আর অভাবও খুব একটা নেই, তবে 2 কোটি টাকা পেলে মন্দ হতো না। কিন্তু কি লাভ বলুন তো, সেই টাকায় তো আমি উকিল লাগাতেও পারবো না। আপনি যাকে যা জানাবার জানিয়ে দেবেন, অ্যারেস্ট হব, আর আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথাটা জেনে সেই অ্যাকাউন্ট এবং অন্য অ্যাকাউন্টগুলোও পুলিশ দেবে ফ্রিজ করে। কাজেই আপনি একটা চেকমেট সিচুয়েশনে পৌঁছে গিয়েছেন, কিচ্ছু করবার নেই। ঠিক যেমন ওই কাভার্ডে আমার পুরনো খুনের এভিডেন্স দেখে ফেলে আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো যখন বর্ণালি, আমারও কিছু করার ছিল না।
2: ধীরে সুস্থে আবার পাইপ ধরালেন জীবন। বাইরে আবার অঝরে বৃষ্টি শুরু হয়েছে। একটা কথা মনে হতে একটু যেন আশার আলো দেখলেন রজত।
1: কিন্তু আমাকে মেরে কি বাঁচতে পারবেন মিস্টার বোস? হ্যাঁ, এটা জঙ্গল হলেও সময়টা তো আর সেই ভীমবেটকা পেন্টিং এর 10,000 বছর আগের নয়।
0: বলে যান।
1: বুঝতে পারছি আমাকে মেরে ফেলে ওই খাদে ফেলে দেবেন ভাবছেন আপনি, যেমন ফেলবেন বর্ণালী নামে ওই মহিলার বডি। আমার গাড়িটা এখানে এসেছে, সেটা খাদে ফেললেও আসার পথে বেশ কিছু সিসিটিভি ক্যামেরাতে ছবি উঠে আছে, আর ওই ফরেস্ট গার্ড জানিয়ে দেবে সে নিজে আমাকে এই বাড়িতে পৌঁছে দিয়ে গিয়েছে। আমাকে মারলে আপনিও বাঁচবেন না মিস্টার বোস, বরঞ্চ একটা খুনের জন্য হয়তো বড়জোর ওই যাবজ্জীবন হতো। 2 খুনে কিন্তু ফাঁসি অবধারিত।
2: কোনো কথা না বলে নিঃশব্দে পাইপে টান দিতে থাকেন জীবন বোস। ঘরে এখন নেমে এসেছে এক অস্বাভাবিক নীরবতা। এখানে ভোল্টেজ খুব একটা স্টেডি থাকে না। এখন যেমন ভোল্টেজ খানিকটা কমে গিয়ে ঘরের এখানে ওখানে খানিকটা জমাট বাঁধা অন্ধকার পরিবেশকে আরো দম বন্ধ করে তুলেছে। একটা এয়ার পিউরিফায়ার না চললে এই বন্ধ ঘরে পাইপের ধোঁয়া সহ্য করা যেত না।
0: পুরাণের গল্পগুলো আগে বালখিল্য মনে হতো, এখন মনে হয় বেশ সিগনিফিক্যান্ট। কোনো এক রাজা, নামটা মনে নেই, মূর্তি কেমন তৈরি হচ্ছে দেখবেন বলে নাকি দরজা খুলে ফেললেন। খোলার কথা ছিল না, আর খুলে ফেলার ফলেই হাত হারালেন প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা। বর্ণালীও তেমনি, ওই বিশেষ আলমারিটা না খুললে মরত না। আর আপনিও আমার কথা শুনে ওই ঘরে উঁকি না মারলে দিব্যি খেয়ে দিয়ে রাতে ঘুমিয়ে চলে যেতেন। সবই ডেস্টিনি। এনিওয়ে আপনি বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ও একটা কথা, এখানে কিন্তু মাঝে মাঝে পাওয়ার যায়, তাতে ঘাবড়াবার কিছু নেই, ওই দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা চলে উঠবে।
2: একটু গিয়েই আবার ফিরে এলেন জীবন।
0: আপনার তখনকার কথাটার উত্তর দেওয়া হলো না। প্রথমত এর আগে 10 মাইলের মধ্যে কোনো সিসিটিভি নেই, বা থাকলেও কাজ করছে না। দ্বিতীয়ত টায়ারের দাগ থাকার কোনো সম্ভাবনা নেই, সুন্দর বাঁধানো রাস্তা এবং এই বৃষ্টি। এবং তৃতীয়ত ওই ফরেস্ট গার্ড আমার লোক, এর আগের খুনগুলোর পরে ওই আমাকে সাহায্য করেছে দেহ গায়েব করতে। আর ওর নিজের বউকেও যখন খুন করে, আমার দেয়া মিথ্যে সাক্ষীতেই ও নিশ্চিত ফাঁসি কাট থেকে ফিরে এসেছে। আমার কি মনে হয় জানেন, নিচের ওই বাঘ বা ওয়াইল্ড ডগেরা আমাকে না চিনলেও বেশ ভালোবাসে, কারণ আমি ওদের মাঝে মাঝে সুস্বাদু খাবার দিই। যেমন আজ রাতেই দেব সুস্বাদু এবং অনেকটা।
2: জীবন এবারে চলে যান। বাইরে বৃষ্টি আবার শুরু হয়েছে, যদিও খুব বেশি জোরে নয়। একটানা বৃষ্টির আওয়াজের সাথে যোগ হয়েছে একটা গুবরে পোকা গোছের পোকার ওড়ার আওয়াজ।

0: ভাব সমাধিতে চলে যাচ্ছে। এসব দরজা জানালা বন্ধ বাড়িতে ঢুকলো কি করে কে জানে। আশা যে খুব একটা ছিল তা নয়, তাও রজত সামনের পেছনে সব দরজা টেনে দেখেন। লাভ নেই, সত্যি লকড। একটু পরে যে মরতে হবে সেটা বোস বলেছেন বটে, কিন্তু এখনো কেমন যেন বিশ্বাস করতে পারছেন না রজত। ঘনিষ্ঠ মহলে ধুরন্ধর বলে তার একটা পরিচয় আছে, সে তিনি পড়লেন এমন একটা প্যাঁচে। তাড়াতাড়ি ভাবতে হবে, দেখে এসেছেন ওয়াশরুমের দরজা বাইরে থেকে আটকানোর ব্যবস্থা নেই, নইলে যা হোক লোকটাকে আটকে খানিকটা সময় পাওয়া যেত। আরেকবার মোবাইল দেখলেন, সত্যি টাওয়ার নেই। এরকম টাওয়ারহীন জায়গায় লোকটা থাকে কি করে? মানুষের মন যে কখন কিভাবে চলে বা চলবে তা মনোবিজ্ঞান সামান্য কিছুটা আন্দাজ করতে পারে মাত্র। এরকম প্রাণ ভয়ে ভীত লোকের কোনো ব্যাপারে কৌতূহল থাকা উচিত নয়। নিজের প্রাণ বাঁচাবার চিন্তা ছাড়া সে অন্য কিছু ভাববে কি করে? কিন্তু রজত ভাবলেন,
1: আচ্ছা পাগল লোকের পাল্লায় পড়েছি তো, ও কি ভাবছে? আমাকে গুলি করে মেরে ওই খাদে ফেলে দেবে, আর আমি লক্ষ্মী ছেলের মতো বাঘ হায়নার খাদ্য হয়ে যাব। গাধা কোথাকার! রজত বড়ালকে চেনেনি, বাঘের খাদ্য হতে হলে হবে তুমি আর তোমার এক্স গার্লফ্রেন্ড ওই বর্ণালী, দুটোই তো বেশ মোটা সোটা, বাঘ একেবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, যত সব। আচ্ছা ওই কাবার্ডে কি দেখেছিল ওই মেয়েটা? কি এমন সিক্রেট থাকতে পারে যাতে এই লোকটাকে এমন জবরদস্ত ব্ল্যাকমেইল করা যায়, যে লোকটা একেবারে মেয়েটার মাথা থেঁতলে খুন করে বসলেন? দেখতে হবে। তাছাড়া বলল ওই ফরেস্ট গার্ডের বউয়ের খুনের ঘটনাটা ও জানে, আর তাই ফরেস্ট গার্ড ওর কাছে পোষা হয়ে থাকে। এটা বেশ, দেখা যাক, দরকার হলে বলা যাবে। অবস্থা বুঝে
0: নিজের সোফাতে বসে সাত পাঁচ ভাবতে ভাবতে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালেন রজত। আর ঠিক সেই সময় গুবরে পোকাটা উড়ে এসে ঠকাশ করে সে রহস্যময় কাভার্ডের দরজায় ধাক্কা মেরে চিৎপাত হয়ে পড়ে গেল। বোতলের চিন্তায় কাভার্ড বা বোসের সিক্রেটের ব্যাপারটা সাময়িকভাবে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এখন আবার ফিরে এলো। কাভার্ডটা একটা আলমারির মাথাতে রাখা, মেয়েটা নির্ঘাত ওই মোড়ার ওপরে দাঁড়িয়ে খুলেছিল। তবে রজত লম্বা মানুষ, কাজে তিনি উঠে দাঁড়িয়ে সহজে হাত পাবেন। চাবি দেওয়া কি? অল্প একটু টেনে দেখলেন, না খোলা। হয়তো যে এভিডেন্স দেখে ফেলেছে সে বর্ণালি মারা গিয়েছে বলে আর অতটা সাবধান হবার দরকার বোধ করেননি জীবন বোস। আচ্ছা মেয়েটাকে ওইভাবে মারলেন কি দিয়ে? ওই পেতলের বুদ্ধমূর্তি দিয়েই কি?

0: ওটার প্রতি অত দরদ? আবার বললেন, আগেও খুন করেছেন, হয়তো ওটাই ছিল মার্ডার ওয়েপন, অহিংসার প্রতীক দিয়ে চরম হিংসা। চমৎকার। এরপরে একটানে কাভারের দরজা খুলে ফেলেন রজত, আর এর সঙ্গে সঙ্গে যা হলো তার জন্য তিনি মানসিকভাবে 100% প্রস্তুত ছিলেন না। ঠিক এই সময় আলোটা গেল নিভে, লোডশেডিং। উল্টো দিকের দেওয়ালে লাগানো এমার্জেন্সি আলোটা জ্বলে উঠে ফোকাস ফেলল সেই কাভার্ডের ভেতরে, আর রজত দেখলেন ঠিক সামনে কাভার্ডের দরজার দিকে মুখ করে রাখা দুটি নরকঙ্কালের মাথা, আর সে দুটোরও মাথা দোবড়ানো। নিজের অজান্তেই একটা আর্তনাদ বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কোন রকমে এসে সোফায় বসে পড়লেন রজত, ফিরে এলেন জীবন। আরেকটা আলো জ্বাললেন, এতে অন্ধকার অনেকটা দূর হলো। ধীরে সুস্থে কাভার্ডের দরজা বন্ধ করলেন, বসলেন নিজের কাউচে।
1: আরে মশাই, আপনার ছেলে মানুষই দেখছি একেবারে ইনকিউরেবল, মরবার সময় হয়ে গিয়েছে আর এখনো এসব করছেন, ভাবা যায় না। আচ্ছা, আপনি কি খাবার আগে মরতে চান না পরে? খেয়েই নিন, বুঝলেন, খাবার নষ্ট করতে আমার একদম ভালো লাগে না। আর এই যে পাওয়ার গেল, কখন আসবে ঠিক নেই, কাজেই ফ্রিজেও।
0: যেটা বলবেন সেটা মনে মনে গোছাচ্ছেন রজত, আর না বলে উপায় নেই, এটাই শেষ রাস্তা। জীবন বোস এখনো কথা বলে চলেছেন,
1: আপনার লাস্ট ডিনারের মেনু কিন্তু বেশ ভালো, বিরিয়ানি আর বন মুরগির ঝোল, আজ সকালেই মেরেছি।
2: মিস্টার বোস, আমার শুধু একটা কথা বলার ছিল, সেটা শুনুন, তারপরে আপনি যেটা ঠিক করবেন সেটা করবেন।
1: বলবেন কি বলবেন, বলুন তবে, আমার আবার একটু খিদে খিদে পাচ্ছিল।
2: দেখুন, মোবাইলে টাওয়ার না থাকলেও রেকর্ডার তো চলবে, প্লিজ প্লিজ চালান, আই ওয়ান্ট টু বি অন রেকর্ড।
1: বেশ নাটকীয় ব্যাপার তো, তেমনি বলুন, আমার মেমারি খুব ভালো, সব মনে থাকবে।
2: না না মিস্টার বোস, না প্লিজ প্লিজ ওটা চালান, এই নিন এই নিন, আমার মোবাইলে চালান, লক খুলে দিয়েছি, লকের নাম্বার 314159, মানে পাই এর প্রথম ছটা সংখ্যা, ডেসিমাল বাদ দিয়ে।
1: বেশ, মনে থাকবে সেটাও। নিন, আপনার মোবাইলের রেকর্ডার চালু করছি।
2: শুনুন মিস্টার বোস, আমি আজকে আপনাকে এমন একটা কথা বলছি এবং উইথ এভিডেন্স যা কেউ জানে না, এবং এটা জানলে আর এভিডেন্স পেলে পুলিশ যে কোনো সময়ে আমাকে ফাঁসিতে ঝোলাতে পারে।
1: ও আই সি, তার মানে ইটস আ ডিল, আপনি আমাকে ফাঁসালে আমি আপনাকে ফাঁসাবো, তাই তো?
2: আপনি একটু আগে যে বইটি দেখালেন, মানে ভীমবেটকার কথা, যার জন্য আমি সরকারি খেতাবও পেয়েছি, ওটা আসলে আমার লেখা নয়।
1: সে কি, কার লেখা?
2: আমার ছাত্রী চন্দ্রিমা, খুব ভালো মেয়ে ছিল, আমার আন্ডারে পিএইচডি করছিল।
1: ছাত্রী ছিল, করছিল?
2: হ্যাঁ হ্যাঁ, নেই, আমি খুন করেছি ওকে।
1: সে কি, কোথায়, কেন?
2: রাতাপানি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওই ভীমবেটকার কাছে। আমাকে পুরো পাণ্ডুলিপিটা দিয়েছিল চন্ডিমা, আমি বুঝতে পারি যে এটা একটা মারাত্মক কাজ করে ফেলেছে ও, খ্যাতির লোভ আমাকে পেয়ে বসে। আমার আমার টাকা আছে, কিন্তু টাকাতে খ্যাতি হয় না। আমি একটা প্ল্যান করি। আমি ওকে বলি যে এই পাণ্ডুলিপির কথা কাউকে না বলতে, লোকে চুরি করতে পারে। ও জানায়, কাউকে জানায়নি, ও হাতে লিখত, পুরো হাতে লেখা পাণ্ডুলিপি। ওর হাতের লেখায় রয়েছে আমার এই ল্যাপটপে। আমাকে আমাকে ইমেইলও পাঠিয়েছিল, সেই ইমেইলও আছে। সামান্য ছুতোয় আমি ওকে আবার একবার ভীমবেটকার গুহায় পাঠাই, এমপিতে। ও জানতো না আমি কাছেই আবদুল্লাগঞ্জে আছি। আমি ট্রাভেল করেছিলাম ছদ্ম নামে, কোনো রেকর্ড নেই। আমার লোকেরা ওকে গাড়ি থামিয়ে নামায়, খুন করে, আর তারপর আমি ডেড বডি দেখি। আমার নির্দেশে ওরা দেহটাকে টুকরো করে জঙ্গলে ছড়িয়ে দেয়, আর বাঘের পেটে চলে যায় চন্দ্রিমা। শুনেছি পুলিশে মিসিং ডায়েরি হয়েছে, এটা 5 বছর আগের ঘটনা। আমি উঠেছিলাম আবদুল্লাগঞ্জে ভোজেশ্বর হোটেলে। ছদ্ম নামে থাকলেও ছদ্মবেশ ছিল না। সেখানকার সিসিটিভি ফুটেজ থেকে থাকলে বা ভোপাল এয়ারপোর্টের ফুটেজে ছবি থাকবে। আর যারা আমার থেকে পয়সা নিয়ে কাজটা করেছিল তাদের নাম আর নাম্বার আমি আপনাকে দিয়ে দিচ্ছি। রেকর্ডিংটা রইল, আমার ল্যাপটপ রইল। আর কোনো প্রমাণ লাগবে বলে তো মনে হয় না। প্লিজ প্লিজ আপনি আমাকে মারবেন না। ভেবে দেখুন, আমি শুধু আপনার ঘরে মৃতদেহ দেখেছি, সার্কামস্টান্সিয়াল এভিডেন্স ছাড়া কিছুই নয়। ভিকটিমের মুখও আমি দেখিনি। আমার অপরাধের প্রমাণ অনেক বেশি জোরালো। আমি আমি কেন আপনাকে শুধু শুধু ফাঁসাবার চেষ্টা করব বলুন তো।
0: এতক্ষণ একটানা কথা বলে হাঁপিয়ে গিয়েছিলেন রজত, থামলেন। জীবন বোস জলের বোতল বাড়িয়ে দিলেন রজতের দিকে।

0: বৃষ্টি থেমে গিয়েছে, আলো এসে গিয়েছে, রেকর্ডিং চালিয়ে দেখে নিয়েছেন জীবন বোস, পরিষ্কার রেকর্ডিং এসেছে। ল্যাপটপ খুলে রজত দেখিয়ে দিয়েছেন চন্দ্রিমার ইমেল, পাণ্ডুলিপির স্ক্যান, নিয়ে নিয়েছেন সে সুপারি কিলারদের নাম নাম্বার। ল্যাপটপ চলে গিয়েছে জীবনের জিম্মায়। কথা দিয়েছেন রজতের ভয়ের কিছু নেই, তিনি চলে যেতেই পারেন। ভোর হতে খুব বেশি বাকি নেই। এরকম বিচিত্র একটা পরিবেশেও একটা প্রশ্ন না করে পারেননি জীবন। জীবন যে প্রশ্নটা করেছিলেন সেটা কি জানতে ইচ্ছে করছে? তাহলে আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কেননা 5টা থেকে আমাদের ছোট্ট সংবাদ বিরতি রয়েছে 2 মিনিটের। তারপর ফিরে এসে আপনাদেরকে সেই উত্তর জানাবো।
1: কিন্তু একটা ছোট্ট কারেকশন, সেটা হচ্ছে 5টা না 6টা থেকে।
0: ও সরি,
1: 5টা ওই ঘরে চলে গেছে।
0: আমি আসলে অতীতে এখনো রয়ে গেছি, গল্প শুনতে শুনতে বলতে বলতে একদম পুরো ওই ক্যারেক্টারের মধ্যে ঢুকে গিয়েছিলাম।
1: এটা একটা হয়, মানে গল্প শুনতে শুনতে আমরা এমন গভীরে চলে যাই, সেই সেখান থেকে ফিরে বাস্তব জগতে ফেরা সেটা একটু মুশকিল হয়ে যায়।
0: রূপঙ্কর অবশ্য আমাদের গভীরে পাঠাতে চান, তিনি বলেন গভীরে যাও, আরো গভীরে যাওয়ার জায়গা। ঘটনা হচ্ছে আমরা সংবাদের বিরতির পর তারপর ফিরে এসে আমাদের এই গল্পটাকে কন্টিনিউ করব। এই ইন্টারেস্টিং গল্পটা শুনবার জন্য আপনাকে শুনতে হবে 107 FM রেইনবো। সঙ্গে আছি আমরা দুজন, আমি অর্পণ
1: আর আমি রাজীব। আর এই গল্প সংক্রান্ত বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলো খুব মজাদার, ইন্টারেস্টিং। তোমার এই গল্পর মাধ্যমে কুইজওয়ালাতে এন্ট্রির একটা সুযোগ রয়েছে, কিভাবে সেটা জাস্ট গল্পটা শেষ হওয়ার পর বলবো।

সুতরাং মন দিয়ে শুনতেই হবে। আর 107 FM রেইনবোতে উইকেন্ড ক্যাফেতে আমরা আছি, থাকব শুধুমাত্র আপনাদের জন্যে, আমরা দুজন, অনলি অন 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। পাকিস্তানের উপদ্রুত খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক আত্মঘাতী হামলায় 15 জন নিরাপত্তা কর্মী নিহত, আহত আরও অনেকে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিস্ফোরক বোঝায় একটি গাড়ি পুলিশ ফাঁড়ির দিকে এগিয়ে আসার সময় নিরাপত্তা বাহিনীর কর্মীরূপে আর্ট অফ লিভিং এর 45তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তিনি আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টারের নবনির্মিত ধ্যান মন্দিরেরও উদ্বোধন করেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং টিভিকের প্রধান শ্রী জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি মুখ্যমন্ত্রীর কার্যালয় ফোর্ট সেন্ট জর্জে পৌঁছে ফাইলে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণের কথা ঘোষণা করেন। অসমে আজ প্রবীণ বিজেপি নেতা ড হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। গুয়াহাটিতে আজ সকালে পরিষদীয় দলের বৈঠকে 8 জন বিজেপি বিধায়ক ড বিশ্ব শর্মার নাম পরিষদীয় দলের নেতা হিসেবে প্রস্তাব দেন। কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকের ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল কর্মসূচির 73তম সংস্করণ আজ সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। সাধারণ নাগরিকের পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের বহু কর্মচারী সেখানে অংশ নেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ ও দমকা হওয়ার কথাও পূর্বাভাসে বলা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প। আমরা গল্প স্বল্পের যে জায়গায় পৌঁছেছিলাম সেই উত্তেজক জায়গায় আবার পৌঁছে যাচ্ছি। 107 FM রেইনবোতে আপনি শুনছেন গল্প স্বল্প।
1: একটা কথা জানতে ইচ্ছে করছে, সবই তো বলেছেন, কাজেই ধরে নিচ্ছি এটা বলতেও আপত্তি হবে না। এরকম ভয়ঙ্কর একটা ইমেল, মানে যাকে বলা যায় ইনক্রিমিনেটিং ইমেল, কেন রেখে দিয়েছিলেন? ডিলিট করে দেওয়াটাই তো স্বাভাবিক ছিল।
2: আমার মধ্যে একটা ভয়ঙ্কর বিপরোয়া ভাব, আমার কেউ কিছু করতে পারবে না, এরকম একটা বিশ্বাস কাজ করত। কিন্তু সে বিশ্বাস ভেঙে দিয়েছেন আপনি, আপনি মিস্টার বোস।
1: একটা প্রশ্ন ছিল, বলতে পারেন এটাই শেষ?
2: বলুন বলুন।
1: আপনার স্ত্রী আগুনে পুড়ে মারা গিয়েছিলেন, তখন আপনি চিকাগোতে, এই বইটার আমেরিকান এডিশন প্রকাশের অনুষ্ঠানে। বেশ, কিন্তু সেটা কি সত্যি অ্যাক্সিডেন্ট ছিল?
2: মানে কি বলতে চাইছেন আপনি?
1: না, মানে আপনি যে আর্থসামাজিক অবস্থানের মানুষ, আপনি তো আর চিৎপুরের বস্তিতে থাকবেন না, আপনি নিশ্চয়ই থাকেন বা থাকতেন অতি আধুনিক সুরক্ষা ব্যবস্থা সম্পন্ন বাড়িতে, এবং ঠাকুর চাকর ড্রাইভারও অনেক, সেখানে এরকম অ্যাক্সিডেন্ট। তবে উত্তর দিতে আপনি বাধ্য নন, যা বলেছেন তাতেই হবে। যান, তৈরি হয়ে নিন।
3: রজত তৈরি হয়ে নিতে গেস্ট রুমে গেল। জীবন দরজা খুলে দিয়েছেন, তিনি বাগানে বেড়াচ্ছেন। এই সময় নাকি তিনি রোজই বাগানে ঘোরেন। তৈরি হয়ে বসবার ঘরে এসে দেখলেন জীবনের সোফায় বসে এক মহিলা। ইনি আবার কে? মেয়েটি বলে উঠল,
4: কেমন আছেন স্যার? আমার লেখা বই কেমন চলছে?
3: সব হয়ে দেখলেন রজত, চন্দ্রিমা।

0: এসডিপিও আর্য ছেত্রী বেশ চটপটে ও স্মার্ট, জীবন বোসকে শ্রদ্ধা করেন। রজতকে নিয়ে যাওয়া হয়েছে, অবশ্য পুলিশের গাড়িতে নয়, অ্যাম্বুলেন্সে। উপায় ছিল না, তার এখন সম্পূর্ণ অপ্রকৃতিস্থ অবস্থা। চন্দ্রিমাকে দেখার পরই এটা হয়। তিনি অবশ্য বোঝেননি ইনি চন্দ্রিমা নন, সে আর ফিরবে না, এ তার যমজ বোন তন্দ্রিমা, আর জীবন বোস ওদের দাদা। রজতের সেক্রেটারির কাছ থেকে জীবন জানতে পারেন রজতের আলিপুরদুয়ার আসা ও সেই রাতেই চালসা যাবার প্ল্যান। রজত জানতেন না তার সেক্রেটারি দীর্ঘদিন ধরেই সব খবর জুগিয়ে আসছে জীবন বোসকে, আর সেটা জেনেই প্ল্যান করেন জীবন। ঘরের মৃতদেহ আসলে তন্দ্রিমাই। কফি খেতে খেতে জীবন বললেন,
1: উনি নিজে স্বীকার না করলে উনি যে আমার ছোট্ট বোনটাকে মেরেছেন জানার কোনো উপায় থাকতো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার হাবিলদার সামাত ফরেস্ট গার্ডের রোলে ভালো পারফরমেন্স দিয়েছে, ওকে এটা দিয়ে দেবেন। আর এখানে সব এভিডেন্স আছে, নিয়ে যাবেন প্লিজ। একটাই আফসোস, জানোয়ারটা মানসিকভাবে সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি আবার পরশুই বেরিয়ে যাব আমাজন রেইন ফরেস্টে একটা অ্যাসাইনমেন্টে, তবে দরকার হলে এই নাম্বারে ফোন করবেন, আপনার ফোন ধরব।
0: ছেত্রী বললেন, দুটো কথা খুব জানতে ইচ্ছে করছে।
1: বলুন।
0: প্রথমত, লোকটার মোবাইল তো আপনি কেড়ে নেননি।
1: না।
0: তাহলে ও কাউকে মোবাইলে ফোন করে ডাকলো না কেন?
1: ওর ধারণা এখানে টাওয়ার পাওয়া যায় না, আমি যে জ্যামার চালিয়ে রেখেছি ও জানবে কি করে? পরে অবশ্য জ্যামার বন্ধ করে আপনাকে ফোন করলাম, সেটাও বোঝেনি, কারণ তখন ওর মাথায় অন্য জ্যামার ঢুকে গিয়েছে। আর দুই,
0: রজত আপনার বোনের দেহ জঙ্গলে ফেলে দিয়েছিল, তাহলে সে যে ওখানেই খুন হয়েছে বা রজতই খুন করেছে সেই কথা আপনি জানলেন কি করে?
1: ও যে মানসিকভাবে খুব সুস্থ নয়, মানে রজত, সেটা চন্দ্রিমার মনে হয়েছিল, বলেও ছিল তন্দ্রিমাকে। আর এও বলেছিল পুরো পাণ্ডুলিপি পাঠিয়েছে রজতের কাছে। তবে এগুলো আপনার পুরো প্রশ্নের উত্তর নয়। আপনার প্রশ্নের উত্তর হলো, বাঘ মাংস খায়, যন্ত্র খায় না।
0: মানে?
1: SNPBR668588H।
0: মানে?
1: চন্দ্রিমার হার্ট ভালো ছিল না, পেসমেকার বসানো ছিল, সেই পেসমেকারের অংশ জঙ্গলে খুঁজে পায় এমপি পুলিশ, ওটা পেসমেকারের নাম্বার, তার থেকেই হোমটাকে বাঁচাতে পারলাম না ছেত্রী। সব নাম সব খ্যাতি আমি খুশি হয়ে দিয়ে দিতাম জানেন, যদি বোনটাকে লোকটা ফেরত দিতে পারত।
0: বেরিয়ে এলেন ছেত্রী। এখন ভাই বোনকে একটু একা থাকতে দিতে হবে, কিছু ফর্মালিটিস আছে, তা সে পরে সারলেও হবে। জিপে বসে তাকিয়ে দেখলেন জীবন বোসের পাশে এসে দাঁড়িয়েছেন তন্দ্রিমা, আর তার কাঁধে মাথা রেখে শিশুর মতো কাঁদছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার জীবন বোস।

107 FM রেইনবোর গল্প স্বল্পতে আজ শুনলেন সুমন্ত্র চট্টোপাধ্যায়ের লেখা বক্সার জঙ্গলে সেই রাত। গল্পের কথক অর্পণ, রজত বড়াল সমক, ফরেস্ট গার্ডের ছদ্মবেশে হাবিলদার সামাদ রাজীব, জীবন বোস উজ্জ্বল, তন্দ্রিমা মহুয়া, সাবডিভিশনাল পুলিশ অফিসার আর্য ছেত্রী অমরজিৎ। গল্পের সূত্রধার সৌমি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা, সহকারী পরিচালক পায়েল চ্যাটার্জি। শুনলেন গল্প স্বল্প, শুধু রেডিওতে নয়, গল্প স্বল্প শুনুন ইউটিউবেও। প্রতি রবিবার রাত 9টায় শুনুন নতুন গল্প আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতায়।

0: একদমই, আমরা গল্পটা শেষ করলাম, কিন্তু এই শেষের সাথে সাথে তোমাকে যেটা বলার, যে আমরা একটা অন্য জগতে চলে গেছিলাম। আমরা সরাসরি এই ইটকাট পাথরের জঙ্গল থেকে একেবারে রিয়েল জঙ্গল, যেটা বলে
1: বক্সার জঙ্গল,
0: একদম বক্সার জঙ্গলে চলে গেছিলাম। এবং এই যে রোমহর্ষক বলবো, সেই রোমহর্ষক গল্পটা শুনতে শুনতে আমাদের অনেক রকম চিন্তাভাবনা আমাদের মাথায় আসছে, এবং সেই চিন্তাভাবনাগুলোকে আমরা যেটা করতে পারি, মানে বিশেষ করে তোমাকে বলছি বা তোমাদের সবাইকে বলছি, তোমরা যেটা করো 9903653992 তোমার সুগঠিত মতামত আমাদেরকে জানিয়ে দাও যে এই গল্পটা তোমার কেমন লাগলো। এটা তো গেল এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আর কী কী পদক্ষেপ নিলে আরও ভালো ভালো গল্প তোমার জন্য আমরা হাজির করতে পারি। সেই আমরা চাইছি যে তোমার কাছ থেকে এমন একটা গঠনমূলক বক্তব্য আসুক, যেটাকে কাজে লাগিয়ে আমরা আগামী দিনে আমাদের এই গল্প স্বল্পকে আরও উন্নতি করতে পারি। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে সেই বক্তব্যটাকে বেছে নেব যে বক্তব্যটা আমাদের সবচেয়ে বেশি সুগঠিত এবং সবচেয়ে বেশি পজিটিভ বলে মনে হবে, সে চলে যাবে আগামী মঙ্গলবার কুইজওয়ালার সেমিফাইনাল রাউন্ডে সরাসরি। তো এই অরিজিনাল গল্পটা তোমার জন্য ছিল আজকে সুমন্ত্র চট্টোপাধ্যায়ের বক্সার জঙ্গলে সেই রাত। আর যেটা বললাম তোমাকে, সেই সমস্ত কিছু তুমি জানিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে থাকো, নিজের নাম এবং লোকেশন অবশ্যই জানাবে, এবং আপাতত কিছু গানের মধ্যে দিয়ে অর্পণ রাজীব তোমাকে বিদায় বলবে। তো ব্যাক টু ব্যাক সেই গানগুলো আমরা আস্তে আস্তে শুনতে থাকি, আর তুমিও শুনতে থাকো 107 FM রেনবো। ও, আর একটা কথা, এই যে গল্পটা এখন বেজে গেল, এই গল্পটা কিন্তু আজ রাতেই কোনো একটা সময় আসবে বা আগামী,
1: হ্যাঁ আজকে রাতে যে গল্পটা আসবে সেটা হচ্ছে গত সপ্তাহে হয়েছে।
0: না, আমি আমাদের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে আকাশবাণী, সেখানেরটা বলছি আর কি।
1: ইয়েস, আকাশবাণী কলকাতার যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে এই গল্পটা আজ রাতেই চলে আসবে। আর যারা রেডিওতে শুনতে চান তারা কিন্তু এই গল্পটাই শুনতে পাবেন আগামী রোববার রাত 12টায়, মানে যখন সোমবারে পা দিতে চলেছি আমরা, সেই সময়ে বেসিক্যালি প্র্যাকটিক্যালি ওটা সোমবার হয়ে যায় থিওরিটিক্যালি, তো রাত 12টাতে আপনি শুনতে পাবেন এই গল্পটাই। যেমন আজ রাত 12টায় শুনবেন গত রোববারের যে গল্পটা আমরা শুনিয়েছিলাম সেইটা। সুতরাং শুনবার জন্য আমন্ত্রণ রইল, আর কয়েকটা গানের পর ফিরে আসছি আবার।

0: পেয়া আসবে কি আসবে না জানি না, কিন্তু বৃষ্টি আসছে। কোথায় আসছে? মালদা জেলায়। হ্যাঁ, আগামী দু তিন ঘন্টার মধ্যে সেখানে বৃষ্টি আসতে চলেছে এবং যার জন্য ইয়েলো ওয়ার্নিং দেওয়া হয়েছে, মানে হলুদ কার্ড দেখানো হয়ে গেছে। প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে মাঝারি বা একটু বেশি পরিমাণে হাওয়া টাওয়া দিয়ে অন্তত 30-40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সেখানে বৃষ্টি বৃষ্টি এসে পুরো এলাকাটাতে একেবারে ছত্রখান করে দেবে। কাল বৈশাখী নয়, আজ বৈশাখী হয়ে যাবে। সুতরাং যারা আশপাশে আছেন সেই তল্লাটে, তারা তৈরি থাকুন। এবার তৈরি কী করে থাকবেন? ছাতা মাথায় দেবেন না, দূর ছাতা বলে ছাতা উড়ে চলে যাবে। সুতরাং আপাতত মন দিয়ে যারা বাকিরা শুনতে থাকুন 107 FM রেইনবো, রয়েছে একটা অসাধারণ গান, অসাধারণ।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ি বলছে এই মুহূর্তে বেজে গেছে ঠিক 6:24 হয়ে 24 সেকেন্ড। 107 FM রেইনবোতে আমরা রয়েছি দুজন, আমি অর্পণ
2: আর আমি রাজীব।
1: আজকে এই পুরো ঘন্টাটা যখন 4 থেকে শুরু হয়েছে, 4 থেকে 5 পর্যন্ত আপনাদের ফাটাফাটি কয়েকটা গান শোনালাম, সেই সঙ্গে সঙ্গে দুর্দান্ত কিছু ইনফরমেশন দিলাম। খেয়াল আছে তো, আজকে মাদার্স ডে, সমস্ত মায়েদের উদ্দেশ্যে আমাদের অনেক অনেক ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সমস্ত কিছু রইল। তারপরে আমরা একটা দুর্দান্ত থ্রিলার শোনালাম, খেয়াল পড়ছে? এবং এটাও জানিয়ে দিলাম যে এই গল্পটা আপনি কিন্তু শুনতে পাবেন আজকে রাত্রিবেলাতে, যখন আমাদের আকাশবাণী কলকাতার ইউটিউব চ্যানেলে সেটা সম্প্রচারিত হবে, দেখা যাবে, এবং তারপর যখন ইচ্ছে সেটা দেখতে পারেন। এবং আপনাদের পছন্দের মানুষ যারা যারা গল্প শুনতে ভালোবাসেন, কিংবা যদি শুনতে নাও চায় জোর করে শোনাবেন, তাহলে কী হবে, শুনতে শুনতে তার ভালো লাগবে। গল্প তো আমাদের সবার বেসিক একটা ভালো লাগার জিনিস, সুতরাং সেটা আপনি তাদের সঙ্গে শেয়ার করতেই পারেন। তাছাড়াও যদি রেডিওতে শুনতে চান, তাহলে আগামী রবিবার রাত 12টাতে এই গল্পটা আপনি আবার শুনতে পারবেন। তাছাড়াও আপনি যদি আপনার ভালো লাগা বা মন্দ লাগা কোনো সাজেশন যদি থাকে এই গল্পগুলোকে নিয়ে, সেগুলো কিন্তু আমাদের জানাতে পারেন। ফোন নাম্বার হচ্ছে
2: 9903653992। আর এই মানে জানানোটা তোমাকে জানাতেই হবে, তার কারণ এর পেছনে একটা রহস্য লুকিয়ে রয়েছে। রহস্য তেমন কিছু না, রহস্য হচ্ছে আগে আমরা একটা প্রশ্ন করতাম, তোমাকে সঠিক উত্তর দিয়ে কুইজওয়ালা, মানে আগামী মঙ্গলবারের যে কুইজওয়ালা, তার সেমিফাইনাল রাউন্ডে যাওয়ার সুযোগ থাকতো। এখন যেরকম অর্পণ বললো যে তোমাকে একটা মন্তব্য করতে হবে, যে মন্তব্যটা আমাদের কাজে লাগবে, আমাদের গল্পটাকে নেক্সট লেভেলে বা ডেভেলপ করতে কাজে লাগবে, তো সেরকম একটা সুন্দর মন্তব্য বা যে আমাদের যদি কোথাও খামতি থাকে সেটাও তুমি জানাতে পারো 9903653992। এইটাতে পাঠিয়ে দাও নিজের নাম এবং লোকেশন সহ, মেসেজও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তো আমরা তোমাকে নির্বাচন করে নেব। তো সেটাই বলার, এই সাইকেলটা চলতে থাক, আর
1: সাইকেল চলে আমরা সাইকেল করে বাড়ির দিকে যেতে থাকি। শুনতে থাকো 107 FM রেইনবো। আপাতত অর্পণ বলছে টাটা,
2: আর রাজীবও বলছে বাই বাই। আর যেটা হয় সেটা হচ্ছে, যখন দুজনে আমরা এতক্ষণ একটা সুন্দর সম্পর্কের মধ্যে ছিলাম, সেই সম্পর্কটা কিসের সম্পর্ক জানো?
1: কিসের?
2: প্রেমের সম্পর্ক।
1: আহায়।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। 2019 ব্যাচের IAS আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের IAS

পরীক্ষার ওএমআর শিটও প্রকাশ করা হবে। টিভিকে প্রধান সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পর আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এক ভাষণে রাজ্যের মানুষের উদ্দেশ্যে তার সরকারের ওপর ভরসা রাখার আবেদন জানান। আসামে আজ প্রবীণ বিজেপি নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সর্বসম্মতিক্রমে বিজেপি ও এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন। গুয়াহাটির খানাপাড়ায় ভেটেরিনারি কলেজ ময়দানে আগামী মঙ্গলবার তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। আসানসোলের বস্তিন বাজার এলাকার ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে আজ থেকে আবারও নিত্য পুজো শুরু হয়। আসানসোল উত্তর কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় আজ বিজেপির জেলা সভাপতিকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেওয়ার মধ্য দিয়ে এই শুভ সূচনা করেন। উল্লেখ্য, স্থানীয়দের অভিযোগ, 13 বছর ধরে এক গভীর রাজনৈতিক চক্রান্তের কারণে এই মন্দিরে তালা ঝুলিয়ে দেওয়া হয়, যার ফলে বন্ধ হয়ে গিয়েছিল নিত্য পুজো ও ধর্মীয় আচার অনুষ্ঠান। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। আইন শৃঙ্খলা উন্নয়ন সহ রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল প্রশাসনিক বৈঠকে বসবেন। পরপর তিনটি বৈঠকে তিনি যোগ দেবেন বলে খবর। প্রথমে নবান্ন সংলগ্ন সভাঘরে সব দপ্তরের সচিবদের সঙ্গে তার বৈঠক হবে, এরপর সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সম্ভাব্য বন্যা এবং তাপপ্রবাহজনিত পরিস্থিতির মোকাবিলার ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন। যেকোনো রকম প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণহানি এড়াতে এবং সম্পত্তির ন্যূনতম ক্ষতি নিশ্চিত করার লক্ষ্যে নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করার সময় শ্রী শাহ

করণজোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের আবেদন আজ খারিজ করে দিয়েছে। আরও চারজনের জামিনের আবেদনের শুনানি হবে আগামীকাল। 2024-এ চিন্ময় কৃষ্ণ পুলিশ হেফাজতে থাকাকালীন চট্টগ্রাম আদালত চত্বরে হিংসাত্মক ঘটনায় আইনজীবী সৈফুল ইসলাম আলিফের মৃত্যু হয়। কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ ISL ফুটবলে মোহামেডান স্পোর্টিং 1-3 গোলে কেরালা ব্লাস্টার্সের কাছে পরাজিত হয়েছে। কেরালা ব্লাস্টার্সের পক্ষে ফ্রান্সিসকো ফেউলাসার ভিক্টর বার্টোমিউ MS শ্রীকুত্তান গোল করেছেন। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেছেন মহিতিশ রায়। ইস্টবেঙ্গল আগামীকাল ISL ফুটবলে পাঞ্জাব FC-র বিরুদ্ধে খেলবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধে 7:30। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক কাজকর্ম শুরু করবেন। নবান্নে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক সোমবারই। রাজ্যের আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একাধিক প্রশাসনিক বৈঠকের কর্মসূচি রয়েছে। নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করানোর জন্য তিন দিন বসছে বিধানসভা। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিধায়কদের শপথবাক্য পাঠ করানো হবে বলে খবর। তার আগে মঙ্গলবার নির্বাচিত হবেন অধ্যক্ষ প্রতীম। রাজ্যে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর কংগ্রেস এবং বামপন্থী দলগুলিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এক মঞ্চ থেকে লড়াইয়ের যে বার্তা দিয়েছেন, বিজেপি তার সমালোচনা করেছে। দলের রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা আজ সাংবাদিকদের বলেন, মমতা ব্যানার্জির সমর্থনে আর কোনো দলই এগিয়ে আসবে না। 2019 ব্যাচের IAS আধিকারিক পি প্রমোদ এবং 2020 ব্যাচের IAS অফিসার নবনীত মিত্তালকে মুখ্যমন্ত্রীর দপ্তরে যুগ্ম সচিব পদে নিয়োগ করা হয়েছে। বর্তমানে পি প্রমোদ অতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের যুগ্ম সচিব পদে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপি সরকারের জনকল্যাণমূলক নীতি রাজ্যে বিধানসভা নির্বাচনে দলের জয়ের পথ প্রশস্ত করেছে। বেঙ্গালুরুতে আজ এক অনুষ্ঠানে অংশ নিয়ে বাংলায় বিজেপির সাফল্যের কাহিনী দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে নেন তিনি। বাংলাদেশের একটি হাইকোর্ট আইনজীবী হত্যা মামলায় সনাতনী

0: প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস 5 উইকেটে লখনৌ সুপার জায়ান্টসকে হারিয়ে দিয়েছে। লখনৌ 20 ওভারে 8 উইকেটে 203 রান তোলে। রান তাড়া করতে নেমে চেন্নাই 5 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন। তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM রেইনবো, নস্টালজিক 90s, নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: Nostalgic 90s and Nostalgic 90s মানে উইকেন্ডের একদম শেষে, রোববারের রাত 9টা মানে 107 FM রেইনবো, আমরা একটু নস্টালজিয়ায় ভর করি. আর সেখানে যখন 90s থাকে তখন সবচেয়ে বড় কথা যেটা হয় সেটা হচ্ছে আমাদের বড় হয়ে ওঠার সময়ের কথা মনে পড়ে. আর আজ সৌমিক আর অরিজিৎ তোমার সঙ্গে নস্টালজিক 90s, এবং আজকে ডেটা তো ভীষণ স্পেশাল, মানে আজকে ডেটার সঙ্গে একটা অদ্ভুত রকমের দেখবো একটা শুরু হওয়া জুড়ে আছে. আমাদের প্রথম শব্দ, আমাদের একদম জন্মের পর আমরা যেটা প্রথম শব্দ উচ্চারণ করি মা, এবং যেটা যে কোনো মানে কি বলবো, যে কোনো পজিশন অফ লাইফে, যে কোনো সিচুয়েশন অফ লাইফে আমাদের কিন্তু এই শব্দটা বেরিয়েই আসে, যে মানে প্রচণ্ড আঘাত লাগলো, উফ মা, ঠিক আছে, হ্যাঁ পেরে গেছি, হ্যাঁ সেখানে একটা কোথায় না মানে অদ্ভুত রকম সব কিছুর মধ্যে না মা জুড়ে থাকে, আর মা মানেই যেখানে একটা শুরুর গল্প. তো আজকে সৌমিক আর অরিজিৎ তোমার জন্য নস্টালজিক নাইনটিসকে একটা অন্যরকমভাবে শুরু করতে চায়.
2: সত্যি তাই, তার কারণ হচ্ছে আজকে যখন আমরা এই প্রোগ্রাম নিয়ে প্ল্যানিংটা করছিলাম তখন আমরাও ভাবলাম যে মা শব্দটা যখন প্রথম যে কোনো সন্তান তার মুখ দিয়ে প্রথমবার করে, তো আজকের নাইনটিসটাও কেন আমরা সেই সব তারকাদের প্রথম সিনেমাগুলো নিয়ে কথা বলবো না, তাদের প্রথম কেরিয়ার সিনেমাগুলো নিয়ে কথা বলবো না, যেগুলো তাদের প্রথম ব্রেক থ্রু সিনেমা, প্রথম ডেবিউ সিনেমা, সেই সব সিনেমা, বিভিন্ন অ্যাক্টার, বিভিন্ন অ্যাক্ট্রেস, তোমার পছন্দের প্রচুর প্রচুর প্রচুর ভালো ভালো গান ঠিক রাত 12টা পর্যন্ত সৌমিক আর অরিজিৎ তোমাকে শোনাবে. হ্যাঁ, একটা কথা বলা, সেটা হচ্ছে তুমি তোমার পছন্দের গান আমাদের রিকোয়েস্ট করতে পারো 9903653992, কারণ আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমরা কিন্তু একদম বলতে পারবো না যে এটা রিকোয়েস্টের গানের অনুষ্ঠান নয়, আজকে আমাদের এরকম হাত পা বাঁধা, তাই তোমার যেটা শুনতে ইচ্ছা করবে সেই গানের নাম আর তোমার নাম আর শর্ট লোকেশন সব কিছু আমাদের লিখে কিন্তু 9903653992 পাঠিয়ে দাও.
1: এই যে ইচ্ছের কথা বললে, এই ইচ্ছেটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমাদের প্রথম দিকে ইচ্ছে থাকে না, আবার অনেক ক্ষেত্রে ইচ্ছে হয়। এই যেমন শাহরুখ খান নিজে উনি বলেছেন যে ওনার ফার্স্ট সিনেমা এবং লাস্ট সিনেমা উনি কখনো দেখবেন না, মানে ফার্স্ট সিনেমাও যেন দেখেননি, লাইক দিওয়ানা দেখেননি, রাইট, আর লাস্ট সিনেমা যেটা করবেন সেটা নাকি উনি দেখবেন না.
2: আচ্ছা,
1: তো এটা এটা ওনার বক্তব্য। তো শাহরুখ খান মানে আমাদের ইন্ডাস্ট্রি, আর সেই শাহরুখ খানের ফার্স্ট জার্নি কিন্তু দিওয়ানা দিয়ে, যদিও সেটা তার করার কথা ছিল না। প্রথম আমরা সেখানে সানি দেওয়ালকে, সানি দেওয়ালের কথা ভাবা হয়েছিল, এবং তারপর যেটা ভাবা হয়েছিল যে এইখানে আরমান কোহলির কথা ভাবা হয়েছিল, তো দুজনই কোনো না কোনোভাবে এদিক ওদিক হয়ে গিয়ে তারপরে কিন্তু বিষয়টা শাহরুখ খানের কাছেই আসে, আর বাকিটা জাস্ট হিস্ট্রি হয়ে যায়।
2: সত্যিই তাই, তার কারণ আমরা যখন শাহরুখ খানের একদম প্রথম দিকে সিনেমাগুলো দেখি তখন

0: তখন সত্যি তখন তখনকার এসআরকে আর এখনকার এসআরকের মধ্যে একটা হেল এন্ড হেভেন ডিফারেন্স, সেটা সমস্ত দিক থেকে ডিফারেন্স। হ্যাঁ, যেটা একই রকম রয়েছে সেটা হচ্ছে তার অভিনয়ের পারদর্শিতা, যেটা তখনও দিওয়ানা দেখেও আমরা ছোটবেলায় যেরকম মুগ্ধ হয়েছিলাম, এখন আমরা জওয়ান পাঠান এইসব দেখেও সেই একই রকমভাবে মুগ্ধ হয়ে যাই। এবং সেই সময় দাঁড়িয়ে মানে যেরকম সত্যি প্রথমে প্ল্যানিং করা হয়নি, তার কারণ একটা ডেবিউ অ্যাক্টর, তাকে প্রথমবার নেওয়া হবে কি হবে না এরকম একটা দ্বিধাতে তখন পরিচালকরা ভুগছিলেন। কিন্তু সিনেমাটার পর সিনেমাটা যে লেভেলের হিট হয়েছিল, সেখানে এতগুলো পুরস্কার সেই সিনেমা তাদের ঝুলিতে নিয়েছিল, সেটা গানের ক্ষেত্রে হতে পারে, সেটা নতুন নবীন অভিনেতা শাহরুখ খান, এই বিভাগেও কিন্তু শাহরুখ খান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন সেই বছরে। অর্থাৎ আমরা কথা বলছি 1992, কারণ বুঝতেই পারছো নস্টালজিক 90s মানেই সেই 90s গল্প, 90s গান। আর সেখানে শাহরুখ খানকে দিয়ে যদি আমরা প্রোগ্রাম না শুরু করতাম তাহলে এটা অপরাধ হতো, তাই?
1: আর এই কই না কই চাহিয়ে মানে 1992 দিওয়ানার যে সাউন্ড ট্র্যাক, সেটা কিন্তু বলা হয় যে 1992 সালে বেস্ট সেলার সাউন্ড ট্র্যাক ছিল দিওয়ানা। তো এই সমস্ত কিছু গেল দিওয়ানার জন্য। এইবার বাদ বাকি আর একজনের কথা আমরা বলবো, কিন্তু তার আগে তার সিনেমার ফার্স্ট গানটা আমরা শুনবো, সেটা তুমি আইডেন্টিফাই করো নিজের মনে যে এটা কার কথা বলছি, আর তারপর অবভিয়াসলি আমরা কিন্তু সেই মানুষটাকে নিয়ে কথা বলবো যে আমাদের অনেক ক্ষেত্রেই মন চুরি করে নিয়েছে।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নস্টালজিক নাইনটিজে সৌমিক আর অরিজিৎ তোমার সঙ্গে রয়েছে, এবং আমরা যেরকম তোমার সঙ্গে কথা বলছি, অর্থাৎ প্রথম সব কিছু নিয়ে, তোমার প্রথম সব কিছু নিয়ে, অর্থাৎ নাইনটিজের হিরো হিরোইনদের সব কিছু নিয়ে. তো এখন তোমায় যে গানটা শোনালাম, অর্থাৎ সেই বিখ্যাত সিনেমার মাইনে প্যার কিয়া সিনেমার দিল দিওয়ানা. হ্যাঁ, তবে এটা বলা দরকার যে সলমান খানের প্রথম সিনেমা যদি একদম আমরা বলি অরিজিৎ, ডেবিউ সিনেমা, সেক্ষেত্রে কিন্তু মেনে প্যার কিয়া বলা যায় না. তার কারণ হচ্ছে 1988-এ বেবি হো তো এসি বলে একটা সিনেমাতে, সেখানে সাপোর্টিং কাস্টে ছিলেন সলমান খান, যদিও সেটা খুব বেশি হিটও হয়নি, আর মানে সলমান খানকে আলাদা করে নজরেও আসেননি আর
2: কি, মানে অ্যাজ এ হিরো,
1: অ্যাজ এ হিরো. কিন্তু মেনে প্যার কিয়াতে সেই যে একবার সলমান খানকে আমরা দেখলাম, অর্থাৎ সলমান খান ভাইজানের ফ্যানরা, আমি এটা জানি না যে 1989-এ মানে যখন এই সিনেমা রিলিজ করেছে তখন সলমান খানকে ভাইজান বলা হতো কিনা,
2: না হয়তো হতো না. এবং এটা নিয়েই জাস্ট যেটা আমার মানে বলার, আমার একটা জিনিস পড়ে দারুণ লাগলো, তো আমি শেয়ার করি একটুখানি তোমার সঙ্গে, যে মেনে প্যার কিয়ার সেটে সলমান খান একদম নতুন, যতই হিরো হোক আর যাই হোক বস নতুন. এবং সেই সময় দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির মানে যারা ধরো টেকনিশিয়ানস ছিল সেই সময়, যারা সিনিয়র বা আদার্স যারা পার্সন থাকে সেটে, তারা কেউই সলমান খানকে একদম পছন্দ মানে কোনো পাত্তাই দিচ্ছিলেন না. ঠিক আছে, নতুন এসছে যেরকম হয়
1: যেরকম হয়,
2: পাত্তা দেওয়া হবে না. ইভেন আফটার শট সলমান খান ধরো বসার জন্য যদি চেয়ার খুঁজছে, সেই চেয়ারটা অব্দি কেউ এগিয়ে দেওয়ার নেই বা খুঁজে দেওয়ার নেই, তাকে নিজের চেয়ার নিজে খুঁজে নিতে হচ্ছে. তো দুদিন তিন দিন এইরকম সেটে ফিল করেছে সলমান খান. এবং তারপর সলমান খান কিন্তু পরিষ্কারভাবে ডিরেক্টরের কাছে গিয়ে একটা কথা বলেছিল যে আজকে এই যে চেয়ারটা আমাকে কেউ এগিয়ে দিচ্ছে না, আমাকে নিজের চেয়ার নিজেকে আনতে হচ্ছে, একদিন কিন্তু এই সলমান খানের জন্য চেয়ারটা অটোমেটিক্যালি চলে আসবে.
1: সত্যি তাই,
2: কনফিডেন্স,
1: এইটা কনফিডেন্স, এবং সত্যি চলে এসেছিল, হয়তো সেই সিনেমাটার পরই চলে এসেছিল. তার কারণ যেরকম অরিজিৎ বলল যে প্রথমে হয়তো ওনার জায়গা করার জন্য অনেকটা, এটা প্রত্যেককে করতে হয়, সে আজকে সলমান খান বলে হয়তো নয়, সিনেমার বাজেট ছিল, অর্থাৎ মেনে প্যার কিয়া সিনেমার কথা বলছি, বাজেট ছিল 1 কোটি টাকা, আর বক্স অফিস কালেকশন 1989-এ কত হয়েছিল জানো?
2: কত?
1: 45 কোটি টাকা.
2: মানে 44 কোটি টাকা একটা সিনেমা থেকে প্রফিট,
1: যেটা
2: ভাবা যায় না. এবং আরও একটা জিনিস,
1: ডেবিউ অ্যাক্টরের,
2: ডেবিউ অ্যাক্টরের কাছ থেকে, এবং এই ভাবা যায় না, তার সঙ্গে কনফিডেন্স, এই দুটো শব্দ আর একটা জায়গায় গিয়ে এক হয়ে যায় মেনে প্যার কিয়ার জন্য. কি জানো, সেটা হচ্ছে লতাজি এই সিনেমার তিনি যা যা গান গেয়েছিলেন, মানে ওনার যা সাউন্ড ট্র্যাকগুলো ছিল সেগুলো উনি একদিনে রেকর্ড করেছিলেন, কারণ তার পরের দিন ওনার কোনো একটা অ্যাব্রড শো ছিল.
1: আচ্ছা,
2: তো সো দ্যাট উনি একদিনের মধ্যে বলেছিলেন আমি সবকটা নামিয়ে দেবো. এটাই লতাজি, এটাই ভাবা যায় না, এটাই কনফিডেন্স. আর এই মেনে প্যার কিয়া কিন্তু শাহরুখ খানকে আজ ভাইজান করেছে. সো দ্যাট এখন আমরা যাব নেক্সট আরও একটা গানে, সেই গানটাও কিন্তু আরও একজনের শুরুয়াত. তো সেই জায়গা থেকে এই গানটা শোনা মানে আমাদের কলেজ লাইফের স্টার্ট, মানে অ্যাটলিস্ট আমার, সৌমিকের নয়। আর তারপর যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে মানে না, এই গানটা মোস্ট প্রবাবলি এইটা স্কুল, হ্যাঁ স্কুল, তো যাই

0: হোক, হ্যাঁ একজন মানুষকে, এটা স্কুল, এবং ওই যে নায়ক একটা গিটার নিয়ে যখন কলেজের সোশ্যালে এসে গানটা গাওয়া শুরু করলো, তখন এই গানটা সবাই, সুরে হোক বেসুরে হোক, স্টুডেন্টরা, ইয়াং জেনারেশন, সবাই বাড়িতে গিয়ে একবার না একবার গাইতই।
1: সত্যি তাই, এবং মানে এই গানটা এটা হয় না, এটা স্বপ্ন দেখার গান। এই গানটা কিন্তু প্রচুর ছেলে মেয়েকে সেই সময় কলেজ লাইফের বা স্কুল লাইফের স্বপ্ন দেখিয়েছিল। গানটা চটপট আমরা শুনি, তারপর চটপট ফিরে আসছি আরও এক অ্যাক্টারের নতুন সিনেমা, প্রথম সিনেমা নিয়ে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: '90s Gaming Zone, '90s Gaming Zone, '90s.

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. গেমিং জোনে তোমাকে একটা ভীষণ মানে ভীষণ চেনা ভীষণ পছন্দের একটা গানের তোমাকে প্রিলিউডটা শোনানো হলো। তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হবে যে গানটা কোন গান, আর সেই গানটা নামটা লিখে তোমার নাম আর শর্ট লোকেশন লিখে পাঠিয়ে দিও আমাদেরকে 9903657992 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে। আর এবার ওই পাপা কহতে হ্যায় এই যে একটা সিনেমা মানে কেমত সে কেমত তাক, আমির খানের ফার্স্ট সিনেমা, এবং সেখানে এই ফিল্মটা না জানো সৌমিক সেই সময় দাঁড়িয়ে একটা অদ্ভুত রকমের ক্যাম্পেইন হয়েছিল, অ্যাড ক্যাম্পেইন হয় তো, আচ্ছা সেই সময় তো কোনো ডিজিটাল মিডিয়াম নেই, সেখানে সমস্ত ওই হোর্ডিং প্রিন্ট মিডিয়া, তো সেখানে দাঁড়িয়ে সিনেমার কিচ্ছু লেখা হয়নি, ফাঁকা ফাঁকা হোর্ডিং এ জাস্ট লেখা ছিল হুই ইজ আমির খান, আস্ক দ্য গার্ল নেক্সট ডোর, এইটা ছিল ক্যাম্পেইনিং এর লাইন, এবং এটাই কেয়ামত সে কেয়ামত তককে হিট করেছিল, মানুষের মনে একটা অদ্ভুত রকমভাবে প্রশ্ন তুলে নিয়েছিল যে ভাই তাহলে সিনেমাটা কী হতে চলেছে।
1: সত্যিই তাই, তার কারণ হচ্ছে আমরা এই যে তিন খানের কথা বলি, প্রথমেই আজকে নাইনটিজে আমরা তিন খানের কথা বললাম, অর্থাৎ শাহরুখ খান, সলমান খান এবং আমির খান, এই এই তিন খানের প্রথম সিনেমার দিকে আমরা যখন তাকাই তখন আমার মনে আছে আমি কেয়ামত সে কেয়ামত তক প্রথম দেখিনি, আমি আমির খানের প্রথম সিনেমা দেখেছিলাম মেলা।
0: আচ্ছা
1: হ্যাঁ, তখন এরকমই একটা কোনো একবার রবিবার রাত্রে আমাদের তখন কেবল লাইন তো ছিল না, তখন ওই যে একটাই যে চ্যানেল ছিল, হ্যাঁ সেই চ্যানেলে রাত্রিবেলা দিত আর কি, সেই এই রকম টাইমে কিছু একটা শোটা ছিল আমার মনে নেই, কিন্তু আমার খুব ভালো লেগেছিল, মানে ওই ছোট বয়সে আমি মেলা দেখে তখন আমি আর ওই যে গানটা মেলা দিল কাতা
0: একদম,
1: হ্যাঁ তো মানে আমার ভীষণ ভালো লেগেছিল। তো এখন আমরা যখন তাকাই আর কি, মানে সেই সময়টা দাঁড়িয়ে সে মানে অদ্ভুত এটাই লাগে যে আজকে ধরো 1988 সালের কথা আমরা বলছি মোটামুটি, কায়ামসে কায়ামত তো সেই সময়ে দাঁড়িয়ে আমির খান একটা একটা কলেজ গোয়িং বয়, 2009 সালে
0: ও 1988,
1: হ্যাঁ
0: এই না ভাই আমার স্কুলও নয়, আমি সবেমাত্র পা দিয়েছি,
1: হ্যাঁ আমি আমি ওটাই বলছি কায়ামসে কায়ামত তো আমি দেখিনি, তো এবার
0: তুই আসিসনি,
1: আমি আসিনি, যাই হোক তো এবার আমি অনেকটা বড় হয়ে মেলা প্রথম দেখেছিলাম, হ্যাঁ খুব ভালো লেগেছিল, তো
0: এইটা আমি ভাবতাম যে আরেকটু পরের দিকে বোধ হয়, এটা 1988,
1: মানে এইবার অবাক আমার এটাই লাগে যে 2009 সালে যখন থ্রি ইডিয়টস রিলিজ করলো তখনও আমির খান একটা কলেজ গোয়িং বয়, মানে আমি বুঝতে পারি না এই এত টাইম স্পেন্ড, হ্যাঁ

0: মানে কি করে মেইনটেইন করে, এবং একবারও কিন্তু আমাদের 3D দেখে মনে হয় নি যে লোকটার কত বয়স।
1: হ্যাঁ, এবং লোকটা আদৌ যে কলেজ বয় নয় হ্যাঁ সেটাও বোঝা যায়নি। এবং সবচেয়ে বড় কথা, এই যে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে ধরো কথা বলছিলাম, তো সেই মার্কেটিং স্ট্র্যাটেজিতে আরও একটা বিষয় সেই সময় করা হয়েছিল, মানে কিয়ামত সে কিয়ামত তকের সময় 1988 ভাবা যায়, তখন 8টা টিকিট বলা হয়েছিল যে যদি কেউ একসঙ্গে কেনে তাকে দেওয়া হবে আমির খান আর জুহি চাওলার পোস্টার অ্যাবসলিউটলি ফ্রিতে। এবং সেইটা আরও কাজ করেছিল টিকিট বিক্রি হওয়ার জন্যে, মানে যে সুপারহিট করেছিল সেটা ওইটা আর একটা কাজ করেছিল। এবং এটা তো বলতেই হয় যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিল বেস্ট ফিল্মের জন্য 1988।
0: সত্যি মানে এই বলিউডের এই হিরোরা, এই সুপারস্টাররা তারা মানে প্রথম সিনেমাতেই তাদের অ্যাওয়ার্ড দিয়ে সিনেমা শুরু করছে, তাদের মানে ক্যারিয়ার শুরু করছে, মানে এইটাই অসাধারণ অসাধারণ। হ্যাটস অফ,
1: ট্রু। তো এবার একটু হ্যাটস অফ তোমাকে জানাতে হয়, যারা আমাদেরকে রিকোয়েস্ট করো, যারা আমাদের সঙ্গে সবসময় জুড়ে থাকো, তো আমাদেরকে এই মুহূর্তে কে রিকোয়েস্ট করেছে, কি রিকোয়েস্ট করেছে?
0: এই মুহূর্তে আমাদের রিকোয়েস্ট করেছে সুভাষ চক্রবর্তী, আমাদের রেগুলার লিসনার উত্তর বাওয়ালি থেকে, কহনা পেয়ারে সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে চান্সি দারে।
1: তাহলে সুভাষদের জন্য থাকলো চান্সি দারে।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ.
1: নাইনটিজ গেমিং জোন, নাইনটিজ গেমিং জোন.

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
0: আজকে গেমিং জোনের এই ফার্স্ট ইয়ারের গেমিং জোনে তোমাকে একটা ভীষণ চেনা গানের একটা প্রিলিউড পোর্শন রেখেছি। তো সেই গানটা কি সেটাকে আইডেন্টিফাই করো, আইডেন্টিফাই করে আমাদেরকে পাঠিয়ে দাও 9903657992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে উইথ ইয়োর নেম অ্যান্ড শর্ট লোকেশন।
2: সত্যি তাই, এবং এখন আমরা যে অ্যাক্টারের কথা বলবো সেই অ্যাক্টারের আমরা যদি টেকনিক্যালি একদম ধরি তাহলে হয়তো সেই অ্যাক্টার 90s থেকেই একদম আমরা 1990 সাল থেকে শুরু করেছে বা 1989 সাল থেকে শুরু করেছে এরকমটা কিন্তু নয়। টেকনিক্যালি তার কেরিয়ার শুরু হয়েছিল 1983 মানে একটু পিছোতে হবে আমাদের, কিন্তু কিছু করার নেই। তার কারণ হচ্ছে এই অ্যাক্টারকে আমরা তো বাদ দিতে পারবো না, মানে তিন খান তার পাশাপাশি আরও যে প্রচুর অ্যাক্টার ভালো ভালো বলিউডের যে সুপারস্টার সেই সময় ছিল তার মধ্যে ওয়ান অফ দেম সানি দেওয়াল।
0: অ্যাবসলিউটলি, এবং সানি দেওয়াল 1983 রাইট না, বেতাব
2: বেতাব,
0: এবং সেখানে কিন্তু তার উল্টো দিকের

0: যে নায়িকা অমৃতা, অমৃতারও কিন্তু ফার্স্ট সিনেমা ছিল, মানে দুজনেরই এটা ডেবিউ ছিল, এবং সেই সময়ে দুজন যখন কাজ করলো টানা, এবং এটা অবভিয়াসলি শেক্সপিয়ারের একটা গল্প থেকে নেওয়া, তো সেইখান থেকে, এবং এই সিনেমার মিউজিকের দায়িত্বে ছিলেন নান আদার দেন আর ডি বর্মন, সো দ্যাট সমস্ত কিছু মিলেমিশে বেতাব কিন্তু মানে বেশ চালিয়ে ব্যাট করেছিল
1: সত্যি তাই। এবং এই সিনেমার একটা ম্যাসিভ যে সাকসেস হয়েছিল তারপর কিন্তু, মানে এই যে একটা বলিউডে রিচ গার্ল ভার্সেস সিম্পল বয়, এই রোম্যান্টিক ফর্মুলা কিন্তু আবার নতুন করে ট্রেন্ড হতে শুরু করে দেয়। এবং সেই সময়তে দাঁড়িয়ে 1983 কথা যদি বলি, এত সুন্দর সুন্দর সিনেমায় মানে শুটিং লোকেশন ছিল, সেটা কাশ্মীরের বিভিন্ন জায়গায়, সেখানে পাহাড় নদী, মানে সেই সময়তে, কারণ সেই সময় তো মানুষের হাতে ফোন ছিল না, তো ওই সিনেমাই ভরসা, টিভি ভরসা, সেখানেই যা দেখাবে সেইটুকুই, এবং তার বাইরে মানে নায়ক নায়িকাকে খুব কাছ থেকে সব সময় যে দেখা যাবে এরকমটাও নয়।
0: অ্যাবসলিউট,
1: নিউজ পেপারে যেটুকু ছবি আসবে সেইটুকু, যেটুকু ইনফরমেশান পাওয়া যাবে ওই ধরো সারাদিনে তিনবার খবরে ওইটুকুই, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু সানি দেওয়াল নিজের একটা আলাদা জায়গা সেই প্রথম সিনেমা থেকেই শুরু করেছিলেন, এবং সবাই জানো সেই নাম বেতাব, এবং তার গানগুলোও কিন্তু সেই সময় দাঁড়িয়ে ভীষণ ভীষণ ভীষণ সুপারহিট হয়েছিল।
0: এবং কোথা দিয়ে আমরা প্রায় 42 মিনিট একটা শো করে ফেললাম বুঝতেই পারছি না, এখনো প্রায় অনেকটা সময় আছি তোমার সঙ্গে, প্রচুর আড্ডা হবে, প্রচুর গান শোনা হবে, প্রচুর এরকম ছোট ছোট গল্প থাকবে, সমস্ত কিছু নিয়েই তো আমাদের আজকের নস্টালজিক 90s শো মিকারুর জিতের সঙ্গে শুধুমাত্র 107 FM রেইনবোতে।

90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Gaming Zone. 90s Insta Choice. 90s

0: নস্টালজিক 90s এ
1: নস্টালজিক 90s এ
0: এখন তোমার রিকোয়েস্টের গান
2: প্রশান্ত কুন্তি জগৎবল্লভপুর থেকে শুনতে চেয়েছেন মন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে তিন আর তিন তানা।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, Nostalgic 90s.
1: নাইনটিজ গেমিং জোনে যারা যারা সঠিক উত্তর দিয়েছ তাদের নামের লিস্টটা অনেকটা বড়, আর তার মধ্যে আবার বেশ কিছুজন আছে যাদের থেকে একটু ভুলভাল উত্তর পেয়েছি। তো যাদের থেকে ভুলভাল উত্তর পেয়েছি সেই নামে যাচ্ছি না, যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা বলে দিই। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মেঘনা মল্লিক মহিষাদল, মধুমিতা ভট্টাচার্য আগরতলা থেকে, দক্ষিণ ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে প্রসেনজিৎ ভট্টাচার্য, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সোদপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, আভা হাওড়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, টলিগঞ্জ থেকে সুদীপ দাশগুপ্ত, শেখ আজাদুল মহেশতলা থেকে, এবং মহেশতলা থেকেই আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন বিজলি চক্রবর্তী। যদি কারোর নাম মিস হয়ে গিয়ে থাকে কোনো রকম, নো রাক নো ঢাক নো গুড়গুড় গুড়গুড়, অনলি যেটা হবে এখন সেটা হবে আপনার গানের মধ্যে এই সঠিক গানটা আমরা জাস্ট ইনজেক্ট করে দিচ্ছি, সো দ্যাট সঠিক গান নামটা আর বলছি না, জাস্ট শুনে নিন।

0: Night. তুমি শুনছো Nostalgic 90s.
1: Nostalgic 90s.
0: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
1: Nostalgic 90s.
2: নস্টালজিক 90s এ সৌমিক আর অর্জিত তোমার সঙ্গে 107 FM এর মতো দেখতে দেখতে আমরা 1 আওয়ার ক্রস করে গেছি আর এখনো আমরা কিন্তু আছি। মানে আজকের যে টপিকটা নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে বলিউড ইন্ডাস্ট্রিতে নায়ক নায়িকাদের প্রথম সিনেমা নিয়ে। যেহেতু আজকে মাদার্স ডে, তো সেই মাদার্স ডে মানেই তো একটা শুরুয়াত, তো সেই শুরুয়াতের গল্পই হবে। এবং সেই শুরুয়াতের সঙ্গে সঙ্গে সেটা যে শুধুমাত্র বলিউডে আটকে থাকবে তা নয়, আমরা আমাদের লাস্ট আওয়ারে মানে 11টা থেকে 12টার আওয়ারে কিন্তু পুরোপুরিভাবে চলে আসব আমাদের বাংলা গানের সফরে। এবং সেই বাংলা গানে কী কী গান প্রথম কার কোন অ্যালবাম প্রকাশ পেয়েছিল সেই নাইনটিজে, তার কোন গান হিট, সেই সমস্ত কিছু নিয়ে থাকবো। কিন্তু এখন আমরা একটু আগে এইটিজে ঘোরাঘুরি করছিলাম, এখন স্ট্রেট হয়ে আমরা চলে এসেছি 1995-এ।
3: এক্স্যাক্টলি 1995-এ, অর্থাৎ আমরা যখন সানি দেওয়ালের কথা বলেছি, আরেক ভাইয়ের কথা বলতে হবেই, অর্থাৎ ববি দেওয়াল। এবং ববি দেওয়ালের কথা বলতে গেলে এখন ববি দেওয়াল যেভাবে নিজেকে এখন মানে 2025-এ বলো বা 26-এ প্রেজেন্ট করেছে, আমরা সবাই জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম। মানে আমরা জামাল কুতু গানের সেই নাচ এবং মানে অসাধারণ। কিন্তু হ্যাঁ, প্রথম আমরা যদি ডেবিউ সিনেমার কথা বলি সেটা অ্যাজ এ চাইল্ড আর্টিস্ট হিসাবে কিন্তু হয়েছিল 1977-এ, এবং সিনেমার নাম ছিল হচ্ছে ধর্মভীর বলে একটা সিনেমা। কিন্তু অ্যাজ এ হিরো বা অ্যাজ এ লিডিং অ্যাক্টর বা যখন থেকে ববি দেওয়ালকে ববি দেওয়াল হিসেবে আর কি পরিচয় পাওয়া গেল আমাদের, সেটা হচ্ছে বরসাত। আর বরসাত মানেই সেই বিখ্যাত বিখ্যাত গান।
2: আর বরসাত মানেই হচ্ছে ববি দেওয়ালের প্রথম বেস্ট মেল অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়া, এবং তার সঙ্গে সঙ্গে বরসাত মানেই সেখানে কিন্তু টুইঙ্কল খান্নাকে পাওয়া, যিনি বেস্ট ফিমেল ডেবিউ ফর দ্য ফিল্ম।
3: সত্যি তাই। এবং সেই সময় দাঁড়িয়ে 1995-এর কথা যদি বলি, সেই সময় সিনেমাটার বাজেট ছিল এই 8.5 কোটির আশেপাশে, এবং বক্স অফিস কালেকশন 1995-এ হয়েছিল 34 কোটি টাকা।
2: এত কিছু বলার আর মানে এই সমস্ত কোটি শুনলে সৌমিক আর অরিজিৎ দুজনেরই মনে খুব কষ্ট হয়, কারণ দুজনেরই ব্যাংকের অবস্থাটা খুব চাপে আছে। তো চলো বরসাতের এই সাউন্ড ট্র্যাকটা তোমাকে শোনাই, আর তারপর ফিরছি আরও একবার তোমার আমার ভীষণ পছন্দের নস্টালজিক 90s।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s.
1: নাইনটিজ গেমিং জোন 90s গেমিং জোন 90s গেমিং জোন

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s

0: নস্টালজিক 90s এ
1: নস্টালজিক 90s এ
0: এখন তোমার রিকোয়েস্টের গান
2: দিল পরদেশি হো এই গানটা শুনতে চেয়েছে বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ ওনলি অন 107 FM রেইনবো. নস্টালজিক নাইনটিজ, নস্টালজিক নাইনটিজ. 1992,
1: একজন অভিনেতাকে অভিনয়ের জগতে, অভিনয়ের মাঠে জাস্ট খিলাড়ি করে তুলল।
2: সত্যি তাই, বুঝতেই পারছো আমরা কার কথা বলছি। হি ইজ নান আদার দেন অক্ষয় কুমার। অক্ষয় কুমার, সেই অক্ষয় কুমার যার সেই বিখ্যাত হাসি, যে যা দেখে মানে অদ্ভুত একটা, মানে আমরা যারা অডিয়েন্সরা অক্ষয় কুমারের সিনেমা দেখতাম, তারা অদ্ভুত একটা দেখেই একটা হাসি পাবে ওটা ব্যাপার ছিল আর কি।
1: এবং এই সিনেমা যে অক্ষয় কুমারের শুধু ফার্স্ট ম্যাসিভ হিট বলবো বা ডেবিউ বলবো সেটা নয়, তার সঙ্গে সঙ্গে আরও একটা প্রোডাকশন হাউস কিন্তু ডেবিউ করেছিল এই সিনেমাটায়, যার নাম আমরা ভীষণ রকমভাবে পরিচিত সেই সময় দাঁড়িয়ে, মিউজিক লেভেল কোম্পানি ভেনাস। তাদেরও কিন্তু এটা ফার্স্ট ছিল, এবং তারপর এত তারা এটা পপুলার হয়ে গেছিল, এত হিট হয়েছিল সমস্ত কিছু নিয়ে, তারা তারপর আরো ছখানা প্রোডাকশন করেছিল, এবং তার মধ্যে অবভিয়াসলি কিন্তু বাজিগারে রয়েছে।
2: সত্যি তাই। তবে হ্যাঁ, এটা কথা বলতেই হয় যে অক্ষয় কুমারের একদম ফার্স্ট ডেবিউ সিনেমা যদি বলি, সেক্ষেত্রে সৌগন্ধ বলে একটা সিনেমা 1991 রিলিজ করেছিল, কিন্তু সেখানে অক্ষয় কুমার লিডিং কোনো চরিত্রেও ছিলেন না, বা খুব বেশি হিটও হয়নি, বা খুব বেশি বাংলায় বলতে গেলে নজর কাড়েননি। কিন্তু খিলাড়ি হচ্ছে এমন একটা সিনেমা যা এটুকু বলাই যায় যে অক্ষয় কুমারকে অক্ষয় কুমার বানিয়েছে খিলাড়ি। তার কারণ, তারপরে আমরা বলিউডে দেখেছি যে খিলাড়ি মানে একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে গেছে, এবং সেই ফ্র্যাঞ্চাইজি পরে একের পরে মে খিলাড়ি, তু আনারি, সবসে বড়া খিলাড়ি, ইন্টারন্যাশনাল খিলাড়ি, মানে একটা পুরো ফ্র্যাঞ্চাইজি তৈরি হয়ে যায়।
1: অ্যাবসলিউটলি। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজি হয়তো এভাবে হতোই না, কারণ অক্ষয় কুমারের ঠিক আগে রণিত রায় কিন্তু একদম প্রায় 99% ফাইনালাইজ হয়ে গেছিল যে তিনি এই রোলটা করবেন, কিন্তু লাস্টে ওই যার ভাগ্যে যেটা থাকে আর কি, অক্ষয় কুমারই আমাদের খিলাড়ি হয়ে গেল।
2: সত্যি তাই। এবং অক্ষয় কুমারের একটা মার্শাল আর্টস এর ব্যাকগ্রাউন্ড থাকার জন্য মানে প্রচুর স্টান্ট কিন্তু অক্ষয় কুমার নিজেই করেছিলেন। অনেক সময় দেখা যায় যে অন্য কেউ করে দিচ্ছে আর কি স্টান্টম্যানদের সাহায্যে, সেটা পরে ক্যামেরার কাজে ব্যাপারটা এইসব অ্যাকশন সিকোয়েন্সগুলো করে থাকেন আর কি, এগুলো সিনেমায় হয়ে থাকে। কিন্তু এই পার্টিকুলার খিলাড়ি সিনেমায় ম্যাক্সিমাম কিন্তু অ্যাকশন যে স্টান্টগুলো ছিল সেগুলো অক্ষয় কুমার নিজেই করেছিলেন, এবং তার কারণ তার ওই মার্শাল আর্টের ব্যাকগ্রাউন্ড আর কি।
1: ট্রু, মানে কতবার হাত ঘুরে এই রোলটা এসেছে ভাবা অক্ষয় কুমারের কাছে। প্রথম কিন্তু ফার্স্ট ভাবা হয়েছিল আরবাজ খানের কথা।
2: হ্যাঁ
1: হ্যাঁ, মানে এতবার হাত ঘুরে সেটাই খিলাড়িকে খিলাড়ি করে দিল। তো চলো, খিলাড়ি থেকেই তোমার জন্য এই সাউন্ডট্র্যাকটা থাকলো, আর তারপর সৌমিক আর অরিজিৎ ফিরছে। তোমার রিকোয়েস্টের গান যদি থাকে সেটা আমরা দেখে নিচ্ছি, তার সঙ্গে সঙ্গে কিন্তু গেমিং জোনে একটা ভীষণ চেনা গানের প্রিলিউড পোর্শন শোনানো হয়েছে, তার উত্তর তোমার থেকে চাইছি। আর আমাদের একটু পরে অবভিয়াসলি তিনেককে তিন, সেটাও আমরা রাখবো। তো সমস্ত কিছু নিয়ে আমরা ফিরছি তোমার কাছে নস্টালজিক নাইটসে অনলি অন 107 FM রেইনবো। তার আগে খিলাড়ি থেকে এই সাউন্ডট্র্যাকটা থাকলো তোমার জন্য।

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s

0: করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ।
1: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s.
2: নস্টালজিক নাইনটিজে এখন তোমাকে যার কথা বলবো বা যে সিনেমার কথা বলবো, তুমি এখন যদি দাঁড়িয়ে থাকো তাহলে তোমায় রিকোয়েস্ট করবো প্লিজ একটু বসে পড়ো। তার কারণ ঠিক এক্স্যাক্টলি এইটাই হয়েছিল, কারণ 2000 সালে এই কহনা পেয়ারে রিলিজ করার পর মানে ঋত্বিক রোশনকে দেখে মানে পুরো ভারতবর্ষে একটা ওই ঋত্বিক ফিভারে আক্রান্ত হয়ে গেছিলো মোটামুটি সবাই। এবং প্রথম তার ওই ওই একটুখানি ওই ছটা আঙুল দেখা বা ওই একটা ওই গ্রিক গড লুক, ওই চোখ, হ্যাঁ, এই দেখে মোটামুটি ফিদা। এবং তারপর মানে ঋত্বিক রোশনের ওই ডান্স স্টেপ, এই সব দেখে যে কত ম্যারেজ প্রপোজাল এসেছিল মানে রাকেশ রোশনের, বোধহয় ওই কারণেই মাথায় চুল উঠেছিল জানি না।
3: এবং সবচেয়ে বড় কথা, সেই সময় মানে কহনা পেয়ার হ্যায় তোমার শুটিং এর যে জোনগুলোকে চুজ করা হয়েছিল সেগুলো সমস্ত মানে একটা অদ্ভুত রকমের সুন্দর লাগছিল। আর যত দিন যাচ্ছিল মানে ধরো 90s এর একদম শেষের ওই সময়, এটা তো যেহেতু 2000-এর, ওই সময় না একটা অদ্ভুত রকমের ক্যামেরার চেঞ্জেস কিন্তু দেখতে পেয়েছিলাম। মানে ছবিগুলো সেই সময় মানে 2000-এর তুলনায় একটা ঝাঁচকচকে ছবি দেখেছি, ওই রকম ব্লু সি ব্লু স্কাই একদম ওই কালারটা, তার সঙ্গে মানে ওই রকম সি সাইডে গান আর আমিশা প্যাটেল কে অসাধারণ লেগেছিল। আর তার সঙ্গে সঙ্গে যেটা হয়েছিল, আমার স্টিল মনে আছে, দেখো কহনা পেয়ারা নিয়ে এখন নতুন করে তো বলার কিছু নেই, যেটা বলার সেটা হচ্ছে আমাদের যে ছোট ছোট ফিলিংস গুলো। মানে আমার এখনো মনে হচ্ছে এটা বোধহয় পুজোর একটু আগে রিলিজ করেছিল বা একটু আগে, যাই হোক, সেবারের পুজোয় এমন কোন প্যান্ডেল ছিল না যেখানে এই গানটা বাজেনি, মানে কহনা পেয়ারার সাউন্ড ট্র্যাক বাজেনি। আর যেটা সবচেয়ে মজার হচ্ছিল, দুটো তিনটে পাড়ার ওই চোঙের যুদ্ধ চলছিল, কহনা পেয়ারা হয় যে এ ও ট্র্যাকটা চালাচ্ছে তো ও আর একটা ট্র্যাক চালাচ্ছে, এটা অদ্ভুত রকমের ব্যাপার ছিল।
2: এবং আমার আরো বেশ কিছু ইন্টারেস্টিং বলার আছে, যেটা হচ্ছে যে আমাদের যেটা হয়েছিল না, মানে ধরো সিনেমাটার আগের দিন দেখা হয়েছে, পরের দিন স্কুলে গিয়ে রোহিতিক রাজ আর রাজি রোহিত কিনা এই নিয়ে একটা ঝামেলা, ইভেন এরকম দুটো দলের ভাগ হয়ে গেছিল। কেউ বলছে যে আমার মানে কহনা পেয়ারাতে রোহিতকে বেশি ভালো লেগেছে যার একটু হালকা হালকা দাড়ি আছে, আর কেউ বলছে আমার রাজকে বেশি ভালো লেগেছে যার একটা ওই প্রথম রিমলেস চশমা পরা একজন হিরোকে দেখা গেছে। তো এই নিয়ে না দুটো দলের মধ্যে একটা রেষারেষি হচ্ছিল, এ বলছে না আমার রোহিতই ভালো, ও বলছে না রাজই ভালো, এবং কেউ বলছে আরে রোহিতই তো রাজ। এই সব নিয়ে একটা মানে সেই সময়তে খুব খুব মানে মনে আর কি জায়গা করে নিয়েছিল এই কহনা পেয়ারে।
3: অ্যাবসলিউটলি। আর সেই মনে জায়গা করা সিনেমা কহনা পেয়ারাকে আমরা রাখবো না, যেখানে আমরা শুরুয়াত নিয়ে কথা বলছি, তাহলে তো ঋত্বিক রোশনের শুরুয়াত নিয়েই আমরা কথা বলতে পারবো না, আর ঋত্বিক রোশনকে বাদ দিয়ে কি করে 90s থেকে। সো দ্যাট তোমার জন্য থাকলো কহনা পেয়ারা, আমার মনে হয় এটা আমাদের মানে একদম টাইটেল ট্র্যাক,
2: একদম টাইটেল ট্র্যাক। এবং তার সঙ্গে আর একটা কথা, এই কহনা পেয়ারে তো আমরা এখন প্লে করবোই, তার সঙ্গে এই যে কহনা পেয়ারে এত হিট হয়েছিল এটা

0: মনে আছে জানুয়ারি 2000 সালে রিলিজ করেছিল, তারপরে সেপ্টেম্বরে রিলিজ করেছিল ফিজা।
1: জানুয়ারিতেই করেছিল না?
0: হ্যাঁ হ্যাঁ, জানুয়ারি 2000 সাল। 2000 সালে ফিজা এবং মিশন কাশ্মীর, মানে ঋত্বিক রোশনের একই বছরে প্রথম তিনটে সিনেমা।
1: অ্যাবসলিউটলি। এবং মিশন কাশ্মীর আই হোপ সো বোধহয় অগস্টে রিলিজ করেছিল, কারণ মিশন কাশ্মীরের সঙ্গে তোমার রিলিজ করেছিল বোধহয় মহব্বতে একই ডেটে, এরকম একটা কিছু হয়েছিল। এই নিয়ে হই হই রই রই কাণ্ড, কোনটা হবে কি না হবে। মিশন কাশ্মীর ভীষণ পছন্দ। যাই হোক, তোমার জন্য থাকলো কাহনা পেহরায়ের এই টাইটেল ট্র্যাকটা। ফিরছি একটুখানি সময় বেশি, কারণ সেই সময়ের গানের লেন্থ তো আর ওই 30 সেকেন্ডে বা 2 মিনিট 2.5 মিনিট এসে আটকে থাকতো না। সেই গান কি যে জাদু ছিল, যে ম্যাজিকের জন্য আজও 2026 দাঁড়িয়ে কোথা দিয়ে 5-6 মিনিট চলে যায় কিছু বুঝতেই পারি না। মনে হয় যে বাবা গানটা শেষ হয়ে গেল। তো সেই গানটাই থাকলো তোমার জন্য। ফিরছি ঠিক তারপর, তোমারই পছন্দের নস্টালজিক 90s। যায়

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903653992 তে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s gaming zone, 90s gaming zone, 90s gaming zone, 90s insta choice, 90s

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে, আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক নাইনটিজ। নস্টালজিক। FM Rainbow Tea.

0: তুমি শুনছো নস্টালজিক নাইনটিজ, একটা গানের ইন্টারলুড পোর্শনটা তোমাকে শোনালাম। গানটা আইডেন্টিফাই করো আর তোমার নাম আর শর্ট লোকেশন সহ পাঠিয়ে দাও আমাদেরকে 9903655992 টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ করে।
1: 90s gaming zone 90s gaming zone 90s gaming zone 90s insta choice 90s

করুন আপনার পছন্দের গান ইনস্টাগ্রামে আর শুনতে থাকুন নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ নস্টালজিক নাইনটিজ এফএম রেনবোতে

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: গেমিং জোনের সঠিক উত্তর মানে এত চেনা একটা গান ছিল যার প্রেলুড, তার সঠিক উত্তর যারা যারা দিয়েছেন সেটা শুনে নি, তারপর তো গানটা চালাচ্ছি। শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, জগৎবল্লভপুর থেকে প্রশান্ত, প্রিয়াঙ্কা চক্রবর্তী ফ্রম কেষ্টপুর, অভিষেক ঘোষ লেকটাউন, সুদীপ দাশগুপ্ত টলিগঞ্জ, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা আগরতলা, সময়িতা সোনারপুর থেকে, ডোমজুর থেকে বিশ্বজিৎ নস্কর, ভবানীপুর থেকে তন্ময়, রমা দত্ত ফ্রম বেলতলা রোড, অরিন্দম ফ্রম বাঘাযতীন, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর এবং রীতা শ্রীমানী বেহালা। আর যদি কারোর নাম মিস করে থাকে ওই একই কথা, নো রাগ নো ঝগড়া নো ঝাঁটি, আপনার জন্য থাকলো তুহিরে। আর তুহিরের পর আমরা ফিরছি ইনস্টা চয়েসে রেজাল্টটা নিয়ে, কারণ তুমি জানোই যে ইনস্টা চয়েসে আমাদের যে রোববারে যখন আমরা নস্টালজিক নাইনটিসে আসি সেদিন সকাল থেকে ইনস্টা চয়েস মানে আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেনবো কলকাতা, তার স্টোরি সেকশনে দুটো গানের মধ্যে একটা যুদ্ধ চলে,
2: হাড্ডাহাড্ডি
1: লড়াই চলে এবং চলছেও রাদার, এবং দুটো গানই ভীষণ পছন্দের গান আমাদেরও। তো সেই দুটো গান তোমার জন্য থাকলো, মানে থাকবে আর কি। কোন গানটাকে তুমি সং টুতে রেখেছো, নাম্বার টুতে রেখেছো, আর কোন গানটাকে তুমি নাম্বার ওয়ানে রেখেছো সেটাও শুনবো, কিন্তু তার আগে অবভিয়াসলি তোমার জন্য তো তুই রেখে রাখতেই হবে।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: 90s Insta Choice, 90s Insta Choice.
2: 90s Insta Choice অর্থাৎ আমাদের অফিশিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা। সেখানে দুটো গান স্টোরিতে দেওয়া ছিল, আঁখোসে তুনে ক্যা কেহে দিয়া এবং টিপ টিপ বর্ষা পানি। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা আমরা বলছি, ভোটিংয়ের কথা আমরা বলছি, তো আজকে আমাদের রানার আপ হয়েছে হচ্ছে টিপ টিপ বর্ষা পানি,
3: 46% অফ ভোট। তাহলে সং নাম্বার 2 তে থাকলো টিপ টিপ বর্ষা পানি, আর তারপর তুমি সহজ অঙ্কটা করে নাও, বাকি কত শতাংশ পড়ে রইল সেটা যাবে সং নাম্বার 1 এ আঁখোসে তুনে। ব্যাক টু ব্যাক এই দুটো গান থাকলো তোমার জন্য ইনসে চয়েস রাউন্ডে। সং নাম্বার 2

0: 90s Insta Choice. 90s Insta Choice.
1: Song number

0: 90s Gaming Zone.
1: 90s Gaming Zone. 90s Gaming Zone.
2: তুমি শুনছো Nostalgic 90s.
3: Nostalgic 90s.
2: Only on 107 FM Rainbow. Nostalgic 90s.
3: Nostalgic 90s.
0: বাংলা গানের 90s.
1: বাংলা গানের 90s. বাংলা গানের 90s.
4: এবার সৌমিকা রচিত নস্টালজিক 90s একটুখানি বাংলা গানে এলো, কারণ বাংলা গানে 90s-এ যদি আমরা না আসি তাহলে 90s-টাকে পুরোটা ধরা হয় না। এবং যেহেতু আমরা ফার্স্ট অ্যাটেম্পটগুলোকে দেখছি, কারো ডেবিউ ফিল্ম ধরছি, সেক্ষেত্রে আমরা ডেবিউ অ্যালবামই বা নয় কেন, তাই না? তো সেই ডেবিউ অ্যালবামের ক্ষেত্রে আমরা বাংলা গান সেই সময় মোড় ঘোরানো যদি বলতে হয় তাহলে সবার আগে ওই তিনটে নাম আসে, সেটা হচ্ছে সেই সময়ের সুমন চট্টোপাধ্যায়, কবির সুমন, তার সঙ্গে নচিকেতা এবং তার সঙ্গে অঞ্জন দত্ত।
5: সত্যি,
4: তারপর আস্তে আস্তে ব্যান্ড মুভমেন্টগুলো আছে এবং তার আগে অবভিয়াসলি মহিনের ঘোড়াগুলি আছে। তো আমরা একটুখানি আজকে যদি অ্যালবামের কথায় যাই এবং বাংলা আধুনিক গানের অ্যালবাম সেই সময়, তো যে লোকটার কথা সবার আগে মনে পড়ে সেটা অবভিয়াসলি সুমন চ্যাটার্জি, কারণ ওই সময় ওই রকম ডেনিম ব্লু জিন্স আর তার সঙ্গে একটা শার্ট, গলায় গিটার নিয়ে রবীন্দ্রসদনের মঞ্চে স্পটলাইটে একা দাঁড়িয়ে শো করছে, গোটা রবীন্দ্রসদনটা ভর্তি। হ্যাঁ, সবাই এক কথায় বলছে তোমাকে চাই, এটা বোধ হয় সুমনদা সেই সময় করে দেখাতে পেরেছিলেন।
5: সত্যিই তাই, তার কারণ হচ্ছে সেই সময় অত সাহস অন্যান্য মানে ইন্ডিপেন্ডেন্ট সিঙ্গার সংরাইটারের হয়তো ছিল না, তার কারণ সেই সময় এই ইন্ডিপেন্ডেন্ট একটা কেউ গান গাইবে, একটা শুধু হাতে গিটার নিয়ে বা সঙ্গে একটা কিবোর্ড বাজবে, তাতে একটা শুধু গান হবে এবং এমন গান যে গানের কথা শুনলে মনে হবে যে এ তো আমারই কথা বলছে, এ তো আমার জীবনের কথা বলছে। তো সেই সাহস কিন্তু প্রথম বলা যায় কবির সুমন, অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে সুমন চট্টোপাধ্যায় দেখিয়েছিলেন। এবং তারপর থেকে মানে গানগুলো রিলিজ হওয়ার পর থেকে এত হিট হয়েছিল, এত হিট হয়েছিল, সেটা পাড়ার মোড়ে মোড়ে শোনা যেত, রেডিওতে তো প্রচণ্ডভাবে শোনা যেত, এবং বাঙালির কানে হেডফোন যখন সেই সময় থাকতো, সেই সময় এই প্রথমত কেন আমি শেষ পর্যন্ত যে তোমাকে চাই সেটা কিন্তু সুমন চট্টোপাধ্যায় প্রমাণ করে দিয়েছিলেন।

0: 90s Gaming Zone. 90s Gaming Zone. তুমি শুনছ Nostalgic 90s. Nostalgic 90s. Only on 107 FM Rainbow. Nostalgic 90s. Nostalgic 90s. বাংলা গানের 90s. বাংলা গানের 90s.
1: লাগানো 90s-এ আমরা আরও একজনের নাম তো করতেই হবে, অবভিয়াসলি সেই সময় নচিকেতা চক্রবর্তী। আর নচিকেতা চক্রবর্তীর সেই সময় প্রথম অ্যালবাম এই বেশ ভালো আছে, এবং এই বেশ ভালো আছে সেই ব্যানারা না ভুলতে পারার অদ্ভুত রকমের মিষ্টি সুন্দর গান, এবং ওই যে তোমাকে চাই, তারপরই সেই প্রথম প্রেম, এবং প্রথম প্রেম বলতেই নীলাঞ্জনার কথা আসে, সেটাই বা ভুলে কী করে।
2: সত্যিই তাই, তার কারণ হচ্ছে নচিকেতা চক্রবর্তীর এই গান শুনে প্রাইমারিলি একটু মনে হতেই পারে যে হ্যাঁ, এটা বোধহয় একদম মানে কোর প্রেমের গান, কিন্তু এর মধ্যে যে আরও একজন একটা মিডল ক্লাস জীবনের বাস্তবতা, তারপর নস্টালজিয়া, অনেকটা দুঃখ কষ্ট সব মিলিয়ে কিন্তু নচিকেতা চক্রবর্তী এখনও যেরকম মঞ্চ কাঁপায়, সেই সময় দাঁড়িয়েও এই গানে কিন্তু মঞ্চ কাঁপিয়েছিলেন। সেই গান, সেই প্রথম প্রেম আমাদের সবার, নীলাঞ্জনা, শুধুমাত্র তোমার।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s, only on 107 FM Rainbow. Nostalgic 90s, nostalgic 90s.
1: Bangla ganer 90s,
2: Bangla ganer 90s,
3: Bangla ganer 90s.
4: Nineties gaming zone,
5: nineties gaming zone.
6: গেমিং জোনের যে সঠিক উত্তর, সেই সঠিক উত্তরটা তোমাকে জানাই, মানে সঠিক উত্তর তো গানে গানে জানাবো, আর যেটা জানানোর যে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নামটা, শ্রিয়া মুখার্জি ফ্রম বেহালা, আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে, সোনালি কালীঘাট দমদম ক্যান্টনমেন্ট থেকে, সোমনাথ ঘোষ, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল, বিজলি চক্রবর্তী মহেশতলা, রাজীব কুমার ভূঁইয়া কেরালা, আভা হাওড়া থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসাত, রীতা শ্রীমানী বেহালা এবং কৃষ্ণেন্দু হালদার দক্ষিণ চব্বিশ পরগনার রাইট অ্যান্ড সিরিজ বেলাবোস।

0: নস্টালজিক 90s এ নস্টালজিক 90s এ এখন তোমার রিকোয়েস্টের গান
1: টলিগঞ্জ থেকে সুদীপ রাহা শুনতে চেয়েছেন পরশ পাথর অ্যালবামের, মানে পরশ পাথরের ইচ্ছে ডানা। শুনে চটপট সৌমিকা অরিজিৎ নস্টালজিক 90s এ ফিরছি।

0: তুমি শুনছো নস্টালজিক 90s, নস্টালজিক 90s only on 107 FM Rainbow. নস্টালজিক 90s, নস্টালজিক 90s. বাংলা গানের 90s, বাংলা গানের 90s.
1: কিছু কিছু সময় এরকম হয় যখন মানে লিসেনারের মানে রিকোয়েস্ট আর আমাদের চয়েস একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক যেরকম এই পরশ পাথরের গানটা জমায় শোনালাম ইচ্ছে ডানা, যেটা অলরেডি আমাদের লিস্টে ছিল এবং একজন রিকোয়েস্ট করে শুনতেও চেয়েছিল। তো যাই হোক, আমরা বাংলা গানের 90s-এ যখন কথা বলছি এবং নস্টালজিক 90s-এর আজকে সৌমিক আর অরিজিতের হাতে

0: এখন একদম সময় কম আছে। শেষে আমরা সেই গানের কথা বলবো, সেই ভদ্রলোকের কথা বলবো। এটুকু হলফ করে বলতে পারি আজকে 2026 দাঁড়িয়েও যদি কারোর ব্রেকআপ হয় না, প্রথম যে গানটা সেই ছেলেটি বা মেয়েটি শুনবে একটা অন্ধকার ঘরের মধ্যে রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে, সেই গানটার নাম একলা ঘর, আর সেই ভদ্রলোকের নাম রূপম ইসলাম।
1: ট্রু, ভীষণ রকম ট্রু। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে একটা ব্যান্ড মুভমেন্ট, এবং সেটা লেট নাইনটিজ, তারপর একদম 2000-এর শুরু, সেখান থেকে না এই যে বাংলা গান আরও একবার নতুন করে স্বাবলম্বী হওয়া, সেটা বোধ হয় সত্যি সত্যি এই কয়েকটা গান, এই কয়েকটা অ্যালবাম আজ পর্যন্ত আমাদেরকে একদম একটা অন্য জায়গায় পৌঁছে দেয়। আর নাইনটিজ মানেই সেখানে নস্টালজিয়া থাকবে, আর তাই আমাদের নস্টালজিক নাইনটিজ। আজকে সত্যি আর সময় নেই, সেই একলা ঘরে হয়তো আমাদেরও ফেরার পালা, আর তোমার কানে সেই একলা ঘর আমার দেশ। আজকের মতো সৌমিকার উর্জিত তোমাকে বলছে টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট,
0: গুড নাইট।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: বন্ধুরা, গভীর রাতে আপনাদের সাথে গল্প শোনাতে চলে এসেছি আমি সোহম। হ্যাঁ, আপনারা টিউন করেছেন 107 FM রেইনবো, আর এখন সময় গল্প স্বল্পের। ইয়েস, গল্প স্বল্প এই অনুষ্ঠানটা সম্পর্কে আপনাদের আমি আর নতুন করে কি বলবো, কারণ এটা অন্যতম একটি জনপ্রিয় অনুষ্ঠান 107 FM রেইনবোর, এবং যে কোনো অনুষ্ঠানের সঙ্গে একদম রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। হ্যাঁ, জনপ্রিয়তার দিক থেকে গল্প স্বল্প ক্রমশ মানুষের কাছে আরও আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে, তাই তো বন্ধুরা? হ্যাঁ, আর গল্প স্বল্পের সঙ্গে আরেকটি অনুষ্ঠানের সংযোগ রয়েছে, সেটি হলো কুইজওয়ালা। মঙ্গলবারের অনুষ্ঠান কুইজওয়ালা রাত 9টায় হয় 107 FM রেইনবো। এই অনুষ্ঠানে যোগদান তো আপনি করতেই পারেন, কিন্তু একটু যদি এগিয়ে থাকতে চান, মানে শুধু যোগদান করলেই হবে না, জেতার ক্ষেত্রে যদি একটু এগিয়ে থাকতে চান, তাহলে কী করতে হবে? আজকের এই গল্প স্বল্প, হ্যাঁ মানে আজকের গল্প স্বল্প যে গল্পটি আমি শোনাবো, সে গল্পটি আপনার কেমন লাগলো, মানে ভালো লাগলে কেন ভালো লাগলো, আর যদি ভালো জায়গায় কোনোভাবে মন্দ লেগে থাকে, তাহলে সেই মন্দটা কেন লাগলো, সেটাও কেন লাগলো, সেটা কিন্তু একটু আমাকে জানিয়ে দিতে হবে। সেটা কোথায় জানাবেন? না, আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9903659299, 9903659299, এখানে আপনি SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হ্যাঁ, এটা আমাদের অফিসিয়াল 107 FM রেইনবো নাম্বার, SMS করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, যেভাবে খুশি আপনি আপনার মনের কথা ব্যক্ত করে দিন। হ্যাঁ, কেমন লাগলো অনুষ্ঠানটা, কেমন লাগলো সেটা কিন্তু আপনাকে এখানেই জানাতে হবে। কীভাবে জানাবেন? নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার দিয়ে জানাবেন, মানে একটা গঠনমূলক সমালোচনা আমি বা আমরা আপনাদের থেকে প্রত্যাশা করছি। আর এই যার গঠনমূলক সমালোচনা আমাদের সব থেকে ভালো মনে হবে, সঠিক মনে হবে, তাঁকেই কিন্তু আমরা নিয়ে যাব মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানের একেবারে সেমিফাইনাল রাউন্ড। তাহলে অবশ্যই নাম্বারটা তো সেভ করাই আছে বন্ধুদের, আর প্রতিদিন তো আমি বুঝতে পারছি, প্রতিদিন এই অনুষ্ঠানে যুক্ত হয়ে আমি বুঝতে পারছি নতুন নতুন বন্ধুরা যুক্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি 9903659299 নাম্বারটা সেভ করে রাখুন। আর আমি গল্প শেষ করার পরের এক ঘন্টা সময়, হ্যাঁ মানে যদি রাত একটায় গল্প শেষ হয়, তাহলে রাত 2টো অবধি আপনি সময় পাচ্ছেন আমার এই নাম্বারে আপনার গঠনমূলক সমালোচনা পাঠানোর। 107 FM রেইনবোর জনপ্রিয় অনুষ্ঠান গল্প স্বল্পের সময় সম্পর্কে আপনাদের সকলেরই ধারণা রয়েছেন, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি, রবিবার বিকেল 4টে বেজে 2 মিনিটে 107 FM

0: আপলোড করা হচ্ছে, সেখানে আপনি যখন খুশি আপনার ইচ্ছে মতন সময় মতন সুযোগ মতন সুবিধা মতন গল্পগুলো শুনে নিতেই পারেন। তাহলে আমি তো পুরো গল্প স্বল্প শোনার এবং কুইজ বলায় যোগদান করার পদ্ধতিটা আপনাদের বলে দিলাম। এছাড়াও আরও কিছু বিষয়ে আপনি জানাতেই পারেন, যেমন এই গল্প স্বল্প অনুষ্ঠানটা আপনার কেমন লাগছে, আমার উপস্থাপনাই বা কেমন লাগছে, গল্পটা কেমন লাগলো সেটা কিন্তু কুইজ বলার সঙ্গে সংযুক্ত। এর বাইরে মানে আমার সঙ্গে একটু গল্প স্বল্প, গল্প স্বল্পের বাইরে যদি একটু গল্প স্বল্প করতে চান তাহলেও সেই ওই একই নাম্বার 9903653992। তো সেই মেসেজগুলো আমি না হয় একটু পড়বো। তো অসুবিধা তো কিছু নেই, তাই বলি টিউন তো করে রেখেছেন এবং রবিবার পেরিয়ে সোমবার হয়ে গেছে, আর মনটা একটু খারাপ খারাপ লাগে কারণ আবার সেই কর্মজগতে ফিরে যেতে হয়। তো কিন্তু গানে যদি 107 FM রেনবো রাখেন এবং একটা গল্প শুনে নিতে পারেন তাহলে কিন্তু মনটা ভালো হয়ে যাবে।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
0: ছোটবেলা সেই অনেক রাত জেগে রহস্য গল্প পড়ার যে অনুভূতিটা সেটা কিন্তু আবার আপনি ফিরে পাবেন এই গল্প স্বল্পে কান পেতে। আপনারা কেউ হালকা করে রেডিওটা খুলে রেখেছেন, অথবা কেউ কেউ হয়তো বা এই মুহূর্তে হেডফোনের মাধ্যমে গল্পটা শুনছেন। এই পরিস্থিতিতে আপনার নিজের এই গল্পটা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে, আর সেটাই আমি জানতে চাই। 9903653992 এই নাম্বারে গল্প শেষের পর চলুন শুনে নিই আজকে আরও একটি থ্রিলার।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে, গল্প স্বল্প, গল্প স্বল্প।
2: আজকের গল্পের কাহিনী বিন্যাস এবং গল্পের সকল চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয় ও লেখকের কল্পনা মাত্র। গল্পে উল্লেখিত অপরাধের ধরন, এর বর্ণনা এবং হিংসাশ্রয়ী মনোভাব রহস্য গল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। 107 FM রেইনবো এটি কোনোভাবেই সমর্থন করে না। 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনবেন দীর্ঘ উটি আছেন ঝুলে, লিখেছেন ইন্দ্রনীল সান্যাল। লেখকের জন্ম 1966 সালে হাওড়ায়। 2004 সালে একটি জনপ্রিয় ম্যাগাজিনে তাঁর প্রথম গল্পটি প্রকাশ পায়, আর প্রথম উপন্যাস বের হয় 2007 সালে। লেখকের একাধিক ছোট গল্প থেকে নির্মিত হয়েছে শর্ট ফিল্ম, নাটক ও ওয়েব সিরিজ। ছোটদের জন্য প্রথম উপন্যাস লিখে চন্দননগর পরিবেশ একাডেমি থেকে পেয়েছেন পরিবেশ বান্ধব সাহিত্যিক সম্মান। এছাড়াও পেয়েছেন শৈলজা নন্দ স্মৃতি পুরস্কার ও দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি সম্মান। আজ শুনব তাঁর লেখা রহস্য গল্প দীর্ঘ উটি আছেন ঝুলে। গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি, বিভিন্ন চরিত্রে সমক, উজ্জ্বল, সুদীপ্ত ঘোষ, অরিজিৎ, অমরজিৎ, দেবলীনা, আত্রেয়, অনির্বাণ, বিহু, অনিরুদ্ধ, সুদীপ্ত রায় ও রিয়া। শুরু হচ্ছে গল্প স্বল্প অরিজিনালস ইন্দ্রনীল সান্যালের লেখা রহস্য গল্প দীর্ঘ উটি আছেন ঝুলে।

বর্ধমান রোডের মল্লিকা অ্যাপার্টমেন্টের 14 আর 15 তলা জুড়ে যে ডুপলে, তার বসার ঘরে বসে ল্যাপটপে কাজ করছেন সুনীল সেন। ক্লিন শেভড, মাঝ বয়সী, মাঝারি চেহারার সুনীলকে দেখে বয়স বোঝার উপায় নেই। আপাদমস্তক মাঝারি মানুষটি এজেন্সি নামে একটি কোম্পানির মালিক। এজেন্সির মতো নিরীহ নামওয়ালা কোম্পানিটি আসলে একটি প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি। ভারত জুড়ে এজেন্সির 12টা শাখা আছে। সবকটা শাখার কাজ দেখার সূত্রে

0: সুনীল সারা মাস কলকাতার বাইরে থাকেন। কলকাতা এলে মল্লিকা অ্যাপার্টমেন্টে ওঠেন, যেটার মালিক তার বোন আর জামাইবাবু। এজেন্সির কলকাতা শাখার অপারেশন হেডের নাম উইলিয়াম শাহজাহান চৌধুরী, ডাকনাম শাহজাহান। সুনীল যখন কলকাতা থাকেন তখন শাহজাহানও এখানে এসে থাকে। আজ মার্চ মাসের 23 তারিখ, কলকাতার উপর দিয়ে এখনই বেশ তাপপ্রবাহ বইছে। সকাল 10টার সময় কলকাতার তাপমাত্রা 34 ডিগ্রি। সুনীল আর শাহজাহান এসি চালিয়ে দিয়ে সোফায় বসে ল্যাপটপে এজেন্সির লাভ লোকসান নিয়ে ব্যস্ত। এমন সময় সুনীলের মোবাইল ফোন কলকল করে উঠল। স্পিকার অন করে ফোন ধরলেন সুনীল। ওদিক থেকে শোনা গেল,
1: সুনীল সেন বলছেন তো? আমি অনিলাহ সান্যাল বলছি। কদিন আগে আপনার সঙ্গে আলাপ হলো, আমাকে ভুলে গেলে উর্মি সান্যাল তো নিশ্চয়ই মনে আছে। উর্মি আমার মেয়ে।
2: হ্যাঁ বলুন, আপনাকেও মনে আছে, ক্যালকাটা ক্লাবের পার্টিতে আলাপ হয়েছিল, তাই তো? Your daughter Urmi is a good actress.
1: ইস্তাকে ওয়াজ করে দিন, গতকাল রাতেও মারা গেছে। আপনি একবার বাগচি বাগিচায় আসতে পারবেন?
2: বাগচি বাগিচা, এটা ঠিক কোথায় বলুন তো? শোনা শোনা লাগছে খুব।
1: জায়গাটা হাওড়ার বালিতে, বালিঘাট স্টেশনের পাশে গঙ্গার ধারে, মনোজ বাগচি নামের এক ব্যবসায়ীর বাগান বাড়ি।
2: এবারে বুঝতে পেরেছি, ওই বাড়িটা সিনেমা আর সিরিয়ালের শুটিং এর জন্য ভাড়া দেওয়া হয়, তাই তো?
1: ঠিকই বলেছেন, কাল রাতে ওখানে একটা পার্টি ছিল। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার মেয়েটা সিলিংয়ের মুখ থেকে গলায় ওড়না জড়িয়ে ছুঁয়েছে।
2: সো স্যাড। দেখুন, শুনে খুবই খারাপ লাগছে, কিন্তু সুইসাইড বা হোমিসাইডের ক্ষেত্রে প্রাইভেট ডিটেকটিভের কোনো ভূমিকা নেই। এসব নিয়ে ডিল করার অধিকার একমাত্র পুলিশের।
1: সেটা আমি জানি। আপনাকে ফোন করার কারণ হলো, আমার স্ত্রী স্বস্তিকা সান্যাল পুলিশের কাছে অভিযোগ করেছে যে আমি উর্মিকে মার্ডার করেছি। স্বস্তিকা ইজ রাইট, উর্মি খুনই হয়েছে। তবে উর্মিকে খুন আমি করিনি, করেছে স্বস্তিকা।
2: আচ্ছা একটা কথা বলুন, এই কেসের আইও মানে ইনভেস্টিগেটিং অফিসার কে?
1: বালি থানার বড়বাবু প্রবীর হালদার, উনি আপনাকে চেনেন বলছেন।
2: বেশ, আমি আসছি, ঘন্টা দেড়েক সময় লাগবে।
0: ফোন কাটলেন সুনীল। শাহজাহান মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। পোশাক বদলে শাহজাহানের সঙ্গে বেরোলেন সুনীল। গাড়িতে উঠে চালকের আসনে বসে শাহজাহানকে বললেন,
2: উর্মি সম্পর্কে কি কি জানলে বলে ফেলো জলদি।
3: ইন্টারনেট ঘেঁটে যা তথ্য পেলাম সেগুলো দিয়ে একটা ওয়ার্ড ডকুমেন্ট বানিয়েছি, সেটা পড়ছি।
0: সুনীল নিঃশব্দে গাড়ি চালাতে লাগলেন।
3: উর্মি সান্যালের বয়স এখন 28, আদিবাড়ি বসিরহাট। মা স্বস্তিকা সান্যাল গ্রুপ থিয়েটার করতেন, আর বাবা অনিলাভ সান্যাল এলাকার দাপুটে রাজনৈতিক কর্মী ছিলেন।
2: এসব কথা নেটে লেখা আছে?
3: উর্মি একটা সাক্ষাৎকারে কথাগুলো বলেছে। ছোটবেলা থেকেই উর্মির বাড়িতে অভিনয়ের চর্চা ছিল। ক্লাস 12 পড়ার সময় নাকি মেগা সিরিয়ালে হাতেখড়ি হয়। যৌথ পরিবার নিয়ে তৈরি হয়েছিল সেই মেগা সিরিয়াল, যার নাম ছিল উর্ণনাভ। এই মেগার ছোট্ট একটা ট্র্যাকে উর্মির নাম ছিল উর্মিলা। ট্র্যাকটা এত পপুলার হয় যে উর্মির রোলও নাকি বাড়িয়ে দেওয়া হয়। সিরিয়ালটা 3 বছর চলেছিল জানো, শুটিংয়ের মধ্যেই পড়াশোনা করত।
2: ক্লাস 12 পাশ করেছিল?
3: করেছিল। উর্মির দ্বিতীয় মেগা সিরিয়ালের নাম উর্বশী। পার্ক স্ট্রিটের এক গায়িকাকে নিয়ে তৈরি এই মেগা সিরিয়ালটিও সাংঘাতিক জনপ্রিয় হয়েছিল জানো। নস্টালজিয়ার কারণে অবাঙালিরাও সিরিয়ালটা দেখত। ওপার বাংলা থেকে আসা রিফিউজি মেয়ের সংগ্রামের গল্প। সে লাল পেরে সাদা শাড়ি পরে কোলে হারমোনিয়াম নিয়ে সাহেবী আসরে ন্যাট কিং কোল, জিম রিভস, জোন বায়েস, হ্যারি বেলাফন্টের গান নাকি গাইত। কপালে সুয়েডের টিপে লেখা থাকত উর্বশীর আদ্য অক্ষর, দীর্ঘ উ। এই মেগাটাও 3 বছর চলেছিল। কপালে ওই টিপের কারণে বাঙালির কাছে উর্মির নাম হয়ে গেল কি জানো, দীর্ঘ উ। এমনকি গ্রামের দিকে ফাংশন করতে গেলে ফ্যানেরা কি বলে ডাকতো জানো, দীর্ঘু।
2: 18 বছর বয়সে টেলি ইন্ডাস্ট্রিতে ঢুকে 24 বছর পর্যন্ত মেগা করে কাটিয়ে দিল। শেষের 4 বছর কি করল?
3: দুটো মেগার পরে উর্মি সেভাবে কাজ পাচ্ছিল না। প্রযোজক পঙ্কজ দত্ত একটা আর্ট হাউস সিনেমা বানান, সেটা একদমই চলেনি। কিন্তু ওটায় অভিনয় করে উর্মি বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিল। ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরে ওর গায়ে সিরিয়াস অভিনেত্রীর ছাপ্পা পড়ে গেল। কমার্শিয়াল ছবিতে উর্মিকে কেউ আর কাজ দেয় না, বাধ্য হয়ে পঙ্কজের পরের ছবিতে আইটেম নাম্বারের সঙ্গে নেচেছে। পঙ্কজের প্রডিউস করা নতুন মেগা সিরিয়াল উর্মি মুখরের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে টিভির জগতে ফিরেছে। চরিত্রের নাম আবারও উর্মিলা, সেটাই এখন টিভিতে দেখাচ্ছে।
2: তার মানে তৃতীয়বারের জন্য দীর্ঘ। বুঝলাম,
3: তাই তো দেখছি। বসিরহাট থেকে কলকাতায় এসে কয়েক বছরের মধ্যে উর্মি এত রোজগার করছে যে প্রিন্স আনোয়ার শাহ রোডের ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে 3BHK কিনেছে। আরেকটা ইন্টারেস্টিং তথ্য, উর্মির ক্লস্ট্রোফোবিয়া আছে। আউটডোরে গিয়ে একলা শুতে হয়, তখন ঘরের দরজা বন্ধ করে না, বাড়িতে মায়ের পাশে শোয়। ব্যাস এইটুকুই জানতে পেরেছি।
0: গাড়ি চালাতে চালাতে নিজের মোবাইল থেকে প্রবীরকে ফোন করলেন সুনীল।
1: আরে সুনীলদা, হ্যাঁ বলুন, কি খবর?
2: হ্যাঁ ঠিক আছি। আচ্ছা, ওই বালির কিডন্যাপিং কেসটায় তোমাকে সাহায্য করেছিলাম মনে আছে তো?
1: একদম, বিনিময় কি চাই বলুন।
2: না সেরকম কিছু না, ওই জাস্ট উর্মি সান্যালের অ্যাবনর্মাল ডেথের ব্যাপারে একটু নাক গলাতে চাই। আসলে ভিকটিমের বাবা আমাকে ফোন করেছিলেন।
1: কথা যখন দিয়েছি তখন রাখবো। আপনি এখন কোথায়?
2: আমি আর শাহজাহান এখন ওই দমদম এয়ারপোর্টের কাছে, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরলে মিনিট দশেকের মধ্যে পৌঁছে যাব। আচ্ছা কেসটা কি বলো তো?
1: দেখুন, উর্মির বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুবই খারাপ। উর্মি থাকতো ওর মা স্বস্তিকা সান্যালের সঙ্গে ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। বসিরহাটের বাড়িতে থাকেন উর্মির বাবা অনিলাভ সান্যাল। গতকাল বাগচি বাগিচায় উর্মি মুখর নামের মেগা সিরিয়ালটার র‍্যাপ আপ পার্টি ছিল। সেটা শেষ হয়ে যাওয়ার পর ক্লোজ কয়েকজন মিলে উর্মির ঘরে পার্টি করেছিলেন।
2: এই তাঁরা মানে কারা?
1: অনিলাভ এসেছিলেন বসিরহাট থেকে, স্বস্তিকা তো ছিলেনই, এছাড়াও ছিলেন উর্মি মুখরের প্রডিউসার পঙ্কজ দত্ত, তারপর ওই মেগায় উর্মির কোস্টার শিবেন্দু রায়, উর্মির পার্সোনাল মেকআপ আর্টিস্ট মিলি সাহা এবং মেগার স্ক্রিপ্ট রাইটার সোহম বিশ্বাস। রাত 12টার সময় আসেন টালিগঞ্জের মহাতারকা সুকান্ত। ভোর 4টের সময় পার্টি শেষ হয়, সবাই শুতে চলে যান। সকাল 7টার সময় অনিলাভ বালি থানায় ফোন করে বলেন যে মেয়ে সুইসাইড করেছে। আমি 7:30 সময় এখানে এসে দেখি উর্মি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং এর রূপ থেকে ঝুলছে।
2: অনিলাভু আমাকে ফোনে বললেন যে এটা সুইসাইড নয়, মার্ডার। তা তুমি কি ভাবছো?
1: আপনি কতদূর?
3: উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন প্রবীর।
1: ফরেন্সিক টিমের কাজ প্রায় শেষ, আপনারা দেখে নেওয়ার পর বডি পোস্টমর্টমের জন্য পাঠাবো। মিডিয়া খবর পাওয়ার আগে মৃতদেহ বালি থানা এলাকার বাইরে পাঠাতে চাইছি।
2: এই তো আমরা বাগচি বাগিচার বাইরে, গেট খুলে দিতে বলো।
0: বিশাল বড় ঘরের এক প্রান্তে একটি পালঙ্ক, তাতে শোয়ানো রয়েছে উর্মির মৃতদেহ। পুলিশের ফটোগ্রাফার একের পর এক ফটো তুলে যাচ্ছেন। ফরেন্সিক টিমের যিনি এসেছেন তিনি গ্লাভস পরা হাতে স্যাম্পল কালেকশন করে জিপ লকে ভরছেন। প্রবীরদের দেখে দুজনে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। উর্মিলার মৃতদেহ ঢাকা রয়েছে সাদা কাপড়ে, সেটা সরিয়ে সুনীল দেখলেন উর্মিলার পরনে হালকা পিচ রঙের সালোয়ার কামিজ, গলায় পেঁচানো গাঢ় লাল রঙের ওড়না, চোখের নিচে কাজলের গাঢ় কালি ধেবড়ে আসে, মুখে চড়া মেকআপ, বিশ্রী ভ্যাবসা গন্ধের মধ্যে পড়ে রয়েছে টিভি তারকা। উর্মির মুখের দিকে তাকিয়ে প্রবীর বললেন,
1: কপালের দীর্ঘ উলেখা টিপটা নেই, চড়া মেকআপের মধ্যে কপালের গোল চিহ্নটা দেখা যাচ্ছে।
2: পার্টির সময় পড়েও যেতে পারে। ক্রাইম সিন দেখে বোঝা যাচ্ছে কাল রাতে অনেক পানিও খরচ হয়েছিল।
0: ঘরের অন্য প্রান্তে বিশাল বড় টেবিল ঘিরে অনেকগুলো সোফা পাতা রয়েছে। টেবিলের উপরে রাখা রয়েছে তিনটি খালি বোতল, সাতটা গ্লাস, এক গাদা

0: কাচের থালা বাটি আর কাঁটা চামচ। সেগুলো দেখিয়ে প্রবীর বললেন,
1: পার্টি চলার সময় বাগচি বাগিচার কেয়ারটেকার রাকেশ সাধু খাঁ সারাক্ষণ উপস্থিত ছিল। ও বলেছে যে সোফাগুলো পরপর বসেছিল উর্মি, স্বস্তিকা, তারপর শিবেন্দু, মিলি, সোহম, পঙ্কজ, অনিলাভ এবং সুকান্ত।
2: পার্টিতে উপস্থিত ছিলেন 8 জন, কিন্তু গ্লাস 7টা কেন?
1: আসলে সুকান্তর এই অভ্যাসটি নেই।
0: প্রবীরের উত্তর শুনে ঘাড় নাড়লেন সুনীল।
2: তা ফরেন্সিক টিম ফিঙ্গারপ্রিন্টের জন্য এগুলো নেবে না?
1: এতক্ষণ সব জিপ লকে ঢুকে যেত, আপনি আসছেন বলে ডিলে করলাম।
0: হাত নাড়লেন প্রবীর। ফরেন্সিক টিমের সদস্য ঘরে ঢুকে গ্লাভস পরা হাতে টেবিলের প্রতিটি জিনিস জিপ লকে ভরে তার গায়ে নম্বর লিখছেন। উর্মির গলায় জড়ানো ওড়নাও ঢুকে গেল জিপ লকে। পুলিশের ফটোগ্রাফার আবার ছবি তোলা শুরু করেছেন। সুনীল পালঙ্কের কাছে গিয়ে নাকে রুমাল চাপা দিয়ে দেখছেন উর্মির গলার ওড়নার প্যাঁচ। জিজ্ঞাসা করলেন,
2: আচ্ছা ওড়না কেটে ঝুলন্ত বডিটা কে নামিয়েছিল?
1: ভিকটিমের বাবা।
2: তা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল না?
1: উর্মির ক্লস্ট্রোফোবিয়া ছিল।
2: ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে জানলাম। ঠিক ঠিক ঠিক।
0: শাহজাহানের দিকে তাকিয়ে ইশারায় কিছু বললেন সুনীল। শাহজাহান একটা ধাতব মই জোগাড় করে তার উপরে উঠে সিলিংয়ের হুকটা খুঁটিয়ে দেখছে, মোবাইলে ফটো তুলছে। সুনীলের দিকে তাকিয়ে ঘাড় নাড়ছে।
2: সিলিংয়ের হুক পর্যন্ত ভিকটিমের হাত গেল কি করে? খাট থেকে সিলিংটা তো অনেকটা উঁচুতে।
0: ঘরের কোণে উল্টে পড়ে থাকা টুল দেখে প্রবীর বললেন,
1: ওইটাই চড়েছিল, ওটাতে লাথি মারতেই।
2: বুঝলাম।
0: মই থেকে নেমে এসেছে শাহজাহান।
1: আপনাদের দেখা শেষ হয়েছে? তাহলে বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেব।
2: পাঠিয়ে দিন।
0: উর্মিলার ঘর থেকে বেরোলেন সুনীল।
2: তার সঙ্গে ভিসেডার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্ট তাড়াতাড়ি দেওয়ার জন্য চাপ দিন।
0: কনস্টেবল এসে কাপড় চাপা দেওয়া মৃতদেহ নিয়ে নিচে চলে গেল। প্রবীর বললেন,
1: দেখুন ভিসেরার মেডিকেল অ্যানালিসিসে অ্যালকোহল আর ফুড পার্টিকেল ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এটা প্লেইন অ্যান্ড সিম্পল সুইসাইডের কেস। ভিকটিমের বাবা মায়ের মধ্যে অহিনকুল সম্পর্ক, তাই এত ঝামেলা হচ্ছে।
2: আনন্যাচারাল ডেথ যখন, তখন একটু খোঁজ খবর নেওয়া যাক। চলুন উর্মির বাবা মায়ের সঙ্গে একটু দেখা করি।
1: ও হ্যাঁ, আরেকটা ইনফো দিই, পালঙ্কের ওপর উর্মির মোবাইল করেছিল, সেটা সাইবার বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।
2: ওরা কি বলল সেটা জানা জরুরি।
0: প্রবীরের সঙ্গে একটি ঘরে ঢুকলেন সুনীল। ঘরটি ছোট, একটি ডাবল বেড, একটা আলমারি আর দুটো চেয়ার ছাড়া আর কিছু নেই। দেওয়ালের দিকে মুখ করে খাটে বসে রয়েছেন অনিলাভ আর স্বস্তিকা। স্বামী স্ত্রীর বয়স 60-এর আশেপাশে। সুনীলকে দেখে হাত জোড় করে অনিলাভ বললেন,
3: আসার জন্য ধন্যবাদ।
2: দেখুন সরাসরি কাজের কথায় আসি, আমাদের হাতে সময় কম।
3: বলুন কি জানতে চান?
2: কলকাতায় এত বড় ফ্ল্যাট থাকতে আপনি বসিরহাটে থাকতেন কেন?
3: আমি 6 মাস আগে রিটায়ার করেছি, তার আগে পর্যন্ত কর্মজীবন ছিল বসিরহাট, ওখানেই থাকবো, এটাই স্বাভাবিক।
2: সেটা বুঝলাম, কিন্তু অবসরের পর বউ আর মেয়ের সঙ্গে থাকা যেত না?
0: দীর্ঘশ্বাস ফেলে অনিলাভ বললেন,
3: আমি চিরকাল চেয়েছি মেয়েটা পড়াশুনো করুক, অন্য কিছু করার জন্য সারা জীবন পড়ে আছে, কিন্তু ওর মা সে কথা শুনলে তো, ক্লাস 7 থেকেই নাচের ক্লাস, গানের ক্লাস, পিয়ানো ক্লাস, মার্শাল আর্ট এইসব হচ্ছে, লেখাপড়ার বেড়ায় অষ্টরম। আমি কি আন্দোলন করিনি? গান বাজনাও তো করতে হতো সেখানে, আমার গিন্নি তো নিয়মিত পথনাটক করতো, তাহলে টাকার জন্য হঠাৎ এত পেলেল্লা পানা কেন?
4: আগে চুপ করে বসো, তোমার ওই কাল্পনিক আজগুবি কথাগুলো কি না বললেই নয়? যে বিষয়ে জ্ঞান নেই সেটা নিয়েও কথা বলতেই হবে তোমাকে।
3: আমি কখন চুপ করবো আর কখন বক্তৃতা দেব সেটা তুমি ঠিক করবে নাকি? আজ আর সেই দিন নেই, তাই এত কথা বলার সাহস হচ্ছে তোমার? বলতে পারলো না তোমার?
0: স্বস্তিকা চোখের জল।

0: এসে বললেন,
1: না বাঁধলো না, তার কারণ হলো উর্মি। ছোটবেলা থেকেই আমি জানি যে ওর মধ্যে ট্যালেন্ট আছে। স্কুল কলেজে পড়াশোনা করে সময় নষ্ট করবার জন্য জন্মায়নি।
0: পড়াশোনা না করলে ট্যালেন্টের কোনো দাম নেই।
1: আমার মেয়েটা শুধু ট্যালেন্টেরই ছিল তাই নয়, ও ট্যালেন্ট স্পট করতেও পারত। তা না হলে ওর কি দায় পড়েছিল বলতো? ক্লাস ফ্রেন্ড মিলির ডিজাইন করা পোশাক পরে মিলিকে ফেমাস করে দেওয়ার। উর্মির যখন ক্লাস ইলেভেন, তখন মিলি কোথা থেকে একটা উড়ে এসে বসিরহাটে জুড়ে বসেছিল। বাবা মা নেই, মেশোর বাড়িতে থাকতো। উর্মির পার্সোনাল স্টাইলিস্ট হয়ে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে মিলি। বলিউড থেকে ফিল্ম ডিরেক্টর বিক্রম সিংঘানিয়া ওকে ডেকে পাঠাচ্ছেন। আর উর্মি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকলে এসব হতো?
2: সুনীলের দিকে তাকিয়ে অনিলাভ বললেন,
0: কোথা থেকে কোথায় চলে গেল খেয়াল করলেন? আমি কেন কলকাতার ফ্ল্যাটে থাকতাম না এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন।
2: স্বস্তিকা হু হু করে কাঁদছেন আর বলছেন,
1: তুমি থাকো তোমার ডেড আইডিওলজি নিয়ে, আমারও সব ফালতু ন্যাকামি নেই। আমি মেয়েটাকে পাগলের মতো খাটিয়েছি, ক্লাস টুয়েলভের পরে কলেজে যেতে দিইনি, আর এটা করেছি বলেই ওই ইস্ট সিটিতে ফ্ল্যাট হয়েছে, গ্যারেজে দামি দামি গাড়ি এসেছে, ব্যাংক ব্যালেন্স হয়েছে। আর তুমি যদি বসিরহাটের ইটবার করা বাড়িতে বসে কমফোর্টেবল থাকো, তাহলে ইস্ট সিটিতে আর বাগচি বাগিচায় দৌড়ে আসো কেন? হিপোক্রিট কোথাকার!
0: আমি আসি তোমার অধঃপতন দেখতে। টাকার জন্য মেয়েটাকে পঙ্কজ দত্তের কাছে পাঠিয়েছো, ওই প্রডিউসারটা আমার বয়সী, ও উর্মির কাছে রোজ সন্ধ্যাবেলা কেন আসে আমি বুঝি না কিছু।
1: না, তুমি কিছুই জানো না। উর্মি আর শিবেন্দুকে হিরো হিরোইন করে পঙ্কজ একটা বই করবার প্ল্যান করেছিলেন, স্ক্রিপ্ট করেছে সোহম, ওই জন্যই উনি নিয়মিত ইস্ট সিটির ফ্ল্যাটে আসতেন।
2: সুনীল এতক্ষণ স্বামী স্ত্রীর ঝগড়া শুনছিলেন, এবার বললেন,
3: আমি কিন্তু ছোট্ট একটা প্রশ্ন করেছিলাম, অবসরের পরে বউ আর মেয়ের সঙ্গে কি থাকা যেত না? তার এত বড় উত্তর আশা করিনি, তবে ঝগড়াটা শুনে আমার কিন্তু লাভ হলো। পঙ্কজ, মিলি, সোহম আর শিবেন্দু, এদের সঙ্গে কথা বলার সময় পয়েন্টগুলো কাজে লাগবে।
2: অনিলাভ আর স্বস্তিকা চুপ। সুনীল স্বস্তিকাকে জিজ্ঞাসা করলেন,
3: আমি একটা জিনিস বুঝতে পারছি না, অনিলাভবাবু কেন মেয়েকে খুন করতে যাবেন? মেয়ে বেঁচে থাকলে অনেক কিছুর ফ্রি সাপ্লাই তো থাকবে।
1: আপনার কি ধারণা অনার কিলিং বাস্তবে হয় না? তবে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। আমার বর আমার মেয়েকে দিন রাত বলতো, অনিলাভ সান্যালের মেয়ে হয়ে তুই পড়াশোনা না শিখে মূর্খ হয়ে থাকবি, আর চাকরি বাকরি ছেড়ে এইসব করবি? কোনো ভদ্রবাড়ির মেয়ে এইসব করে? বাবার সম্মান নিজের সম্মান বেচে গাড়ি বাড়ি করেছিস, মেয়ে তার কত সহ্য করবে বলুন তো? ও ডিপ্রেশনে ভুগছিল, আর শেষ কোপটা ওর বাবাই মারল, মেয়েটাকে সিলিং থেকে ঝুলিয়ে দিল।
2: অনিলাভ চুপ করে শুনছিলেন। এবার পাশের ঝোলা থেকে একটা ব্যাংকের পাসবই বার করে প্রবীরের দিকে এগিয়ে বললেন,
0: আমার বউ এটা আপডেট করতে আমাকে দিয়েছিল।
2: সুনীল উঁকি মেরে দেখলেন জয়েন্ট অ্যাকাউন্টে উর্মি আর স্বস্তিকা সান্যালের নাম, সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে 20 লক্ষ টাকা রয়েছে। তিনি অবাক হয়ে বললেন,
3: সে কি সেভিংস অ্যাকাউন্টে এত টাকা কেউ রাখে নাকি?
0: এইরকম পাসবই আরো অনেক আছে, আছে FD, SIP, শেয়ার, ফ্ল্যাটের দলিল, একাধিক গাড়ির কাগজ, সবকটাই জয়েন্ট অ্যাকাউন্ট, সব মেয়ে আর মায়ের নামে, এদের আর সার্ভাইভার করা আছে। এদিকে আমার গিন্নি আবার একজনের প্রেমে পড়েছেন, ডিভোর্সের মামলা করলে যদি মেয়ে রেগে যায় তাহলে 20 টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে। গিন্নি, ঠিক বলছি তো?
1: কি তুমি বলতে চাইছো, টাকার লোভে আমি মেয়েটাকে খুন করেছি? কোনো মা এই কাজ করতে পারে?
2: সুনীলের দিকে তাকিয়ে জল ভরা চোখে সমর্থন চাইছেন স্বস্তিকা।
0: কোনো বাবা মেয়ের অনার কিলিং করতে পারে?
2: স্বস্তিকার ভুল বদলে গেছে, তিনি অনিলাভর দিকে তাকিয়ে চিৎকার করে বললেন,
1: শাট আপ!
3: কাল রাতে আপনারা দুজনেই এই ঘরে শুয়েছিলেন, একজন ঘর থেকে বেরিয়ে খুন করে এলেন, অন্যজন টেরও পেল না, এটা কিভাবে সম্ভব? নাকি দুজনে মিলেই খুনটা করে এখন ভালো সাজছেন?
2: স্বস্তিকা আর অনিলাভ একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন। তাঁদের একলা থাকতে দিয়ে ঘর থেকে বেরোলেন।

0: সুবীর, সুনীল আর শাহজাহান। বাড়ির বাইরে বেরিয়ে দেখা হয়ে গেল কেয়ারটেকার রাকেশ সাধুখার সঙ্গে। বছর ত্রিশেকের লোকটি প্রবীরকে দেখে সেলাম ঠুকল। সুনীল জিজ্ঞাসা করলেন,
1: তুমি থাকো কোথায়?
2: ওই তো স্যার, ওইখানে।
0: রাকেশের তর্জনী বাগচি বাগিচার গেটের পাশের একতলা কোয়ার্টারের দিকে।
1: চলো একবার ঘুরে আসি।
0: কোয়ার্টারে ঢুকে দেখা গেল এক মহিলা রান্না করছে। মোটাসোটা থলথলে চেহারা, চেহারায় বুড়োটে ভাব এসে গেছে, মুখের চামড়া কুঁচকে গেছে, চোখে ঘুম ঘুম ভাব।
2: এই হলো আমার মিসেস আলোরানী সাধুখা।
0: আলোরানী খসখসে গলায় বলল,
3: নমস্কার।
0: শাহজাহান আলোরানীকে মন দিয়ে দেখছিল। সে বলল,
4: তোমার কি শরীর খারাপ?
3: আমার থাইরয়েডের সমস্যা আছে।
4: তা ওষুধ খাচ্ছ না?
3: না, ওষুধ খেলে আমার গা গুলোয় অন্যভাবে ট্রিটমেন্ট হচ্ছে।
0: শাহজাহানের পিঠে হাত দিয়ে থামালেন সুনীল। রাকেশকে জিজ্ঞাসা করলেন,
1: আচ্ছা তুমি কি পার্টি শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে ছিলে নাকি এখানে চলে এসেছিলে?
2: আমি সারাক্ষণ ছিলাম স্যার।
1: ভোর রাতে এইরকম ফাঁকা জায়গায় উঁচু পালঙ্ক থেকে কাঠের টুল মার্বেলের মেঝেতে ছিটকে পড়ল, অথচ কোনো আওয়াজ হলো না। তুমি, আলোরানী আর সুকান্ত, এটা তো সজ্ঞানে ছিলে, তোমরা কেউ শুনতে পেলে না?
0: রাকেশ চুপ। আয়নার পাশে দাঁড়িয়ে কপালে বিন্দি পড়তে পড়তে আলোরানী বলল,
3: এত দূরে আওয়াজ আসে না, আপনি বরং সুকান্ত স্যারকে জিজ্ঞেস করুন।
0: সোহম আর মিলির ঘরে ঢুকে সুনীল দেখলেন ওরা খাটে বসে স্মার্টফোনে লুডো খেলছে আর খুনসুটি করছে। দুজনেরই বয়স ত্রিশের নিচে। সোহমের ছোটখাটো চেহারা, পরনে জিন্স আর বাসন্তী রঙের ফতুয়া, একগাল দাড়ি, কবি এবং চিত্রনাট্যকারকে যেমন দেখতে হওয়া উচিত সেরকম দেখতে। বি ফার্ম ডিগ্রি বাগিয়ে চলে এসেছে আর্টের লাইনে, কবিতা লিখে পেয়েছে খ্যাতি এবং বুদ্ধিজীবী তকমা, মেগা সিরিয়ালের চিত্রনাট্য লিখে বাড়িগাড়ি করে ফেলেছে, একাধিকবার বিদেশ ভ্রমণও হয়ে গেছে। শ্যামলা ত্বকের মিলের চেহারা বড় সড়, চোখমুখ ঝকঝক করছে, জিন্স আর টপ পরা, স্মার্ট এবং গো গেটার টাইপের মেয়ে। সুনীলদের দেখে দুজন উঠে দাঁড়াল। সুনীল নিজের পরিচয় দিতে মিলি বলল,
5: কি জানতে চাইছেন বলুন?
1: কাল রাতের পার্টির অকেশন কি ছিল?
5: উর্মি মুখার মেগার র‍্যাপ আপ পার্টি ছিল মূল অকেশন। মিডিয়া এসেছিল, প্রেস কনফারেন্স ছিল, সেখানে আমরা কেউ কিছু খাইটাইনি, তাই ওই মিডিয়া চলে যাওয়ার পর বন্ধুরা একসঙ্গে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম।
1: আপনারা সবাই সবার বন্ধু, মানে আপনি, সহ মনিলাভ আর স্বস্তিকা, এরা সবাই কি উর্মিলার বন্ধু?
5: এইভাবে কেন ভাবছেন? আমি উর্মির পার্সোনাল স্টাইলিস্ট, আমি তো থাকবই, আর মেয়ের সঙ্গে বাবা মা থাকবেন, সেটাই স্বাভাবিক।
1: আপত্তি নাম্বার এক,
0: তর্জনী তুলে বললেন সুনীল।
1: উর্মি থাকতো তার মায়ের সঙ্গে কলকাতায়, ওর বাবা থাকতো বসিরহাটে, কাজেই মেয়ের সঙ্গে বাবা মা থাকবে, আপনার এই যুক্তি খাটছে না। আপত্তি নাম্বার দুই হলো, বন্ধুদের সঙ্গে আড্ডা মারার আগে পার্সোনাল স্টাইলিস্ট লাগে নাকি?
5: আরে বাবা, উর্মিলা একজন স্টার, সে কখনোই ম্যাক্সির ওপরে ওড়না জড়িয়ে কারো সামনে আসতে পারে না, ওতে স্টার ভ্যালু কমে যায়।
1: আরে বাবা, মা বাবা আর বন্ধুদেরও স্টার ভ্যালু দেখাতে হয় নাকি?
5: হ্যাঁ, মানে ফিল্মি লোকেরা এইরকমই হয়, আর তাদের পার্টিগুলোও এইরকমই হয়।
1: এরকম পার্টি কি উর্মির ফ্ল্যাটে নিয়মিত হতো নাকি শুধু এখানেই হলো?
5: এস সিটির ফ্ল্যাটে নিয়মিত হতো।
4: সোহম চুপ কেন, আপনি কিছু বলুন, এইসব পার্টিতে আপনার মতো বুদ্ধিজীবী কেন থাকেন?
6: আমি থাকি কারণ লোককে অবজার্ভ করা আমার কাজের মধ্যে পড়ে, কিন্তু আমি এইসব পার্টিতে আউটসাইডার, বাড়িতে শুয়ে বই পড়তে বা গান শুনতেই বেশি ভালোবাসি।
4: একই লোকেদের বারবার অবজার্ভ করে নতুন কি পান?
6: ভালো প্রশ্ন করেছেন। র‍্যাপ আপ পার্টির পরে আমি চলে যেতে চেয়েছিলাম, মিলি আর উর্মি মিলে আমাকে থাকতে বাধ্য করে।
1: প্রমাণ দেওয়ার জন্য উর্মি বেঁচে নেই। তাহলে আমি কি ধরে নিতে পারি যে বান্ধবীর সঙ্গে সময় কাটানোর সুযোগ আপনি ছাড়তে চাননি?
6: আমি মিলিকে ভালোবাসি, মিলিও আমাকে, আমার বাবা মা এই সম্পর্কের কথা জানেন, এখানটা সময় কাটানোর জন্য কলকাতা শহর।

0: আমাকে আর মিলিকে বালিতে এসে থাকতে হবে, এইরকম সংকটে আমরা ভুগি না। আমার এখানে আসার প্রধান কারণ হলো বাগচি বাগিচা নিয়ে একটা লেখা তৈরি করছি, সেই জন্য এখানকার লাইব্রেরিতে গতকাল সারাদিন পড়াশুনো করেছি। রাতে মিলির সঙ্গে সময় কাটানোটা উপরি পাওনা ছিল।
1: সোহমের পিঠ চাপড়ে মিলি বলল,
2: সাব্বাস পোয়েট, একদম মোটর জবাব দিয়েছিস।
1: সুনীল মাথা নিচু করলেন। সত্যি তিনি সময়ের থেকে পিছিয়ে পড়ছেন। তাকে চুপ করে থাকতে দেখে শাজাহান মিলিকে জিজ্ঞাসা করল,
3: আচ্ছা কাল পার্টিতে কি কি হয়েছিল?
2: এইসব পার্টিতে কোনো স্পেসিফিক কথা হয় না, আই মিন যার সঙ্গে আপনি উর্মিলার ডেথকে রিলেট করতে পারেন।
4: পঙ্কজ দত্তর নতুন ছবি নিয়ে কোনো কথা হয়নি, যেটার হিরো শিবেন্দু আর হিরোইন উর্মি?
2: বোঝাই যাচ্ছে আপনারা কাকু কাকিমার সঙ্গে কথা বলেছেন, ওরা চাপি খুলে বসলে কিছুই অজানা থাকে না। এনিওয়ে কাল রাতে নতুন ছবি নিয়ে কথা হয়নি, তার অনেক অনেক কারণ ছিল।
4: তা কি কি কারণ?
1: মিলি কিছু বলার আগে সোহম বলল,
0: আসলে আমার মধ্যে কিছুদিন ধরে একটা অনুভূতির বীজ বড় হচ্ছিল। আমি বুঝতে পারছিলাম ওই বীজ ডালপালা মেললে কবিতা হবে না, গদ্য হবে না, মেগা সিরিয়ালও হবে না। ওই অনুভূতিকে একমাত্র সিনেমার ভাষায় প্রকাশ করা যায়।
3: সোজা করে বলুন না যে আপনি একটা সিনেমা বানাতে চান।
0: সহজ কথা বলতে আমায় কহ যে, আপনাদের মতো করেই বলি তাহলে, আমি একটা চিত্রনাট্য লিখেছিলাম, নাম রেখেছি চোখের আড়ালে। প্রধান দুই চরিত্রের জন্য ভেবেছিলাম শিবেন্দু এবং উর্মিকে, ফ্রেশ পেয়ার, টিভির কারণে অসম্ভব জনপ্রিয়, কিন্তু বড় পর্দায় নতুন। পঙ্কজ দা ছবিটা প্রডিউস করতে রাজি হয়ে যান, কিন্তু একটা সমস্যা হয়, সুকান্ত চিত্রনাট্যটা পড়ে ফেলেন এবং পঙ্কজ দাকে বলেন নায়ক চরিত্রে উনি অভিনয় করবেন। এইবার পঙ্কজ দা সমস্যায় পড়লেন, সুকান্তকে চটিয়ে ইন্ডাস্ট্রিতে কেউ এক টাকা রোজগারও করতে পারে না, রাজি না হলে পঙ্কজদার ফিল্ম প্রোডাকশন কোম্পানি উঠে যাবে। এইসব ক্রস কারেন্টের কারণে কাল রাতে ওই ছবি নিয়ে কোনো আলোচনা হয়নি।
2: দেখুন, এসবের সঙ্গে উর্মিল মিত্রর কোনো সম্পর্ক নেই, আমাদের কোর্ট কাজলি আজীবন চলতে থাকে।
1: সুনীল মিলিকে জিজ্ঞাসা করলেন,
4: আপনার আদি বাড়ি বসিরহাট, সোহমের বাড়ি কলকাতা শহরে, তা আপনাদের আলাপটা হলো কিভাবে?
2: আমি আর উর্মি ক্লাসমেট ছিলাম, ক্লাস টুয়েলভ এর পর ও আর স্কুলে আসেনি, কিন্তু জানেন বন্ধুত্বটা রয়ে গিয়েছিল। স্কুলে পড়ার সময় আমি ওকে পোড়ামাটির দুল, হার, বালা তৈরি করে দিতাম। পরে থেকে ফেলে দেওয়া মেটাল বা প্লাস্টিকের সঙ্গে পাখির পালক বা নুড়ি পাথর মিক্স অ্যান্ড ম্যাচ করে গয়নাও বানিয়ে দিয়েছি। মফস্বলি এলাকায় ওই গয়না খুব সেরা ফেলেছিল। উর্মি কলকাতা চলে আসার পর ওর সঙ্গে যোগাযোগ একেবারেই কমে যায়। ও রেয়ারলি বসিরহাটে আসতো, তুমি জানেন এলে দেখা করতো। ও দীর্ঘ উ নামে ফেমাস হওয়ার পর আমি দীর্ঘ উ লেখা সুয়েটের টেপ বানিয়ে ওকে গিফট করি, সেটা ভীষণ পপুলার হয়েছিল। তখন ওর অনুরোধে আমি পোশাক পরিকল্পনা শুরু করি। সেই পোশাক মেগা সিরিয়ালে পপুলার হয়ে যাওয়ায় উর্মি আমাকে ওর পার্সোনাল স্টাইলিস্ট হিসেবে নিয়ে নিয়েছিল। আমি কলকাতায় চলে এলাম, টিভিতে প্রচুর কাজ করেছি, ফিল্ম ইন্ডাস্ট্রিতেও। এই তো রিসেন্টলি মুম্বাইয়ের ফিল্ম ডিরেক্টর বিক্রম সিংহানিয়া, তিনি ফোন করে ওর পরের ছবির জন্য যোগাযোগ করতে বলেছেন। ভগবানের আশীর্বাদে আজ আর কিছুরই অভাব নেই, আর এই সব কিছুরই শুরু উর্মির জন্য।
0: উর্মি যে তোকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না সেটা বলবি না?
2: আহ সোহম, চান না ওসব, যে মারা গেছে তার নামে নিন্দে করতে নেই।
1: নিচু গলায় সোহমকে বকুনি দেন মিলি।
4: আমি কিন্তু জিজ্ঞাসা করেছিলাম সোহমের সঙ্গে আপনার আলাপটা হলো কিভাবে।
2: সেই কথায় আসতে গেলে তো উর্মির কথা বলতেই হবে। সোহমের সঙ্গে আমার আলাপ উর্বশী মেগা সেটে। ও স্ক্রিপ্ট লিখছিল আর আমি উর্মির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সেটে আমাদের রোজই দেখা হতো আর সেই থেকেই।
4: বেশ, এবার আমি সোহমের কথায় ফেরত আসতে চাই, উর্মি কেন মিলিকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না?
1: মিলি চুপ। সোহম বলল,
0: তোর জন্য অনেক করেছি আর পারছি না, এই ছিল উর্মির যুক্তি। ফেয়ার এনাফ, দুজনেই দুজনের জন্য অনেক করেছে, বন্ধুকৃত্যেরও শেষ আছে, কিন্তু টাকা না দিয়ে কাজ করিয়ে নেওয়াটা ঘোর অন্যায়, তাই না?
4: আচ্ছা, উর্মি কিভাবে মারা গেছে বলে আপনাদের মনে হয়?
2: শি ওয়াজ সাফারিং ফ্রম ডিপ্রেশন। দেখুন, মেগার কমিটমেন্টের জন্য মুম্বাইয়ের একাধিক কাজ ছাড়তে বাধ্য হয়েছে। ইনফ্যাক্ট বিক্রম সিংহানিয়া ওকে ফোন করে পরের মুভির হিরোইনের রোল অফার করেছিল।

0: কিন্তু টিভি প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তির কারণে ও না বলতে বাধ্য হলো। তাছাড়া চেহারাতেও বয়সের ছাপ পড়ছিল। আরও একটা কারণ আছে, ওর মা শিবেন্দুর সঙ্গে ওর প্রেমটা ঠিক মেনে নিতে পারেননি। এই নিয়ে তো মায়ের সঙ্গে ওর রোজ ঝগড়া হতো।
1: আপনারা দুজনে সারা রাত এই ঘরেই ছিলেন?
2: বিলিকে থামে জিজ্ঞাসা করলেন সুনীল।
0: হ্যাঁ।
1: আত্মহত্যা করার সময় উর্মি লাথি মেরে টুল পালঙ্ক থেকে ফেলে দেয়। টুল পড়ে গেলে শব্দ হওয়ার কথা, আপনারা সেরকম কোন শব্দ শুনতে পেয়েছিলেন কি?
2: সোহম আর মিলি একে অপরের দিকে তাকালো। মিলি হেসে বলল,
0: প্রেমিক প্রেমিকা যদি পরস্পরের চোখে মগ্ন থাকে তবে কি আর বাইরে যাওয়া শোনা সম্ভব? আপনারাই বলুন।
2: সুনীলরা মাথা নিচু করে ঘর থেকে বেরিয়ে এলেন। শিবেন্দু লম্বা ফর্সা সুদর্শন, নায়কোচিত চেহারা, আদিবাড়ি বর্ধমান, টিভির মেগাতে কাজ করে যা টাকা কামিয়েছে তাই দিয়ে ফ্ল্যাট কিনেছে মাস দ্রোণেতে, আরও কিছু টাকা হলে স্টুডিও পাড়ার আশেপাশে শিফট করবে। আপাতত ট্র্যাক প্যান্ট আর হুডি পরে মাস দ্রোণের ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে। সুনীল আর শাহজাহান যে আসবেন এটা প্রবীর মোবাইলে জানিয়ে দিয়েছিলেন। শিবেন্দুর হাতের স্মার্টফোনে স্কুপ চ্যানেলের ব্রেকিং নিউজ, দীর্ঘ উটি আছেন ঝুলে, সঞ্চালক পরিমল উর্মির অস্বাভাবিক মৃত্যুর বিবরণ শোনাচ্ছে, দেখাচ্ছে মেগা সিরিয়ালের ক্লিপিং, বাগচি বাগিচা, উর্মির বসিরহাটের বাড়ি আর ইস্ট সিটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স।
3: উর্মি মারা যাওয়ার পর 24 ঘন্টা কেটে গেল, পোস্টমর্টমের পর বডি দাহ পর্যন্ত হয়ে গেছে। এখন আপনারা কি জানতে এসেছেন?
4: দীর্ঘ ও নামটা নিয়ে উর্মি কখনো আপত্তি করেননি?
3: না না, কেন আপত্তি করবে? নামটা যতই হাস্যকর মনে হোক না কেন, ওই নামের জন্যই কিন্তু পাবলিক উর্মিকে মনে রেখেছে। নির্দিষ্ট ইমেজে আটকে পড়াকে অতীতে অসুবিধাজনক বলে মনে করা হতো, আর এখন পাবলিক মেমোরি ক্রমশই ছোট হচ্ছে। টিভির পর্দায় মেগা সিরিয়াল শেষ হয়ে যাওয়া মানেই পাবলিক মেমোরি থেকে ডিলিট হয়ে যাওয়া। উর্মি তো সৌভাগ্যবান যে ওর অভিনয় করা 3টে মেগার নাম ছিল অরুণনাভ, উর্বশী আর উর্মি মুখর। প্রথম আর শেষ সিরিয়াল ওর নাম ছিল উর্মিলা। উর্বশী তো নাম ভূমিকাতেই ছিল, আর পাবলিক ওকে দীর্ঘ উ বা দীর্ঘ নামেই মনে রেখেছে, এটা নিয়েও খুব খুশিও ছিল।
1: আপনি উর্মিকে কতদিন ধরে চেনেন?
3: অরুণনাভতে ও আর আমি একই ট্রাকে ছিলাম। NT1 শ্যুট হতো রাত 11:30 পর্যন্ত, কোনো বসার জায়গা পাওয়া যেত না, ঘরের তো প্রশ্নই নেই। দুজন ফ্লোরের বাইরের বেঞ্চিতে বসে ওই গল্পগুজব করতাম।
1: তখন থেকেই প্রেম?
3: আমার তরফে তখন থেকেই।
1: এবার রহস্যের গন্ধ পাচ্ছি। আপনার কথা শুনে মনে হচ্ছে উর্মির তরফে প্রেমটা পড়ে এসেছিল, কি তাই তো?
3: না না, রহস্যের কিছুই নেই। উর্মি আমাকে ভালোবাসত কিনা সেটা আমি কখনোই বুঝে উঠতে পারিনি। বড় অভিনেত্রীদের ক্ষেত্রে যেটা হয়, কোনটা রিয়েল আর কোনটা রিল সেটা কাছের মানুষও বুঝে উঠতে পারে না, হয়তো তারা নিজেরাও পারে না।
1: আপনি উর্মির ওপরে এখনো অভিমান করে আছেন?
3: উর্মি আর মানুষ ছিল না জানেন।
2: একটু থেমে ভাবল শিবেন্দু।
3: তারকা হওয়ার জন্য ও আত্মাকে শয়তানের কাছে বন্ধক রেখেছিল। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এই সব কথার কোনো মানে ছিল না ওর কাছে। ও আমার সঙ্গে প্রেম করার পাশাপাশি সুকান্তর সঙ্গেও প্রেম করত। কোনটা প্রেম আর কোনটা অভিনয় তখন তো বুঝতে পারতাম না, আজ বুঝি দুটোই অভিনয়। কারণ আমাদের দুজনের সঙ্গে প্রেম করার পাশাপাশি ও নিয়মিত পঙ্কজ দত্তর সঙ্গে যোগাযোগ রাখত। ওই 60 বছরের বয়স্ক লোকটার সঙ্গে, মানে ক্যান ইউ ইমাজিন?
2: বাতাসে হাওয়া বওয়ার শন শন শব্দ শোনা যাচ্ছে। শিবেন্দু নিঃশব্দে কাঁদছে।
1: উর্মি কেন আত্মহত্যা করেছে বলে আপনার মনে হয়?
2: শিবেন্দু চোখের জল মুছে বলল,
3: উর্মি খুব প্রাণচঞ্চল ছিল, ও কিন্তু আত্মহত্যা করার মেয়েই নয়।
1: তাহলে কি এটা মার্ডার?
3: সেটা তো পুলিশে বলবে।
4: পুলিশের বদলে বরং আমিই বলি।
2: পকেট থেকে একটা কাগজ বের করে শাহজাহান বলল,
4: উর্মি মার্ডার হয়েছে। ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিসে ওর শরীরে ফেন্টানিল পাওয়া গেছে।
3: মানে এটা ওষুধ না বিষ?
4: এটা আফিম জাতীয় ওষুধ, তবে আফিম তৈরি হয় গাছ থেকে। বিজ্ঞানীরা

0: ফেন্টানিল তৈরি করেছেন ল্যাবরেটরিতে। যাদের ক্রনিক পেন আছে তারাই ওষুধ খায়।
1: উর্মির ক্রনিক পেন আছে বলে তো শুনিনি, তবে আমি জানি যে সুকান্ত দা নিয়মিত ফেন্টানিল খান। কম বয়সে স্টান্টম্যান ছাড়া অ্যাকশন দৃশ্য অভিনয় করতে গিয়ে কোমরে চোট পেয়েছিলেন। বুড়ো বয়সে এসে সেই চোট এখন লো ব্যাক পেন হিসেবে জানান দিচ্ছে।
0: সুকান্তর কথা এখন থাক।
2: শিবেন্দুকে থামিয়ে দিল শাহজাহান।
0: কম ডোজে ফেন্টানিল ওষুধ, কিন্তু বেশি ডোজে বিষ। উর্মির রক্তে প্রচুর পরিমাণে ফেন্টানিল ছিল।
2: শিবেন্দু আবার একটু থেমে বলল,
1: কিন্তু উর্মি তো সিলিং এর হুক থেকে ওড়না গলায় জড়ি ঝুলছিল।
0: আমরা ক্রাইম সিন দেখেই আন্দাজ করেছিলাম এটা একটা খুন। পুলিশকে কিছু বলিনি।
1: তো কিভাবে আন্দাজ করলে?
0: সেটা সময় মতো জানাবো, এখন নয়।
2: শিবেন্দু ঘাবড়ে গিয়ে বলল,
1: আপনারা আমাকে সন্দেহ করছেন নাকি?
3: সন্দেহ না করার কি কোনো কারণ আছে? ইনফ্যাক্ট জেলাসি মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। আপনি যাকে ভালোবাসেন সে অন্য একজনের সঙ্গে প্রেম করছে, তৃতীয় একজনের সঙ্গেও। যাই হোক, আপনার জায়গায় আমি থাকলে তো খুনই করে দিতাম, তারপরে জেল বা ফাঁসি হলে হবে।
1: ধর্মশাই, ফালতু ভয় দেখাবেন না তো। ওকে যদি কেউ খুন করে থাকে তাহলে সেটা হলো পঙ্কজদা। আমি জানি যে উর্মি নিজেদের একটা ভিডিও তুলেছিল।
2: ঘাড় নাড়ল সুনীল।
3: তাহলে আপনি বলছেন যে পঙ্কজ দত্ত উর্মিকে খুন করেছেন, তাই তো?
1: না না, আমি তা বলিনি, আমি জাস্ট একটা সম্ভাবনার কথা বললাম। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, পঙ্কজদার মেয়ে তানিয়া কিন্তু নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি থেকে গ্র্যাজুয়েশন করে সদ্য কলকাতায় ফিরেছে। বাবার প্রযোজনা করা ছবিতে অভিনয় করেই ও ইন্ডাস্ট্রিতে পা রাখবে। সোহমের লেখা চোখের আড়ালের স্ক্রিপ্টে আমার সঙ্গে তানিয়াকে নেওয়ারই ইচ্ছে ছিল পঙ্কজদার, কিন্তু সুকান্তদার উর্মির আপত্তিতে সেটা সম্ভব হচ্ছিল না। উর্মি মরলে তানিয়ার রাস্তাটা ক্লিয়ার হয়।
0: এটা বাজে যুক্তি হয়ে গেল। পঙ্কজ প্রডিউসার, উনি যা চাইবেন তাই তো হবে।
2: আপত্তি করল শাহজাহান।
1: আপনি ভুলে যাচ্ছেন যে সুকান্ত দা ইন্ডাস্ট্রির স্বঘোষিত ভগবান। ওর অনুমতি ছাড়া নায়িকারা মেকআপ বদলাতে পারে না, হিরোরা নিজেদের লুক বদলাতেও ভয় পায়। চোখের আড়ালের স্ক্রিপ্ট আমার পড়া, এত ভালো কন্টেন্ট গত 15 বছরে বাংলা সিনেমাতে আসেনি। হিরো আর হিরোইনের জন্য অথার ব্যাট রোল, সুকান্ত দা চাইছিল হিরোর রোলটা করতে। হিরোইন কে হবে এই নিয়ে ওর কোনো মাথা ব্যথা নেই। সুকান্ত দা বললে পঙ্কজ দা আমাকে আর উর্মিকে সরিয়ে তানি আর সুকান্ত দাকে নিয়ে ছবিটা নামিয়ে দেবে। উর্মি খুন হয়েছে আর আমি উর্মিকে খুন করেছি, এটা হলেই ছক সম্পূর্ণ হয়, তাই না?
2: সুনীল কিছুক্ষণ মাথা নিচু করে ভাবলেন, মাথা তুলে জিজ্ঞাসা করলেন,
3: আপনি আর পঙ্কজ এক ঘরে শুয়েছিলেন, উর্মিকে ঝুলিয়ে দেওয়ার জন্য পঙ্কজ রুম থেকে বেরিয়েছিলেন কিনা আপনার ভালো জানার কথা। কিন্তু
2: সুনীল ফিসফিস করে শিবেন্দুকে বললেন,
3: আপনি আর পঙ্কজ দত্ত মিলে উর্মিকে খুন করেননি তো? আবার দুজনেরই কিন্তু স্ট্রং মোটিভ আছে, তাছাড়া মত্ত অবস্থায় একটা বডিকে সিলিং থেকে ঝোলানো সহজ কাজ নয়, গায়ের জোর লাগে।
2: শিবেন্দু ঘাবড়ে গিয়ে বলল,
1: বিশ্বাস করুন স্যার, আমি উর্মিকে খুন করিনি।
2: পঙ্কজ দত্ত অফিসে বসে কম্পিউটারে কাজ করছিলেন। প্রবীরের সঙ্গে সুনীল আর শাহজাহানকে ঢুকতে দেখে বললেন,
4: আমার উকিল না আসা পর্যন্ত কোনো কথা বলবো না।
2: আজ 24 মার্চ। সুনীল আর শাহজাহান মিলে বাগচে বাগিচা গিয়েছিলেন গতকাল সকালে। আজ সকালে শিবেন্দুর সঙ্গে কথা হয়েছে, এখন আসা হয়েছে পঙ্কজের কাছে। এখান থেকে সুকান্তর কাছে যাওয়া হবে। পঙ্কজের কাছ থেকে বিরোধিতা আসবে এটা আন্দাজ করে সুনীল সঙ্গে নিয়ে এসেছেন প্রবীরকে। পঙ্কজের কথা বলার ধরন প্রবীরকে রাগিয়ে দিয়েছে। তিনি গম্ভীর গলায় বললেন,
5: আসলে উর্মি সুইসাইড করেনি, ও মার্ডার হয়েছে। এই তদন্তে আপনি অসহযোগিতা করছেন, ঠিক হয়? আমি তাহলে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কাস্টডিতে নিচ্ছি।
4: মুখ সামলে,
2: ঘর ঘরে গলায় বললেন পঙ্কজ।
4: জানেন আমি কে?
3: আপনি উর্মির ওয়ান অফ দা প্রেমিক, উর্মি আপনার মেয়ের বয়সী। এনিওয়ে, সেটা আপনাদের ব্যাপার। তার স্ত্রী রেবার কন্যা তানিয়াকে এসব জানিয়ে দেব নাকি?
2: পঙ্কজের হাবভাব নিমিষের মধ্যে বদলে গেল। তিনি হাত জোর করে বললেন,
4: মাফ করে দিন স্যার, আমার ভুল হয়ে গেছে। কি জানতে

0: চান বলুন।
1: ওর মেয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক ছিল?
0: সবই তো জানেন, নতুন আর কি বলবো। আমাকে না বলে ও মোবাইলে একটা ভিডিও তুলেছিল, আমাকে এই বলে ভয় দেখাতো যে চোখের আড়ালেতে ওকে না নিলে ভিডিওটা আমার বউ আর মেয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করবে। ক্যান ইউ ইমাজিন, নিজের ভিডিও শেয়ার হওয়া নিয়ে মেয়েরা ভয় পায়। এক্ষেত্রে মেয়েটা আমাকে ভয় দেখাচ্ছিল, বউ মেয়ে জানলে কেলোর কীর্তি হয়ে যাবে স্যার।
1: আগে এই কথাগুলো মাথায় আসেনি? যাকে ওসব বাদ দিন, আপনার কাছে ওই ভিডিওটা আছে?
0: আছে।
2: অঙ্কজ টেবিল থেকে স্মার্টফোন নিয়ে আনলক করে প্রবীরের হাতে তুলে দিলেন। প্রবীর ফোন গ্যালারি থেকে ক্লিপিংটা বার করে ফেললেন। অঙ্কজ মাথা নিচু করে বললেন,
0: একটাই অনুরোধ, ভিডিওটা প্লিজ শেয়ার করবেন না, তাহলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো গতি থাকবে না।
2: প্রবীর ভিডিও ক্লিপটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের মোবাইলে নিয়ে বললেন,
1: দেখুন আমার ওয়ার্ক এথিক্স আছে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এটা আমার কাছ থেকে কোথাও যাবে না।
0: ধন্যবাদ স্যার।
2: কিছুক্ষণ চুপ করে থাকার পরে পঙ্কজ দত্ত বললেন,
0: ভিডিওটা দেখে উর্মি আমাকে ব্ল্যাকমেল করছিল, তাও আমি ক্লিপটা ডিলিট করিনি।
1: কিন্তু উর্মি মারা যাওয়ার পর কেন ডিলিট করলেন না?
0: আমি জানতাম যে এটার সন্ধানে আপনি আমার কাছে আসবেন।
2: সুনীল বললেন,
3: উর্মি মারা যাওয়ার আগে ওর সঙ্গে আপনার সম্পর্ক ঠিক কেমন ছিল?
0: উর্মির ব্যবহারে সাংঘাতিক চেঞ্জ এসেছিল, আমাকে পুতুলের মতো আঙুলের ডগায় নাচাতো, আমি ওর সংস্পর্শ থেকে বেরিয়ে আসতে চাইছিলাম, আমি চাইনি যে চোখের আড়ালে ছবিটাও করুক।
3: উর্মির খারাপ ব্যবহারই কি একমাত্র কারণ, নাকি আপনি আপনার মেয়ে তানিয়াকে এই ছবির হিরোইন হিসেবে চাইছিলেন?
0: আমি আমার মেয়েকে আমার ছবিতে নিলে কার কি, কিন্তু একদিকে উর্মি আমাকে ব্ল্যাকমেল করছিল, অন্যদিকে সুকান্ত শাসাচ্ছিল আমি যদি ওকে না নিয়ে শিবেন্দুকে নিই তাহলে আমার সর্বনাশ করে ছাড়বে। বাংলা একটা কথা আছে না, জলে কুমির ডাঙায় বাঘ, এই ছবিটা নিয়ে আমার সেই দশা হয়েছে।
3: তাহলে উর্মি মার্ডার হওয়ায় আপনার তো সুবিধেই হলো, এখন তানিয়া আর সুকান্তকে নিয়ে ছবিটা করতে পারবেন, তাই না?
0: আমি ভীতু মানুষ স্যার, ওই প্রজেক্ট নিয়ে আর কাজ করব না, ওটা অভিশপ্ত প্রজেক্ট।
3: যাই হোক, উর্মিকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়?
0: নো আইডিয়া স্যার, আমরা সবাই ভোর চারটে পর্যন্ত আড্ডা মেরেছিলাম, তারপরে আমি আর শিবেন্দু একটা ঘরে শুতে যাই, আমার ঘুমের সমস্যা আছে, রাতে স্ট্রং সেডেটিভ খেতে হয়, একবার শুলে আর উঠি না, উর্মির বাবা চেঁচামেচি শুনে ঘুম ভেঙেছিল।
3: তার মানে শিবেন্দুর অ্যাক্টিভিটি আপনি বলতে পারবেন না?
0: ও কাল পার্টিতে চুপচাপ ছিল, কারোর সঙ্গেই কথা বলছিল না, ও খুব জোরে নাক ডাকে বলে কেউ ওর পাশে শুতে চায় না, আর আমি ঘুমের ওষুধ খাই বলে কিচ্ছু বুঝতে পারি না। আউটডোরে আমি আর শিবেন্দু রুম শেয়ার করি, পরশু রাতেও তাই করেছিলাম।
3: আচ্ছা, এটা তো হতে পারে যে আপনি আর শিবেন্দু মিলে উর্মিকে খুন করেছেন, দুজনে দুজনের আলিবাই।
0: আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?
3: আমি একটা সম্ভাবনার কথা ভাবছি জাস্ট, আপনাদের দুজনেরই খুনের মোটিভ আছে, উর্মি মরলে আপনার ভিডিও ফাঁস হবে না, আর শিবেন্দু প্রেমিকার ওপরে প্রতিশোধ নেবে। আপনাকে একটা কথা জানিয়ে রাখি, উর্মির মোবাইলে আপনাদের ওই ভিডিওটা কিন্তু নেই।
0: আমি যদি উর্মির মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে থাকি তাহলে নিজের ফোন থেকে করিনি কেন? সিক্রেট সিনেমাতেও এত বাজে প্লট থাকে না।
3: উর্মি কি ওই ভিডিওটার কথা কাউকে বলেছিল?
0: জানি না।
2: স্মার্টফোন পঙ্কজকে ফেরত দিয়ে প্রবীর বললেন,
1: ওকে আমরা আপাতত আসছি, দরকারে যেন আপনাকে ফোনে পাওয়া যায়, আর আমাকে না বলে কলকাতা শহর ছাড়ার চেষ্টা করবেন না, তাহলে ইউ উইল বি ইন সিরিয়াস ট্রাবল।
2: ফ্ল্যাট থেকে বেরিয়ে পুলিশের জিপে উঠে সুনীল প্রবীরকে বললেন,
3: ভিডিও ক্লিপটা আমি একবার দেখব।
2: মোবাইলের গ্যালারি খুলে সুনীলের হাতে মোবাইল ধরিয়ে দিলেন প্রবীর। সুনীল আর শাজাহান ক্লিপিংটা দেখছেন, শুরু থেকে বোঝা যাচ্ছে রেকর্ডিং এর কথা পঙ্কজ জানেন না, গোপন জায়গায় মোবাইল বসিয়ে ক্যামেরার ফ্রেম আগে থেকে ঠিক করা আছে। উর্মি পঙ্কজের হাত ধরে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে এলো, ফ্রেম জুড়ে এখন পঙ্কজ আর উর্মি। শাজাহান বলল,
4: উর্মির মোবাইল ঘেটে কলকাতা পুলিশের সাইবার সেল জাস্ট কিচ্ছু পায়নি।
2: পঙ্কজকে খাটে বসিয়ে মোবাইল ক্যামেরার দিকে তাকিয়ে হাসল উর্মি, লুকিয়ে

0: থামসাপ দেখালো, নানা অঙ্গভঙ্গি করল।
1: পঙ্কজের জন্য সত্যি মায়া হচ্ছে,
0: ক্লিপটা দেখে মন্তব্য করলেন সুনীল।
1: সুকান্তর বাড়ি আর কত দূর?
0: বউয়ের সঙ্গে বিচ্ছেদের শেষে সুকান্ত এখন হ্যাপিলি সিঙ্গেল। বছরে দুটি বাংলা ছবিতে অভিনয় করেন, অফার থাকলেও হিন্দি ছবি করেন না। জাতীয় স্তরে বেশ নাম ডাক আছে। সুকান্তর বাড়ি সাউথ এন্ড পার্কে। এই জায়গাটা এখনো পুরনো কলকাতার রোদ্দুরে গা মেলে আড় মোড়া ভাঙে। ফ্লাইওভারের ওপারের রুদ্ধশ্বাস দৌড় এপার থেকে বোঝা যায় না। পুরনো আমলের বাড়ির গাড়ি বারান্দায় পুলিশের জিপ পার্ক করে প্রবীর, সুনীল আর শাজাহান গাড়ি থেকে নামছেন। এমন সময় প্রবীরের মোবাইলে ফোন এলো। ফোন ধরে হ্যাঁ আর আচ্ছা বলে লাইন কেটে তিনি বললেন,
2: ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস রিপোর্টের ফলো আপ এলো। উর্মির ব্লাড লেভেল ফেন্টালিনে ভরপুর থাকলেও স্টোম্যাকে ফেন্টালিন পাওয়া যায়নি। খাবার বা পানীয়, গ্লাস, প্লেট, বোতল, ক্রাইম সিনের কোথাও এক ফোঁটা ফেন্টালিন পাওয়া যায়নি। কেসটা তো পুরো গুলিয়ে গেল।
0: তিনজনে এখন সুকান্তর ড্রয়িং রুমের দরজার বাইরে।
2: আসব,
0: দরজা খুলে দিলেন সুকান্ত। 50 পেরিয়েও যুবকদের মতো চেহারা, শরীর বা মুখে একটিও বয়সের দাগ পড়েনি। পরনে সাদা পাজামা আর পাঞ্জাবি, গায়ে জড়ানো দামি কাশ্মীরি শাল, হাতে গ্রিন টিয়ের পেয়ালা।
2: আসুন।
0: সুনীল ঘরে ঢুকে জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন,
1: বাবা, কলকাতার কেন্দ্রে এত নিরিবিলি জায়গা আশাই করা যায় না।
0: সুকান্ত কোনো কথা না বলে সবুজ চায়ে চুমুক দিলেন।
1: দেখুন, উর্মি আত্মহত্যা করেনি, ও খুন হয়েছে, জানেন তো, আপনি তো টিভি দেখছিলেন, জানার কথা।
0: সুকান্ত টিভির সেট টপ বক্সের দিকে তাকিয়ে দেখলেন ডিসপ্লে প্যানেলে এখনো আলো জ্বলছে। তিনি সুইচবোর্ডে হাত দিয়ে সুইচ অফ করে বললেন,
3: হ্যাঁ জানি, তবে কিভাবে খুন হয় মিডিয়া সেটা এখনো জানতে পারিনি। ফেন্টানিল পয়জনিং হয়েছে, কিন্তু স্টমাকে কেন ফেন্টানিল নেই এই নিয়ে চেঁচাচ্ছে।
1: তা কে খুন করেছে বলে আপনার মনে হয়?
3: সিনেমাতে অনেক জেরার সিনে অভিনয় করেছি। ইনফ্যাক্ট নতুন যে ছবিটাতে অভিনয় করছি তার ওয়ার্কিং টাইটেল জেরা। তাতে আমি প্রতিবেশী রাষ্ট্র থেকে ইন্ডিয়া চলে এসেছি কোনো কাগজপত্র ছাড়াই। পুলিশ সব জানতে পেরে আমাকে জেরা করতে শুরু করল। 4 দিন আগে বসিরহাট আর টাকিতে আউটডোর সেরে এলাম, কাল থেকে ইনডোর শুরু করব, কিন্তু ওসব হলো অভিনয়, সত্যিকারের জেরা এই প্রথম ফেস করছি।
1: আরে জেরা কেন ভাবছেন, আড্ডা ভাবুন না। সব হত্যাকাণ্ডই আসলে অনেকগুলো ব্যাক স্টোরির চরম পরিণতি। সবার সব গল্প না জানলে হু হ্যাজ ডান ইট এই প্রশ্নের উত্তর পাওয়া যায় না।
3: হু ডান ইট
0: শব্দটা উচ্চারণ করার সময় চোখ ছলছল করছে সুকান্তর।
3: আমার আদরের উর্মি লাশ হয়ে গেছে, এখন চলছে হত্যাকারী কে এই প্রশ্নের উত্তর খোঁজার পালা। হায় রে!
0: সুকান্তর চোখে চোখ রেখে সুনীল বললেন,
1: আপনি উর্মিকে ভালোবাসতেন?
3: আমি অভিনেতা, ভালোবাসার অভিনয় করা আমার পেশা। আপনি আমার অভিনয় ভুলবেন না, আমার আর উর্মির ফোনালাপের ট্রান্সক্রিপ্ট জোগাড় করুন, তাহলে জানতে পারবেন আমি ওকে কতটা ভালোবাসতাম। বিয়ে করার জন্য অনেকবার বলেছি, আমি জানি যে আমাদের মধ্যে বয়সের অনেক ফারাক। আমার প্রাক্তন স্ত্রী আমার মতন মেগালম্যানিক সেলফ অবসেসড সোশিওপ্যাথের সঙ্গে থাকতে না পেরে ডিভোর্স করে চলে গেছেন, কিন্তু এত কিছুর পরেও আমি উর্মির প্রেমে পড়েছিলাম। এই জীবনে প্রথমবার আমি বুঝতে পারছিলাম না উর্মি আমাকে ভালোবাসে নাকি ভালোবাসার অভিনয় করে।
1: শিবেন্দুও একই কথা বলেছে, ও উর্মিকে ভালোবাসত, কিন্তু উর্মি ওকে ভালোবাসত কিনা সেটা বুঝতে পারেনি।
3: জানি, উর্মির মা আমাকে সবই বলতেন।
1: তার মানে আপনি জানতেন। সেকেন্ড কোয়েশ্চন, পঙ্কজের সঙ্গে উর্মির সম্পর্ক ছিল, এটা আপনি জানতেন?
3: এটা জানি, ওটা আপনাদের ক্লাসের কাছে ইস্যু, আমার কাছে নয়।
1: উর্মি পঙ্কজকে ব্ল্যাকমেল করছিল, এটাও তো আপনি জানতেন, এবং এটাও আপনার কাছে পেটি মেটাল ক্লাস ইস্যু, তাই তো?
3: এই খবরটা আমার জানা ছিল না।
1: সবাই বলে যে আপনার অনুমতি ছাড়া ইন্ডাস্ট্রিতে গাছের পাতাও নড়ে না।

0: এত বড় খবরটা আপনি জানতেন না এটা আমি ঠিক মানতে পারছি না।
1: আমি সত্যিই জানতাম না।
0: হোয়াটএভার, অন্য প্রসঙ্গে আসি, সোহমের লেখা চোখের আড়ালের স্ক্রিপ্ট আপনি পড়েছিলেন নাকি এটার কথাও জানতেন না?
1: পড়েছিলাম।
0: পঙ্কজ চাইছিলেন শিবেন্দু আর উর্মিকে নিয়ে ছবিটা করতে, আপনি এটা জানতেন?
1: জানতাম, আমি পঙ্কজকে বলেছিলাম ওই রোলটা আমার চাই, শিবেন্দুকে নিলে ছবিটা আমি হয়তো দেব না।
0: আপনি কি জানতেন যে পঙ্কজ তাঁর মেয়ে তানিয়াকে এই ছবিটার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে এন্ট্রি দিতে চাইছে?
2: সুকান্ত চুপ করে রয়েছেন। সুনীল বললেন,
0: উর্মি মার্ডার কেসে শিবেন্দুকে খুনি প্রমাণ করতে পারলে নায়ক নায়িকা সিন থেকে আউট, আপনি আর তানিয়া হিরো হিরোইন, তাই না? তাছাড়া আপনি উর্মিকে ভালোবাসেন, কিন্তু উর্মি আপনাকে ভালোবাসে কি না সেটা বুঝতে পারছেন না। এদিকে উর্মির হাত ধরে নতুন হিরো শিবেন্দু তরতর করে উঠে আসছে, ওকে তো থামাতে হবে। আপনার খুনের মোটিভের কোনো অভাব নেই সুকান্তবাবু।
2: সুকান্ত শোকেসের দিকে তাকালেন, সেখানে অজস্র পুরস্কার সাজানো রয়েছে। তিনি বললেন,
1: এই ইন্ডাস্ট্রিতে টানা এতগুলো বছর এক নম্বর জায়গায় থাকতে গিয়ে অনেক পাপ করেছি, কখনো অন্য হিরোর বারোটা বাজিয়েছি, কখনো ছবি ফ্লপ করা মাত্র ডিরেক্টরের মোবাইল নাম্বার ব্লক করে দিয়েছি, কিন্তু আমার দৌড় ওইটুকুই, খুন করার কথা কখনো ভাবিনি।
0: আপনি সেদিন পার্টিতে কি খেয়েছিলেন?
1: গত 20 বছর ধরে স্যুপ, স্যালাড, গ্রিন টি আর স্পার্কলিং ওয়াটার ছাড়া কিছু খাই না আমি।
0: আমি যতদূর জানি কোমরের ব্যথার জন্য হাড়ের ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি নিয়মিত ফেন্টানিল খান। স্যুপ, স্যালাড আর গ্রিন টি ছাড়া আপনার কাছে ফেন্টানিলও আছে কি, তাই তো?
1: ওটা ওষুধ, খাবার নয়।
2: রেগে গেছেন সুকান্ত।
0: সেই রাতে আপনি একা শুয়েছিলেন।
1: আমার ওই একটাই বিলাসিতা, আউটডোরে গেলে কারোর সঙ্গে রুম শেয়ার করি না।
0: সবার শেষে কে শুতে গিয়েছিল বলতে পারবেন?
1: আমি সবার শেষে শুতে যাই। প্রথমে গেলেন অনিলাভ আর স্বস্তিকা, তারপর শিবেন্দু আর পঙ্কজ। সোহম আর মিলি আগেই উঠে যেতে চাইছিল, কিন্তু উর্মি হঠাৎ মিলিকে বেজায় ধমকাতে থাকে।
0: কি নিয়ে
1: ঝগড়া? যেটি শোনা আমি পছন্দ করি না। যেটুকু কানে এসেছিল তোর থেকে বুঝতে পারছিলাম যে মিলি উর্মির কাছে অনেক টাকা পায়, সেটা নাকি ওর প্রফেশনাল ফি। উর্মির টাকাটা দিতে রাজি নয়, মিলি বলল যে ও কাজ ছেড়ে দেবে। তখন উর্মি ভয় দেখালো যে সে পুলিশে খবর দেবে, সেটা শুনে কাঁদতে কাঁদতে মিলি ঘর থেকে বেরিয়ে যায় সঙ্গে সোহম।
0: তার মানে আপনি শেষ ব্যক্তি যিনি উর্মিকে জীবিত অবস্থায় দেখেছেন, ঠিক বলছি?
2: সুকান্তর মুখে বিন্দুমাত্র রাগ বা বিরক্তি দেখা যাচ্ছে না। তিনি বললেন,
1: আমি আর উর্মি সোয়া 4টা পর্যন্ত গল্প করেছিলাম। উর্মি ইনকোহারেন্ট কথাবার্তা বলতে থাকে, মুখ থেকে মেকআপ না তুলে, পোশাক না বদলে পালঙ্কে শুয়ে পড়ে। সে দেখে আমি নিজের ঘরে চলে যাই। আমি চলে যাবার পর ওই ঘরে কেউ ঢুকেছিল কিনা সেটা জানা নেই।
0: আপনি যে সোয়া 4টা থেকে বাকি সময়টা নিজের ঘরেই ছিলেন তার কি কোনো প্রমাণ আছে?
1: অ্যালিবাই,
2: হাসলেন সুকান্ত।
1: না নেই, কিন্তু বাকিদের কি আছে?
0: সবাই কিন্তু জোড়ায় জোড়ায় শুয়েছিল, একজন উঠলে অন্যজন জানতে পারতেন।
1: আপনার কথা অনুযায়ী আমি একজন সাসপেক্ট, আমার খুনের মোটিভ আছে, আমার কোনো অ্যালিবাই নেই। যা দিয়ে খুন করা হয়েছে সেটা আমার কাছে ছিল, কিন্তু একটা কথা বলুন তো, আমি খুনটা কি করে করলাম? আমি কি উর্মির সঙ্গে আড্ডা মারার সময় ওর মুখে ফেন্টানিল গুঁজে দিয়েছিলাম?
2: বোঝা যাচ্ছে তিনি বেদম রেগে গেছেন, কিন্তু মুখে কোনো এক্সপ্রেশন নেই। প্রবীর কি বলবে বুঝতে না পেরে হাত কচলাচ্ছেন আর বলছেন,
3: রাগ করছেন কেন স্যার? এসব তো আপনার ভালোর জন্যই, আপনার নাম ক্লিয়ার করার জন্যই তো।
2: সুনীল একগাল হেসে বললেন,
0: সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। কাল আপনার সঙ্গে স্টুডিওতে জেরা সিনেমার শুটিং এর ফ্লোরে দেখা হচ্ছে, কেমন?
2: দুপুর 2:00

সময় স্টুডিওতে পৌঁছে প্রবীর দেখলেন সবাই মেকআপ রুমে জড়ো হয়েছে। মলিন দেওয়াল জোড়া আয়নার গায়ে কটকটে আলো জ্বলছে, আয়নার কোণে অজস্র টিপ সাঁটা রয়েছে, মেঝেতে বেছানো রয়েছে ছেঁড়া পাটের কার্পেট, এক কোণে পড়ে রয়েছে প্লাস্টিকের নোংরা ওয়েস্ট পেপার বাস্কেট। শাহজাহান একগাদা মোল্ডেড প্লাস্টিকের চেয়ার জোগাড় করেছে, তাতে বসে রয়েছে।

0: এখন দেখি গোয়েন্দাই গায়েব।
1: সুনীলবাবু কাল রাতে আমার বসিরহাটের বাড়িতে গিয়েছিলেন, আমাকে হুকুম করলেন আজ দুপুর দুটোয় এই স্টুডিওতে চলে আসতে। আমি সকালেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, উনি তখন বসিরহাট থানায় গিয়ে বড়বাবুর সঙ্গে গল্প করছিলেন।
2: বসিরহাট আর টাকিতে আউটডোর সেরে তো সুকান্ত কদিন আগেই ফিরেছেন, কালকেই সুনীলবাবুকে ওখানে যেতে হলো।
3: কেউ উত্তর দিল না, কারণ ঘরে একসঙ্গে ঢুকলেন সুকান্ত আর সুনীল। তাঁদের দেখে সবাই উঠে দাঁড়ালো। একমাত্র ফাঁকা চেয়ার দেখিয়ে শাজাহান সুকান্তকে বলল,
2: আপনি ওখানে বসুন।
3: শাজাহান আর প্রবীর দরজার কাছে দাঁড়ালেন। সুনীল সবাইকে বললেন,
4: আমি আয়নার সামনে দাঁড়াচ্ছি, টুকটাক দু একটা কথা বলবো, দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করব, তারপরে অপরাধী প্রবীরের সঙ্গে থানায় চলে যাবেন, বাকিটা বাড়ি, সিম্পল ব্যাপার।
3: সবাই সুনীলের দিকে ঘুরে বসেছেন। সুনীল বললেন,
4: ক্রাইম সিন দেখে প্রবীর ভেবেছিলেন যে উর্মি গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে, আমি কিন্তু প্রথম দর্শনেই বুঝেছিলাম যে এটা মার্ডার।
5: কিভাবে?
3: পুলিশ হিসেবে তার আতে ঘা লেগেছে।
4: পোস্টমর্টেম হ্যাঙ্গিং বলে ডাক্তারি পরিভাষায় একটা কথা আছে, সোজা বাংলায় যার মানে হলো মৃতদেহকে ঝুলিয়ে দেওয়া। একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর একজনকে খুন করে সিলিং থেকে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হচ্ছে। এই দুই মৃতদেহের মধ্যে কিছু তফাৎ থাকে, যেমন ধরুন,
3: পকেট থেকে একটা নাইলনের দড়ি বার করে শিবেন্দুর হাতে দিয়ে সুনীল বললেন,
4: আপনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করতে চান, জাস্ট ট্রাইট, গলায় দড়িটা বাঁধন দেখি।
3: শিবেন্দু ঘাবড়ে গেলেও দড়িটা হাতে নিয়ে গলায় জড়িয়ে গিন্ডিতে গেল।
4: দাঁড়ান,
3: শিবেন্দুকে থামালেন সুনীল,
4: আপনি গিঁটটা গলার কোন দিকে বাঁধছেন?
3: গিঁট ছুঁয়ে শিবেন্দু বলল,
2: গলার ডান দিকে, কারণ আমি ওই দিকে গিঁট বাঁধতেই কমফোর্টেবল ফিল করছি।
4: কাজের কথাটা বলে দিলেন, আত্মহত্যার ক্ষেত্রে নট বা গিঁট থাকে গলার ডান দিকে কানের তলায়, কারণ ডানহাতি মানুষের সেটাই স্বাভাবিক প্রবণতা, বাঁহাতি হলে এটা উল্টে যায় জাস্ট। কিন্তু উর্মির নট ছিল গলার মাঝখানে। অন্য লোকে গিঁট বাঁধলে এরকমটা হয়, কারণ সে নিজের গলায় দড়ি বাঁধছে না। দ্বিতীয় কথা হলো, আপনি দড়ির অন্য প্রান্ত সিলিংয়ের হুকে বেঁধে ঝুলে পড়লে হুকের সংস্পর্শে এসে দড়ি বা ওড়নার ফাইবার একরকম ভাবে ছিঁড়বে, আর যদি আপনার মৃতদেহের গলায় ওড়না বেঁধে অন্য প্রান্ত হুকের মধ্যে ঢুকিয়ে আপনার বডি হিঁচড়ে তোলা হয় তাহলে ফাইবার অন্যভাবে ছিঁড়বে। ক্রাইম সিনে ঢুকেই আমি আর শাজাহান বুঝে গিয়েছিলাম যে উর্মিকে খুন করা হয়েছে, সিম্পলি মার্ডার। এখন কিভাবে খুনটা করা হয়েছে সেটা পোস্টমর্টেম রিপোর্ট দেখে ক্লিয়ার হলো, আর তখনই বুঝেছিলাম যে টুল পড়ে যাওয়ার আওয়াজ কেউ শুনতে পায়নি কেন, কারণ টুলটা শব্দহীনভাবে উল্টে রাখা হয়েছিল। আওয়াজ শুনে কেউ উঠে পড়লে সব ভিজতে যাবে তো।
1: আমি ঠিকই বলেছিলাম, উর্মিকে খুন করা হয়েছে, গলায় দড়ি দিয়ে না বিষ খাইয়ে সেরা সেকেন্ডারি।
4: সব খুনের পেছনেই মোটিভ থাকে, উর্মি মার্ডার কেসেও সেটা আছে। সেই রাতে যারা বাগচি বাগিচায় ছিলেন তাদের মধ্যে আপাত দৃষ্টিতে চারজনের কোনো মোটিভ ছিল না, এরা হলো সোহম, মিলি, রাকেশ আর আলোরানী। বাকি সবার স্ট্রং মোটিভ ছিল এবং এদের মধ্যে সুকান্ত ছাড়া সবাই রুম শেয়ার করেছিলেন। এরকমটা হতে পারে যে সুকান্ত খুনটা করেছেন, আবার এমনও হতে পারে যে একই ঘরের দুজনে মিলে খুন করেছেন, দ্যাট ইজ অলসো পসিবল।
6: কিন্তু খুনটা হলো কিভাবে?
4: ভিসেরার কেমিক্যাল অ্যানালিসিস করে জানা গেল খুনের কারণ ফেন্টানিল পয়জনিং, কিন্তু উর্মির স্টমাকে ফেন্টানিল পাওয়া যায়নি, অর্থাৎ ওকে ফেন্টানিল খাওয়ানো হয়নি। এখন প্রশ্ন হলো, তাহলে ফেন্টানিল উর্মির শরীরে ঢুকলো কি করে? গতকাল সুকান্ত একটা কথা বলে আমাকে এই বিষয়ে সাহায্য করেছেন।
3: সুকান্ত অবাক হয়ে সুনীলের দিকে তাকালেন।
4: সুকান্ত আমাকে বলেছিলেন,
5: আমি কি উর্মির সঙ্গে আড্ডা মারার সময় ওর মুখে ফেন্টানিল গুঁজে দিয়েছিলাম?

0: এই কথাটাই আমার চোখ খুলে দেয়।
1: কিভাবে?
2: জিজ্ঞাসা করলেন পঙ্কজ।
0: সেই প্রসঙ্গেই আসছি। সুকান্তের কথা শুনে আমার মনে পড়ে গেল আলো রানীর কথা।
2: রাকেশ উত্তেজিত হয়ে বলল,
3: আমার বউয়ের নামে মাঝে মাঝে বলছেন কেন? হ্যাঁ, ও অসুস্থ।
4: বসো।
2: পুলিশি হুঙ্কার ছেড়েছেন প্রবীর। রাকেশ চেপে ধরেছে আলো রানীর হাত। আলো রানী ভয়ের চোটে ঠক ঠক করে কাঁপছে।
0: তোমার থাইরয়েডের সমস্যা আছে না?
5: হ্যাঁ স্যার,
2: কোন রকমে বলল আলো রানী।
5: ম্যাডামের ব্যাপারে আমি কিছু জানি না স্যার।
0: ম্যাডামের ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞাসা করা হবে না। আমি তোমার চিকিৎসার বিষয়ে কথা বলবো। তুমি বলেছিলে ওষুধ খেলে আমার গা গুলোয়, অন্যভাবে ট্রিটমেন্ট হচ্ছে, কি ঠিক বললাম তো?
5: হ্যাঁ স্যার।
2: সোহমের দিকে তাকিয়ে সুনীল বললেন,
0: কি ঠিক বললাম তো? তদন্তের একদম গোড়ায় আলো রানীর এই মন্তব্য আর তদন্তের একদম শেষে সুকান্তের ওই মন্তব্য মিলে যেটা দাঁড়ালো সেটা হলো ফেন্টানিল স্টমাকে পাওয়া যায়নি মানে সেটা খাওয়ানো হয়নি, আর তার মানে হলো অন্য কোনো রুটে সেটা শরীরে ঢুকেছে।
6: ইনজেকশন?
1: কিন্তু তার দাঁত থাকবে তো,
2: পঙ্কজ বললেন।
7: ইনহেলার?
2: বলল মিলি। সুনীল সবার কথা চুপচাপ শুনছিলেন। এবার বললেন,
0: কিভাবে উর্মি খুন হলো এটা জানতে আপনারাই আমাকে সাহায্য করেছেন একাধিক সূত্র দিয়ে। সূত্র নাম্বার এক, স্বস্তিকা সান্যাল বলেছিলেন,
7: উর্মির যখন ক্লাস ইলেভেন তখন এই মিলি কোথেকে একটা উড়ে এসে বসিরহাটে জুড়ে বসেছিল, বাবা মানেই মিশর বাড়িতে থাকতো। হ্যাঁ বলেছি, ভুলটা কি বলেছিলাম আমি?
0: না না, ভুল কেন বলবেন, আমি জাস্ট কথাটা মনে করালাম। এবার দ্বিতীয় সূত্র, সোহম বলেছিল উর্মি মিলিকে দিয়ে কাজ করিয়ে টাকা দিচ্ছিল না।
6: হ্যাঁ আমি বলেছিলাম।
0: তৃতীয় সূত্র আমি পেয়েছি সুকান্ত বাবুর কাছ থেকে, উনি বলেছেন খুনের রাতে উর্মির সঙ্গে মিলির কথা কাটাকাটি হয়েছিল, মিলি উর্মির কাছে তার প্রাপ্য টাকা চাইছিল, উর্মি টাকাটা দিতে রাজি হচ্ছিল না, উর্মির পার্সোনাল স্টাইলিস্টের কাজ মিলি ছেড়ে দিতে চায়, তখন উর্মি ভয় দেখায় যে পুলিশে খবর দেবে, আর এই শুনে কাঁদতে কাঁদতে মিলি ঘর থেকে বেরিয়ে যায়, সঙ্গে যায় সোহম। কি সুকান্তবাবু, ঠিক বললাম তো?
2: সুকান্ত ঘাড় নেড়ে হ্যাঁ বললেন।
7: আমাদের মধ্যে ঝামেলা লেগেই থাকতো, আসলে অনেকদিনের পুরনো বন্ধুত্ব তো।
2: মিলির কথায় গুরুত্ব না দিয়ে সুনীল বললেন,
0: চার নম্বর সূত্র পেলাম পঙ্কজ দত্তর কাছ থেকে, ওঁর আর উর্মির ভিডিওর ক্লিপ আমি দেখেছি, সেই ভিডিওর উর্মি কপালে দীর্ঘ উ মার্কা সোয়েডের টিপ ঠিক পড়ে রয়েছে, ঠিক এই রকম।
2: মেকআপ রুমের আয়নার কোণে সাঁটা অনেক টিপ থেকে একটা টিপ খুলে নিয়ে সবাইকে দেখালেন সুনীল। বললেন,
0: আবার ফিরে আসি আলো রানীর কাছে, তা তোমার থাইরয়েডের ট্রিটমেন্ট কিভাবে হয়? তুমি তো ওষুধই খাও না।
5: গভর্নমেন্ট থেকে আমাদের আয়োডিন বিন্দি দেয়, ওই বিন্দির মধ্যে যে আয়োডিন থাকে সেটা কপালের চামড়া দিয়ে ঢুকে যায়, রক্তে আয়োডিন বাড়ে আর থাইরয়েড ভালো হয়ে যায়।
0: আমি খবর নিয়ে জেনেছি আয়োডিন বিন্দি সরকারের একটা প্রজেক্ট, যেসব এলাকার মহিলাদের রক্তে আয়োডিন কম আছে তাদের জন্য এই প্রকল্প। ওষুধ খেতে দিলে কেউ খাবে না, অথবা খেতে ভুলে যাবে, কিন্তু টিপ পড়তে দিলে পড়বে, মাসের প্রতিটি দিনের জন্য একটা নতুন টিপ, সবাই আনন্দের সঙ্গে পড়ে। ও কি সোহম, কোথায় যাচ্ছ?
2: সোহম চেয়ার ছেড়ে উঠে বেরোনোর চেষ্টা করছিল।
6: একটু বাথরুম যাব।
0: তুমি ফার্মাকোলজির ছাত্র না? ডার্মাল প্যাচে ফেন্টানিল ব্যবহার করলে সেটা স্কিন দিয়ে অ্যাবজর্ব হতে পারে, এই ধারণা তোমার আছে। মিলির ডিজাইন করা দীর্ঘ উ মার্কা সোয়েডের টিপে ফেন্টানিল ভরে দেওয়ার প্ল্যানও তোমার। তুমি মিলিকে টিপ বানিয়ে দাও আর মিলি সেই টিপ উর্মিকে পুড়িয়ে দেয়।
7: এসব করে আমার লাভ?
0: লাভ না থাকলে তুমি উর্মির কপাল থেকে টিপ খুলে নিয়েছিলে কেন? যে

0: প্রায় কখনো টিপ খোলে না। সে মরার সময় কেন পোশাক ইন্ট্যাক্ট রেখে টিপ খুলে নিতে যাবে? যদি খুলেও নিয়ে থাকে তাহলে সেই টিপ ক্রাইম সিনে পাওয়া যাবে না কেন?
1: কিন্তু আমি লাভটা কি?
2: সুনীলের দিকে তেড়ে গেছে মিলি। সোহম তাকে চেপে ধরে আবার চেয়ারে বসিয়েছে।
0: টিপে এত বেশি পরিমাণ ফেন্টানিল ছিল যে উর্মির চামড়া দিয়ে রক্তে মিশে ওকে মেরে ফেলে। দিনটা ভেবে চিন্তেই বাছা হয়েছিল। অনেক সাসপেক্ট থাকবে ওখানে। আত্মহত্যা নয় এটা পুলিশ বুঝতে পারলে সেকেন্ড লাইন অফ ডিফেন্স আছে অনেকগুলো। মিলি বা সোহম উর্মির স্মার্টফোন নিয়ে রেস্টোর ফ্যাক্টরি সেটিং করে দেয়। এর ফলে সন্দেহ যাবে পঙ্কজের ওপরে। সুকান্ত নিয়মিত ফেন্টানিল খান, উনিও সাসপেক্ট হয়ে যাবেন।
2: সুকান্ত নিঃশব্দে মাথা নাড়লেন।
0: সবাই বেঘরে ঘুমোবে, আর উর্মি আউটডোরে গেলে ঘরের দরজায় খিলনা দিয়ে ঘুমোয়, এটা সবাই জানে। ভোর হওয়ার আগে উর্মির ঘরে ঢুকে মিলি আর সোহম মিলে মৃত উর্মির গলায় ওড়না জড়িয়ে সিলিং থেকে ঝুলিয়ে দিয়েছিল জাস্ট, আর তারপর কপাল থেকে টিপ খুলে নিয়েছিল। একটা টুল নিঃশব্দে পালঙ্কের পাশে উল্টে রেখে দিয়েছিল, তারপরে নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়েছিল। ইনফ্যাক্ট অনিলাভু আমাকে না ডাকলে উর্মির মৃত্যু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া যেত।
2: প্রবীরের কথাটি পছন্দ হয়নি, তিনি দরজার কাছ থেকে বললেন,
3: সবটাই তো ক্লিয়ার হলো, কিন্তু খুনের মোটিভ কি? আমাকে তো কোর্টে কেসটা জাস্টিফাই করতে হবে, তখন তো আর প্রাইভেট ডিটেকটিভের কথা কেউ শুনবে না।
0: গুড পয়েন্ট। ইনফ্যাক্ট খুনের মোটিভ জানতেই আমি কাল বসিরহাটে গিয়েছিলাম।
2: প্রবীরের দিকে তাকিয়ে বললেন সুনীল,
0: আচ্ছা মিলি, বসিরহাটে মিশর বাড়িতে আসার আগে তুমি কোথায় থাকতে? মানে তোমার বাবা মা কিভাবে মারা গেছেন?
2: মিলি মাথা নিচু করে ফুঁসছে।
0: তুমি যখন বলবে না তখন আমি বলে দিই। মিলির আদি বাড়ি প্রতিবেশী রাজ্যে। মিলির বাবা ছিলেন ওই রাজ্যের একজন প্রভাবশালী ব্যক্তি। সব ধরনের হিংসের বিরুদ্ধে তিনি জনমত সংগঠিত করতেন। ওনার শত্রুপক্ষ একদিন বাড়িতে ঢুকে মিলির বাবা এবং মাকে খুন করে, মিলিকেও আক্রমণ করতে যায়। মিলি নিজেকে বাঁচাতে বঁটি দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে এই রাজ্যে চলে আসে। ওর কোনো মেসর বাড়ি নেই, আর মেসো বলে যে লোকটি আছে সে একজন ফোড়ে। টাকার বিনিময়ে মিলিকে থাকতে দিয়েছিল জাস্ট। স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে মিলি, কেউ কিচ্ছু সন্দেহ করেনি। মিলি শুধু একটাই ভুল করেছিল, সে তার প্রিয়তম বান্ধবীকে সত্যিটা বলে দিয়েছিল। তারপরে উর্মি বিখ্যাত হলো, উর্মির রিফ্লেক্টেড গ্লোরিতে বিখ্যাত হলো মিলিও, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে মুম্বাই থেকে বিক্রম সিংহানিয়া ডাক দুজনেই পেলেও প্রোডাকশন হাউসের সঙ্গে চুক্তির কারণে উর্মি যেতে পারবে না, কিন্তু মিলি যাবে। ব্যাস স্কুলের স্বার্থহীন বন্ধুত্ব ধীরে ধীরে মরে গেল। উর্মি তখন প্রবল ঈর্ষায় ভুগছে। পার্সোনাল স্টাইলিস্টের কাজ করিয়ে মাসের পর মাস মিলিকে টাকা দিচ্ছে না। মিলি কাজ ছেড়ে দেওয়ার কথা বললেই ব্ল্যাকমেল করছে।
3: এর মধ্যে ওই সোহম ঢুকলেন কি করে?
0: প্রেম বড় সাংঘাতিক জিনিস। মিলি নিজের পাস্ট লাইফ সোহমকে বলল ব্ল্যাকমেলের কথাও। তখন সোহম এই খুনের প্ল্যান সাজালো। দীর্ঘ উ মার্কা টিপে ফেন্টানিল ভরে দিল সোহম। মিলি শুধু সেটা পরিয়ে দিল উর্মিকে।
4: আপনি এত কথা জানলেন কি করে?
0: আমি গতকাল বসিরহাট থানার বড়বাবুর সঙ্গে কথা বলে মিলির বাড়িতে গিয়েছিলাম। মিলির সেই মেশো সব স্বীকার করেছে, ওকে অলরেডি পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে। প্রবীর আপনি বরং ওর সঙ্গে যোগাযোগ করুন, তারপরে যোগাযোগ করতে হবে প্রতিবেশী রাজ্যের পুলিশের সঙ্গে। আপনার এই কেস অনেক দূর গড়াবে।
2: মিলির চোখে জল। সোহম চেয়ার ছেড়ে উঠে আয়নার গা থেকে একটা লাল সুইরের টিপ তুলে মিলির কপালে সেঁটে দিয়ে বলল,
5: আমাদের বিয়ে হয়ে গেল রে মিলি, বাকি জীবন আমরা একসঙ্গে দগ্ধে দগ্ধে মরব, তুই চিন্তা করিস না। আর কেউ না থাকুক, আমি তোর পাশে রইলাম। টিল ডেথ টু আস অ্যাপার্ট।
2: স্টুডিওর ফ্লোর থেকে চিৎকার শোনা গেল।
4: ব্যাক আপ।

গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন দীর্ঘ উঁটি আছেন ঝুলে, লিখেছেন ইন্দ্রনীল সান্যাল, গল্পের কথক অর্পণ, গল্পের সূত্রধার সৌমি, অনিলাভ সান্যাল উজ্জ্বল, শাহজাহান অমরজিৎ, প্রবীর সুদীপ্ত ঘোষ, স্বস্তিকা দেবলীনা, রাকেশ আত্রেয়, আলোরানী রিয়া, নীলি বিহু, সোহম অনির্বাণ, শিবেন্দু অরিজিৎ, পঙ্কজ অনিরুদ্ধ, সুকান্ত সুদীপ্ত রায় এবং সুনীলের ভূমিকায় সমক। সমগ্র পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।

শুনছেন গল্প স্বল্প 107 FM রেইনবোতে গল্প স্বল্প গল্প।

দিয়ে শুনেছেন তো গল্পটা? আমি কিন্তু মন দিয়ে শুনেছি গল্পটা, আমার খুব প্রিয়, আগেও শুনেছি আবারও শুনলাম। আসলে গল্পসল্পের গল্পগুলো, এর সৃষ্টিগুলো এতই সুন্দর, বারে বারে শুনলেও কোথাও যেন মনে হয় আরও একবার শুনি। হ্যাঁ, কেমন যেন মনে হয় তৃপ্ত হতে পারলাম না, মানে আরও আরও আরও অনেকবার শুনলে তবেই তৃপ্ত হব। তো আপনাদের তৃপ্তির স্তর কোথায় পৌঁছেছে? গল্পটা কেমন লাগলো? খুব ভালো লাগলো নাকি আরও একটু ভালো হতে পারতো? সেসব কথাই জানান গঠনমূলক সমালোচনার মাধ্যমে 9903659992, আমাদের অফিসিয়াল নাম্বার 9903659992, 9903659992 এই নাম্বারে। আর যার সমালোচনা আমাদের কাছে মনে হবে শ্রেষ্ঠ, তাঁকেই আমরা মঙ্গলবারের কুইজওয়ালা অনুষ্ঠানে সেমিফাইনাল রাউন্ডে নিয়ে যাব। বন্ধুরা, তাহলে আর দেরি কেন? নাম্বারটা সেভ করে ফেলেছেন তো? নিজের নাম, লোকেশন আর ফোন নাম্বার জানাতে ভুলবেন না বন্ধু, নাহলে কিন্তু আমরা সঠিক উত্তরদাতাকে খুঁজে পাবো না। হ্যাঁ, অর্থাৎ যার সমালোচনা সঠিক মনে হলো তাঁকেই তোমরা খুঁজে পাবো না, নাম, লোকেশন আর ফোন নাম্বার যদি আপনি ঠিকভাবে না জানান। ঠিক আছে, তাহলে গল্প স্বল্প অনুষ্ঠান থেকে সোহম আপাতত বিদায় নিচ্ছে। শুরু হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। আজকের সুররঞ্জনী অনুষ্ঠানে দুটি শাস্ত্রীয় সঙ্গীতের পরিবেশনা শুনব। আজকে প্রথমে শুনব খেয়াল, রাগ মালকোষ, শিল্পী অনল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়।

এতক্ষণ শুনলেন মালকোষ রাগি খেয়াল, শিল্পী অনল চট্টোপাধ্যায়ের পরিবেশনায়। 107 FM রেনবয় শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। এই অনুষ্ঠানে এখন শুনবেন সেতারের রাগ দরবারি কানাড়া শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তীর পরিবেশনায়।

0: এতক্ষণ শুনলেন সেতারে রাগ দরবারি কানাড়া, শিল্পী ধ্রুব জ্যোতি চক্রবর্তীর পরিবেশনায়। আর এর সঙ্গেই শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী। বন্ধুরা, আপনি টিউন করেছেন 107 FM রেইনবো। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান আপকে লিয়ে। এই অনুষ্ঠানের প্রথমার্ধে রয়েছি আমি সোহম, দ্বিতীয়ার্ধে রয়েছেন আরজে মহুল। শুনতে থাকুন 107 FM রেইনবো।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আজ একটু নস্টালজিক হতে ইচ্ছে করছে আপকেলি অনুষ্ঠান, তো একটু নস্টালজিক হওয়ার এই অনুষ্ঠান গভীর রাতে যখন আপনি রেডিও চালিয়ে রেখেছেন অথবা হেডফোনে অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোর, প্রতিটা শব্দ, প্রতিটা গান, প্রতিটা সুর আপনার মনকে, প্রাণকে, স্মৃতিকে স্পর্শ করে যাচ্ছে। আর তখনই চোখ বন্ধ করলেও মনের মাঝে ভেসে উঠছে কত কত মুখ, কত মুখ, হ্যাঁ কত পরিচিত মানুষের মুখ, যাদের সঙ্গে একসময় পরিচয় ছিল, বন্ধুত্ব ছিল, সখ্য ছিল, কিন্তু আজ সময়ের নিয়মে তারা কোথায়, আপনি কোথায়। আজকের এই সোশ্যাল মিডিয়ার যুগেও কিন্তু বহু মানুষ হারিয়ে যান, তাদের সাথে আর কোনো যোগাযোগ থাকে না, তারা আছেন পৃথিবীর কোনো এক প্রান্তে, কোনো এক পরিচয়ে যা আমরা জানি না। কিন্তু মানুষ জীবনে আপনার সঙ্গে না থাকলেও থেকে যাবে স্মৃতি। লেট 80s-এর একটি অসামান্য ছবি কিয়ামত সে কিয়ামত তক, চলুন সেই গান শুনে, অর্থাৎ সেই ছবির গান শুনে মনটাকে নিয়ে যাই সেই লেট 80s-এ।

হ্যাঁ, প্রথম গানটা শুনে নিলাম, এবার আরো অনেকগুলো গান শুনবো আর মনটাকে নস্টালজিক করে তুলবো, মনটাকে নিয়ে যাব অনেক অনেক দিন আগে, যে সময়টার সঙ্গে আজকের সময়ের কোনো মিল নেই, কিন্তু সেই

সময়ের মধ্যেই রয়েছে আমাদের স্মৃতিগুলো, সে সময়ের মধ্যেই রয়েছে আমাদের অস্তিত্ব, আমাদের শিকড়। ফেলে আসতে পারি, ভুলে আসতে তো পারি না। চল শুনে নিই পরের গান।

হ্যাঁ, এবারে যে দ্বিতীয় গানটা শুনলাম না, এটা যেন আমাদের শৈশবের স্মৃতিকে উস্কে দিল। আমাদের শৈশবে যে গানগুলো আমাদেরকে খুব স্পর্শ করে যেত, আমাদের মনকে স্পর্শ করে যেত, এবং দৃশ্যায়নটাও দেখবেন গানগুলো শোনার সঙ্গে সঙ্গে, তখন তো আর এত ভিডিও দেখার, এত গান শোনার সুযোগ ছিল না। গানটা শুনবো এবং তার সঙ্গে সঙ্গে দৃশ্যটাও যেন মনের মাঝখানে ধীরে ধীরে ভেসে উঠবে। যুগল হংসরাজ এবং আরও অন্যান্য বিখ্যাত শিল্পীদের অভিনয় মনে পড়ছে, উর্মিলা মাতন্ডকর একদম শৈশবে। হ্যাঁ, আর গল্পটা অসাধারণ, ভালোবাসার কত রূপ রয়েছে। আর তাই নিয়ে আরও একটি ছবি হয়েছিল সিলসিলা, চলুন সেখান থেকে শুনে নিই আমাদের পরের গান।

এটি অসাধারণ ছবি, মানুষের ভালোবাসার বিবিধ রূপ এবং তাকে কেন্দ্র করে কত রকমের ঘটনাক্রম, তাই না? তাই নিয়েই তো সিলসিলা ছবিটি, আমাদের সকলেরই খুব প্রিয় এই সিনেমাটা। এবারে চলুন আরও একটা গান শুনে নিই আর মনটাকে নিয়ে যাই সুদূর অতীতে। আমাদের প্রত্যেকেরই তো একটা ফেলে আসা অতীত আছে, সেই অতীত থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি, সেই অতীত থেকে আমরা আঁজলা ভরা স্মৃতি গ্রহণ করেছি। এমন গভীর রাতে সে স্মৃতির পাতাগুলো একটু উল্টে পাল্টে দেখব আর নেব অতীতের ঘ্রাণ, যেন কত যুগের ওপার হতে হাজার হাজার স্মৃতি মনের মাঝে ভিড় করছে। চলুন গানগুলো শুনে স্মৃতিটাকে সতেজ করে নিই।

কুমার শানু এবং আলকা ইয়াগনিকের কণ্ঠে স্যার ছবি থেকে এই গানটা শুনলাম। সত্যি মনটা চলে গেল না সেই আর্লি নাইনটিজে। হ্যাঁ বন্ধুরা, কত ফেলে আসা স্মৃতি, কত ফেলে আসা মুখের ভিড়, আজ আজ আমাদের মনটাকে সতেজ সজীব করে তুলছে, আজ আমাদের মনটাকে স্পর্শ করে যাচ্ছে। ভাবছেন তো সেই সব মানুষগুলোর কথা, যাদের সময় সঙ্গে একটা সময় খুব ভালো ভালো সময় কাটিয়েছেন, মুহূর্ত কাটিয়েছেন। দেখুন সে মানুষগুলো আপনার সঙ্গে থাকুন বা না থাকুন, সে কাটানো মুহূর্তগুলো অমূল্য। যেমন 107 FM রেনবোয় গান শোনার মুহূর্তগুলো। চলুন না আরও একটা গান শুনে নিয়ে মনটাকে আরও একবার স্মৃতিমে দূর করে তুলি।

বেমিসাল ছবি থেকে গানটা শুনলাম। এবারে বন্ধুরা, আমার কিন্তু এই অনুষ্ঠান থেকে যাওয়ার পালা, কিন্তু না না না, মন খারাপ করবে না আপকে, এই অনুষ্ঠান আরও একটা ঘন্টা চলবে আমাদের প্রিয় প্রেজেন্টার মহুলের সঙ্গে। আর স্মৃতিগুলোকে চলুন সতেজ করে নিই এই গানটির মাধ্যমে।

ঘড়িতে সময় রাত 3:04 হয়ে গেছে, আর তোমার সঙ্গে রয়েছি আমি মহুল আফকিলিয়েতে। তোমার জার্নি মহুলের সঙ্গে শুরু হচ্ছে, আর প্রথম যে গানটা তোমার জন্য শোনাবো আফকিলিয়ের এই দ্বিতীয় ঘন্টায়, সাজনের সাউন্ডট্র্যাক থেকে, অনুরাধা পাডোয়ালের গলায়।

এতক্ষণ তুমি গান শুনছিলে মুন্না ভাই MBBS এর সাউন্ডট্র্যাক থেকে, শ্রেয়া ঘোষাল আর বিনোদ রাঠোরের গলায়, আর এরপর মিনমিনির গলায় রোজার সাউন্ডট্র্যাক থেকে ছোটি সি আশা।

3:30 সেই গানটা একদম ঠিক ধরেছ, দিলসের টাইটেল ট্র্যাক ইয়ার রহমানের গলায়। এই গানটার শুরুর মিউজিকটাই এত ভালো, এত ক্যাচিং যে শুনলেই মনটা যেমন কেমন এই সুরের সঙ্গে দুলে ওঠে। ঠিক ধরেছি, তোমারও মনটা এই তালে তালে যেমন দুলতে থাকছে, যেমনভাবে পায়ের ট্যাপ করতে থাকছো তুমি।

পরের গান গুপ্তের সাউন্ডট্র্যাক থেকে আলকা ইয়াগনিক আর কুমার শানুর গলায়। তুমি শুনছো আপকে লিয়ে, সঙ্গে রয়েছি আমি মহুল।

আজকের আপকে লিয়ের শেষ গান রঙ্গিলার সন্ট্রাক থেকে আশা ভোসলের গলায়। তবে তুমি কোথাও যেও না, কারণ আবারও মহুলের সঙ্গে তোমার কথা হবে ঠিক ভোর পাঁচটায় রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনিতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়িতে সময় ভোর 4:37 হয়ে 37 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরি রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন সেতার বাদন অয়ন সেনগুপ্তর পরিবেশনায় গুর্জরি টোরির আগে। এখন শুনবেন খেয়াল পরিবেশনায় শিরিন সেনগুপ্ত, রাগ জৌনপুরী।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন খেয়াল শিরীন সেনগুপ্তর পরিবেশনায় জৌনপুরীর আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়িতে সময় ভোর 5:12। আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মহুল, আর আনন্দধ্বনি মানেই রবীন্দ্রসঙ্গীত। প্রথমেই আজ সুচিত্রা মিত্র।

0: আজি যে রজনী যা।
1: 5:21 আপনার কানে রমা মণ্ডল, শুনছেন আনন্দধ্বনি মহুলির সঙ্গে।